সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজকে যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই, রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

অকাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের

Riva! Riva! Riva! Riva! Riva!

0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমার নাম শামীম শাহেদ, আমাদের আজকে বিশেষ অতিথি আমার পছন্দের, খুব পছন্দের একজন মানুষ, খুবই রসিক এবং খুবই রোম্যান্টিক, খুবই রোম্যান্টিক। রোম্যান্টিক এই অর্থে যে তার কথাবার্তা শুনলে যে কোনো কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী তার প্রেমে প্রেমে পড়ে যেতে বাধ্য, এইটা একটা কারণ। আমাদের সঙ্গে আছেন শাওন মজুমদার। শাওন কেমন আছেন?
1: জি ভাইয়া, খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়।
1: মানে প্রথমে আপনার কথা শুনে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি, যেভাবে আপনি আমাকে ইন্ট্রোডিউস করছিলেন মনে হচ্ছে আপনি গেস্ট অন্য কেউ, আমি না। কত রোমান্টিক, মেয়েদের হাত প্রেমে পড়ে যাবে, এগুলো তো আমার সাথে যায় না, এই জন্য চিন্তা করলাম, আমি বুঝলাম না, থাকলো আমাকে প্রশংসা আরেকজনে করতেছে।
0: সেটাই সেটাই একজন ওই যে একবার বলছিল যে একজন এক লোক উকিল ঠিক করেছে আর কি, তার ইয়ে দিয়ে যে ওই উকিল তার পক্ষে কথা বলবে, তার নামে নাকি খুনের মামলা আছে, তো উকিল ইয়েতে উঠে বলছে যে এরকম আমার মক্কেল তো অত্যন্ত ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কারো কখনো ক্ষতি করে না, খুন করা তো প্রশ্নই আসে না। তো ওই লোক বলছে কি বলে, টাকা দিলাম আমি, আপনি অন্য কার কথা কন, আমার কথা কন। কিন্তু আপনার ক্ষেত্রে এটা খাটে না, আপনি আপনি অত্যন্ত জনপ্রিয় এবং আপনাকে সবাই পছন্দ করে, এবং আপনি আপনার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে, আমি একটা শো দেখছিলাম আপনার, আপনি একটা শোতে বলেছেন যে আপনার দুঃখে সবাই নাকি হাসে, এবং এটা এটা এটা জানতে চাইবো। তার আগে আমরা একটু দর্শকদের বলে নিই, সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু এখানে একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে শাওন শাওন মজুমদার আমাদের প্রিয় এই শিল্পীর মাত্র 2 মাস আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। কন্যা সন্তানের নাম হচ্ছে মেঘ। আপনি মেঘের বাবা, আপনার কেমন লাগছে?
1: নিজেকে আকাশ মনে হচ্ছে, মেঘের বাবা
0: আকাশ মনে হচ্ছে
1: না। অ্যাকচুয়ালি আমার আমার মেঘ অনেক প্রিয়, মানে মেঘ দেখতে আমি খুব পছন্দ করি, অনেক প্রিয়। তো আমি চিন্তা করি প্রায় সময় মেঘ দেখার জন্য আমাকে সাজেক যেতে হয় বান্দর মধ্যে পড়ে, তো এখন আর বাসায় বসে আমি মেঘ দেখবো।
0: এবং আপনি রোদ উঠুক বা বৃষ্টি হোক, আপনার কোনো সমস্যা নেই, আপনি মেঘ দেখতেই পাবেন।
1: আমি মেঘ দেখতেই পাবো।
0: তো প্রথম যখন আপনি মেঘের ফেসটা দেখলেন আপনার কেমন লাগলো, এটা একটু শুনতে চাই, কারণ আমার তো 3 কন্যা, মানে আমার কিন্তু অনেকগুলো মেঘ।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি তো পুরো আকাশ জমে গেলেন। আপনি
0: আকাশ? হ্যাঁ। আপনার কেমন লেগেছিল তখন আপনি যখন মেঘের মুখটা দেখলেন?
1: মানে ওই ফিলিং বলে বোঝানো যাবে কিনা আমি জানি না, বাট মানে অন্যরকম ফিলিং। এই দিস ইজ মাই ফার্স্ট বেবি, তো প্রথম বাবা হওয়ার যে ফিলিং সেটা আর মানে এই যে তোতলে দেখছি, মানে এর মানে হচ্ছে ফিলিং বোঝাতে পারবো না আর কি, অন্য লেভেলের অন্য ধরনের যেই ফিলটা, মানে এই এই জীবনে কখনো ফিল করিনি, নিউ ফিল, নতুন একটা ফিলিং, মানে হাসি কান্না রাগ এই ফিলগুলো তো সারা জীবন করতে পারছি, যে বোঝাতে পারছি, হাসতে হয়ে কাঁদতে হয়ে যাবে, কিন্তু বাবা হওয়ার পর যে ফিলটা ফার্স্ট টাইম, তো এটা বোঝানোটা খুব টাফ যে হয়েছে সেই বুঝতে পারবে।
0: এটা অবশ্য ঠিক বলছেন। আমি ওই যে আমাদের যখন প্রথম কন্যা হয় তখন আমার স্কোয়ার হসপিটালে জন্ম নিয়েছিল আর কি, আমাদের কন্যা নোরা। তো নোরা যখন জন্ম হয় তখন আমার তো 3 কন্যা আর 1 স্ত্রী, এটা আমি আগে বলেছি। তখন স্কোয়ার হসপিটালে গেলাম, সব নার্স টার্স তো খুব খুশি, যা স্বামী ভাই আসছেন, হ্যাঁ ভাবি ভালো আছেন, সালাম আলাইকুম। তো আমার নোরা জন্ম হলো, পরে 2 দিন পরে আবার কয়েকদিন পরেই আর দেখা গেল যে জারার, মানে আমার দ্বিতীয় কন্যা, তার জন্ম হচ্ছে তার 2 বছর 1.5 বছর 2 বছর পরে। আবার গেলাম স্কোয়ার হসপিটালে, তারা তখনও খুশি, হ্যাঁ স্বামী ভাই আসছেন, আসেন আসেন। তার বছর 3 পরে আমার তৃতীয় কন্যা হচ্ছে, তো তখন আবার গেলাম, তো তারা কিছু বলে না, চুপচাপ ওকে বেবি হচ্ছে। তারপরে আমাদের এক ফ্রেন্ডের বেবি হবে, তো তাকে দেখার জন্য আমি আর গেলাম, নার্স আটকে আসছে, আপনারা আবার আসছেন, আবার আপনারা
1: হাসপাতাল পাল্টা হাসপাতাল,
0: এখন তো

0: আলতা এখন নিউ ইয়র্কে আছি।
1: যাক যাক,
0: দেখ সুপ্রিয় দর্শক, আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম তখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে শাওনের চুল টুল ভিজে একটু মুরব্বি মুরব্বি ভাব চলে
1: আসছে, মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে। দেখ এখন বাবা হয়েছে তো মুরব্বি দেখা গেল সমস্যা নেই।
0: হ্যাঁ সেটাই। আচ্ছা বলেন, আপনার দুঃখের সময় হাসে কেন, এটা আপনি কেন বলেন?
1: আমার দুঃখের সবাই হাসে, কারণ আমার যখন দুঃখের আমি চেষ্টা করি, যখন আমার স্টেজে সবাই আমাকে ডাকে বা যখন পারফরমেন্স ডাকে, আমি চেষ্টা করি নিজের লাইফের দুঃখের ঘটনাগুলো বলার জন্য। যখন আমি সেই দুঃখের ঘটনাগুলো বলি মানুষজন হাসে গড়াগড়ি খায়, এটাই এটাই আমার বড় আরো বড় দুঃখ আর কি। আমি সবসময় বলে, হ্যাঁ আসলেই তাই, যে আমার সত্যিকারের ঘটনা হলো যে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, দেখা যেত রিক্সা যাইতে, আমি কিন্তু ছোটবেলায় এত মোটা ছিলাম না, প্রমাণ দাও ছিলাম, যার কারণে আমি বলি যে ছোটবেলা বলি না, আমি বলি যে আমার জীবনে দুইটা বেলা, সেটা হচ্ছে গিয়ে চিকন বেলা আর মোটা বেলা। মোটা বেলা চিকন বেলা আমি পার করে আসছি। তো যখন স্কুলে যেতাম রিক্সাওয়ালা জিজ্ঞেস করতাম যে ভাই ভাড়া কত, বাসা থেকে স্কুলে ভাড়া, তো বলতে তোমরা ইনসাফ করে দিও, স্টুডেন্ট মানুষ ইয়া দিবে, তুমি যা দিবা বুঝে দিও। কিন্তু এখন যদি আমি রিক্সা জিজ্ঞেস করি যে ভাই এখানে যাবো ভাড়া কত, কারণ বাজার যাবো ভাঙ্গা থেকে ভাড়া কত, সে আধা ঘন্টা আগে আমার দেখে মা আছে আসলে, যে এরা আমি নিতে পারবো তুমি, মা পাওয়ার পরে সে বলে যে দিয়েন ওজন বুঝে দিয়েন। দুঃখের কথা ভাই, এটা আমার অপমান, এটা একটা দুঃখ এগুলো বলে যে আপনিও হাসলেন, আমি অন্তত ভাবছিলাম যে আপনার কোথাও আমার দুঃখটা বুঝতে পারি
0: লিখেছে শাইম ভাই, আমি শাওনের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম ওয়ান লাস্ট ইয়ারে, তারপরে রনি বলছে যে খুব ভালো লাগছে ভাই আপনার, আপনি আর শাওন ভাইকে দেখে। আবার ইয়ে লিখছেন, পলাশ লিখছেন, বাবু পলাশ বাবু লিখছেন যে সাউন্ড একটু সমস্যা হচ্ছে, ওকে সাউন্ড ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আপনার কে কোথেকে দেখছেন সেটা আপনার লিখে দিলে আমরা বুঝতে পারবো যে আপনার কোথেকে দেখছেন। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা আপনার একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপেও আছে, ফলে আপনারা যদি কোনো কারণে আপনার এই শোটি আবার শুনতে চান, আপনার রেডিওতে শুনতে পাবেন, এটা পুনঃপ্রচার হবে। শাওন, আপনার আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি তো মিরাক্কেলের যে আপনি জনপ্রিয়তা পেলেন এবং মিরাক্কেলের যে আপনি সাকসেসফুল হলেন, আপনি মিরাক্কেলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন?
1: কেন নিয়েছিলেন, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা হয় না, অনেকেই জব দেখে নেয় একটা প্রফেশন দিয়ে যে আমি এটা করতে চাই, তারপর সে ওই জবটা করে, আর কেউ হয়তো কিছু করতে চায় না, ওই জবটাই তারা চুজ করে যে হ্যাঁ তোমাকে এটা করতে হবে, তুমি এটা পারো। আমার মনে হয় যে মিরাক্কেল কমেডিটা আমাকে চুজ করছে, আমি কমেডি জীবনে চুজ করি না। অনেকেই বলে আমি ছোটোবেলা থেকে গান গাই, আমি ছোটোবেলাতে মোটেও কমেডি করেছি, হ্যাঁ বলে যে আমি নাটক অভিনেতা হয়েছি, হ্যাঁ আমার একদম বয়স 2 বছর থেকে আমি অভিনয় করছি, সেই ডেডিকেশন ছিল অভিনয় করছি, আমার জীবনে এগুলো কিছুই নেই, মানে আমি কেন ঘুরছি কেন আসছি এটা আমি নিজেও সারপ্রাইজ। তবে যেহেতু বললেন কীভাবে যাওয়া যাওয়ার ঘটনাটা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি ভার্সিটিতে ছিলাম তখন আমি যদি ফিফথ সেমিস্টার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ডিগ্রি কমপ্লিট করছি, তখন ফিফথ সেমিস্টার আমি বন্ধু মহলে দেখা যায় আড্ডা আড্ডা হলে সবাই আমার কথা শুনতে খুব পছন্দ করে, আই ডোন্ট নো ওয়াই, তারা খুব হাসে টাসে আমার যে কোনো কথা, আমি তখন যোগ টোক বলি না, এখন যেরকম আমি যোগ বানাই বা এটা পাঞ্চ লাইন তৈরি করি, এরকম পাঞ্চ লাইন তৈরি করে আমার কথা শুনি, তারা খুব মজা হয়েছে। তো হঠাৎ দেখবেন ক্লাসে পরীক্ষা দিতেছি, অ্যাকাউন্টিং পরীক্ষা, আমার এক ফ্রেন্ড SMS করছে যে এরকম এক জায়গায় অডিশন হইতেছে তুই তাহলে দিতে পারিস, কারণ পরীক্ষাতে বের বদলে তুই যে পাঠাইছিস আমি কী বলবো ওখান থেকে, না আমাদের সাথে যা বলিস তুই তাই বলবি, আমি তো ওগুলোকে মুখস্থ করে রাখছি, আমি তোদের সাথে তো এমনি কথা বলি, তাহলে আচ্ছা ঠিক আছে। ও ইন্টারনেট থেকে ঘাইটা 10টা জোক আমি করা হচ্ছে, বলে এগুলো আমি কোথাও যাই এগুলো বল। তো আমি গেলাম, ওটা বাংলাদেশে একটা রিয়েলিটি শো ছিল, হাসো NTV-র হাসো, তো সেখানে আমি অডিশন দিলাম, ওই মুখস্থ করতে একটা জোক বলছি, আমার বলার পরে আমাকে যে টিকবো টিকবো না জীবন প্রথম ক্যামেরার সামনে, বাট 6 দিন পর আমার কল আসে NTV থেকে যে আপনি টিকবেন। তো মানে হয় না যে আমার, আমি যে রিয়েল ঘটনা, আমি যখন ভার্সিটি পরীক্ষা দিই, আমি একটা ভার্সিটিতে টপ লিস্টে মেধা তালিকা সেকেন্ড হয়েছি, বাবারও বলছে যে বাবা না এই ভার্সিটির মেধাবীকে সেকেন্ড হয়েছি আমি ভর্তি করা যায়। আমার বাবা বলছে যে ভার্সিটি সেকেন্ড হয়েছে ওই ভার্সিটি ভর্তি করতে না, কারণ সেরকম চিনি তার মানে ভার্সিটি খারাপ। তুই যেহেতু সেকেন্ড হয়েছিস তার মানে ভার্সিটি খারাপ, তুই অন্য ভার্সিটিতে ভর্তি। ঠিক টাইম আমি যখন টিকে গেছি তখন আমি বুঝছি যে তার মানে আমার হয় চ্যানেল খারাপ প্রেজেন্টেশন খারাপ আর খারাপও দেখতে পাইছে। তো ওখান থেকে শুরু, বাট ওখান থেকে যখন রনি ছিল, রনিও ছিল আমার সাথে ওই হাসোতে, হাসোতে যখন আমাদের চলতেছে তখন রনি সিক্সে চলে গেল। তখন রনিকে দেখে মূলত আমার মানে আগ্রহ জাগে, যেহেতু আমরা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে একসাথে আমরা কম্পিট করছিলাম, কম্পিটিশন করছিলাম, যদি রনি দিতে পারে তো মেবি আমার যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। এবং আমি দেখতাম যে বাচ্চা সবাই মিরাক্কেল দেখে হাসে আর সবাই পছন্দের একটা প্রোগ্রাম মিরাক্কেল, তো সেখানে যদি আমি দিতে পারি, আমি প্রেজেন্ট করতে রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে, তো সেখান থেকে আসাটা দেখা। তো মিরাক্কেল সিক্সে অসম সালে অডিশন দিই, টিকি নেই আমি দুটো জায়গা অডিশন দিই, ঢাকা এবং খুলনা। ঢাকায় রিজেক্ট হওয়ার পরে আমি খুলনায় গিয়ে অডিশন দিই, সেখান থেকে রিজেক্ট হই। তো তারপরে রিজেকশন নিয়ে আরও এক বছর প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে মিরাক্কেল সেভেনে আমি গিয়ে টিকি। তো এই হলো মানে মেন গ্যাংয়ের, তারপর থেকে তো বাকিটা সবার জানা যাবে।
0: হ্যাঁ সেটাই তো। এখন যখন আপনি এই যে আপনি মিরাক্কেলে আপনি ফার্স্টে হাসোতে করলেন, তারপর মিরাক্কেল আপনি গেলেন, তো আপনার যখন আপনি যখন ব্যর্থ হচ্ছিলেন, আপনি বললেন যে প্রথম বার রিজেক্টেড হয়েছিলেন, আপনার তখন কেমন লেগেছিল?
1: মনে কান্নাকাটি করছি আমি ভাবছি এফবিসিতে শুটিং অডিশনটা হয়েছিল, আমি অডিশনে ঢুকে দেখি আমার সামনে কেউ নাই, কোনো মানুষ নেই, একটা ক্যামেরা দিয়ে রাখে বসে যোগ বলে, এটা দেখে প্রথমে নার্ভাস হয়ে গেছি যে একটা মানুষ সেটা হাসতে বলে বুঝতে পারবো যে আসলে যোগটা ভালো হলো না খারাপ হলো, মানে তবে একদম জাস্ট ক্যামেরার সামনে বললাম, পরে বলে ঠিক আছে কল দেওয়া হবে। আমি বুঝছি আমাকে হবে না, কারণ কল দেওয়া হবে আমার কেউ দেখলই না। তো আমার কাছে মনে হয়েছে তার দুই দিন পরে খুলনায় অডিশন, খুলনায় যাবো, খুলনায় গিয়ে অডিশন দিলাম, সেখানে মরে হলো না। তো অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, অনেক অনেক খারাপ। আমি কান্নাকাটি করছি। তারপর আমাদের সাইফুল ভাই, আপনি সাইফুল ভাইকে খুব ভালোভাবেই চিনেন, সাইফুল ভাই, সাইফুল ভাই আমার বাসায় এসে অনেক সান্ত্বনা টান করছে যে ব্যাপার না একবার হয়নি, পরের বার তিনি আরও চেষ্টা করেন। মানে সেই সাইফুল ভাইয়ের অনুপ্রেরণা, প্লাস আমাদের অনেক ভাই বোনের এদের অনুপ্রেরণা যে চেষ্টা করলে পারবা তোমার ভিতরে এই ব্যাপারটা আছে। তো আমি এক বছর আরও প্র্যাকটিস করি, আমি যোগ করি দিন, নতুন নতুন যোগগুলো ডায়েরিতে ঢুকে রাখতাম, এরকম প্রায় 1000 যোগ আমি জড়ো করছিলাম সেভেন শুরু হওয়ার আগে। তো সেখান থেকে এই 1000 যোগ নিয়ে সেভেনে বলে আমি টিকে সেই 1000 যোগ নিয়ে আমি খেলতে পারি।
0: আচ্ছা আচ্ছা, তারপরে তো সেই সাকসেস স্টোরি। তো এখন আমার মানে প্রশ্ন, ধরেন তার আগে আমি বলি যে আমাদের পলাশ বলছেন যে ভাইয়া শুনতে পাচ্ছি সাউন্ড, ভাইয়ের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। এখন আপনি আমাদের বলেন যে এই যে আপনি যখন আপনি পরে যে মিরাক্কেলে আপনি চান্স পেলেন, আমাদের বাংলাদেশে যেসব দর্শকদের সামনে আপনি পারফর্ম করছেন, তা আপনার আপনার কোন কোন কারণে মনে হয় যে এই দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, এই ধরনের দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, সেটা আপনি ঠিক করেন কিভাবে?
2: অডিয়েন্স দেখে ঠিক করা হয় অনেক সময়, যেহেতু যখন আমরা অন এয়ার করি, টিভির জন্য করি, তখন তো সবার কথাই বাঁধা থাকে, পুরো বাংলাদেশে দেখবে বা পুরো পৃথিবী দেখবে, তখন জেনারেল জোকগুলো বলা হয়। অন্য সময় দেখা যায় যে আমাকে যে বিভিন্ন কর্পোরেট শোজগুলো যদি বলেন, তখন আমি গিয়ে জানতে মানে যেই আগে অডিয়েন্সটা বুঝি, অডিয়েন্স বোঝার জন্য যেটা করি আমি এই শোয়ের এক ঘন্টা আগে চলে যাই, কিন্তু আমি অর্গানাইজ সব অর্গানাইজার শুনে ফেলবে, অর্গানাইজার আমি বলি না আমি যে স্টেজের আশেপাশেই আছি, মানে আমাকে যে 6টায় টাইম দেওয়া হয় আমি দেখা যায় 4:30, 4:45 মধ্যে ওখানে উপস্থিত থাকি, কিন্তু কাউকে জানাই না যে আমি সেখানে উপস্থিত। মাঠ বা সেই জায়গাটা মোটামুটি ঘুরি, দেখি যে আসলে এখানকার কিরকম অডিয়েন্স আছে, কারা আছে, কোন টাইপের মানুষ আছে। ওখানে ঘুরলেই 8-10টা কন্টেন্ট এমনি তৈরি হয়ে যায়, এদেরকে দেখলে যে এদেরকে দেখলে এটা বলা যাবে, তাহলে রিলেট করতে পারবে। তো ওইভাবে দেখে আমি আমার কন্টেন্টটা সাজাই। যদি দেখি যে এখানে ইয়াং পিপল বেশি, তাহলে ওই ইয়াং এজের বলি। যদি দেখি যে না মিক্সড আছে, ফ্যামিলি মেম্বার বেশি, তখন সেখানে এইভাবে বলি। যদি দেখি একটু এইজের লোকজন আছে, তাহলে ওইভাবে বলি। মানে ওইটা ডিপেন্ড করে আমার ওই এরিয়াতে যাওয়ার পরে আমি যেটা সার্ভে করি, সার্ভে করে যেটা মনে হয় তারপর আমার সেট সেট টাকা দেয় আর কি।
0: তাহলে এখন এখন যদি আপনাকে আপনার হাতে মাইক্রোফোন ছেড়ে দেওয়া হয়, ফেসবুকে আপনার ভক্তদের জন্য আপনাকে যদি 15 মিনিট সময় দেওয়া হয়, আপনি কি ধরনের জোক করবেন?
2: ফেসবুকের জন্য তো যে কোনো জোক বলা যেতে পারে, মানুষজন ভালো না লাগলে ই করে দেবে, সরাই দিবে, আমার তো মাঠে আসতে পারবে না, বাট স্টেজে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না, মাইন্ড না খাই এটা বিবেচনা করে বলতে। ফেসবুকে যদি বলতে হয়, আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এখন তো মানে চারিদিকে লকডাউন, করোনা, করোনার প্রকোপ অনেক বেশি, করোনা নিয়ে রিসেন্ট মানে কিছু কন্টেন্ট আছে, সেখান থেকে আমি কিছু বলতে চাই, মানে আপনি অনুমতি দেন আর কি?
0: হ্যাঁ প্লিজ প্লিজ বলেন।
2: মানে করোনা যেভাবে মহামারী এখন ধারণ করছে, আমরা যেভাবে সচেতন হয়েছি, আমরা মানে যেইভাবে নিজেদেরকে নতুন নিউ ট্রেন্ডে আমরা নিজেকে মানিয়ে নিয়েছি যে আমাকে মাস্ক করতে হবে, আমাকে স্যানিটাইজ করতে হবে, আমাকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে, এই অবস্থা চলতে থাকলে যখন করোনা চলে যাবে, যখন চলে যাবে তখন আমাদেরকে মিনিমাম 6 মাস মাস্ক উল্টা পড়তে হবে। আগে নাকে পড়তাম, তারপর মাথায় পড়তে হবে, কারণ এই যে সামনে মাস্ক পড়তে পড়তে আমাদের কান অনেকটা আগায় গেছে, আবার জ্যাকেট মতো ফেরত নিতে হবে। কানের পজিশন ঠিক করার জন্য প্রায় 6 মাস আমাদেরকে উল্টা মাস্ক পড়তে হবে। এছাড়াও আমি ইদানিং খেয়াল করে দেখছি অনেকেই মাস্ক জায়গা মতো পরে না। মাস্ক জায়গা মতো না পড়ার কারণ, আমি একদিন রাস্তায় যাচ্ছিলাম না, দেখি একটা ছেলে মাস্ক পরছে কপালে। তো আমি বলছি যে বাবু, যে মাস্ক পরা সঠিক নিয়ম হচ্ছে তোমাকে নাক আর মুখ ঢাকতে হবে, কপাল ঢাকলে কাজ হবে না। তাহলে ভাই বেশি কথা বললেন না তো, আমাকে কি হয়েছে? আমার পরিচিত একজন সারাদিন মাস্ক পরে থাকতো, তারও করোনা হয়ে মারা গেছে। আমাকে আচ্ছা, আরেকজন আছে সারাদিন স্যানিটাইজ মারতো, তারও করোনা হয়ে মারা গেছে। যে আছে সারাদিন ঘর থেকে বের হয় নাই, মানুষের সংস্কৃতি দূরের কথা, সেও করোনায় মারা গেছে। আমি হ্যাঁ, তাতে তোমার কপালে মাস্ক থাকার সম্পর্ক কি? তার মানে কি বুঝলেন, কোন সতর্কতার কোনো দাম নাই, কপালে করোনা থাকলে মরতেই হবে, তাই কপালে মাস্ক পরে আছি।
0: বাচ্চার খবর গোপন করবেন, কিন্তু বিয়ের খবর গোপন করলে আমরা তো বাচ্চার খবর দিয়ে দিলাম,
2: বাচ্চার খবর বলে দিলাম। তাও ঠিক আছে, অনেকে বিয়ে গোপন করে, বাচ্চা গোপন করতে পারে না।
0: আপনি বিয়েটা কিন্তু গোপন করতে পারছিলেন, বাচ্চাটা গোপন করতে পারছেন না?
2: আমি বিয়ে মোটেও গোপন করিনি। আমি মোটামুটি পরিচিত যত সাংবাদিক আছে ডাইকে বলছি যাবে বিয়ে, কিন্তু তারা দেখছে যে এত খুললাম খুললা, তাদের আর ছাপাইতে হয় না, এমনি সবাই জেনে গেছে। এমনই দাওয়াত দিছি যেটা বলছে যে ভাই আমরা পেপার পত্রিকায় দিলে এটা তো কম রিচ হবে, আপনি যে দাওয়াত দিচ্ছেন এতে রিচ বেশি হয়েছে।
0: একটা গল্প আমি বলতে পারি সুপ্রিয় দর্শক, আমরা তখন বাংলা ভিশনে একটা শো করছিলাম, তখন শাওন ছিলেন, শাওনকে যখন বলা হলো যে আপনি একটা জোকস বলেন, শাওন একটা ই বলছিল যে সে প্রথম কাজ, উনি প্রথম কাজে যুক্ত হলেন, যুক্ত হওয়ার সময় তার মালিক জিজ্ঞেস করলো যে কিভাবে তোমার বেতন দেব, পেটে ভাতে নাকি বেতন চাও? শাওন আপনি বলেন, আপনার মুখ থেকে শুনলে সবাই খুশি হবে।
2: হ্যাঁ, এটা প্রায় বলি। সেরকম প্রথম জবের জন্য যখন আমি ইন্টারভিউ দিই, তো আমার মানে আমার কখনো ধারণা ছিল না যে আমি কোনোদিন চাকরি করবো আর কি, তারপরও পেটের দায়িত্ব কাজ করতেই হবে। ইন্টারভিউ দিতে গেলাম, তো আমার ইন্টারভিউতে খুব খুশি হয়েছে বস খুশি হয়ে বলছে, আচ্ছা শাওন স্যালারি কত চান? মানে এটা বলার পরে একটা মানুষের মনে যে একটা আনন্দ, সেই আনন্দ আমি ঘুরে রাখতে না পারে বলছি যে কি টাকা পয়সা, প্রথম চাকরি, আমি স্যার আপনি আমার 3 বেলা খাইতে দিবেন, পেট ভরে এতেই চলবে। সেও খুশি বলে, বাহ ভালো, ভেরি গুড, কালকে থেকে জয়েন করো, তুমি 3 বেলা খায়া কাজ করো, সমস্যা নেই। তো 1 মাস আমি 3 বেলা খাইছি, তারপর স্যার আমাকে আবার ডাকাইছে, আমি জাস্ট জি স্যার ডাকছেন, বলে এক কাজ করো, তুমি আর খাও না, বেতনই নাও, তুমি যেই খাও খাইতেছো বেতনে বেশি হয়ে যেতেছে, তোমার খাওয়া বন্ধ করে তুমি বেতনই নাও।
0: আমার বাবা অনেক ফানি মানুষ,
2: সে সারাক্ষণ হাসে এবং মানে মজার মজার কথা বলে, মেবি সেখান থেকে আমার হয়েছে, বাট সে কখনো ক্যামেরার সামনে বলেনি, আমি ক্যামেরার সামনে বলছি। আর এছাড়া হলো গিয়ে বাই বর্ন আমার ভিতরে একটা কি, আমার ভিতরে কখনো টেনশন কাজ করে না, কখনো অ্যাংজাইটি কাজ করে না, আই ডোন্ট নো ওয়াই, আমি কখনো কারোর উপর রাগ করতে পারি না। এগুলো হইতে পারে যে আমার কথা শুনে মানে দেখা যায় যে আমি অনেক খেপে গেছি, তারপরে এমন আমার মধ্যে এমন কথা বলে মানুষজন হাসতেছে, কিন্তু আমি কিন্তু রাগে আছি, এটা আমি বুঝাইতে পারি না। আমি কখনো আমার রাগ, দুঃখ, অভিমান এগুলো এক্সপ্রেস করতে পারি না, আমি শুধুমাত্র আমার খুশির কথাগুলো এবং মজার কথাগুলো এক্সপ্রেস করতে পারি, বাকিগুলো আমি পারি না।
0: কিন্তু ধরেন একটা বিষয় আমি আমার লাইফে খুব কম করেছি, সেটা হলো ধর মানুষের বেটে খাটো হওয়া বা লম্বা হওয়া এগুলো নিয়ে জোকস করা, তারপরে মোটা হওয়া সেগুলো নিয়ে জোকস করা, কিন্তু আপনি নিজেই কিন্তু নিজেকে নিয়ে জোক করেন, এটা কিন্তু অনেক পজিটিভ। তো এখন
2: আপনি ভাই মাইর খাওয়ার ভয় বলি না, কারণ অন্য খাটর নিয়ে বললে খাটর মারতে আসবে, চিকন নিয়ে বললে চিকনটা মারতে আসবে। এর চেয়ে ভাই আমি নিজের নিয়ম করি, মায়ের খাওয়ার কোনো ভয় নাই, মানুষ যেন হাসলো আমি মায়ের থেকেও বাঁচলাম।
0: এটা ভালো বলছেন। আর আপনার এখন আপনার সারাদিন কাটে কিভাবে, আপনি কি নিয়ে ব্যস্ততার মধ্যে?
2: আমি এখন ব্যস্ততা হলো আমি একটা রেডিওতে জব করি, আমি প্রায় চার বছর, সাড়ে চার বছর হয়ে গেল ক্যাপিটাল এফএম 94.8। আমরা দুজন মিলে করি, মনে হয় আই ডোন্ট নো দা অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা কোন কমেডি প্রোগ্রাম ইন রেডিও এই সাড়ে চার বছর একটা না হয়েছে আমি জানি না, আমাদের এবং সপ্তাহে ছয় দিনই, খালি একদিন বন্ধ থাকে, অফ থাকে, এবং টানা সাত দিনই ছয় দিনে আমরা করে থাকি, এক ঘন্টা মানুষ এন্টারটেইন করে থাকি, এটা করতেছি। প্লাস পাশাপাশি টিভি শোজ এবং কর্পোরেট শোজগুলো করি, এছাড়া আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করি, বানাই, এগুলো নিয়ে সারাদিন চলে যায়। আর এখন নতুন আরেকটা নতুন চ্যানেল খুলছি আমি, নাম মেঘ, আমার জীবনে নতুন এন্টারটেইনমেন্ট আসছে, এখন ওকে নিয়ে সময় কাটাই আমার বেশিরভাগ সময় দেখা যায়, যতক্ষণ কাজ না থাকে।
0: সেটাই সেটাই, আমাদের শহীদ লস্কর দেখছেন, তার ডেইজি ইসলাম বলছেন মিরাক্কেলের হাসির পারফরমেন্স গুলোর কথা মনে পড়ে গেল, অভিনন্দন শুভকামনা। হ্যাঁ, তো এখন এই যে আপনি করোনা নিয়ে আপনি বলতেছিলেন, মাত্র দুইটা আমরা শুনলাম, করোনা নিয়ে আপনার দুইটাই কালেকশন ছিল, খুব অল্প হয়েছে,
2: একদম একদম লেট আছে, পুরানো তো অনেক আছে কিন্তু পুরানো গুলো বলতে চাচ্ছি না, এত সুন্দর একটা আমেরিকান শো চলতেছে এখানে, পুরানো নিউ আমেরিকান শো, সেখানে ওল্ড জোক না বলি।
0: আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন যে একটা প্রশ্ন আপনাকে আমরা আগেও করেছিলাম, সেটা কোন উত্তর পাল্টেছে কিনা, যে মানুষ কেন হাসে বা মানুষ কখন হাসে?
2: মানুষ হাসে, মানুষকে হাসানো বলে অনেকে কঠিন কাজ, কিন্তু আমার মনে হয় না অত বেশি কঠিন কাজ, আমার মানে আমাদের কাছে কেন মনে হয়, কারণ মানুষের আবেগটা না অনেক বেশি, মানুষ অনেক বেশি ইমোশনাল ভিতর থেকে নিজে যায়, তো মানুষ সবসময় প্রেডিক্ট করতে থাকে, আমি যখন কথা বলতেছি আপনি কিন্তু প্রেডিক্ট করতেছেন শাওন এই প্রশ্নের উত্তরটা এইটাই দিবে, যখন দেখবেন যে আপনার প্রেডিকশনের বাইরে আমি কোনো কথা বলতেছি তখন আপনার মনে হয় হ্যাঁ এই জিনিসটা তো আমার মাথায় আসে না, বা এই জিনিসটা আমি ওইভাবে ভাবি নাই, এই ছেলেটা এইভাবে ভাবলো, তখন এটা হাসির উদ্বেগ হয়, হাসির উদ্বেগ না হলে আপনি তো অবাক হন, অনেকে অবাক হয়ে হাসে, অনেকে মানে বুঝে হাসে, কেউ না বুঝে হাসে, বাট ওই প্রেডিকশনটা যদি আপনি ভেঙে অন্য কিছু অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু মানে হাসি এটা আসে, যেটা কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি হয়, কারণ একটু কথা বেশি বলি আর কি, আমি আরেকটু বলি বুঝে, যেটা হলো এটা আমার কোনো একটা গল্প, যে মানুষ কখনো হাঁটতে জানে না, মানে হাঁটতে চায় না, যে আপনি যদি এক কোথাও হেরেও যান আপনি মনে মনে কিন্তু জিতে যান, মনে করেন যে আপনি আজকে একটা গেলেন, গিয়ে একটা ঝগড়ায় আপনি হেরে গেলেন, ঝগড়া করতে গিয়ে দেখলেন যে আপনি পারলেন না, আপনি ওই হারা অবস্থায় বাসায় ফিরতেছেন, কিন্তু বাসায় ফিরতে ফিরতে আপনার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আপনি ঝগড়াটা রিপিট শুনবেন, রিপিট করতে থাকেন, ও আমার এই কথাগুলো বলছে, আমি যদি তখন এই কথাটা বলতে পারতাম তাহলে কিন্তু ও উত্তর দিতে পারতো না, কিন্তু ওই সময়টাই আপনি ওটা মনে করেনি, আপনি বাসায় যেতে করতে ভাবতেছেন এই কথাটা বললে আমি জিতে যেতাম, এই কথাটা তো মনে নেই, এটা বলতে পারলে জিতে যেতাম, মান আপনি কিন্তু লিটারেলি ওখানে হেরে আসছেন, কিন্তু আপনি সাবকনশিয়াস মাইন্ডে আপনি এখনো জিতার ট্রাই করতেছেন, এটা বলে জিততে পারতাম, আমি এটা বললে জিততে পারতাম, এতগুলো পয়েন্ট আমার সামনে ছিল, আমার তখন মনে করেনি আমি জিততে পারতাম, তখন আপনার মনে একটা শান্তি আছে যে আসলে আমাকে জিতার মতো অনেক পয়েন্ট ছিল, তো আপনি মনে মনে জিতে গেলেন, এই মানুষজন কিন্তু সবসময় মনে মনে ভাবছে, মানুষ কখনো হারতে যায় না তো জিততে যায়, তো এরকম দেখা যায় যে আমার ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আমাকে রাখে প্রথম প্রথম বলতো মোটা, বলতো মোটকা, বলতো মোটকা বললে তখন আমি বলতাম যে আসলেই তো আমি মোটকা, মনে কষ্ট পেতাম, কিন্তু পরবর্তী আস্তে আস্তে ভাবতাম যে শালা আমার মোটকা পেয়েছে, আমি তোর বলতে পারতাম তুই চিক না, তুই পাক করি, তুই বাস বাসের কুঞ্চু, একটা কিছু দিয়ে রিপ্লাই দিতে পারতাম, কেন আমি রিপ্লাই দিলাম, তাহলে আমি ভাবলাম তাহলে ঠিক আছে এরপর থেকে কেউ যে আমার মোটা বলে আমি এটা বলে দিব, দেখা যায় পরবর্তী আসলে অন্যভাবে অপমান করে, চালের বস্তা ভোটকা, এখন আমার প্রশ্নের সাথে উত্তর তো মিলতেছে না, আমি তো প্রিপারেশন নিয়ে আসছি যে মোটকা বললে আমি এই উত্তরটা দিয়ে দিব সাথে সাথে, এবং মোটকা বলে নাই, বলছে চালের বস্তা বা হাতি, তো দেখা যায় এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমার প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা জিতার মতো উত্তর তৈরি হইতে হইতে এক একটা প্রশ্নের জন্য দেখা যায় 10-12টা উত্তর রেডি হয়ে গেছে, এখন আমাকে কেউ কিছু বললে আপনি আমার একটা প্রশ্ন করলে তার 4-5-10 উত্তর আমার মাথায় আছে, যেটা কিনা আপনি প্রেডিক্ট করতে পারবেন না, সেটা যদি আমি তখন ইনস্ট্যান্ট বলি মানুষ বলে আরে বাপ রে ইনস্ট্যান্ট কি বললো, আসলে কিন্তু ইনস্ট্যান্ট না, এটা অভিজ্ঞতা, আমি বিভিন্ন জায়গায় এখন ঠকতে ঠকতে অ্যান্সার রেডি করতে করতে আমার এতগুলো রেডি হয়েছে, এবং তার জন্য আমি নিশ্চিন্ত বলতে পারি। মানুষ কিন্তু নিশ্চিন্ত কিছুই বলতে পারে না, সবগুলো অভিজ্ঞতা থেকে সে তখন
0: আগে থেকে গোছানো থাকে। আপনি যেহেতু নিজেকে বললেন মোটা মানুষ, আমি তো বলি নাই সেটা, আমাদের
2: বললেও মাইন্ড করবো
0: আমাদের, আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ধরেন সুমন পাটোয়ারি নামে আমাদের বন্ধু আছে, সেও খুব একটা মোটা না কিন্তু ভালো মানুষ, সেও নিজেকে মোটা বলে। আমাদের লস্কর শহীদ ভাই নামে একজন ভদ্রলোক আছে, আমাদের এক বন্ধু, উনিও কিন্তু মোটা না কিন্তু উনিও খুব ভালো মানুষ, নিজেকে বলেন যে আমার ওয়েট বেশি। এখন মোটা মানুষরা কি আসলে ভালো মানুষ হয়?
2: হ্যাঁ, মোটা মানুষ মানে এটা ইনবিল্ট, মোটা মানুষদের ভালো মানুষ হতেই হয়।
0: কেন?
2: তাহলে মোটা মানুষরা রেগে গেলে কেউ থামাইতে পারবে? আপনি বলেন তো, ভালো মানুষ হওয়া তার উপায় নেই, কারণ এদের আমাদের দেহের প্রস্থ বড়, আমাদের ভিতরে জায়গা বড়, তার জন্য মানে বায়োলজিক্যালি এবং মানে ব্যালেন্স হওয়ার জন্য আমাদের মনটাও বড় হইতে পারে, কোনো কারণে আমাদের মন সংকীর্ণ হওয়া যায় না, দ্যাটস হোয়াই আমরা ভালো মানুষ
0: সবসময় বড় মনের জন্য তার সাথে বড় স্পেস। হ্যাঁ, তো এই যে আপনি এখনকার শাওন, আপনি জনপ্রিয়, আমরা আমাদের অনুষ্ঠান প্রায় 24 মিনিট পার হয়ে গেছে, 26 মিনিট চলে গেছে, আমাদের 10 মিনিটের মতো আমরা প্রোগ্রাম করতে পারবো। আপনার এই যে আপনি এখন সেলিব্রিটি, আপনি সবাই কেনে রাস্তাঘাটে, আপনার বন্ধু বান্ধব, পুরনো বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হলে তারা কি করে, আনইউজুয়াল কি কাজটা করে?
2: প্রথমেই মানে জড়ায় ধরে তারপর একটা গালি দেয়, যেহেতু আমরা কমেডি করি হাসাই, এটা কিন্তু একটা সমস্যা। আপনি একটা দেখবেন বড় সেলিব্রিটির সাথে দেখা হলে, ওয়াও দোস্ত তুই যা করছিস, আপনি যখন ক্রিকেটার দেখা হইলে এরকম, যখন কোন কমেডিয়ান বা মজা করে তার কাছে মনে হয় আরে ওই তো কমেডি, আরে শালার, মানে এরকম একটা গালিতে বন্ধু আসো, মানে ওই লেভেলে হয়। কিন্তু প্রত্যেকের কাছে প্রশংসা পাই, প্রত্যেকে অনেক ইন্সপায়ার করে আমাদেরকে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই খুবই ভালো বলে, যার জন্য ভালোবাসে ভালোবাসে এবং ভালো বলে বলেই এই জায়গাটা এখন পর্যন্ত আছি, না অনেকদিন আগে চলে যেতাম, কারণ ওই যে মোটা মানুষ ভালো মানুষ তো, বেশি হিংসা বেশি ইগনোরেন্স আমরা সহ্য করতে পারি না, নিতে পারি না, তো ওরকম কিছুই এখন পর্যন্ত হয়নি বা খারাপ কোনো ঘটনা ঘটে নাই বলে এখন পর্যন্ত এখানে।
0: যাক ভালো, এখন আপনার সামনে চাওয়া কি, আপনার সামনে ড্রিম কি? একটা তো হচ্ছে মেঘকে নিয়ে স্বপ্ন, আপনার মেঘকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার নিজের ড্রিম কি, সামনে কি করতে চান?
2: মানে আমার, আমি সবসময় এমলেস মানুষ, আমি একদম বাই বোন ছোটো থেকে এমলেস, আমাকে ছোটোবেলায় যদি এমিন লাইফ লেখা লিখতে হইতো ওটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার জন্য, এমলেস মানুষ। তো আমি এটাকে আবার অনেকে ডেড ফিশ বলে, বলতে খুব খারাপ শোনে, আমি বলতে পারি না, মানে ডেড ফিশটা হলো গো উইথ দ্য ফ্লো, মানে যে ফ্লোতে আছি। আমি কিন্তু বিবিএ পড়াশোনা করছি, এমবিএ করছি, ফিনান্সে আমার মেজর, আমি ফিনান্সে পড়াশোনা করছি, সো আমাকে একটা ব্যাংকে থাকা করতে হচ্ছিলো, অথবা কোনো কর্পোরেট সিএ বা এসএসসিএ যে অ্যাকাউন্টেন্ট এরকম কিছু থাকার কথা ছিল, তার যে ফ্লোয়ে আমি এখানে সেরকমই আমি মানে ফ্লোতেই আছি, জানি না কী করব বা যেটা করতেছি সামনেটা জাস্ট দেখে শুনে, মানে ওই যেটা বলে যে সামনের স্টেপটা এক পা দেওয়ার আগে ভেবে নিই যে আসলে এখানে দিলে আমি এখানে থাকতে পারবো না ডুবে যাবো, জাস্ট ওই একটা স্টেপই ভাবি, এর দূরের স্টেপ আর ভাবি না যে চার পাঁচ স্টেপ পরে কী হবে, সো একটা স্টেপ দেখে দেখে এক স্টেপটা আগাচ্ছি, জানি না কত যাবো, তবে অবশ্যই খুব ভালো কাজ করার ইচ্ছা আছে। ইদানিং আমি নাটকও করতেছি, নাটক রেগুলার হওয়ার চেষ্টা করতেছি নাটকে, আর যেটা আর যে আছি করতে, সব কিছু মিলে ভালো। আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার একটাই স্বপ্ন যে আমি আমার ফ্যামিলিতে যাতে ফ্যামিলিটাকে যাতে সুন্দরভাবে রাখতে পারি, তাদের সব কিছু যাতে ফুলফিল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি, এইটুকু আমার ড্রিম। এর জন্য আমার কোটি কোটি টাকা দরকার নেই, আমি যদি 10 টাকায় আমার ফ্যামিলিকে সুখী রাখতে পারি, আমার যেন আল্লাহ তাআলা ভগবান আমাকে সেই 10 টাকায় রোজগার করার সুযোগ দেয়, যদি 100 টাকা দরকার হয় 100 টাকাই দেয়, এর বেশিও দরকার নেই কমও দরকার নেই। তো আমার ড্রিম এটাই যে আমি কন্টিনিউসলি যাতে আমি তাদেরকে সাপোর্ট করে যেতে পারি, এইটুকুই, এর বেশি কিছু চাই না।
0: তাহলে আমরা ধরেন আর যে 10 মিনিট সময় আছে, আপনার তো ঝুড়িতে অনেক কিছু, আমরা এই 10টা মিনিট সময় আপনাকে দিয়ে দিলাম, আপনি 10 মিনিট আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলেন, আপনার অনেক কিছু আপনার হাতে আছে আমি জানি, কিন্তু এগুলো আমরা মিস করতে চাই না, কারণ বৃষ্টির কারণে আপনাকে আমরা অনেকখানি সময় কম পেয়েছি। আমরা একটা শোতে আপনাকে দেখেছি যে আপনি পুরুষ দর্শকদের চাইতে নারী দর্শকদের বেশি প্রাধান্য দেন, এটা কেন?
2: পুরুষদের নিয়ে কথা বললে শুধু পুরুষরাই হাসে, নারীদের নিয়ে কথা বললে নারী পুরুষ দুটোই হাসে, তো বেশি হাসি দরকার,
0: মালিবাগে থাকতাম বুঝছেন, তো মালিবাগে একদিন মালিবাগ থেকে এসে আপনার শান্তিনগর শাহজাহানপুর থাকতাম, ওখান থেকে মালিবাগে আসতাম রিক্সায়, মালিবাগ থেকে বাসে করে ফার্মগেট এই বাংলা মোটর এসে বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করতাম। এটা 1990 এর ঘটনা, 1990 সালে। তখন আপনার বয়স কত ছিল?
2: 1990 সালে আমার বয়স 2 বছর।
0: সেটাই, ওই সময় ঘটনা শোনেন। ওই আমরা বাসা থেকে বের হয়েছি শাহজাহানপুরে মালিবাগ যাব, তো বের হয়ে দেখি কি যে কোথাও কোনো রিক্সা নাই, ডানে বা কোনো রিক্সা নেই, একটা রিক্সা দূরে। তা আমাকে দেখে সেই রিক্সাটা এগিয়ে আসলো, এসে আমাকে জিজ্ঞেস করতেছে স্যার মালিবাগ যাবেন? তা আমি বলছি যে আমি মালিবাগ যাবো কিনা তুমি জিজ্ঞেস করো কেন? বলে স্যার আমিও মালিবাগ যাবো কিন্তু রাস্তা চিনতেছি না, নতুন রিক্সা চালায়। এখন আপনি বলেন রিক্সা চড়া নিয়ে আপনার কি কি এক্সপিরিয়েন্স?
2: রিক্সা চড়া নিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি রিসেন্টলি একটা রিক্সা চড়ছি, মানে রিক্সাওয়ালা নিজে আসতে পারবো যাবা তুমি কারণ বাজার বলতে হ্যাঁ হ্যাঁ স্যার যাবো উঠেন। উঠছি, উঠার কিছুক্ষণ পরে যেতে যেতে দেখি যে রিক্সা শব্দ করতেছে ক্যাঁক ক্যাঁক ক্যাঁক, মানে মনে হচ্ছে টানতে কষ্ট হইতেছে, চেনে জ্যাম না কি। প্রথম দিকে ভালোই চলতেছিল, পরে আমি আর কিছু বলি না, আবার মাঝ রাস্তায় যদি নামাই দেয় সেই বই আমি চুপচাপ আছি। কোনো মতে আমি গন্তব্যে পৌঁছাই আর কি, তো গন্তব্যে পৌঁছে তাকে ভাড়াটা দেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে তোমার রিক্সা এরকম শব্দ করতেছে, এটা কি আগেই ছিল? বলে না স্যার আপনি ওটার উপর থেকে করতেছে। মাঝে মাঝে দেখা যায় যে রিক্সাওয়ালারা যে আমার বাসা নিচে থাকে, সেদিন এক রিক্সাওয়ালা আসছে, তো আমি জিজ্ঞেস করলাম যে যাবা নাকি? আমি বাসা থেকে ইতে যাবো শাহিনবাগ যাবো, তো শাহিনবাগ যাবো বলতে যাবে নাকি? হ্যাঁ যাবো, কত ভাড়া? কত? বলে 60 টাকা। আমি বলছি 40 টাকায় যাবা? বলে স্যার এইখানে যত রিক্সাওয়ালা আছে আপনি যেখানে 40 টাকা কেউ যাবো না, একটা রিক্সা যাবো না। আমি তাহলে ঠিক আছে তুমি পিছনে বসো, আমার 40 টাকা দাও আমি চালিয়ে তোমায় নিয়ে যেতেছি।
0: সেটাই, ওই আমার আপনার দেশের বাড়ি কি এটা একটু জেনে নিই।
2: আমার দেশের বাড়ি হচ্ছে মানে এক কথায় বলতে গেলে নোয়াখালী, আর দুই কথায় বলতে গেলে মানে একটু এড়াই যেতে গেলে লক্ষ্মীপুর।
0: সেটাই, আমাদের এক বন্ধু ছিল তাকে যদি জিজ্ঞেস করতেন যে দেশের বাড়ি কই, সে বলতো নোয়াখালী। তো কি হয়েছে
2: ভালো নোয়াখালী বলো, মানে ফ্রেড দেওয়া লাগবে।
0: তা আমি এটার জন্য জিজ্ঞেস করছি যে আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী। তো একবার ওই যে প্রথম আলোতে কাজ করতাম তখন 1998 এর ঘটনা, তো আমি মালিবাগ থেকে রিক্সা শাহজাহানপুর থেকে রিক্সায় করে এসে নামছি। নামার পরে তো দেখি যে আরেকটা লোক রিক্সা থেকে নামছে, বয়স্ক। ওনাকে আমি চিনি, উনি দেখি রিক্সাওয়ালার পর খুবই খ্যাপা। হ্যাঁ তুমি বেকুব কোথাকার, এইভাবে তুমি রিক্সা চালাই কেউ? এবার তুমি 2 বার ট্রাকের নিচে ঢুকাই দিচ্ছিল, তখন তো ট্রাক চলতো দিনের বেলা, তো ট্রাকের নিচে ঢুকে যায় একটু হলে তার মারা যেতাম। হ্যাঁ এরকম কথা হলো, বেকুব কোথাকার? তো দেশে বাড়ি কই? ওই রিক্সাওয়ালা বলে স্যার নরসিংদী। বলে নরসিংদী সব বেকুব, সে বলছে নরসিংদী সব বেকুব। তারপর ওই রিক্সাওয়ালা জিজ্ঞেস করে স্যার আপনার কি? বলে আমারও হ্যান ওই। হ্যাঁ আপনার কাছে আমাদের আর 4টা জোকস পাওনা আছে, এখন আপনি বলেন যে আপনার এখন সাম্প্রতিক কোন একটা শো এর এক্সপিরিয়েন্স বলেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব।
2: আচ্ছা সেটা হচ্ছে কি মানে ওই এলাকা ভিত্তিক যেহেতু যোগ বলছেন, আমি নোয়াখালীর একটা কথা ঘটনা বলবো। মানে নোয়াখালীর মানুষরা কিন্তু নোয়াখালী ভাষা বলে যে আলাদা একটা ভাষা, আয় খাইতান্য দায়তান্য এরে পি কিচ্ছর এর ওই মারু বেদমা এগুলোর এগুলোর কথা। তো আমি বলি যে নোয়াখালী ভাষা কিন্তু ডিরেক্ট ব্রিটিশদের থেকে আসা, এটা কিন্তু
0: সেখানে
2: কোনো গ্যাপ নেই, ডাইরেক্ট ব্রিটিশ থেকে। নোয়াখালীরা চেষ্টা করে ডাইরেক্ট ইংরেজিতে কথা বলার জন্য, একটুর জন্য পারে না, এটা হলো মানে গ্রামে থাকে তো ওই জন্য মানে হয়ে যেত। যেমন আমি খাবো না, এখানে আমি মানে হচ্ছে ইংরেজিতে আই, না মানে হলো নো, খালি খাবোটাকে তারা ইংরেজি করতে পারে না। আমি খাবো না আই খাইতাম ন, আই ডাইরেক্ট ইংরেজি, এখানে এই ভাষাকে তাচ্ছিল্য করার কোনো ওই
0: না কোনো কারণ নেই, খালি খাবোটা ট্রান্সলেট করতে পারলেই কিন্তু পুরো ব্রিটিশ হয়ে যায়,
2: পুরো ইংরেজি হয়ে যেত। হ্যাঁ এটা হয়ে গেছে, খাবোটা করতে হবে, খাবোটা ওরকম দেশীয় ভাষায় রাখছে, মানে এটা যে মিক্স শঙ্কর শঙ্কর হয়ে গেছে।
0: আমাদের এক বন্ধু এরকম বলে আমাদেরকে যে আই বলতাম সাইনো কিন্তু আসি যায় আর।
2: আমাদের এক বন্ধু আছে বলে আর কথা শুনি বোঝার উপায় নাই, আই নোয়াখাইলা না কলকাতার তো নাইছি মাইন্ডসে, তো আর কথা শুনি বাবা আই কলিকাতার তো নাইছি।
0: সেটাই বলেন, তারপর আর আর হাতে
2: নোয়াখালীর এক স্কুলে হ্যাঁ টিচার পড়াইতাছে, তো নোয়াখালী স্কুলের টিচার পরে ইংরেজি টিচার ঢুকছে, ইংরেজি টিচার ঢুকে সবাই দিকে তাকাই আছে, এমন সময় একজন মাথা নিচু করছে, তারপর দেখেই বোঝে যে মাথা নিচু করে পড়া পারে না, বলে তুই দাঁড়া। জি স্যার বোন বলেন তো বল আসবাবপত্র ইংরেজি কি এন ও তো পারে না এন কি করবো এদিক ওদিক টাকায় তা কি রে বলস না কেন আসবাবপত্র ইংরেজি কি তা হারি না স্যার গুড ভেরি গুড উত্তর ঠিক হয়েছে তাই উচ্চারণটা ঠিক করবি এটা হারি না স্যার না এটা হবে হারনি স্যার
0: আপনাকে নোয়াখালীর লোকজন আপনাকে ধরে মারে না যে আপনি নিজে নোয়াখালীর হয়ে আপনি যেভাবে
2: বকে বকে আমার গ্রাম থেকে ফোন দিয়ে আমাকে অনেক বকাবকি করে যে তুই নিজের ভাষা নিয়ে এগুলো করছ আমি ভাষা নিয়ে এগুলো করি মানে আমার ভাষাটা আমি কত জায়গায় রিপ্রেজেন্ট করতেছি এটা দেখতেছিস খালি খারাপটাই দেখলি ভালো দেখলি না আমার কাজিন যাদিন আছে ওরা ফোন দিয়ে অনেক বকাবকি করে মাঝে মাঝে যদি এটাও দেখে থাকে একটু পরেই ফোন আসবে আমার কাছে যে আবার এগুলো করছো
0: যাক এবার লাস্ট লাস্ট জোক এরপরে আমরা সুপ্রিয় দর্শক আমরা এরপরে আজকে বিদায় নেব
2: দর্শকদের
0: জন্য মনে হয় কিন্তু পরে মজাটা পাওয়া যায় হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ মানে ওইভাবে না বলে দেখি কিভাবে বলা
0: যায়
2: প্রথম দিকে প্রথম খাতে থাকে বানর বানর থাকলে যেটা হয় বাঙালিদের আমরা দিয়ে যারা বাঙালি তাদের বানরের সাথে একটা অদ্ভুত রিলেশন আছে হ্যাঁ বানর দেখলে আমাদের ভিতর থেকে বান্দ্রামি আরও বেশি জায়গায় হতো এই বানর একটু গুঁতা দেই একটু খুঁচা দেই মানে ইট মারি মানে বন্ধুরা বলি ওই দেখ তোর মতো দেখতে এইগুলো আমাদের স্বভাব বানর দেখলে এগুলো হয় প্রথম কাজে ঢুকার যাওয়ার সাথে প্রথম কাজে বানর তো দেখলাম যে একটা বানর চুপচাপ বসে আছে একসময় তো আমার হাতে ছিল একটা বাদাম তো বানরে বলতাম যে বাদামটা খাইতে দিই বানরের বাদামটা খাইতে দিলাম মানে অদ্ভুত বানর বাদামটা খাইলো না বাদামটা প্রথমে নিয়ে সে তার পেছনে দিল তারপরে খাইলো আমার তো মাথা গরম হয়ে গেল বেয়াদব বানর পরে আমি খাইতে দিলাম প্রথমে পিছনে দিল কেন বানরের মালিককে আমি ডাকাইলাম যে ভাই আপনি বেয়াদব বানরে আপনি প্রথম খাতায় রাখছেন কোনো ভদ্রলোক আসলে এটা কী বলবে তো ভাই ওর কোনো দোষ নাই কিছুদিন আগে এক লোক একটা বড় একটা বেল খাইতে দিয়েছিল তো তো বেল খাই হলাইছে হওয়ার পর তার বেরোতেছে না ও তো সাত দিন আট দিন দশ দিন ধরে কষ্ট করছে পরে ওরে অপারেশন করে কাইটায় বেল বের করতে হচ্ছে ওই থেকেও শিক্ষা পাইছে ও খুব মানে বাস্তব জীবন থেকে শিক্ষা নিছে যে এরপর থেকে যাই খাবো আগে মাপ নিয়ে খাবো যে বের হবে কিনা এখন যাই দেয় প্রথমে পিছনে দিয়ে আগে মাপ নেয় যে আসলে মিলে খাইতেছে বের হবে কিনা আমি তো শুনি না মানে খুবই যে অসাধারণ বানর স্মার্ট বানর এই যুগের জন্য তাল মিলে চলতেছে আমি আমার এলাকার লোকজনের নিয়ে বানর দেখতে নিয়ে গেছি যে এক বেটা কত শিক্ষিত বানর বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে এখন দেখ পিছনে মাপ নিয়ে খায় গেছিলাম সেদিন হাতে আর বাদাম ছিল না ছিল একটা কলা তো বানরের কলা খেতে দিলাম বানরের স্টাইল চেঞ্জ বানর পিছনে মাপ নেওয়ার আগে পানিতে চুবাইছে তারপরে পিছনে মাপ নিচ্ছে তারপরে খাইছে আমার তো মানিক পাম্পচার আমি এই মালিকরা আবার ডাকছি এই নিয়ে আপনি বানরের খাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কেন স্যার আপনি মাইন্ড করেন না আপনি যাওয়ার পর সেদিন এক লোক আইসা ওদের সিগারেট খাইতে দিচ্ছে সিগারেটের মাপ নিতে গিয়ে ও শেখা খাইতে দিচ্ছে তাই এখন সে প্রচন্ড সতর্ক যাই খায় আগে পানিতে নিয়ে ভিজায় ভিজায় নিভায় মাপ নেয় তারপর খায় খাবার কেমন লাগলো চেষ্টা করছি এন্টারটেইন করার আর কি
0: না না আমার খুবই ভালো লাগছে গল্প করে কিন্তু আপনার সাথে আসলে অল্প সময় গল্প করে হবে না আপনার এই প্রসঙ্গে আর একটা বিষয় বলি নর্মালি বলে যে সাংবাদিকরা নাকি একটু আউলা টাইপের হয় আমাদের আমাদের যখন আমরা যখন পত্রিকায় কাজ করতাম বা টেলিভিশনে সংবাদকর্মী হিসেবে কাজ করতাম তখন এই ধরনের কথা শুনতে হইতো তো এক লোক সংবাদপত্র অফিসে ঢুকছে ঢুকে দেখে যে এক সাংবাদিক ওই চানাচুরের মধ্যে কলা মিলায় খাচ্ছে এইটা তো দেখে এটা কি ধরনের কথা এটা কি ফাইজলামি পাইছে এখানে সাংবাদিক বলে এরকম করে দাঁড়ান সম্পাদকের কাছে ঘুরতে যাচ্ছি সম্পাদককে বিচার দিকে লেগেছে যে দেখে যে সম্পাদক চায়ের মধ্যে জিলাপি চুবাই চুবাই খাচ্ছে সব থেকে একটু আলাদা বিষয় থাকেই আপনাকে অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় দিলেন আবার আপনার সঙ্গে কথা হবে আর আপনাকে অনেক মিস করি ধন্যবাদ আপনাকে আর যে কোনো দরকার জানাবেন সুপ্রিয় দর্শকই
2: থাকেন ভাই আমাদের জন্য দোয়া রাখবেন
0: জি অবশ্যই
2: মেয়ের জন্য দোয়া করবেন আপনার আপনার যেহেতু আপনার দোয়া অনেক বেশি কাজে লাগবে
0: অবভিয়াসলি অবভিয়াসলি আমার মেয়ের হচ্ছে নোরা জারা অরোরা, আর আপনার কন্যা হচ্ছে মেঘ। ভালো থাকবেন সবাই, শুভ রাত্রি। আমরা তাহলে আজকের মতো বিদায় নিলাম।

গন্ডগোলে পইরা গেলে, আরে গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায় বাঁচাইব না, নোটিশ ছাড়া পুলিশ ধরবো ছাইরা দিব না, আরে উকিল মুখার যতই ধরো বেল পাইবানা, গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমায়।

0: আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এখান থেকে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভ সকাল, যারা যারা তাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে কে পাবেল ভাই, আমাদের খুবই খুবই পরিচিত ভাইরাল সং খ্যাত সিঙ্গার পাবেল। বুক চিন চিন করছে, আমরা সবাই কম বেশি জানি, অন্য কারো তা না, আমাদের আমার পাশে রাইট সাইডে, হয়তো আপনাদের লেফট সাইড হতে পারে, যাকে দেখতে পাচ্ছেন ইনি সে ব্যক্তি হচ্ছে ভাইরাল সিঙ্গার, হচ্ছে খুব খুব খুব ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন, খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল যদি আমাদের দর্শকদের একটু জানান।
1: যেহেতু আমি চিটং এ আছি, তো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক নামাজ, এগুলো ছিলাম, মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না, ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেব,
0: অবশ্যই
1: সবার এক্সপেকটেশনও ছিল এটা, ফুল ইনবক্স টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। বাট আমার ইচ্ছা ছিল, আমার দুই তিনটা গান অলরেডি রেডি, জাস্ট শুটিং করা বাকি ছিল আমাদের। সো যেহেতু আমি ঢাকায় ব্যাক করতে পারিনি লকডাউনের কারণে, সো দ্যাটস ওয়াই আমি শুটিংটা করতে পারিনি। অ্যান্ড আই হোপ কিছুদিনের মধ্যেই আমরা শুটিংয়ে যাব যদি দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকে। সো আশা করছি গানগুলো সবার ভালো লাগবে এবং আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে আপকামিং সং যেগুলো করেছি।
0: আপনি বেসিক রিসেন্টলি কয়টা গানের উপর গানগুলো কি সেরকম আমাদের বুক করছে এই ধরনের না অন্য ধরনের আমাদের দর্শকরা?
1: একটু বলবো যে মানে ফান লাভিং সং যেটাকে বলবো, মানুষ মজা করতে পারবে পারফর্ম করার মতো গান। সো বুক চিনচিনের মতো তো হবে না, বাট কিছু ভালো হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, সো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নেবে।
0: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে, আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিঙ্গার।
1: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান হয়তো, দিস ইজ নট মাই ফার্স্ট সং। মাই মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের, হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান। একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ নট।
0: মানে খেয়াল করবেন যে আমি যে মাধ্যমে পরিচিতি পাই সবাই কিন্তু ভোটে, সেটাই আমার, হ্যাঁ কারণে কিন্তু এই জিনিসটা হয় যে আপনি যেহেতু একটা একটা গানের মাধ্যমে অন্য গানের তুলনায় একটু বেশি এই গানের মাধ্যমে পরিচিতিটা পেয়েছে, তার মানে হচ্ছে এটাই আপনার প্রথম গান, কারণ আপনার নামটা এবং আপনার গানটার মাধ্যমে কিন্তু সবাই আপনাকে চিনতে পারে।
1: ইয়া, এটা হওয়ার কথা স্বাভাবিক, বাট পরে এটা ক্লিয়ার করি আর কি সবাইকে যে আসলে না, পরে মানে আগে আমার 10টা বছর আমার স্ট্রাগলিং, এটা তো আর দেখে না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়ে রাতারাতি ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল।
0: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে, রাইড অ্যাওয়ে কখনো একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন না, গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, তার মানে হচ্ছে করতে করতে, হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে,
1: সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেই।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা একটু পরিচিতি লাভ করেছে, সেটা শুনবো আজকে। প্রথম প্রথম ভাইরাল গানটার মাধ্যমে আপনি সেই গানটা শুনবো, অ্যাবসলিউটলি ইওর চয়েস।
1: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিল মশিউর ভক্তি, লিখেছিল নাসিফ ওয়ানি। গানটা আমার ফার্স্ট সল অ্যালবামের গান। আমার ফার্স্ট সল অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের মানে ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, এন্ড ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে। তো গানটা ট্রাই করছি।

0: থ্যাংক ইউ।
1: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি
0: বলেন। প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে,
1: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
0: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক, তো মডেল ছিল খান মাহি এন্ড একটা ফিমেল আর্টিস্ট ছিল। বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। এবং আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়। এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছিলাম, এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি তিনটা বছর হচ্ছে ব্রেক নিয়েছি। ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে করেছিলাম, এটা আমি বলবো। দেন সেকেন্ড মডেল তুই ছাড়াওটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক বলবো, বিকজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে, গানটার নাম হচ্ছে প্রীতির নেশা। ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি। গান আমার ট্রাই করা হয়েছে।

0: বাহ, অসম্ভব সুন্দর কিন্তু
1: তুই। থ্যাংক ইউ সো মাচ।
0: আমি একটু দর্শকদের সাথে কথা বলি নি এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামিম ভাই লিখেছেন দেখছি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা, কোন গানটা আপু, কোন গানটা আপু, গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ? আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথি থেকে কোনো সুন্দর কোনো স্পেশাল রিকোয়েস্টের কোনো গান শুনতে ইচ্ছা করে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করব। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই। আপনারা সুন্দর লিরিক লাস্টের টা, ওয়াও। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছেন, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সবকিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ যদি আমি এটাতে থাকি তাহলে বা আমি আমার নিজেকে একজন বেটার পার্সন হিসেবে নিজের সাথে নিজে জাস্টিফাই করতে পারবো, এরকম কোনো কিছু কি?
2: ওকে, ফার্স্ট অফ অল আমি বলবো যে গানটাকে কিন্তু আমি এখনো পেশা হিসেবে নিই, বিকজ আমাদের কান্ট্রিতে এটাতে মানে পেশা হিসেবে নেওয়াটা ইটস কোয়াইট টাফ,
0: চ্যালেঞ্জিং বলতে গেলে।
2: ইয়া, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। সো এটা আমি শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করি। সো আর আমার স্টার্টিং টাইম বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, সো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা আমি করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। সো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল, তো আমার টোটাল 10টা মিক্স অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত, প্রত্যেকটা মিক্স অ্যালবামে একটা করে গান ছিল। আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আর প্রায় 12টা গান ছিল ওখানে, বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট। তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এই করতো নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছা হলো, যার গান শুনে আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছা হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি সাপোর্ট মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো পেছন থেকে যে সাপোর্ট দেওয়াটা সব দিক থেকে, তো ওটা। আর চিটং থেকে ঢাকা গিয়ে কাজ করা ইট ওয়াজ টাফ ওই সময়ে, বিকজ এখন তো সবকিছু ইজিলি পাওয়া যায় আমাদের হাতের কাছে, সবকিছু ইন্টারনেট বলেন সবকিছুই ফাস্ট এখন, তখন তো অতটা ফাস্ট ছিল না,
0: এত ছিল না
2: 2011 এর দিকে, ইট ওয়াজ টাফ সবার সাথে যোগাযোগ করাটা। তো ডেফিনেটলি আমার অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগলিং করতে হয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সেম, সাকসেসের পেছনে স্ট্রাগলিং থাকে
0: অবশ্যই,
2: আমার ক্ষেত্রে হচ্ছে
0: অবশ্যই স্ট্রাগল না করলে আপনি তো মানে সবকিছু আমাদের জন্য যারা আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল পর আপনি সাকসেসটা পান ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট।
2: হুম,
0: কারণ যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা ঠিক অ্যাচিভমেন্ট। আপনার পছন্দের প্লেয়ার কে যদি জিজ্ঞেস করেন, আপনি কাকে কনসিডার করেন আপনার পছন্দের,
2: ক্রিকেট অর ফুটবল?
0: লাইক ক্রিকেট বলতে পারি, যেহেতু আমাদের ক্রিকেটের ভক্ত, আপনি ক্রিকেট বেসড সবকিছু মিলিয়ে
2: ক্রিকেট, আই এম ক্রিকেট লাভিং পারসন, আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ক্রিকেট দেখতে ভালোবাসি, তো বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি লাইভ, শুরু আগ পর্যন্ত দেখছিলাম, মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: আচ্ছা, কথাটা আমার খুব ভালো, প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আমাদের টিমে আছে এবং আমাদের সুন্দরভাবে
2: সবারই কন্ট্রিবিউশন
0: থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো লাগে। আর হচ্ছে যদি বলি যেটা মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
2: ডেফিনেটলি আই লাভ মেসি, আর্জেন্টিনা ফ্যান আমি, সো মেসি আমার খুব ফেভারিট।
0: আচ্ছা, শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
2: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছে ঢাকা থেকে দেখছি সুন্দর, আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিটাগাং থেকে, এটা কি
2: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন যারা কাজ করছে বেশিরভাগই চিটাগাং থেকেই বিলং করে, এটা আমার কি বলবো ভালো লাগে শুনতে।
0: আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে করে গায়িকা হয়ে যাচ্ছে, এটা থেকে হয়তো বা চিটাগাং থেকে সবাই একটু বেশি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে করেন?
2: ইয়া ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
2: বিকজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি।
0: ডেফিনেটলি,
2: বিকজ এত পরিমাণ ভালোবাসা এটা আসলে আনএক্সপেক্টেড, এখনো পর্যন্ত নন-স্টপ। Not only এটা যে টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব এখানে যে সীমাবদ্ধ আছে তা না, রমজানে হয়তো একটু অফ ছিল যেহেতু কোনো বিয়ে শাদী বা জন্মদিনের অনুষ্ঠান ওভাবে পালিত হয়নি, প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ পারফর্ম করে মানে করছে গানটাতে, ছোট থেকে বড়রা পর্যন্ত, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল ইটস নট বিগ ইস্যু, কিভাবে ভাইরাল হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাইরাল কিন্তু দুই ভাবে হয়, পজিটিভ নেগেটিভ, আমাদের দেশে বেশিরভাগই নেগেটিভ জিনিসই ভাইরাল বেশি হয়। অ্যান্ড আমি সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল না করে পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায় তাহলে এভাবে বুক চিনচিন না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো। তো আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
2: আমরা যদি শেয়ার না করি মজার চলেই আমরা যাদের ট্যালেন্ট নেই তাদেরকে হচ্ছে মানে হাইলাইট করে ধরি, তো এটা আসলে উচিত না, মানে জাস্টিস হয় না কি যারা আসল রিয়েল ট্যালেন্ট
0: তাকে কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটা দান করিয়ে দেওয়া।
2: ডেফিনেটলি
0: হ্যাঁ,
2: সো এই গানের ক্ষেত্রে যেটা বলবো, আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছেন, আমি কৃতজ্ঞ সবার কাছে। এন্ড ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাঙ্কস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি গানের ক্ষেত্রে সাথে, ফার্স্ট অফ অল মহিতুল মহিম ভাইকে আমি থ্যাঙ্কস জানাবো, বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে তাহলে তো গানটাও এইভাবে ইউজ করা হতো না, তো মহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস এই নাটকটা বানানোর জন্য। অ্যান্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়। আর একটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাইদ, আমার ফ্রেন্ড, ওই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক, তো ওকে অনেক থ্যাংকস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, অ্যান্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি চ্যান্টনি ম্যাম, সো গানটা ট্রাই করছে।
0: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে, যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, ইউটিউব হতে পারে বা আপনি দেখলে সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
2: খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, এন্ড আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে। সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ, এটা আমার খুব মানে স্বস্তি পাই আমি। 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
0: আর একটু বলে দিন উষা জাহান আপু, সো মাচ ফর জয়নিং, আপনি আমাদের প্রত্যেকটা লাইভ শোতে আসেন, থ্যাংক ইউ আপনার জন্য, সেই জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। অ্যান্ড আপনি এভাবে আমাদের অফিস থেকে এসে মাত্র অনলাইনে এসে এর সারপ্রাইজ পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলা, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলার সাথে থাকার জন্য, এভাবে থাকবেন। এখন আমরা শুনবো গান বুক চিন চিন করে।
2: আচ্ছা, যেটা শেয়ার করতে চেয়েছিলাম মনে পড়েছে, ভিউজটা, ভিউজ যদিও কাউন্ট ওভাবে আমি ম্যাটার করে না, বাট অনেক ক্ষেত্রে ম্যাটার করে, বিকজ এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করিনি, হয়তো 2,71,00,000 হয়ে গেছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া এত শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইমে এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরেই আছে। তো আমি সবার কাছে থ্যাংকফুল এতটা ভালোবাসার জন্য, আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই। সো ট্রাই করছি আমি।
3: বুকে চিন।

0: হায়, আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়।
1: থ্যাংক ইউ সো মাচ,
2: থ্যাংক ইউ সো মাচ, খুব খুব খুব আনন্দ শুনে। মানে আপনি যখন শুনেন সেটা ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে। এবং যারা
1: অনেকে মনে করে যে হয়তো মানে সফটওয়্যার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে
2: তা শুনে শোনেন, এটা কিন্তু যে কারো ভুল হতেই।
1: আর আবার অনেকে এটা ভাবে যে হয়তো ছেলেটা আগে গিয়ে দিয়েছে, মেয়েটা হয়তো পরে ট্রাই করেছে, বাট এটা না, একসাথে গিয়েছে আমি। মজার ব্যাপার হচ্ছে যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2-3 বার টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। এন্ড খুব ভয় ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, বিকজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস। আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েসে কেউ গিয়েছে, সো ওটা একটু মাথায় কাজ করছিল যে কিভাবে নিবে মানুষ।
2: এই কাজ করে গানের মধ্যে একটা পরিবর্তন, তারপর একটা নতুন, যেমন হয়তোবা কম বেশি সবাই যারা প্র্যাকটিস করা বা আছে হয়তোবা ছোট ছোট ডিফারেন্ট পেইন্টিং কোনো ট্যালেন্ট থাকতো, মানুষ কিন্তু ভয় পায় যে সেই, কিন্তু আপনার যে ট্যালেন্টটা সামনে আসছে যে দুটো ভয়েসে আপনি গানটা কভার করেছেন, এবং সেটা কিন্তু মানুষ না জেনেই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পরে যখন সত্যটা জানতে পেরেছে সেটার কিন্তু জনপ্রিয়তা তখন আরো বেশি তুঙ্গে চলে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু আপনার ট্যালেন্ট
1: না। আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে, মানে ডুয়েল ভয়েসের, বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে।
2: আমার
1: মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা, সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম, ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে, সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্টে। আর আরেকটা থ্যাংকস দিতে চাই সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া, I'm thankful আসলে, thanks to everyone।
2: সার্বিক ভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে, এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা,

0: আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, তো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিল ফিল হয়ে গেছে, তো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিল ফিল হবে ইনশাআল্লাহ।
1: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে ফিতে গান করবেন, সেভাবে কি আপনার কোনো নতুন ইনোভেটিভ, আপনি চাই না আপনি সেটা কোয়েল রিলি করে দেন, বাট আমরা একটু দর্শকদের একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আর একটু নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
0: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু ক্যারেক্টারের ডিমান্ডের কারণে, ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল, সো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। সো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে তখন হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, সো ওয়েট ফর দ্যাট।
1: আচ্ছা, সো আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
0: কথা বলতে পারতাম কলেজে থাকতে, মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না, সো খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারে, ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, হি ইজ ভেরি ক্লোজ টু মি,
1: আই ডিড,
0: খুব ভালো লাগে।
1: মাকসুমা আমি আপু, হ্যালো সোহাদ, হ্যালো সবাই আমার শুনছে, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আচ্ছা, আমি যে নেক্সট প্রশ্নটা আপনার কাছে করতে চাই, অবভিয়াসলি আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিনে আপনি গানে ক্যারিয়ারে আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে, কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু বুক চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার একটা লাইফের চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে সেটা আপনি কিভাবে দেখেন?
0: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রে আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে। এন্ড ডেফিনেটলি চেঞ্জ তো অবভিয়াসলি,
1: কিন্তু ভালো, ঋণী হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের
0: বিধি
1: তুমি বলে দাও এবং মধু হই হই,
0: মধু হই হই করতে পারে, যেহেতু আমি চিটাগং এর অনেক ফ্যান থাকতে পারে হয়তো।

0: যাই হোক, আমরা আমাদের রেডিও প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের রেডিওর সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে গানগুলি এত সুন্দরভাবে চমৎকারভাবে পরিবেশন করার জন্য ভাইয়া আপনাকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী আপনার ফিউচারে গানগুলো নিয়ে এবং আপনাকে অনেক অনেক অনেক বেশি আমরা আমাদের সাইট থেকে ইন্সপায়ার করব, যেন আমরা এইভাবে আপনার সাথে আরো বেশি শো করতে পারি এবং নতুন নতুন গান যেন আপনি আমাদের দর্শকদের মাঝে পৌঁছিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই না ভাইয়া, আপনার যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটার কারণেই কিন্তু হচ্ছে আপনি আজকে পাবেন আমাদের সবার মাঝখানে পরিচিত। আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষদের মধ্যে এই ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো 10টা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এই হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশে মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে, আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এইভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইবস দেয়।
1: আপনাকেও এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য, যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়। সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, 2 বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, একটু অবহেলা করি, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ এন্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ
0: সবাইকে আরো এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন, দোয়া আপনার জন্য। এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকে থাকা। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আমাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে পারি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশের মানুষকে জানাই শুভরাত্রি, বিকাশ প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আল্লাহ হাফেজ,
1: আল্লাহ হাফেজ।

0: হ্যালো, আপনারা যারা দেখছেন এবং যারা শুনছেন, রেডিও চিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা খুবই আনন্দিত, আজকে আমরা পেয়েছি বাঁধনকে, ডক্টর আজমেরী হক বাঁধন। এখানে অনেক কিছু, অনেক প্রশ্ন আছে, আপনাদের অনেক প্রশ্ন আছে আমরা জানি। আপনারা যারা দেখছেন, কে কোথেকে দেখছেন সেটা লিখে দেবেন, আর আপনার কোন প্রশ্ন থাকলে সেটাও বলবেন। রেডিও চিতাল বাংলা হচ্ছে আপনার একই সঙ্গে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে শুনতে পাওয়া যায়, ফেসবুক ইউটিউবে তা আছেই। আমরা এখন বাঁধনের কাছে যেতে চাই। বাঁধন, কি খবর, কেমন আছেন আপনি?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া?
0: আমি ভালো আছি। আমার একটু আপনি বলতে যে কষ্ট হচ্ছিল, এখন আমি একটু পারমিশন চাই তুমি করে বলার, কারণ আমি তো সবসময় তুমি করেই বলি।
1: হ্যাঁ একদম ভাইয়া, আমার আমারও খুব অস্বস্তি হবে আপনি আপনি করে বললেন।
0: আচ্ছা, বাঁধন, বাঁধন নামের মধ্যে অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে আজমেরী হক বাঁধন এবং ডক্টর, এই বিষয়টা একটু জানতে চাই যে আজমেরী হক বাঁধন এই নামটা কার রাখা?
1: আজমেরী হক নামটা আমার মানে আমার বাবা রেখেছেন, আর বাঁধন নামটা রেখেছেন হচ্ছে আমার নানু। তো এটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে যে আমি যখন হয়েছি তখন বিটিভিতে একটা নাটক হয়েছিল, যেখানে আমার নাটকের নামটা আমি জানি না, কিন্তু ওইখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল বাঁধন এবং সে একজন ডাক্তার ছিলেন। তো আমার নানু তখন ওই ওই মানে অভিনেত্রীকে দেখে আমার নামটা রেখেছিলেন।
0: কি বলো, তাই নাকি? খুবই
1: একদম
0: সারপ্রাইজিং। মানে ওই ওই ক্যারেক্টারটা ছিল হচ্ছে ডক্টর এবং তার নাম ছিল
1: একদম
0: বাঁধন,
1: হ্যাঁ
0: এবং আজকে আমাদের বাঁধনও তো নানা রকম জার্নির পরে ডক্টর এবং তার নাম হচ্ছে বাঁধন। মানে তোমার তোমার নানি তাহলে, দাদি তাহলে খুবই মানে
1: নানি,
0: দূরদর্শী ছিলেন, নানি খুবই দূরদর্শী ছিলেন।
1: আমি
0: আচ্ছা,
1: জানি না মানে কি ভেবে উনি রেখেছেন। আমার আমার অনেক ছোটবেলায় উনি মারা গেছেন, তো আমি আমার এই গল্পটা শোনা হয়নি যে কেন, কিন্তু আমি এটা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে আমার নানু মানে বিটিভির ওই নাটক দেখে আমার নাম রেখেছিলেন বাঁধন।
0: হ্যাঁ, এবং বিটিভির আরেকটা নাটকের সঙ্গে আমার স্মৃতি আছে। আমি সুপ্রিয় দর্শক, আমি একটা নাটকে অ্যাক্টিং করতে যাচ্ছিলাম, তো সেখানে বাঁধন ছিল আমার কো অ্যাক্ট্রেস। হায় রে ঝাড়ি, আমি তো কন্টিনিউয়াসলি খালি ঝাড়ি খেতে খেতে শেষ, সারাক্ষণ আমাকে ঝাড়ির উপর রাখলে বাঁধন। তা আমি তো ভয়ে ভয়ে, এখন রোমান্টিক দৃশ্য, এখন একটা একটা সুন্দরী তরুণী ঝাড়ি দিচ্ছে, তার সঙ্গে কিভাবে রোমান্টিক দৃশ্য অ্যাক্টিং করা সম্ভব? পরে তো একটা একটা ভয়াবহ অবস্থা। কিন্তু তুমি এত ঝাড়ি আমাকে দিয়েছিলে কেন, সেটা বলো।
1: না না শামীম ভাই, এটা আমার সব কো অ্যাক্টরদের মানে কমপ্লেইন আমাকে নিয়ে, এই জন্য
0: আচ্ছা,
1: দেখেন কোনো কো অ্যাক্টরের সাথে আমার প্রেমটাও হলো না, কারণ আমি
0: হ্যাঁ
1: এত ঝাড়ি মারি মানে আমার আসলে বাই নেচার আমি সবাইকে অনেক ঝাড়ি
0: দেখো,
1: মারি।
0: এই ঝাড়ি খেয়ে আমরা তোমার পিছনে কত ঘুরলাম, তুমি কিন্তু দামই দিলা না।
1: আমি দিলাম মানে আমার রুচিটাও খারাপ শামীম ভাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমার রুচিটা এত খারাপ ছিল, তো
0: আচ্ছা
1: ওই ওইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে পাত্তা না পাওয়ার, মানে এটা ভেবেন না যে
0: আচ্ছা আচ্ছা,
1: আপনাদের ডিসক্রেডিট, এটা আমার রুচিহীনতার মানে এখানে একটা বড় ভূমিকা রেখেছে।
0: খুবই ইন্টারেস্টিং কথা বলছো। কেন তোমার মনে হয় যে তোমার রুচিটা খারাপ?
1: কারণ আমি
0: মানে এটা
1: লাইফ
0: একটা
1: পার
0: পজিটিভ অর্থ আছে, কারণ হয়তো তুমি তোমার নিজের রুচিকে তুমি জাজ করার চেষ্টা করছো, কিন্তু এটা পজিটিভ অর্থ আছে। কিন্তু তোমার কেন মনে হয়, আগে তোমার লজিকটা শুনি।
1: আমার আমার কাছে মনে হয় যে আমি খুবই কনজারভেটিভ ওয়েতে বড় হওয়া একটা মেয়ে, তো আমার আমি আসলে লাইফ পার্টনার হিসেবে পুরুষ চিনতে সবসময় ভুল করেছি, আর সেটা মানে হাজবেন্ড হোক বয়ফ্রেন্ড হোক আমার এটা এই ভুলটা আমি অনেক করেছি, তো যার জন্য আমি সবসময় বলি যে আমার ভীষণ রুচি খারাপ, তো যারা যাদেরকে আমি পাত্তা দিই নি, কারণ এরকম প্রচুর মানুষ আছে যাদের কমপ্লেন হচ্ছে বাহন পাত্তা তো দিলা না, হ্যাঁ
0: এই যে
1: পাত্তা দিই নাই, বেসিক্যালি তাদের ডিসক্রেডিট নাই, এটা আমার রুচিহীনতার সমস্যা। এখন আমার রুচি চেঞ্জ হয়েছে শামিম ভাই, এখন আমার রুচি চেঞ্জ
0: মানে এখন
1: হয়েছে,
0: ট্রাই করে দেখতে পারি
1: না এখন আমার আমার আবার এই
0: না, আমি
1: অনেক
0: বললাম আর
1: দূরের
0: দুষ্টামি
1: সমস্যা
0: করে।
1: আছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এটা খুবই খুবই মানে খুবই আনন্দের বিষয় যে ধরো একটা মানুষ আমাদের দেশে, আমরা এতটাই মানে আমরা নিজেদেরকে আধুনিক এবং লাকি ভাবতে পারি যে আমাদের একজন মানুষ বলছে যে আমার রুচি খারাপ, কারণ সে নিজেকে জাজ করতে পারছে। আবার একটা সময়

0: জানি না কিভাবে আমার ভেতরে ডেভেলপ করেছে, কিছুটা আমার কাছে মনে হয় যে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, কিছুটা আছে আমার বাবার প্রভাব আমার ভেতরে। আমার বাবা ভীষণ সৎ এবং সাহসী, মানে তাকে যারা যারা চিনেন, এই এই কোয়ালিটিটা আমার বাবার ভেতরে সব সময় ছিল বা এটা দেখে আমি বড় হয়েছি। আর আরেকটা হচ্ছে আমি আসলে কতটুকু সাহসী সব সময় ছিলাম আমি জানি না, কিন্তু অবশ্যই আমার জীবনের নানান অসঙ্গতি এবং নানান বাধা আমাকে আরো দিনে দিনে সাহসী করেছে। এবং আমি নিজেকে ভাইয়া সব সময় চেষ্টা করেছি সংশোধন করতে, শুদ্ধ করতে। হয়তো ওই জন্যই আমি যখনই যেটা নিয়ে কথা বলেছি আপনার কাছে মনে হয়েছে যে ও ডিফারেন্ট ভাবে বলছে, কারণ আমি মানে হয় না যে একটা কিছু শুনলাম এবং সাথে সাথে রিয়্যাক্ট করে এমন কিছু বলে ফেললাম যেটা আসলে আমার কাছে মনে হবে যে ঠিক না, ওইটা আমি চাই না। কারণ আমি আমি চাই যে আমি যে কথাটা বলবো সেইটা বলার পর আমি যাতে কেন বলেছি সেটা আমার কাছে অনেক পরিষ্কার থাকে, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাটা যখনই আমি পরিষ্কার করতে যাই তখন কিন্তু আমি আসলে এরকম কিছু স্টেটমেন্ট সাডেনলি দেই না যেটা যেটার কোনো ক্লিয়ার কারণ আমার কাছে নাই। তো ওইটা আমি বুঝে দিই বলে হয়তো আপনার কাছে ডিফারেন্ট লেগেছে এই আর কি।
1: হ্যাঁ, আমার কাছে এই যে চিন্তা করে দেওয়াটা, এই যে সময় নিয়ে বলাটা, এটা আসলে খুবই ডিফারেন্ট। আমরা এই প্রসঙ্গটাতে আসবো, তার আগে একটু আমরা বাঁধনের জার্নিটা শুনতে চাই। বাঁধন, এই যে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় খুবই আলোচিত, আমরা তাকিয়ে আছি কে ফার্স্ট হবে। তখন আমি সাংবাদিকতা করি এবং প্রথম আলো, বাংলা ভিশন, একুশে টেলিভিশন, আবার এডিবি, ইউনিসেফ, ভোরে কাগজ, সব মিলে যখন আমরা বাঁধনের দিকেই কিন্তু আমাদের দৃষ্টিটা ছিল, কারণ ওখানে ওই ওই সময় যারা যারা ছিল আমরা নিজের আলোচনা করতাম যে কে হবে কে হবে। তারপরে আমরা বাঁধনকে দেখলাম অ্যাক্টিং, মডেলিং, তারপরে একটা সুন্দর একটা নারীবাদীকে, যদি আমরা নারীবাদী বিষয়টাকে যদি আমরা পজিটিভলি ধরি, যে নারীদের কথা বলে বা নারীদের অধিকারের কথাটা স্পষ্ট করে বলতে পারে,
0: বিষয়টা শামীম ভাই ভীষণ পজিটিভ। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা যে এত কুৎসিত যে এখানে নারীবাদী শব্দটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিন্তু নারীবাদী শব্দটা একেবারেই প্রশ্নবিদ্ধ জায়গায় না।
1: আমি আমি সেই জন্য কিন্তু একটু ব্যাখ্যা দিলাম সাথে আমি সেই জন্য একটু ব্যাখ্যা দিলাম কারণ এটা নিয়ে নানা রকম কথা হয়। অনেকে বলে নারীবাদী আবার মানে কি, পুরুষবাদী মানে কি, আমরা তো মানবতাবাদী। তো নারীবাদী আমার কথা হচ্ছে, যার যখন সাপোর্ট দরকার তাকে তখন সাপোর্ট দিতে হবে। আমাদের দেশে নারীদের অবস্থান যেই জায়গাতে, সেই জায়গাতে আমাদের তো বলতেই হবে যে নারীবাদী কে বা নারীবাদীর প্রতি, নারীবাদ বিষয়টার প্রতি সমর্থন থাকতেই হবে।
0: আমাদের আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা যেভাবে পিছিয়ে আছে, নারীবাদী বা ফেমিনিজমে তো আসলে মূল চাওয়াটাই হচ্ছে যে নারীর সম অধিকার, মানে সব মানুষের সম অধিকার, শুধু মানে নারী পুরুষ এছাড়া আরো যারা আছেন সবারই সম অধিকার এবং সম মর্যাদা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত যাতে হয়, এটাই কিন্তু চাওয়া। তো এই জায়গাটা খুবই মানে হয় না যে সামাজিক প্রেক্ষাপটটাই এরকম যে এটা বিভিন্ন ভাবে আসলে প্রেজেন্ট করার জন্য হয়তো মানুষের কাছে এটা মনে হয়, আর কিছুই না।
1: হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে একটা সময় বাঁধন খুবই বিভিন্ন বিষয়ে সোচ্চার, তারপরে তার চলচ্চিত্র করা, তারপরে সৃজিতের সাথে কাজ করা, তার সব মিলে কিন্তু একটা লম্বা জার্নি। এই জার্নিটা যদি আমরা প্রশ্ন করি যে বাঁধন কেন লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতা এসেছিল, তার ভাবনায় কি ছিল, এটা একটু জানতে চাই।
0: আমার ওই ভাবনাটা খুবই মানে সবার কাছে মনে হবে যে আমি আমি কিন্তু কোনো নাচতে জানি না, আমি গান গাইতে জানি না, আমি অভিনয় জানি না, আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা মেয়ে। তো ওই সময়টাও আমার জীবনে অনেক ভয়াবহ ছিল, তখন আমার 19 বছর বয়স ছিল। তো আমার আমার মেইন টার্গেট ছিল আসলে হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমি একবার দেখা করব। তো এই জন্য কিন্তু আসলে লাক্স চ্যানেলে সুপারস্টারের নাম লেখানো, এবং
1: আমার
0: জার্নিটা আমাকে আসলে নতুন করে একটা জীবন দিয়েছে। তো যার জন্য আমি সবসময় বলি যে আমার মানে দ্বিতীয়বার আসলে জন্ম হয়েছে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ ওই জার্নিটা আমাকে আসলে নতুন করে নিজেকে চিনতে শিখিয়েছে।
1: এবং সারপ্রাইজিংলি হুমায়ুন স্যারের সঙ্গে একটা কাজও কিন্তু আমরা করেছিলাম, তাই না?
0: একদম। এবং স্যারের সাথে আমার আমার জন্য এটা সবচেয়ে মানে আমি বলবো যে যেটা হয়েছে যে আমি স্যারের সাথে দেখা করব বললে তো নাম লিখালাম, এবং এরপরে কিন্তু আমার জার্নিটা খুবই ইন্টারেস্টিং। এটা আমি আরেকটু কারেজ যখন নিজের ভেতরে মানে হয় না করতে পারবো তখন আমি এই জার্নিটাও শেয়ার করব। কিন্তু তারপরে আমি যখন লাক্স থেকে বের হই, আমি 7 দিন পর নুহাস চলচ্চিত্র থেকে কিন্তু ফোন পাই, এবং এরপর থেকে টানা 2.5 বছর আমি শুধু স্যারের সাথে কাজ করেছি। মানে আমি কিন্তু অন্য কারোর সাথে কাজ করিনি, কারণ আমি একে তো পড়াশোনা করতাম। তো এই আমার পড়াশোনা শেষ

0: পেছনেও কিন্তু মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে। কারণ বেশিরভাগ সময় আমাদের এখানে যারা আসেন মনে করেন যে পড়াশোনাটা হয়তো করেন না ঠিক মতো। আমি বলবো যে আমি কিন্তু আমার স্টাডি ব্রেক ছিল ভাইয়া 2 বছরের, তো আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা আনফরচুনেট ঘটনার কারণে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি লাস্ট থেকে বের হয়ে কিন্তু আবার মেডিকেলে ভর্তি হই, আমি পুরো পড়াটা শেষ করি এবং ডাক্তার হতে পেরেছি, অভিনয়টাও করতে পেরেছি। সো আমি মিডিয়ার কাছে তো অনেক গ্রেটফুল।
1: এটা এটা বিশাল পাওয়া, এটা বিশাল পাওয়া। আমরা একটু দেখে নেই, আমাদের সঙ্গে ঢাকা থেকে দেখছেন নকিবুর রহমান, তারপরে সায়েম সিং, তারপরে আছেন এখানে রাসেল, হাবিবুর রহমান, হাবিবুর রহমান লিখেছেন গুড, শরীফ মজুমদার লিখেছেন শামীম ভাই, হ্যাঁ ওকে প্রশংসা, আর সালাম রাসেল লিখেছেন ঢাকা থেকে দেখছি জেনেছি বাঁধন অভিনয় করছেন সৃজিৎ মুখার্জির চলচ্চিত্রে, বিষয়টি ঘটনা নাকি রটনা বিস্তারিত জানতে চায় প্রিয় শিল্পীর কাছ থেকে। এটা ঘটনা, রটনা হবে কেন? হ্যাঁ, আর তারপরে আপনারা যারা দেখছেন সেটা একটু লিখে দেন কোথায় দেখছেন, বাঁধনকে কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন। এখন একটা বিষয় বাঁধন, যখন লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতায় আমরা ধরে নিলাম যে আমাদের প্রিয় একজন হবে, তখন যখন দেখলাম যে তুমি পাচ্ছ না আমরা কষ্ট পেলাম, তোমার নিজের অনুভূতি কি ছিল?
0: আমার আমরা আমি তো ওখানে আমি বললাম না যে জার্নিটা আমি একটা সময় অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে যে যখন আমার অ্যানাউন্সমেন্টটা হলো, আমি আমাকে প্রথম মানে বলা হলো সেকেন্ড রানার আপ যে হয়েছে তার অ্যানাউন্সমেন্ট হলো, এবং এর পরে ছিল হচ্ছে কে হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছে এবং কে আসলে বিজয়ী হয়েছে। তো মমর অ্যানাউন্সমেন্ট আগে হলো, তো আমি প্রথম মানে মানুষ ছিলাম যে গিয়ে আসলে মমকে হাগ করেছিলাম। মানে আমার সাথে যারা ছিল মানে ওরা জানে, মানে আমার অ্যাটলিস্ট আমি আর আরেকজন ছিল মুনমুন, মানে আমরা দুইজন ছিলাম হচ্ছে লাক্সের সবচাইতে মানে সবার সাথে একদম খুব ভালো সম্পর্ক এইরকম এক মানে দুইজন মানুষ। মানে আমার সাথে কখনো কারো কিন্তু ওই জেলাসি সম্পর্ক বা আমি আসলে ওটা চিন্তাও করিনি। মানে আমরা যারা তিনজনই ছিলাম বা বাকি যারাও ছিল, মানে আমাদের সময়টা না এই এই ব্যাপারগুলো খুব কম ছিল, মানে আমরা কখনো ওইভাবে ভাবিনি। মানে আমাদের কাছে মনে হয়েছে যে দারুচিনি দ্বীপের নায়িকা জোরি আসলে মমই হওয়া উচিত। হ্যাঁ, তো ওর এবং আমাদের আরো একটা লজিক ছিল যে মমর গাড়িটা আসলে মমরই পাওয়া উচিত। হ্যাঁ, তো আমাদের এগুলো কিন্তু আসে যায় নাই যে আসলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। কারণ আমার কাছে পুরো জার্নিটাই অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি বললাম না যে আমার পুরো জীবন মানে আমাকে নতুন করে জন্ম দিয়েছে ওই জার্নিটা। তো আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম না থার্ড হলাম, এটা আমাকে আসলে একেবারেই ওই মুহূর্তে তো কোনো এফেক্ট করেনি। এবং পরবর্তীতে শামীম ভাই আমি আরো একটু পরিষ্কার করি যে পরবর্তীতে যেটা হয় যে কাজের ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ হয়তো এই ধরনের কোনো ডিসক্রিমিনেশনের শিকার আমরা হয়েছি কিনা, বরং উল্টা আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করেছি, আমি প্রচুর বাংলা সিনেমার অফার পেয়েছি। আমার কিন্তু এটা কখনো ফেস করতে হয়নি যে আমি থার্ড হয়েছি বলে। হয়তো আমার দারুচিনি দ্বীপের জোরি ক্যারেক্টারটা করা হয়নি, কিন্তু তাই বলে এইটা না যে আমি অন্য কিছু থেকে আসলে মানে আমার আমি মনে করেছি যে আমাকে ডিসক্রিমিনেট করা হয়েছে।
1: এটা কিন্তু ঠিক, এটা ঠিক, আমরাও এটা মনে করি, আমরা বিশ্বাস করি যে আসলে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওখানে আসলে একজনকে করতেই হবে, সেই জন্যই করা। পুরো টিমটার মধ্যে প্রত্যেকটা মেয়ে কিন্তু খুব জলজল করেছে, এবং আমি মনে করি তোমাদের ব্যাচটা অনেক অনেক বেশি স্ট্রং ছিল লাক্সের জন্য, চ্যানেলের জন্য এটা একটা বড় বিষয় ছিল। আমাদের সঙ্গে আখি চৌধুরী দেখছেন, কামরুল হাসান দেখছেন, আখি চৌধুরী নিউ ইয়র্কে খুবই জনপ্রিয় একজন মানুষ, এবং তিনি আগে বাংলাদেশের মিডিয়াতে অ্যাক্টিং করতেন এবং আমাদের খুবই, হ্যাঁ আমাদের খুবই কাছের বন্ধু। একটা বিষয় যে যখন, আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে এই যে আমরা নারীবাদ বিষয়ে কথা বললাম, এই যে আমরা নারী পুরুষ সম্পর্ক নিয়ে কথা বললাম, আসলে নারী পুরুষের সম্পর্কটা কেমন হওয়া উচিত, কোন কোন জায়গাতে পরস্পরের প্রতি সম্মান বোধ থাকা উচিত, কোন কোন বিষয়ে প্রত্যেকে গুণান্বিত হওয়া উচিত?
0: ভাইয়া এটা তো একটা মানুষ হিসেবে যখনই আমি আরেকটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করব, তখন কিন্তু আর নারী পুরুষ অন্য কোন মানে
1: আসবে না,
0: হ্যাঁ জেন্ডার আসবে না বেসিক্যালি। কারণ হচ্ছে আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে হবে যে আমি মানুষ হিসেবে একটা মানুষকে তার তাকে সম্মান দিব, তার অধিকারটা আমি হনন করব না, তার অধিকার কেড়েও নিব না, এবং তার স্বাধীনতাও আমি হস্তক্ষেপ করব না। যখন আমি এই সব ব্যাপারে নিজের সাথে নিজে পরিষ্কার, তখন কিন্তু আসলে কোনো সম্পর্কই কলুষিত হবে না, কোনো সম্পর্কই কুৎসিত হবে না, সেটা যার সাথে যার সম্পর্কই হোক না কেন। একটা নারীর সাথে নারীর সম্পর্ক, ধরেন আমি যদি মনে করি যে আমার সাথে আসলে ওর হিংসার সম্পর্ক বা ওর আমার ক্ষতি করতে হবে, সেখানে তো আমি আমার মানবিক দিকগুলোই আমার অবক্ষয় হয়েছে, সেখানে তো তাকে আমি মানুষ হিসেবে ট্রিট করছি না, আমি আমি আমার আমি নিজেও মানুষ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করছি না, আমি খুবই নিচু শ্রেণীর মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছি। তো ওই জায়গাগুলো আমরা যদি নিজেরা নিজেদেরকে সংশোধন করি, আমরা যদি মনে করি যে অন্যের অধিকার হনন করার অধিকার আমার নাই, তখন অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আসলে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা যে শুধু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা জন্য, আমাদের আমাদের এখানে কিন্তু অনেক ধর্মীয় প্রভাবও আছে শামীম ভাই। তো ওই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, ওইগুলোতে আসলে একটু আমার মনে হয় যে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়াটা ভীষণ দরকার। কারণ ওই ওইটার একটা বিশাল প্রভাব কিন্তু সমাজে এবং পরিবারে পড়ে যায়, এবং যেটার কারণে অনেক ধরনের অবক্ষয় ঘটে, অনেক ধরনের অন্যায় অবিচার ঘটে।
1: কারেক্ট, এটা ঠিক। আর আমরা পাশাপাশি আমরা একটা বিষয় বলতে চাই, ধরো যখন আমরা দেখতাম যে বাঁধন কাজ করছে, বাঁধন এটা করছে এটা করছে, হঠাৎ করে একদিন দেখলাম বাঁধন বিয়ে করে ফেললো, এবং হাজার হাজার তরুণের হৃদয় মানে ধ্বংস করে দিয়ে, তো এরকম হঠাৎ করে বিয়েটা কেন হয়েছিল?
0: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, এবং আমি এই কথাটা মানে আমি আরো অনেক জায়গায় বলেছি, বাট বেশিরভাগ সময় এডিট করে আমার এই পার্টটা কেটে ফেলে দেয়া হয়। সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার আমার পরিবারে আমি প্রথম মানুষ ছিলাম যে মিডিয়াতে কাজ করতাম, এবং আমার আমার পরিবার থেকে কিংবা আমি সামাজিক ভাবেও ইভেন রাষ্ট্রীয় ভাবে আমি আমার পেশাটাকে কিন্তু ওই জায়গায় দেখতে পারিনি, সেই যে জায়গায় আসলে আমি মনে করব যে এখানে আমার কাজ কন্টিনিউ করাটা খুব নিরাপদ। কারণ আমি তখন নিজের উপরেই আত্মবিশ্বাসী ছিলাম না, আমি জানতাম না যে আমি কি করতে চাই, আমি কি করতে চাই না। কারণ আমার প্রত্যেকটা সিদ্ধান্ত এবং আমার জীবন বেশিরভাগ সময় পরিচালিত ছিল হচ্ছে আমার সমাজ ব্যবস্থা এবং আমার পরিবারের চাপিয়ে দেয়া যে সিদ্ধান্তগুলো চিন্তা করে করে আমি বড় হয়েছি, যেগুলোকে আমি মনে করেছি এটা স্বাভাবিক যে এগুলো আমারই চিন্তা। তো ওই চিন্তার একটা পার্ট ছিল যে আসলে এই কাজটাই ঠিক না। তো আমি কিন্তু খুবই আনপ্রফেশনাল ওয়েতে এবং খুবই বাজে ভাবে আমি জাস্ট এক মাসের নোটিসে আমি কাজ ছেড়ে দিয়েছি। আমি তখন 9টা সিরিজে কাজ করতাম এবং আমি লিড কাজ ছিলাম। তো আমি আমি ঠাস করে কাজটা ছেড়ে দিলাম, কারণ আমি মনে করলাম যে এখানে কাজ করাটা আমার জন্য ঠিক না, এবং আমার একটা স্টেবল লাইফ লাগবে যেখানে আসলে আমি আমার বাচ্চা হবে এবং আমি সংসার করব। হ্যাঁ, তো এই এই চিন্তাটা যে এরকম না যে এখন আপনি যদি বলেন এই চিন্তাটা কার ছিল বাঁধন, এই চিন্তাটা আমার ছিল, কিন্তু এই চিন্তাটা করতে বাধ্য কে করেছে আমাকে? আমার সমাজ, আমার পরিবার। আমি কেন বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে বিডিএস করার পরেও মিডিয়ায় এরকম একটা জায়গায় থাকার পরেও এটা ভাবতে পারি নাই যে আমি আসলে আমার কাজটা কন্টিনিউ করতে চাই? এই ব্যর্থতা শুধু আমার না, এই ব্যর্থতা কিন্তু পুরো সমাজ ব্যবস্থার। তো ওই জায়গাটা আমার কাছে খুব পরিষ্কার এখন যে আমি কেন করেছি এটা। তো আমার আমি তখন এইসব ইনসিকিউরিটির কারণে, এবং দেখেন আমি বিয়ের মানে জাস্ট 2 মাসের মাথায় আমি কনসিভ করি এবং আমার 1 বছরের মধ্যে কিন্তু আমার বাচ্চা হয়ে যায়। তো তখন আর কাজটাকে কন্টিনিউ করা তো সম্ভবই না, কিন্তু তারপরেও আমাকে কিন্তু এই মিডিয়াই সার্ভাইভ করতে হেল্প করেছে। কারণ আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে দিশাহারা আমি কি করব?
1: কারেক্ট কারেক্ট, শুনতে পাচ্ছি বাঁধন, শুনতে পাওয়া যাচ্ছে বাঁধন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ, মানে আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে আসলে দিশাহারা যে আমি কি করব, তখন আমাদের একজন ডিরেক্টর চয়নিকা চৌধুরী, আমি তখন মাত্র মানুষকে বলা শুরু করেছি আমি কাজ করতে চাই, কিন্তু আমি খুব কনফিউজ ছিলাম ভাইয়া যে আমার বাচ্চা ব্রেস্ট ফিড করে, আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি 2 বছর 4 মাস বয়স পর্যন্ত, এবং আমার বাচ্চাকে নিয়ে আমার শুটিং এ আসতে হবে। তো এরকম যে একটা কথা বলাও যেতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি যখন মানুষকে নক করা শুরু করলাম যে আমি কাজ করব না কি কি করব আমি জানি না, বাট আমার তো বাচ্চাকে নিয়ে সেটে আসতে হবে, তখন চয়নিকা চৌধুরী কিন্তু আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন। সে বলেছিলেন বাবু তুমি বাচ্চা নিয়েই শুটে আসবা, এবং ওনার ওই একটা সাহসে আমি যখন একটা কাজ করে ফেললাম, তারপরে আমি আরো 2টা সিরিয়ালের কাজ পেয়ে গেলাম, মানে ওনারা ওই সাপোর্টটা তখন যদি আমাকে না দিতেন, আমি লিটারেলি আমার বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কারণ আমার আর কোনো ওয়ে ছিল না। আমি আমার বাবা মাকে বলতে পারতাম না, এবং আমার আমার যেটা প্রবলেম হয়েছে যে আমি কিন্তু অনেক আগে থেকে টাকা আর্ন করা শুরু করেছি, আমার 19 বছর বয়স থেকে। তো এখন সাডেনলি আমি কারো কাছ থেকে টাকা নিতেও পারতাম না, মানে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ছিল। তো আমার আমার জন্য আমার বাচ্চার জন্য মিডিয়া অনেক করেছে, কারণ ওই সময় যদি তারা আমাকে কাজে না নিতেন এবং আমার বাচ্চাকে আমি সাথে নিয়ে শুটে যেতাম ভাইয়া, আমাকে আলাদা রুম দেওয়া হতো, এবং আমি অনেক ওই সময়টা আমি এত মেন্টালি আনস্টেবল ছিলাম, আমার আমাকে আগে ছেড়ে দিতে হবে, আমি খিটখিটে মেজাজ ছিল, আমি দেখা যেত যে মনোযোগ দিয়ে কাজটা করতে পারতাম না। হ্যাঁ, মানে আমার তো কাজও করতে হবে, আমার টাকাও লাগবে, আবার আমার বাচ্চাকে দেখতে হবে বাচ্চা কান্না করছে কিনা, মানে তারপরে সোসাইটির মানুষ আমার বাচ্চা শুক না কেন, আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চাকে নিয়ে শুটে যাও কেন, মানে এইসব তো আছে, মানে
1: হ্যাঁ, মানে একা কাউকে বাঁচতে দিবে না, যে আমি আমার মতো বাঁচবো সেটা হইতে দিবে না।
0: না
1: তাহলে
0: এবং
1: আমার
0: সব
1: একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ
0: আমরা
1: বলো।
0: আমরা আমি আমি যেটা বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি আমি নিজেকে বলি করি যে আমি খুবই আনফরচুনেট, এবং আমি সেই প্রত্যেকটা নারীকে রিপ্রেজেন্ট করেছি বা করি যারা আসলে এই সব কিছুকে মাথায় নিয়েই চলেন। কারণ আমি এটা শিখেই বড় হয়েছি ভাইয়া, যে আমাকে সব মাথায় নিতে হবে, কারণ এটাই আমার দায়িত্ব, আমাকে সবার মতো থাকতে হবে, সবাই যা চায় আমার সেটাই করতে হবে। তো ওইটা রিপ্রেজেন্ট করার পর আমি যখন এই সব কিছু থেকে মুক্ত হয়েছি ভাইয়া, ওই ফ্রিডমের কিন্তু আলাদা একটা লেভেল।
1: কারেক্ট কারেক্ট কারেক্ট, আসলেই তাই। আমাদের মানে এইটা তো একটা খুবই সারপ্রাইজিং যে সবার মতো করে কেন আমাদেরকে চলতে হবে। আমি আমার মতো চলবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে বাঁশি বাজাবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে চা খাবো, আমার মনে চাচ্ছে আমি এখন এই মানুষটাকে পছন্দ করি, এই মানুষটার সাথে আমি সময় কাটাবো, আমার মন চাচ্ছে আমি এই মানুষটাকে পছন্দ করি না, এর থেকে দূরে থাকবো, কিন্তু সোসাইটি আমাদের হেঁচড়া হতে দেবে না।
0: আমি কতটুকু কাজ করব
1: হুম
0: এটাও কিন্তু নির্ধারিত, মানে আমাকে আশেপাশের মানুষই কিন্তু বলে দিবে যে হ্যাঁ হ্যাঁ তুমি মাসে এতদিন কাজ না করলে কিন্তু তোমার কিন্তু এটা হবে না, কিন্তু বান্ধবন আর কিন্তু তোমাকে কেউ নিবে না কাজে, আমাকে
1: হ্যাঁ
0: যেমন
1: হ্যাঁ
0: শুনতে হয়েছে গত 3 বছর আমি মাত্র 3টা কাজ করেছি। হ্যাঁ, তো আমাকে কিন্তু কনস্ট্যান্ট শুনতে হয়েছে যে এই যে তুমি কাজ করছো না, তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাবে, হয় তুমি কাজ করো না হয় তুমি বিয়ে করো, মানে এটাও তাদের নির্ধারণ করে দিতে হবে। তো আগের সময় হলে মানে ধরেন এখন যে সিচুয়েশন আমার, আমি ধরেন এই ওনাদের জন্য কানতে কানতেই মারা যেতাম। তো এখন যেহেতু আমার ওই অপশনটা আর নাই, সেই জন্য আমি আসলে নিজের কাজকে এবং নিজেকে ফোকাস করতে বেশি পছন্দ করছি।
1: হম হম সেটাই সেটাই। তাহলে একটা প্রশ্ন করি, এই যে এই যে একটা কথা তুমি বললে না, যে আমরা তার আগের সময় হলে হয়তো আমি কানতে কানতেই মারা যেতাম। আমাদের অনুষ্ঠানটা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, যারা আমাদের অনুষ্ঠানটা দেখছে, যেই নারীরা দেখছে বা যে আশেপাশে যারা দেখছে বা কিংবা দেখবে, সোশ্যাল মিডিয়াতে একটা সুবিধা হচ্ছে যে এটা থেকে যায় আমি তারপর দেখতে থাকে, তাদের মধ্যে সেই শক্তিটা কনভে করা যে আসলে কোন এই ধরনের কোন বিষয়ে, বা ডিভোর্স হয়ে গেলে একটা হাজবেন্ড সাথে না থাকলে, কিংবা একটা মেয়ে রেপড হলেই সে কানতে কানতে জান দিয়ে ফেলছে, সে সুইসাইড করতে চলে যাচ্ছে, এইটা এই ধরনের ভাবনা চিন্তা থেকে সরে আসতে হবে আমরা মনে করি। আর দ্বিতীয় বিষয়ের কথা, ধরো এই যে আমরা যদি বলে থাকি, ধরো আমাদের গ্রাম বাংলায় নানাবিধ ইয়েদের দেখি, যে সে মনে করে যে নানা রকম যন্ত্রণার পরও হাজবেন্ডের সঙ্গেই তার জীবনটা পার করতে হবে, এইটা একটা পয়েন্ট। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে নানা যুক্তি হতে পারে। আমার যেটা প্রশ্ন, ধরো তোমার বিয়ে হলো, বিয়ে করার মাত্র অল্প কিছুদিনের মধ্যে তোমরা আলাদা হয়ে গেলে, এত অল্প সময় কেন? এটা কি মানে বিয়ের আগে কি তুমি তাকে বোঝার সময় পাওনি, নাকি বিয়ের পর তাকে বুঝতে গিয়ে তুমি তাকে তার ভুলটা তার মধ্যে থেকে ডিফারেন্ট মানুষকে উদ্ধার করেছো?
0: ভাইয়া আমি তো মানে ওই যে বললাম বাংলা সাবানা হওয়ার আপ্রাণ চেষ্টা করে তো জীবন দিয়ে দিয়েছি ভাইয়া, মানে আরেকটু হলে ধরেন অ্যাওয়ার্ডটাও পেয়ে যেতাম, মানে জাস্ট ফিলটা করাতে আর কি অ্যাওয়ার্ডটা পাই নাই। তো
1: আফি চৌধুরী লিখেছে ওয়েল স্টেজ, ফেরদৌসী সুলতানা লিখেছে ওয়েল স্টেজ, তারপরে অনুভা শাহিন হোসেন লিখেছেন নিউ ইয়র্ক থেকে ওয়েল স্টেজ, প্রত্যেকে সমর্থন দিচ্ছে এবং সব ওকে। তাহলে তারপরে কি হলো শাবানা হওয়া থেকে কিভাবে?
0: যেটা হয়েছে ভাইয়া, আমি তো তাকে আমার আমার এটা সেকেন্ড বিয়ে ছিল।
1: হ্যাঁ,
0: আমার ফার্স্ট বিয়েটা হয়েছে 2005 এ, যখন আমি লাক্সে আসিনি তার আগে। হ্যাঁ, তো তারপরে কিন্তু একটা লম্বা সময় আমি 2010 এ আবার বিয়ে করেছি, এবং এই পুরোটা সময় আমি কিন্তু সিঙ্গেলই থেকেছি, মানে আমি কারোর সাথে ইনভলভ হতে পারিনি, মানে আমার ফার্স্ট বিয়ের ট্রমাটা এত ডেঞ্জারাস ভাবে ছিল। তো যখন আমি এই বিয়ের সিদ্ধান্তটা নেই ভাইয়া, আমি মাত্র 25-26 দিনের মাথায় সিদ্ধান্ত নেই যে আমি বিয়ে করে ফেলবো, কারণ আমার আসলে এইভাবে করে তার সাথে সময় কাটানো বা ডেট করা এই এই সময়টা আসলে আমি দিতে চাইনি, বা ওই সুযোগগুলো
1: 25-26 দিন অনেক কম সময় না? 25-26 দিন
0: সময়, এই জন্যই আমি উল্লেখ করলাম যে আমরা যখন এই স্টেটে থাকি তখন তো আমরা আসলে অনেক কিছু বুঝি না। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, এবং আমরা আমি কিন্তু আসলে বিয়েটাই করতে চেয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি যেহেতু এই কাজটা কন্টিনিউ করতে চাই না, সেহেতু আমার আসলে এমন কাউকে বিয়ে করতে হবে যার সাথে আমি একটা স্টেবল লাইফ পাবো। এবং বিয়ের বিয়ের দিন থেকে আসলে আমি বুঝতে পেরেছিলাম যে সে আসলে ফ্রড, তো সেটা ধরেন বিয়ের 2 মাসের মাথায় আমি কনসিভ করার সাথে সাথে, মানে এর মাঝখানে কিন্তু অলরেডি এক্সপোজ হতে শুরু করে যে সে আসলে বিভিন্ন ভাবে আমাকে ফ্রড করেছে। কিন্তু ততদিনে আমি প্রেগনেন্ট হয়ে গেছি এবং আমি কাজ ছেড়ে দিয়েছি। তো আপনি যেটা বললেন যে অনেকেই ভাবে যে শেষ পর্যন্ত সংসারটা টিকিয়ে রাখতে হবে, সেটা আমিও ভেবেছি। আমি 4 বছর পর্যন্ত সেই বোঝাটা বয়ে বেরিয়েছি। 2014-তে আমার ডিভোর্স হয়েছে এবং তারপরে 3 বছর আমি আরো বাংলা সাবানা আরো কিভাবে আমি আপনাকে বলি, আরো 3 বছর আমি জাস্ট লুকিয়েছি মানুষের কাছ থেকে, মানুষের ভয়ে, যে এই সমাজ আমার বাচ্চাকে এবং আমাকে কিভাবে নিবে, আমার বাচ্চার স্কুলে ভর্তি করতে পারবো না, আমার বাচ্চাকে বুলি করবে, আমার বাচ্চাকে ডিসক্রিমিনেট করবে, আমাকে হেয় করবে, আমাকে বিভিন্ন ভাবে টর্চার করবে, এই ভয়ে, এবং মানুষ আমাকে কি বলবে যেহেতু এটা আমার সেকেন্ড বিয়ে ছিল। তো এই ভয়ে আমি কিন্তু আরো 3 বছর কাউকে বলি নাই যে আমার ডিভোর্স হয়েছে। এবং আমার সাথে যত রকমের ধরেন কুৎসিত ভয়াবহ আচরণ, মানে আমার আমি যাকে বিয়ে করেছিলাম সে করতে পেরেছেন, তার একমাত্র আমি মনে করি যে অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার চুপ থাকা। যার জন্য আমি মেয়েদেরকে বলি, আমি সবসময়, আমাকে সবাই বলে যে তুমি এত কথা কেন বলো, তুমি তো আছো খুবই কমফোর্ট জোনে। হ্যাঁ, আমি আসলে কমফোর্ট জোনে আছি এখন, আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, মানে আমি আসলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাকে বাঁচিয়ে দিয়েছে বলে তার মানে এই না যে বাকি যারা এই অত্যাচারগুলো সহ্য করছে সেগুলো আমি আর চোখে দেখবো না। তো কথা বলতে হবে, কথা না বললে যেটা হবে, আমাদেরকে যে এই যে সয়ে যাওয়ার এক ধরনের ট্রেনিং দিয়ে বড় করা হয় ভাইয়া, ওই ট্রেনিংটা যে ভুল এবং এটা যে একদমই অন্যায়, এই এই ট্রেনিংটা, এটা নিয়ে কথা বলতে হবে। আমি তো আমার মেয়েকে এই ট্রেনিং দিব না যে তুমি সব অত্যাচার সয়ে যাবা এবং যত যাই হয়ে যাক না কেন তুমি এটা মেনে নিবা। আমার মেয়ে কিন্তু জানে, আমার মেয়ে, খুব ইন্টারেস্টিং একটা কথা বলি আপনাকে, আমার মেয়ে ওদিন আমাকে কি বলেছে, সে বলেছে যে মা, মানে আমার মেয়ের সাথে আমার খুবই ম্যাচিওর কথাবার্তা হয়, তো বলেছে মা আমি আমার ফিউচার বয়ফ্রেন্ডকে নিয়ে খুবই ওরিড। তা আমি বলেছি কেন, মানে আমি খুবই অবাক যে সে হঠাৎ করে ওর বয়ফ্রেন্ড কোথেকে চলে আসলো। তো বলছে না মা যখন আমি অ্যাডাল্ট হবো তখনই। আমি বলছি কেন, তো বলছে যে মা যদি বাই এনি চান্স আমার কারণে আমার মন খারাপ হয় তুমি তো স্পাই করবা, ওকে ব্লেম করবা। মেয়েটাকে বড় করতে হবে এবং প্রত্যেকটা মেয়ের এটাই ভাবতে হবে যে অত্যাচার যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা যেই করুক না কেন, কারণ আমাদের সোসাইটিতে কি হয় ভাইয়া, অন্যায়টা অত্যাচারটা নিপীড়নটা মেয়েদের সাথে শুরু হয় হচ্ছে কিন্তু ফ্যামিলি থেকে। তো মেয়েটা বলতে পারে না, তো ওই লজ্জাটা ও কিভাবে বলবে যে আমার ফ্যামিলি আমার সাথে এটা করতেছে, আমার ইন্টিমেট পার্টনার এটা আমার সাথে করতেছে।
1: করেক্ট করেক্ট করেক্ট। তাহলে আমার পরবর্তী প্রশ্ন, এই যে বাঁধন বিয়ে করা নিয়ে তার টেনশন হলো, তারপরে বিয়ে করার পর একটা ডিফারেন্ট মানুষকে আবিষ্কার করলো, তারপরে সে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলো, ভয় পেলো কিভাবে সোসাইটির সঙ্গে মেশা যায়, আমার কাজ কি হবে, মেয়ে কি হবে, সামনে কি হবে, রিভলভ করার শক্তিটা কিভাবে পেলো এবং টার্নিং পয়েন্টটা কোথায়?
0: এবং ভাইয়া আমি এটাও ভেবেছি যে আমার মেয়ের বিয়ে হবে না।
1: আচ্ছা আচ্ছা, তারপরে তার টার্নিং পয়েন্টটা কোথায়, তারপর রিভল্ট করার শক্তিটা কোথায় পেয়েছে, ঘুরে দাঁড়ানোর শক্তিটা কোথায় পেয়েছে?
0: আমার আমার বাচ্চাকে 2017-এ বাচ্চার বাবা আবার বিয়ে করেন, এবং বিয়ে করার পর বাচ্চার বাবা এবং তিনি যাকে বিয়ে করেছেন সেই ভদ্রমহিলা দুইজন মিলে, আমার বাচ্চা ওই বাসায় ছিল। আমি
1: এটা কি তোমাদের সাথে, তোমার সাথে ডিভোর্স হওয়ার আগে বিয়ে করেন তিনি?
0: না, উনি ওই যে বললাম না আমি 3 বছর তো বলিই নাই, আরো যা যা করা যায়, মানে বিভিন্ন রকম মিথ্যা কেস হোক, আমার নামে একটা মিথ্যা চাঁদাবাজি কেস উনি করেছিলেন, এবং যেহেতু উনি একটা প্রভাবশালী মহলে ছিলেন, তো উনি ওইখান থেকে আমাকে নানান ভাবে আসলে হেনস্থা করেছেন। তো সেটা একটা ডিফারেন্ট গল্প, বাট আমার আমার বাচ্চার বাবা এবং তার ওয়াইফ মিলে সিদ্ধান্ত জানান আমাকে, আমার বাচ্চা তখন ওই বাসায়, যে তারা আসলে আমার বাচ্চাকে এই দেশ থেকে নিয়ে চলে যেতে চান, কারণ হচ্ছে এই দেশটা আসলে ভালো না। তো
1: এই দেশে মানে তার ওই ভদ্রলোক এবং তার ওয়াইফ তারা সিদ্ধান্ত নিচ্ছে তোমার বাচ্চার ব্যাপারে,
0: এবং আমার বাচ্চার ব্যাপারে তো নিয়েছে, এবং তাদের কথা হচ্ছে যে তারা আমাকে কনসেন্ট পেপারটা পাঠাবে যেটা আমাকে সাইন করে দিতে হবে, কারণ এইটা উনি চিন্তা করেছেন। বাচ্চার বাবা যেখানে জন্ম থেকে বেসিক্যালি আমার আমাকে এবং আমার বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছেন, সে কখনোই কোনো রেসপন্সিবিলিটি নেন নাই। আমি আমার বাবার বাসায় থাকতাম, তাকে সহ সে চলে গেছেন। তারপরে তারপরে আমি আমার বাচ্চার মেন্টাল হেলথের কথা চিন্তা করে, ভাইয়া আমি তার সাথে যোগাযোগটা রেখেছি এবং সে কিন্তু কখনো কোনো ভরণ পোষণ দেয় নাই কোনো কিছু, আমার বা আমার বাচ্চা কখনোই দেন নাই, ঠিক আছে। সো ওই ওই রকম একটা বাবা সাডেনলি বাচ্চার ফিউচার নিয়ে চিন্তা করা শুরু করলেন এবং চিন্তাটা হচ্ছে যে এই দেশে বাচ্চাকে রাখা যাবে না, কারণ এই দেশটা ভালো না। তো এবং সেটা আমার বাচ্চা তখন ওই বাসায় ছিল ভাইয়া, এবং আমার কাছে কোনো লিগাল পেপার ছিল না, কারণ আমি কখনো কোর্টে যেয়ে কোনো কাস্টডি চাইনি বা আমি কোনো ভরণ পোষণ চাইনি। আমি এগুলো যেহেতু মানুষকে জানানো যাবে না, আমি লুকিয়েছি, সেহেতু আমি কিন্তু এই এই এইগুলো স্টেপ আমি নেইনি। তো যখন সে ওই বাসায় বাচ্চাকে আটকে দিয়ে আমাকে এসব কথা বলেছেন ভাইয়া, এবং আরো আরো ভয়াবহ হচ্ছে যখন আমি আইনের আশ্রয় নিতে গেছি, যখন আমি সাহায্যের জন্য গেছি, তখন আমার পরিবার, আমার আশেপাশের মানুষ, আমার কাছের মানুষ, আমার সমাজ ব্যবস্থা, আমাদের বিভিন্ন রকম আইন আমাকে এটা বুঝিয়েছে যে বাচ্চার গার্ডিয়ান তো বাবা, বাবাই তো সিদ্ধান্ত নিবে। তো ওই ওই সময়টা না আমি সাডেনলি রিয়েলাইজ করলাম ভাইয়া যে এই সোসাইটিতে আসলে আমার কোনো অস্তিত্বই নাই, এবং এই অস্তিত্বটা যে নাই সেটা আমার জন্ম থেকেই ছিল না, এটা আমি বুঝি নাই কখনো। তো ওই ওই সময়টায় আমার যে ধাক্কাটা, এবং আমি যে ভাইয়া পথে পথে ঘুরেছি, মানুষ তো দেখেছে শুধু আমার ভিক্টরিটা যে ও আচ্ছা বাঁধন এই বাচ্চার গার্ডিয়ানশিপ পেয়েছে, বাপ রে বাপ, ওই দিনই জাজ মাল্টিমিডিয়া তাকে লঞ্চ করেছে, মানে কি একটা সিচুয়েশন। কিন্তু তার আগে আমার জীবনটা মানে কি কি হয়েছে এবং কিসের ভিতর দিয়ে আমি গেছি সেটা শুধু আমি জানি। তো যার জন্য না ভাইয়া, যখন কোনো মানুষ আমাকে বলে যে সে আসলে একটা হেল্পলেস অবস্থায় আছে, এবং আমি যখন মানুষকে কষ্ট পেতে দেখি তখন আমার অনেক কষ্ট হয়, কারণ আমি ওই জায়গাটা পার করে আসছি, আমাকে ওই ওই কষ্টগুলো আসলে পীড়া দেয়। তো ওই সময়টা ভাইয়া আমাকে এক ধরনের শক্তি দিয়েছে যে আমার আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে নিবে, এবং এই এইটার কারণে যে আমি এত বছর আমি এই লোককে এবং এই সমাজ ব্যবস্থাকে শুধুমাত্র ধারণ করেছি, বহন করেছি, কারণ আমি কিন্তু তাকে বলেছি যে হ্যাঁ ঠিক আছে বাচ্চার বাবা, আমি কাউকে এক্সপোজ করি নাই যে সে আমাদের সাথে কি করতেছে, বাচ্চার বাবাকে নিয়ে যেতে হবে, বাচ্চার বাবাকে দেখাতে হবে, মানে আমি সবসময় জিনিসটা করেছি আমার বাচ্চার জন্য করেছি, কিন্তু আমার এই করাটাকে তারা ক্যাশ করেছে এবং তারা আমার সাথে এই কাজটা করেছে, এবং লিটারেলি সে বলেছে যে আচ্ছা যাও দেখবো কি করতে পারো। তো এবং কারণ তার ওই কনফিডেন্সটা কোত্থেকে আসছে, কারণ সে জানে যে কিছু হবে না, আমি আমার আমি কিছু করতে পারবো না, কারণ আমাকে তারা প্রমাণ করবে আমি চরিত্রহীন নায়িকা।
1: করেক্ট করেক্ট,
0: আমি চরিত্রহীন নায়িকা। এই কথাটা যখন মানুষ আমাকে মানে আমি জানি তো, মানে যে কোনো সময় কিছু হলে, ডিভোর্স হলে, বাচ্চাকে নিয়ে কোনো কিছু করতে গেলেই, যে কোনো মেয়ের মানে একটা মেয়েকে হেয় করার একমাত্র মানে হাতিয়ার হচ্ছে একটা চরিত্র নিয়ে কথা বলা। তার মধ্যে আমি নায়িকা ছিলাম, তার চেয়ে বয়স অনেক ছোট ছিলাম, তো তার অনেক সুবিধা হয়েছে। তো তার যত সুবিধা হয়েছে আমার শক্তি তত বেড়েছে আসলে, কারণ আমাকে যত কঠিন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে আমি তত শক্তিশালী ভাবে আসলে ওই বাধাকে ভেঙেছি, যার জন্যই হয়তো আমার স্ট্রেংথটা অনেকের চাইতে অনেক বেশি, আর কিছু না ভাইয়া।
1: এটা এটা আমি বলবো যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে আমাদের যেখানে আমাদের নারীরা ডমিনেটেড হচ্ছেন, যেখানে আমাদের নারীরা এক্সপ্লয়েটেড হচ্ছেন, সেইখানে কিন্তু এখান থেকে কথা বলার জায়গা তৈরি হচ্ছে, ওখানে বলার অনেক স্কোপ আছে। একটা বিষয় আমি বলতে চাই, ধরো এই যে অনেক বড় কঠিন জায়গাতে তুমি কিন্তু নিজেকে পুরোপুরি পাল্টে দিয়েছো, যেটা আমরা দেখেছি, আমরা দেখেছি যে হঠাৎ কোর্টের চত্বরে দাঁড়িয়ে বাঁধন কথা বলছে তার কন্যাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে। এই যে তখন কিন্তু মানুষজন করতে চায় না, লোকে কি বলবে, ও কি বলবে, কি বলবে, না করব না, একটু সয়ে যাই, এরকম করে। তাহলে এই যে স্পার্কটা, এই যে তোমার মধ্যে সেই ভাবনাটা বা তোমার প্রতিবাদ করাটা, যে তোমার নিজে নিজেই আসছে নাকি কোনো তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বা কেউ একজন সহযোগিতা করেছিল?
0: কেউ সহযোগিতা করে নাই ভাইয়া, আমি নিজেকে নিজে সহযোগিতা করেছি, আর আমার মেয়ে আমাকে স্ট্রেংথটা দিয়েছে, কারণ আমার মেয়ে আমাকে স্ট্রেংথটা দিয়েছে এই জন্য, কারণ একটা মায়ের কাছে তার সন্তান আসলে সবচাইতে আদরের, সবচাইতে মূল্যবান। তো যখন আমার কাছ থেকে আমার বাচ্চাটাকে আসলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা কি ভাই, আমাকে অস্তিত্বহীন করা হয়েছে। কারণ আমার বাচ্চা, আমি কিন্তু আমার বাচ্চাকে আটকে রাখতে পারবো না। ও একটা ইন্ডিভিজুয়াল মানুষ, ও যখন অ্যাডাল্ট হবে ওর ওর ইচ্ছা মতো ওর জীবন যাপন করবে, এবং আমি সেটাই চাই। কিন্তু আমাকে অস্তিত্বহীন করা হয়েছে একজন মানুষ হিসেবে, একটা মা হিসেবে। ওই জায়গাটা আসলে আমাকে, আমি বলবো যে হয়তো আজকে আজকে বাঁধন হওয়ার পিছনে ওই জায়গাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল।
1: হ্যাঁ, এবার আমরা আসি তোমার বিজয়ের দিকে। তারপর আমরা দেখলাম যে এক বিজয়ী বাঁধন আবার সে উঠে দাঁড়ালো, নিজের মতো করে আবার মিডিয়াতে ব্যস্ত হলো, একই সঙ্গে সে তার ইয়েতে কাজ করছে, নানা দিকে সে যাচ্ছে, ওটা করছে এটা করছে, নানাবিধ কাজ শুরু হলো। তারপরে আমরা দেখলাম যে তুমি অনেক আলোচিত কাজ করছো। একটা জায়গায় সবচেয়ে আলোচিত যেটা সাম্প্রতিক ছিল, সৃজিতের সঙ্গে কাজ করা, সৃজিতের ফিল্মে কাজ করা, এটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, ওয়েব সিরিজ, তোমার মুখ থেকে শুনতে চাই, কিভাবে শুরু হলো, কি অবস্থায় আছে?
0: শুরুটা ভাইয়া খুবই ইন্টারেস্টিং, কারণ সৃজিত মুখার্জি আমাকে খুঁজে বের করেছেন। উনি আমাকে সোশ্যাল মিডিয়া থেকে, এবং উনি আমাকে নক করেছেন হোয়াটসঅ্যাপে। এটা গত বছর এই সময়টারই ঘটনা। তো উনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, আমি দুইটা তিনটা মেসেজ আসলে সিন করেছি, যে উনি লিখেছেন যে উনি সৃজিত মুখার্জি, উনি একটা ওয়েব সিরিজের ব্যাপারে আমার সাথে কথা বলতে চান। তারপর আমার একটু মানে খটকা লেগেছে যে উনি আমাকে টেক্সট করেছেন। তারপরের দুটো টেক্সট হচ্ছে যে আমার কখন কনভিনিয়েন্ট টাইম, তখন যাতে আমি জানাই উনি আমাকে কল করবেন। তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি এটা অবশ্যই সৃজিত মুখার্জি না, কারণ হতে এটা অবশ্যই কোনো ক্লোন নাম্বার, ইন্ডিয়ার একটা নাম্বার থেকে করেছে। বাট কি আসে যায়, এরকম অনেকেই আছে, কারণ সৃজিত মুখার্জি আর কোনো কাজ নাই, উনি বাংলাদেশে আমাকে চিনে না, জানে না যে সে। এবং আমার তো ওইভাবে কোনো আসলে কাজের মানে একদমই অনেস্টলি আমি কাজ করেছি প্রচুর, কিন্তু ওইভাবে হয় না যে খুবই মানে গ্রে ক্যারেক্টার, খুবই কমপ্লিকেটেড ক্যারেক্টার গুলো করেছি, এরকম না। তো ওই জায়গা থেকে সৃজিত মুখার্জি আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না, এবং আমি এইসব ভেবে টেবে একদম পুরো মানে সিনই করি না আর টেক্সট। পরের দিন সকালবেলা, তখন কিন্তু একদম করোনার প্রথম দিকে, যখন হচ্ছে আমাদের একদম মানে আমরা ভাবছি যে আমরা মারাই যাব ওই সময়টা, তো এবং আমার একটু ঠান্ডাও লেগেছে, আমি আবার সেলফ কোয়ারেন্টিনে চলে গেছি নিজে নিজে, তো আমার রুমে, এবং আমি ভাবছি আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমাকে সারিয়া শাকিল, আমাদের একজন প্রডিউসার আছে, উনি ফোন করেছেন, উনি কনফারেন্স কলে সৃজিত মুখার্জিকে আমার সাথে কথা বলিয়ে দিবেন। তো তখন আমি আরো কনফার্ম যে নিশ্চয়ই শাকিল ভাই আমার সাথে ফান করছে, মানে সৃজিত মুখার্জির আর কোনো কাজ নাই, উনি আমার সাথে মানে ফোনে কথা বলবেন কনফারেন্স কলে। এই জিনিসটা আমি বিশ্বাস করি নাই, কারণ এটা কেন উনি করবেন আসলে, একে তো করোনা, তার মধ্যে মানে আমি কেন। হ্যাঁ, তো পরে দেখি না উনারই ভয়েস, এবং উনি আমাকে একটা প্রচ্ছদের ছবি পাঠালেন, বললেন যে ঠিক আছে আপনি এরকম করে একটা ছবি তুলে আমাকে পাঠান। আমি তখনও বিশ্বাস করি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না। প্রচ্ছদে ঠিক আছে, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এরকম আমি ওই বইটা তখন পড়িনি আর কি। তো প্রচ্ছদের ছবিটা দেখে আমি ছবি তুলে তাকে পাঠিয়েছি। তো উনি বলছেন ঠিক আছে আপনাকে অডিশন দিতে হবে, তো আমরা বাট আমার আমার আপনাকে পছন্দ, আমার মাথায় আপনার চেহারাটা আসলে আসছে। তো আমি তারপর আমি না চুপ করে আছি, মানে আমার আমার বিহেভিয়ার দেখে পরে সৃজিত আমাকে বলেছে যে আমি ভাবছি যে ওকে আমার সাথে ভাব মারছে নাকি, কারণ আমি না আমি আমি কোনো কথা রিয়্যাক্ট করতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমার সাথে। এবং পরে সে আমাকে বলছে যে আমি বললাম যে দেখেন আমি কিন্তু আপনাকে এখনো বিশ্বাস করিনি যে আপনি সৃজিত মুখার্জি, তারপরও যেহেতু আপনি প্রচ্ছদের ছবি পাঠিয়েছেন আমি তাই কিন্তু ছবিটা পাঠালাম। হ্যাঁ, তো তখন উনি আমাকে বলছে তাইকে আমি পাসপোর্টের কপি পাঠাবো, মানে আমি সৃজিত মুখার্জির জন্য। তো আমি বললাম না ঠিক আছে। পরে পরে উনি আমাকে ভিডিও কল করে, তো তখন আমি কনফার্ম হই যে ও আচ্ছা ঠিক আছে এটা সৃজিত মুখার্জি সত্যি সত্যি। তো তখন আমি যে এবং ওই দিন রাতে আমি পিডিএফটা পড়ে ফেলি, এবং পড়ার পর তো আমি ভাই আরেক আশ্চর্য, কারণ হচ্ছে এই মুস্কান জুবেরি আমাকে চিন্তা করা হচ্ছে, মানে আমি এটা মানে আমার আমার কাছে এটা খুবই অবিশ্বাস্য ছিল, কারণ আমি অনেক পছন্দ করেছি ক্যারেক্টারটা। তো তারপরে তো অনলাইনে আমাদের রিহার্সাল শুরু হলো, কিন্তু যেটা হয়েছিল মাঝখানে আমি একবার কিন্তু ক্যান্সেলও হয়েছিলাম, মানে আমার যেহেতু পুরো কাজটা এখানে হওয়ার কথা ছিল বাংলাদেশে, তারপরে সেটা আবার শিফট হলো যে কলকাতায় হবে, বাংলাদেশের সব অ্যাক্টররা ওখানে যাবেন, যেহেতু এটা আমাদের দেশের একজন রাইটারের গল্প, কিন্তু মোহাম্মদ নাসিমউদ্দিনের অসাধারণ গল্প লিখেছেন উনি। তো ওই ওই ক্যারেক্টারটা এখন তারপরে হচ্ছে বললো যে ঠিক আছে আসলে কোনো কাস্টিংই বাংলাদেশ থেকে হচ্ছে না, সো বান্ধন এই প্রজেক্টটা বাদ, কারণ আমার অলরেডি 6 মাস 7 মাস হচ্ছে আমার রিহার্সাল হয়ে গেছে, আমি জানি যে আমি কাজ করছি, তার মধ্যে আমাকে বললো যে বাদ। এবং আমার রিঅ্যাকশন ছিল আচ্ছা ঠিক আছে। তো
1: ওইটা বলেছিল যে বাদ,
0: হ্যাঁ পুরো রিহার্সাল করার পরেও, আর হচ্ছে আমাদের এটা টেকনিক্যাল, মানে এটা প্যান্ডেমিকের, একদমই প্যান্ডেমিকের কারণে ছিল, কারণ
1: হ্যাঁ হ্যাঁ
0: মানে এখান থেকে যাওয়ার অপশনটা ছিল না। তো
1: হ্যাঁ
0: পরে তখন ওখানের একজন অনেক বড় অভিনেত্রীর সাথে আসলে কথা বলেছিলেন, পাওলি দাম।
1: হ্যাঁ হ্যাঁ
0: তারপর ওনাদের পাওলির সাথে ডেট নিয়ে একটা কিছু ঝামেলা হয়েছিল। তো পরে আমাকে আবার, ওইটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, ওইটা আমি হইচইয়ের সাথে যখন আমার ইন্টারভিউ হবে তখন বলবো। পরে
1: হ্যাঁ
0: হইচইয়ের দুইজন দাদা আছেন, একজন আপু আছেন, ওনারা আমাকে দেখে বলেছে যে এই কি সেই মুস্কান জুবেরি? তো সৃজিত বলেছে হ্যাঁ। তো বলছে আমরা ওকেই চাই, ঠিক আছে ওকে তুমি দেখো যে ভিসা করাতে পারে কিনা, সো ওকে আমরা নিতে চাই। তো
1: হ্যাঁ হ্যাঁ
0: পরে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে, তারা অনেক হেল্প করেছে, কারণ তারা ভিসাটা আমাকে একটা বিজনেস ভিসা করিয়ে দিয়েছে, যেটা একেবারে আমি কিন্তু কোন আমার প্রোডাকশন হাউস দিয়ে কিছু নেই, আমার SBF থেকে কাগজ পাঠানো হয়। তো পরে ওখান থেকে ওই ভিসাটা হওয়াতেই আসলে যাওয়াটা হলো আলটিমেটলি, এবং আমাদের পুরো কাজটা এখন শেষ হয়ে গেছে, আমার ডাবিং ও হয়ে গেছে। এখন বাকি, এখন যতটুকু মানে পোস্টের কাজ করতে যে সময়টা লাগে এবং ওনারা যখন
1: আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে মুস্কান জুবেরি ক্যারেক্টারে তোমাকে কাজ করার কারণ কি, তোমার কি মনে হয়? এবং ওই যে তুমি যেটা বলেছো যে সৃজিত কি আমাকে কল করবে, এটা কিন্তু আসলে ভাবনার বাইরে যে সৃজিত কেন ফেসবুক দেখে তোমাকে খুঁজে নিল, সেটাতে সে আসলে ক্যারেক্টারটার মধ্যে কি খুঁজতেছিল?
0: এটা সৃজিত মুখার্জি ভালো বলতে পারবেন, কিন্তু আমাকে সৃজিত যেটা
1: একটা
0: বলেছে
1: তোমার অবজারভেশন আছে না, যে তুমি তো, তোমার কি মনে হয় সেটা আমার
0: না,
1: জানি।
0: সৃজিত আসলে প্রথম থেকে একটা কথাই বলেছে যে আমি মানে মুস্কান জুবেরি যখন, উনি উনি তখন স্ক্রিপ্টটা করেননি, কিন্তু যখন আমার সাথে কথা হয়েছে তখন স্ক্রিপ্টটা মাত্র করা শুরু করেছেন। উনি যখন গল্পটা পড়েছেন এবং এরপরে যখন উনি আমার ছবি দেখেছেন, ওনার কাছে মনে হয়েছে যে উনি মুস্কান জুবেরি যেই রকম চিন্তা করেছেন, আমার চেহারাটা আসলে সেই জায়গাটাই উনি দেখতে পেয়েছেন। হ্যাঁ, মুস্কান জুবেরি আমাকেই সে দেখতে পেয়েছেন। তো এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং মানে সৃজিত মুখার্জি একমাত্র মানুষ ছিলেন যে আসলে আমার কাস্টিং এর ব্যাপারে খুবই দৃঢ় ছিলেন যে না আমি ওকেই নিয়ে কাজটা করতে চাই। কিন্তু অনেকের অনেক কনফিউশন ছিল ভাইয়া যে আমার সাথে কাজটা করবে কিনা, মানে হয় না যে যখনই একটা এই ধরনের গুরুত্বপূর্ণ চরিত্র আসে এবং গ্রে ক্যারেক্টার যেটা খুবই ধরেন প্রমাণিত অভিনেতা অভিনেত্রী করতে পারবেন বলে সবাই মনে করেন, ওই জায়গা থেকে সৃজিতের ওই দৃঢ়তা আসলে আমাকে অনেক সাহস দিয়েছে। এবং
1: এখানে আমি একটা প্রশ্ন করতে
0: সৃজিত
1: চাই,
0: এটা ভালো বলতে পারবে আসলে কেন আমাকে নিয়েছে।
1: আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই, এই যে এই যে এই যে তুমি বললে প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় সুযোগ দেওয়া হয়, আমি এই কথাটা বলতে চাই, কারণ প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় কেন সুযোগ দিতে হবে, কেন নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে না? আর কেন এই প্রশ্নটা আমি কেন বলছি, যে আমরা যখন বাংলা ভিশন করেছি তখন আমরা আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, অয়ের গল্প, তারপর আরো যেখানে আছে ম্যাক্সিমাম জায়গায় আমরা নতুন অভিনেতা অভিনেত্রীদের জায়গা দেওয়ার চেষ্টা করেছি, নতুন ডিরেক্টরদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করছি। তোমার কি মনে হয়, প্রমাণিত অভিনেত্রীদের দিয়ে কাজ করা উচিত নাকি নতুনদের জায়গা করে দেওয়া উচিত?
0: আমার মনে হয় যে চরিত্রে যাকে নিয়ে ডিরেক্টর কাজ করতে চান, যাকে তিনি দেখতে পেয়েছেন অডিশন দিয়ে, যাকে আসলে পারফেক্ট মনে হয়েছে, তাকে নিয়ে কাজটা করার স্বাধীনতা ডিরেক্টরকে দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে এই স্বাধীনতাটা কিন্তু ডিরেক্টরের বেশিরভাগ সময় থাকে না, তার উপরে কিন্তু আরোপ করা হয় যে না আপনি একে নিয়ে কাজ করবেন, আপনি এটাই করবেন। তো এবং আরেকটা জিনিস যেটা হয় যে যে সময়টা দিতে হবে, দেখেন আমি সৃজিত মুখার্জির কাজের জন্য 6-7 মাস রিহার্সাল করেছি, আমি একটা আব্দুল মোহাম্মদ সাদের সিনেমার জন্য 1.5 বছর কোনো কাজ করিনি, আমি আমি 1.5 বছর একটা কাজের সাথে সম্পৃক্ত থেকেছি। তো এই সময়টা দিবে কিনা একটা ডিরেক্টর, বা ওই ওই মানে ইনভেস্টমেন্টটা তারা করতে চায় কিনা, এটাও একটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এবং ওই দৃঢ়তা নিয়ে থাকাটাও গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ডিরেক্টরকে যখন প্রভাবিত করা হয় বিভিন্ন মহল থেকে, তখন কিন্তু আসলে তার আর ওই জায়গাটা থাকে না যে না আমি এই চরিত্রে একেই নিতে চাই, এর সাথে কাজটা করতে চাই। এবং আমার মনে হয় যে সবার সুযোগ হওয়া উচিত কাজ মানে করার, যদি একই একই মানুষ বারবার সব কাজ করে ফেলেন সেক্ষেত্রে আসলে অন্যদের কাজ করার সুযোগ তো অনেক কমে যায়, সেটা সেই সুযোগটা আসলে মানুষকে দেয়া উচিত। এবং আমি বলবো যে আমি ভীষণ লাকি, এবং আমার সময়টাও আমি জানি না যে কিভাবে এটা হয়েছে, আমার আমি যে সিনেমার কাজটা করেছি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের, ওরাও কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া দেখে পিক করেছে, এবং ওই কাজটাও আমার পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে, আমার আমার আমার লাইফ চেঞ্জার একটা সিনেমা।
1: কেমন কেমন একটু শুনতে চাই, যে একটা কাজ কিভাবে একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে?
0: এটা এটা খুবই ইন্টারেস্টিং ভাই, এই এই গল্পটা বলার জন্য আমাকে আরেকটা এপিসোড লাগবে, কারণ যখন একটু রিলিজ হবে আমি তখন বলবো। কিন্তু ডেফিনেটলি মানে আমাকে যেই যেই সময় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ তার সেকেন্ড সিনেমার জন্য সেটা একটা ফিমেল প্রোটাগনিস্টের আমাকে কাস্ট করার সাহস করেছেন, সেটা আসলে মানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস আমি জানি না যে আমাদের এখানে কয়জন মানুষের আছে। কারণ ওই ওই সময় আমি নিজেকে তো চিন্তা তো অনেক দূরে থাক, মানে আমি জানিও না যে কিভাবে আমাকে দিয়ে কাজটা করিয়ে ফেলেছে, কিন্তু সেইটা করতে সক্ষম হয়েছে। সে দেড়টা বছর আমার পেছনে সময় দিয়েছে এবং সে বলেছে যে না আমি জানি তুমি এটা করতে পারবে এবং তুমি না করতে পারলে কেউ করতে পারবে না। সো একটা ডিরেক্টর যখন আসলে একটা অ্যাক্টরকে এই ধরনের কথা বলেন সেইটা কিন্তু অ্যাক্টরের রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে যায় আসলে সেই কাজটার জন্য।
1: তাহলে একটা প্রশ্ন করতে চাই, ধরো অনেক অনেক নাটকে তুমি অ্যাক্টিং করেছো যেখানে তুমি নায়ক নায়িকা এরকম ছিল, বা কোন একটা রোমান্টিক গল্প ছিল অথবা নায়ক প্রধান চরিত্র ছিল, আবার দেখা যাচ্ছে অন্য জায়গাতে তুমি একজন নারী প্রধান ক্যারেক্টার চরিত্রগুলো করছো বা ফিল্ম বা নাটক ফিল্মই তো আসলে সব সেটা করছো, দুইটার মধ্যে তোমার কেমন অনুভূতির পার্থক্য ছিল, নায়িকা প্রধান গল্প এবং সাধারণ রোমান্টিক গল্প যেখানে নায়ক নায়িকা আছে জীবন যাপনের গল্প আছে, সেটাতে তোমার কাছে কোনটার মধ্যে কেমন পার্থক্য লেগেছে?
0: আমি তো ভাইয়া আসলে যে সময়টা আগে কাজ করেছি সেই সময়টা কাজকে নিয়ে আসলে চিন্তাই করিনি, আমার কাছে কাজটা ছিল হচ্ছে টাকা ইনকাম করার একটা মাধ্যম আর কিছু না। আমি জাস্ট ভেবেছি যে আমি মানে আটটা থেকে আটটা কাজ করব, সকালবেলা এসে আমি কাজটা করে চলে যাব, আমার কয়টা সিন হবে কটার দরকার করে চলে যাব এবং ওইখানে আমার ক্যারেক্টার মোটামুটি একটা ঠিকঠাক হলেই হবে। কারণ হচ্ছে আমাকে যেহেতু এতগুলো টাকা দিয়ে নিবে সে আসলে একটা যে কোনো ক্যারেক্টার আমাকে নিবে না, সো আমি আর ওই ওই সব অ্যানালাইসিস করতামই না যে আসলে আমি কি কাজটা করছি। এবং
1: আমাদের যারা এখন অভিনয় করে তাদের জন্য এটা খুব জরুরি, কারণ এই যে বাঁধন একটা কথা বলছে না যে আমরা সকালে যাব সারা দিন থাকবো সে আমাকে কি কি সিকোয়েন্স বলবে সেটা করব, এই ভাবনাগুলো কিন্তু আমাদের সবার সাধারণ ভাবনা, সেই ভাবনা থেকে কিভাবে আলাদা হতে হয় সেটা আমরা বাঁধনের কথা জানবো। হ্যাঁ, তারপর
0: তো তখন আসলে ওই সময়টা আমার ছিল না এবং ওই ভালোবাসাটাও আমার ছিল না কাজের প্রতি, শ্রদ্ধাটাও ছিল না আমার কাছে কোনো একসাথে। তো তারপর যখন আমার 2017 এই ধরনের একটা ডিজাস্টার হলো তখন আমি কিন্তু আমার লাইফের অনেক ভিউজ চেঞ্জ করেছি এবং তার মধ্যে একটা ছিল আমি আমি অনেক কাউন্সিলিং করি ভাইয়া, আমি কিন্তু অনেক ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট। তো আমার কাউন্সিলার যে উনি আমাকে বলেছিলেন যে বাঁধন তুমি যে কাজটা করো তুমি কি কাজটাকে ভালোবেসে করো, আমি বলেছিলাম না আমি কাজটা টাকার জন্য করি। তো তখন উনি বলেছে যে বাঁধন তুমি সেই কাজটা করবা যে কাজটা করতে তোমার আসলে ভালো লাগবে, তাহলে তোমার এত স্ট্রেস হবে না। তো আমি 2017 এ আমার ভিউজ চেঞ্জ করলাম, আমি মনে করতে শুরু করলাম যে না আমি এখন এই কাজটাকে আসলে ভালোবেসে করতে চাই, আমি কাজটাকে দৃঢ়তার সাথে করতে চাই। এবং তখনই ওই যে আমি বললাম যে আমি ভীষণ লাকি, আমি এগুলো মাত্র ইন্টারভিউতে বলা শুরু করেছিলাম শামীম ভাই এবং আপনাদের চ্যানেল বলেন সব চ্যানেলে মাত্র আমি বলা শুরু করেছিলাম, আমার আমি তখন জাজের ওই সিনেমাটা করার কথা ছিল, দহন করার কথা ছিল, তো সবাই আমাকে ইন্টারভিউতে ডাকতেছে, আমি বলছি যে না আমি আসলে এখন বেছে বেছে কাজ করব, আমি ভালো কাজ করব, আমি দৃঢ় চরিত্রগুলো চাই, আমি একটু ডিফারেন্ট চরিত্রে কাজ করতে চাই, রিয়েলিস্টিক কাজ করতে চাই। ওই তখনই আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ইউনিট থেকে আমাকে মানে কন্ট্যাক্ট করা হয় এবং এরপর আমি ওদের কাজের সাথে সম্পৃক্ত হই এবং ওদের কাজের প্রসেসটা ভাইয়া বেসিক্যালি আমাকে কাজের প্রতি ভালোবাসাটা এবং কাজের প্রতি কনসেন্ট্রেশন দেয়াটা মানে কাজটাকে কিভাবে আসলে ধারণ করতে হবে এই প্রসেসটা আমাকে আসলে শিখিয়েছে আমার ওই সিনেমার শুটিং এর মানে রিহার্সাল এর সময়টা। কারণ আমি ওদের সাথে দেড় বছর কাজটার সাথে সম্পৃক্ত ছিলাম।
1: কিন্তু কিরকম একটু সংক্ষেপে বলতো, কারণ আমাদের অন্যান্য যারা নির্মাতা আছেন যদি তারা শুনে থাকে তাহলে তারা তাদের নিজের কাজের স্টাইলটা পরিবর্তন করতে পারবে।
0: কিরকম সাদকে যারা চিনে তারা সবাই জানে ও বেসিক্যালি মানুষকে মেরে ফেলতে পারবে তার কাজের জন্য, সে হচ্ছে এরকম একজন ডিরেক্টর। মানে আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে যারা চিনেন মিডিয়া তারা জানেন যে উনি কি করতে পারেন একটা অ্যাক্টরকে মানে জাস্ট কাজটা রিয়েলিস্টিক করানোর জন্য। তো ওনার ওই প্রসেস উনি সেটা অ্যাপ্লাই করেছেন আমার উপরে কিন্তু খুবই ওইটাকে কি বলে স্লোলি, মানে এরকম না যে সে আমাকে একবারে বলেছে যে আপনাকে এটাই করতে হবে আপনি এখন এটাই করবেন আমরা এটাই চাই, কিন্তু ও বুঝতে পেরেছে যে আমি হয়তো জিনিসটাকে অ্যাডাপ্ট করব, এটা ওর ক্ষমতা যেটা ও বুঝতে পেরেছে। এবং সে আমাকে কিন্তু অল্প অল্প করে আমরা রিহার্সাল করতাম, প্রথমে আমরা উইকে একদিন রিহার্সাল করতাম, 15 দিনে একদিন রিহার্সাল করতাম, তারপরে আমি যখন আস্তে আস্তে আমি যখন ওর প্রথম সিনেমাটা দেখলাম লাইভ ফ্রম ঢাকা তারপর বেসিক্যালি আমি আসলে গুরুত্ব দেওয়াটা আরো শুরু করেছি। আমি ওই সিনেমা দেখার পর আমি বুঝেছি যে আমি আসলে কার সাথে কাজ করতে যাচ্ছি। তো তখন আমি আরো কাজ বাদ দিলাম, আমি যাও টুকটাক দুই একটা কাজ করতাম আমি সব বাদ দিলাম, আমি ওই চরিত্রকে ফোকাস করার জন্য আমি কিন্তু
1: আচ্ছা
0: আসলে ওদের সাথে আর আমি অন্য কোনো কাজ নিলাম না ভাইয়া। এটা কিন্তু ওরা আমাকে বলে নাই, ওরা বলছে যে আপনি 3 মাস কাজ করবেন না, শুটিং এর 2 মাস আর 1 মাস আগে থেকে আপনি কাজ বন্ধ করবেন। কিন্তু আমি কিন্তু 1.5 বছর করি নাই, এটা আমার
1: ওকে
0: নিজের চেষ্টায় করি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সুযোগ আমি এই যে সুযোগটা আমি পেয়েছি এই সুযোগ মানুষ সারা জীবন চেয়েও হয়তো পায় না, যেহেতু আমি পেয়েছি সেটাকে আমি কাজে লাগাবো এবং আমি সেটা খুব দৃঢ়ভাবে কাজে লাগাতে পেরেছি। এটা আমি বলবো যে এখানে আমারও চেষ্টাটা ছিল এবং ডেফিনেটলি ওই ইউনিট এবং আমার ডিরেক্টরের একটা অনেক বড় ভূমিকা ছিল। এবং এই চরিত্রটা ভাইয়া, আমি যে চরিত্র অভিনয় করেছি সেই চরিত্রটা আসলে আমার লাইফের ভিউ পরিবর্তনে অনেক সাহায্য করেছে, কারণ এই চরিত্রটা ধারণ করতে গিয়ে আমি আবার আবার সেই পুরো জীবনটাকে দেখতে পেরেছি যে আমি আসলে কোন গোলক ধাঁধায় নিজেকে ফেলে দিয়েছিলাম। তো যার জন্য না মানে হয় না যে আমার, আমি বলবো যে এটা খুবই মানে আমার সাথে কোইনসিডেন্ট ভাবে হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই উপরে একজন বসে তো নিশ্চয়ই সবকিছু নির্ধারণ করেন এবং এটা অবশ্যই তার একটা ইচ্ছা ছিল যে হয়তো এইভাবে করে আমাকে এই এই ট্রান্সফরমেশনের মানে ট্রান্সফরমেশনটা আমার হবে, কারণ এরপরে কিন্তু পিপলু ভাই আমাকে পিক করেছেন, আমি যে মিউজিক্যাল ফিল্মটা করেছি এরপরে সৃজিত মুখার্জি আমাকে পিক করেছেন এবং সৃজিত মুখার্জি কিন্তু আমাকে রেডি পেয়েছেন কাজ করার জন্য। এবং সে আমাকে একটা কথা বলেছে যে তোমার ডেডিকেশন আমাকে খুবই মুগ্ধ করেছে, এটা কিন্তু উনি বলেছেন যে একটা মানুষ যে তার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে কোথায় যেতে পারে সেটা আমি মানে এটা নিশ্চয়ই উনি আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু উনি আমাকে এটা বলেছেন যে আমি খুব ইমপ্রেস তোমার ডেডিকেশন দেখে এবং আমি খুবই ইমপ্রেস তোমার হার্ডওয়ার্ক দেখে, কারণ যেহেতু তোমার ওইভাবে কোনো শরীর নাই যেটাতে তুমি প্রমাণ করতে পারবা যে তুমি কত ভালো অভিনেত্রী, কিন্তু তুমি তোমার জায়গা থেকে আসলে মানে 100% চেষ্টা করেছো যেটা আমাকে মুগ্ধ করেছে।
1: নাইস, তাহলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমার তাহলে একটু আমাদের ছোট করে একটু বলো আমাদের মেয়েদের জন্য যারা এখনো নিজেদেরকে শক্তিশালী ভাবতে গিয়ে বিভিন্ন জায়গায় ভয় পাচ্ছে, তাদের কোন কোন জায়গায় ভয়টাকে কাটাতে হবে, কিভাবে নিজের মধ্যে সেই শক্তিটাকে দাঁড় করাতে হবে?
0: প্রথমত ভাইয়া, প্রত্যেকটা মানুষই আমি বিশ্বাস করি যে অনেক অপরিসীম শক্তি নিয়েই জন্মায়, শুধু সে সেটা কিভাবে আবিষ্কার করবে এবং সেটার প্রয়োগ কিভাবে করবে সেটা হচ্ছে পার্থক্য আসলে হয় সবার মধ্যে, আর কিছুই না, সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। এবং নারীদের ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা আসলে নারীকে ছোট থেকে যে নারী হতে শেখায় এবং পুরুষকে যে পুরুষ হতে শেখায়, আমরা যদি এইটা বন্ধ করতে পারি এই চেইনটা, আমার মনে হয় যে তাহলে অনেক সমস্যারই সমাধান হবে। কারণ একটা বাচ্চা, সেটা ছেলে বাচ্চা হোক এবং মেয়ে বাচ্চা হোক, সে যেই হোক না কেন, সে যদি তার সম অধিকার এবং সম মর্যাদা নিয়ে ছোট থেকে বড় হতে পারে, সে যদি তাদের স্বপ্নগুলো নিজেদের মতো করে এক্সপ্লোর করতে পারে, সে যদি নিজের শক্তিটাকে আসলে আবিষ্কার করতে পারে নিজের মতো করে সমাজের ছকে বাঁধা নিয়মে না, তাহলে সে নারী পুরুষ যেই হোক না কেন সে সফল হবে। এবং সফলতার কিন্তু কোনো মাপকাঠি নাই ভাইয়া, যে আমি সফল ও সফল না, এরকম না কিন্তু। এবং জীবনে ভাইয়া ব্যর্থ হতেও শিখতে হবে, এটাও কিন্তু ভীষণ জরুরি। আমরা তো সব সফলতার কথা বলছি, আমার জীবনে কত হাজার হাজার ব্যর্থতা আছে, কত না পাওয়া আছে, সেগুলোও কিন্তু বাস্তব এবং সত্যি, এটাকেও মেনে নিতে শিখতে হবে, তখন লাইফ অনেক ইজি লাগবে ভাইয়া।
1: কারেক্ট কারেক্ট, গুড অবজারভেশন। এখন আমার তাহলে একটু স্পেসিফিক যদি হয়, ধরো তুমি বললা যে ছেলে মেয়েদেরকে, ছেলেকে মেয়েকে আলাদা করে না তৈরি করে তাদেরকে মানুষ হিসেবে তৈরি করতে হবে, এটা তো বাবা মায়ের দায়িত্ব গেল। এখন মনে করো একজন তরুণী যে বাংলাদেশের কোনো একটা গ্রামের কোনো একটা জায়গা থেকে সে আমাদের শো দেখছে, তখন সে যদি দেখে যে তার সোসাইটি সহ সে আসলে তার মেয়ে হিসেবেই জন্মেছে, মেয়ে হিসেবেই সে ওই সোসাইটিতে আছে, কিন্তু সে ওইটাতে থাকতে চাচ্ছে না, সে তার নিজের জায়গায় দাঁড়াতে চাচ্ছে, নিজের মতো করে তার মনের আশাগুলো সে পূরণ করতে চাচ্ছে, সে সাকসেসফুল হতে চাচ্ছে, তার জন্য করণীয় কি?
0: প্রথমত ভাইয়া, ওই মেয়েটা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমিও সেম ভাবে বড় হয়েছি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন নারী হিসেবেই, শুধু হয়তো আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল এইটুকু ছাড়া, আর আমাকে পড়াশোনা করার সুযোগটা দেয়া হয়েছিল, কিন্তু মানসিক মুক্তি কিন্তু আমার ছিল না। তো আমার কাছে মনে হয় যে কোনো মানুষের মানসিক মুক্তির জন্য প্রথম যেটা ভীষণ জরুরি সেটা হচ্ছে পড়াশোনাটা করা, অবশ্যই তার শিক্ষার মানে ব্যবস্থাটা এরকম হতে হবে যে সে যাতে আসলেই পড়াশোনাটা করতে পারে এবং সে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়। যখন একটা মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী, সে কিন্তু অনেক কিছু চিন্তা করতে পারবে। যখন তাকে আরেকজনের উপর নির্ভর করতে হয়, তখন কিন্তু সে তার অনেক চিন্তাকে দমন করে ফেলতে হবে, কারণ হচ্ছে সে স্বাবলম্বী না। এবং বাকি তো বাধা যেগুলো আছে সেগুলো আসলে সবাইকে মিলে ভাঙতে হবে। বাধা কিন্তু আছে এবং সেটা স্বীকারও করতে হবে। আমাদের এখানে যেটা হয় ভাই, আমরা বেশিরভাগ সময় সেই বাধাগুলোকে অ্যাড্রেস করি না এবং সেটা একটা ডিনাইল মুডে থাকি যে এরকম বাধা আসলে নাই আমরা। এবং আমাদের অধিকারগুলোকে অবশ্যই, এটা কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব, এটা কিন্তু সমাজেরও দায়িত্ব যে সেই পরিবর্তন হওয়া উচিত, যে একটা নারী যাতে সম অধিকার এবং সম মর্যাদায় তার পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রে বেড়ে উঠতে পারে, যেটা আমাদের এখানে একেবারেই নিশ্চিত না, একেবারেই না।
1: করেক্ট, আমরা একদম শেষ পর্যায়ে আসি। এখন আমাদের কথা হচ্ছে যে বাঁধনের এখনকার ব্যস্ততা কি নিয়ে, তার আগে বলবো বাঁধনের এক একটা দিন এখন কিভাবে যাচ্ছে, সকাল থেকে শুরু করে সারাদিন।
0: এখন তো ভাইয়া আবার আমাদের সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আমি এমনিতেও কাজ কম করতাম করোনার ভেতরে, গত বছরও আমার খুব যে কাজ হয়েছে এরকম না, বাট মাঝখানে কিছুদিন আমি কাজ করতে পেরেছি। এখন আবার বাসায় যেহেতু থাকতে হচ্ছে, আবার সেই আগের রুটিনে ফেরত গিয়েছি, এক্সারসাইজ করছি, এই কাজগুলো দেখার নতুন ইচ্ছা হচ্ছে, দেখছি, বই পড়ছি, ডায়েরি লিখতাম, গত বছর খুব লিখেছিলাম, এই কাজের প্রেসারে আবার বন্ধ হয়েছিল। এখন আবার হয়তো যেহেতু আবার কাজটা আবার কমে যাবে, তো এখন হয়তো আবার ওইটা শুরু করব। আর যে কাজটা করতে ইচ্ছা করে ভাইয়া, সেই কাজটা করব। এখন আর আমাকে কেউ ছকে বেঁধে দিবে যে তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাচ্ছে, 10টা সিনেমা করে ফেলো, বিয়ে করে ফেলো, আর কারো কথা কিছু আমি শুনছি না। তো যারা আমাকে শুনছেন তাদেরকে বলছি যে প্লিজ নিজেকে ভালোবাসেন, নিজেকে স্বাবলম্বী করেন এবং নিজের জীবনটাকে নিজের মতো যাপন করেন। এবং আমরা আমাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে শুদ্ধ করতে পারি কিন্তু ভাইয়া, এবং সেইটার চর্চা কিন্তু আমৃত্যু থাকতে হবে। কারণ শুদ্ধতার চর্চা না থাকলে আপনি আসলে আটকে যাবেন একটা না একটা জায়গায়।
1: তাহলে একটা প্রশ্ন করি, এই যে তাহলে তুমি যে দিন দিন সুন্দর হচ্ছ, ধরো আগে এক সৌন্দর্য ছিল, এখনকার এক সৌন্দর্য, এটা আমি একটু কেন বলতে যাচ্ছি যে ইনার বিউটিটা, তোমার পার্সোনালিটি, তোমার স্বাধীনতা, তোমার এনজয় করাটা, এটা তোমাকে অনেক বেশি ব্রাইট করে তুলছে। তো এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা এখনকার সময়টাকে তুমি কিভাবে এনজয় করো?
0: আমার তো খুব মজা লাগে, কারণ হচ্ছে আমাকে প্রায় সময় ধরেন অনেকে বলে, আপনি দেখবেন আমার কমেন্ট সেকশনে থাকে, এত সুন্দর হয়ে লাভ কি, একটা জামাই নাই, একটা জামাই নাই, তারপরে হচ্ছে কই কোনো কাজ তো করেন না, তাহলে সুন্দর হয়ে কি করবেন। তো ভাই আপনাদের সবার জন্য, ভাই বোন সবার জন্য উত্তর হচ্ছে, আমি আমার নিজেকে নিজে দেখে আনন্দিত হতে চাই, আমি নিজেকে নিয়ে নিজে প্রাউড ফিল করতে চাই, তারপরে তো বাকি কে কি প্রাউড ফিল করছে, কি ভাবছে সেটা চিন্তা করব, তাই না? তো এখন আমি ভাইয়া, আমি খুব এনজয় করি, আমি এক্সারসাইজ করি, আমি যখন সুন্দর কাপড় পরি আমি নিজেকে দেখি, আমি বাইরে যাচ্ছি, আমি আমার বাচ্চাকে নিয়ে সময় কাটাচ্ছি, ওকে হেলদি টাইম দেওয়ার চেষ্টা করছি, ওর ওর মানসিক বিকাশটা যাতে সুন্দরভাবে হয়, ও যাতে একজন মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই চেষ্টাটা তো আমাকেই করতে হবে। সো এটা আমার সবচেয়ে বড় দায়িত্ব আমার কাছে মনে হয়। সো আমার নিজেকে ভালোবাসা, নিজের কাজকে ফোকাস করা, আরো নিজেকে শুদ্ধ করা, মানবিক হওয়া এবং নিজের সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারাটাই আসলে এখন আমার কাজ। তো আমার অনেক কাজ আছে, সো আপনাদের এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, এত দুঃখ পায় না, প্লিজ।
1: নাইস নাইস, আমরা এখন তোমার স্বপ্নের কথাটা কিছুটা পেয়ে গেছি, সামনে সামনে কি কি করতে চাও, তারপরে তুমি একটু ছোট করে বলো যে তোমার সামনের পরিকল্পনা কি, আগামী 5 বছর 10 বছরে তুমি কোনটা অ্যাচিভ করতে চাও?
0: আমি ভাইয়া নিজেকে আরো অনেক শুদ্ধ করতে চাই, আমি চাই আমি আমৃত্যু নিজেকে শুদ্ধ করার এই প্রক্রিয়াটা মানে চালু রাখবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি তো আসলে খুব নারী হতে চেয়েছি, আদর্শ নারীটা সমাজের ছকে বাঁধা, তো সেটার জন্য আমার 34 বছর কিন্তু অলরেডি শেষ জীবনের, তো আমি মাত্র শুরু করেছি, আমার এখন 37, তো আমি বাকি যতটুকু সময় আছে আমি মানুষ হতে চাই আসলে। তো ওই প্রক্রিয়াটা আসলে চালু থাকবে এবং আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ, তো ওইটা আমার কাছে মনে হয়। এবং এখন আমি অনেক ট্রাভেল করতে চাই, যেই আমি ট্রাভেল করতে চেয়েছি আল্লাহ বলে রাখ, তো ট্রাভেলিং আমি
1: আবার আটকে দিচ্ছি।
0: হ্যাঁ, তো সব বন্ধ, তো এখন দেখা যাক মানে আল্লাহ কখন আমাদের উপর রহম হবেন এবং আমরা আবার নর্মাল জীবনে ফেরত যাব। কারণ আমাদের এখন যে সিচুয়েশন, আমি মনে করি যে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সরকার থেকে, সেই নির্দেশনা মেনেই আমাদের চলা উচিত। আমাদের আমরা বেঁচে থাকলে তো বাকি সবকিছু, তাই না?
1: একদমই, আমরা ছোট্ট করে তুমি একটু বলো তোমার প্রিয় বই কোনটা, তোমার প্রিয় সময় কোনটা, প্রিয় ছবি কোনটা, আর প্রিয় লেখককে ছোট্ট করে বলো।
0: এইটা আসলে ভাইয়া খুবই স্পেসিফিক বলা খুবই ডিফিকাল্ট, কারণ আগে আমার এক রকমের পছন্দ ছিল, সেটা
1: হ্যাঁ
0: পরিবর্তন
1: হ্যাঁ
0: হয়েছে ভীষণ ভাবে। তো এখন আমি জীবন ভিত্তিক সিনেমা পছন্দ করি, সেটা অনেক
1: ওকে
0: রকমের সিনেমা আছে যেটা আমার ভালো লাগে। আগে আমি ধরেন হুমায়ুন আহমেদ স্যারের বই ভীষণ পড়তাম, এখন আমি
1: হুম
0: হুমায়ুন আজাদের বই পড়ি। আমার আরো বিভিন্ন রকমের রাইটার আছেন যাদের যাদের পড়া লিখা এখন আমার পড়তে ভালো লাগে, যেটা আমি আগে কখনো চিন্তা করিনি। আমি নতুন করে নজরুলের প্রেমে পড়েছি, তো এখন
1: হ্যাঁ
0: নজরুলকেও আমি জানতে চাই, আমার আমার তাকেও অনেক ভালো লাগা শুরু হয়েছে। তো
1: হ্যাঁ
0: এই এই মানুষের কিন্তু রুচিরও পরিবর্তন হয়, এবং এটা খুবই
1: হ্যাঁ
0: স্বাভাবিক, এবং এটাকে খুবই স্বাভাবিক ভাবে মেনে নেওয়া উচিত, এবং সেটার পরিবর্তনটা যদি ভালোর জন্য হয় তাহলে তো কোনো কথাই নেই।
1: বাঁধন, এটাকে কিন্তু ম্যাচিউরিটি বলে। তুমি যতটুকু যাচ্ছ তুমি আরো ম্যাচিউর হচ্ছ, কারণ আমরা দেখেছি একটা সময় আমাদের রকিব হাসান পড়তে ভাল লাগতো, একটা সময় দেখতাম আমরা আমাদের মাসুদ জানা পড়তে ভাল লাগতো, একটা সময় দেখতাম আমরা প্রবন্ধের দিকে তাকাতেই পারছি না, আবার একটা সময় দেখলাম না প্রবন্ধ পড়তে ভাল লাগছে, রবীন্দ্রনাথ নজরুল আলাদা করে কবিতা পড়তে ভাল লাগছে। ফলে এই যে সময়টা না নিজেকে এক্সপ্লোর করতে করতে যাওয়াটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর সময় তুমি পার করছো, খুবই ভাল লাগছে। শেষ কথা আমাদের দর্শকদের জন্য কি বলতে চাও, আমাদের শেষ প্রশ্ন, তারপর আমরা শেষ করবো।
0: একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসেন, যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন আপনি আপনার চারপাশে সবকিছু ভালোবাসবেন, এবং এইটার চাইতে বড় সত্যি আর পৃথিবীতে নেই। তো এই কাজটা সবার আগে করেন, এবং নিজের দেশকে ভালোবাসেন, এবং আশেপাশের মানুষকে মানুষ হিসেবে দেখেন, প্রকৃতিকে ভালোবাসেন, অন্য প্রাণীকে ভালোবাসেন। ভালোবাসার মধ্যে আসলে কোনো খাদ রাখার দরকার নেই, ভালো যত বাসবেন তত নিজে ভালো থাকবেন।
1: কারেক্ট কারেক্ট, অনেক ভাল লাগলো বাঁধন, এই যে সুন্দর করে চুলটা আছড়ানো, একটা কানের দুল, একটা সুন্দর লাল জামা, পেছনে লাইট টাইট মিলে এত সুন্দর লাগছে, আমার আমার খুবই ভাল লাগছিল। এবং আমি চাই যে তোমার সামনের চাওয়াগুলো পূর্ণ হোক, আর কন্যার চাওয়াগুলো পূর্ণ হোক, একটা সুন্দর সময় আরো সুন্দর হয়ে উঠুক। ভালো থেকো, আজকের মতো বিদায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন তাদের জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।

0: রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা প্লে স্টোরে গিয়ে যদি রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও কিন্তু আমাদেরকে শুনতে পারবেন, আমাদের সাথে জয়েন করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন। আসলে তার অনেক অনেক পরিচয়, তাকে আমরা স্বাগত জানাবো আনুষ্ঠানিক ভাবে, তবে তার অনেক অনেক পরিচয়, অনেক গুণী একজন শিল্পী, একজন মানুষ আমাদের আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন। তিনি একাধারে বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, সহকারী অধ্যাপক, নাট্যশিল্পী, উপস্থাপক, অনুষ্ঠান ঘোষক। আসলে পরিচয় দিতে থাকলে মনে হয় লিস্টটা অনেক বেড়ে যাবে, তবে এত এত পরিচয়ের মধ্যে তিনি নিজেকে আবৃত্তি শিল্পী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার প্রিয় জায়গা বা এগিয়ে রাখবেন আবৃত্তি শিল্পটাকে, তো সেদিক থেকে আমরা আজকে তাকে স্বাগত জানাচ্ছি, আমাদের সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথিকে স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ ওয়াসিকা। আমি আপনার একজন নিয়মিত দর্শক, আপনার প্রোগ্রাম আমি দেখি, এবং
0: অনেক অনেক ধন্যবাদ।
1: রেডিও ত্রিতালের অলমোস্ট সব প্রোগ্রামই বোধ হয় আমি দেখি, এবং হচ্ছে যে শুরু থেকেই আপনাদের এই কাজটি, আপনার যে নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীর জন্য, এটা অনেক বড় আমার মনে হয় বিনোদনের একটি জায়গা। এই আর এটির সাথে জড়িয়ে আছেন আমি আমাদের অত্যন্ত প্রিয়, আমার ব্যক্তিগত ভাবে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন শামীম সাহেব ভাই, যার কথা না বললেই নয়। আমি ভীষণ একজন গুণী মানুষ হিসেবে তার ভক্ত, এবং আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আজকের এই আয়োজনে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এত চমৎকার আয়োজনে।
0: অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে ধন্য আপনাকে পেয়ে, আর এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ এই প্ল্যাটফর্মটা আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। আমরা এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিতে চাই আমাদের শ্রদ্ধেয় শামীম ভাইয়ের হাত ধরে। আচ্ছা, আপনার
1: নিশ্চয়ই
0: যে শুরুতে পরিচয় বলছিলাম, আমি কিন্তু সত্যি কথা বলতে, যদিও এখানে উপস্থাপকের সিটে বসে আছি, কিন্তু আপনি নিজেও একজন শক্তিশালী উপস্থাপক, আপনার সামনে উপস্থাপনা করতে আমি একটু নার্ভাস ফিল করছি। আশা করি আপনারা
1: ওয়াসিকা
0: আমার
1: এই
0: শ্রোতাদের
1: ভুলে
0: জন্য
1: যান, ভুলে যান
0: সমস্যা নেই।
1: আমাকে আজকে আবৃত্তি শিল্পী হিসেবে মনে করে আপনি চালিয়ে যান, কোনো সমস্যা
0: আচ্ছা
1: নেই।
0: আচ্ছা আচ্ছা,
1: জি
0: অনেক
1: জি
0: অনেক ধন্যবাদ।
1: জি
0: আবৃত্তি শিল্প মানে আমি সবসময় আমার অতিথি যিনি থাকেন তাকে, তিনি যে সংশ্লিষ্ট বিষয়ে থাকেন বা সেই যে সংশ্লিষ্ট কাজের সাথে তিনি জড়িত, আমি বরাবরের মতো সেই প্রশ্নটাই করে থাকি যে আবৃত্তি শিল্পর কথাই যদি ধরি, এই শিল্প মাধ্যমে আপনার জড়িত হবার শুরুর গল্পটা একটু জানতে চাই শুরু।
1: আচ্ছা ধন্যবাদ। আমি আসলে আসলে মানুষের একেবারে যারা একটু সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়, তাদের আসলে শুরুটা ছোটবেলা থেকেই হয়। তো আমি দেখতাম আমার বড় ভাই বোন তারা একটু একটু চর্চা করত, তো ওটা দেখেই আসলে আমার মনে হয়েছিল, এবং সত্যিকার অর্থে খুব ছোটবেলা থেকেই আমি, আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, আমরা বিভিন্ন জেলায় বড় হয়েছি। তো ওখানে যে শিশু একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, সেখানে আমাদেরকে আমাকে আমার বাবা মা পাঠাতেন, ভর্তি করতেন। আমি শুরু করছি, আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি আছেন বুদ্ধদেব বসু, তার লেখা আমার ভীষণ টানে। তার খুব বহুল পঠিত একটি কবিতা আছে, চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে, তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল, কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না, গরুগুলো এক মনেই ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো এত দিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে, কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস, তুমি এসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সে উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীলে আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি। ধন্যবাদ।
0: বাহ, চমৎকার! পছন্দের কবি বা পছন্দের যে আবৃত্তি শিল্পী, আদর্শ যাকে মনে করেন, তাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
1: আমার কবিতার প্রতি প্রেম তো সেই ছোটবেলা থেকে, যদি বলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যাই। তারপর তো আমাদের জীবনানন্দ দাশ আছেন, কবি কাজী, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সবার কবিতা আসলে কম বেশি পড়া হয়। তবে রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়েই বোধহয় কবিতার প্রেমে পড়ে যাই। আর আমার যেটা হয়েছে যে, বাংলাদেশে যদি কাউকে আইডল মনে করি বা কাউকে যদি মনে হয় যে কারোর কবিতা শুনে আমার ভেতরটা আন্দোলিত হতো, তো সেটা অবশ্যই আমাদের নারীদের মধ্যে যদি বলি, আমি অবশ্যই প্রজ্ঞা লাবণী আপার কথা বলবো, আমাদের রূপা চক্রবর্তী দিদির কথা বলবো। এরকম আসলে বেশ কয়েকজন আছেন। আর যদি পুরুষ কণ্ঠের কথা বলেন, আমার গুরু মানে শফি কামাল, তিনি আছেন, আমাদের শিমুল ভাই আছেন, মাহিদুল ইসলাম, অনেকেই আছেন আসলে। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঢং, তো আসলে কবিতা তো এক একজন এক এক ভাবে কিন্তু উপস্থাপন করতে পারে, মানে এক একজনের কণ্ঠে কিন্তু এক এক রকম ভাবে সুন্দর হয়ে সেটা ফুটে ওঠে। তো মানে কার কার স্পেসিফিক্যালি আমি কাউকে একা কাউকে ক্রেডিট মানে ওইভাবে আমি দিতে পারবো না, অনেকের কবিতা আমার ভালো লাগে।
0: আমরা একটু আবৃত্তিতে চলে যাই, কবিতা আবৃত্তিতে। কোন
1: নিশ্চয়ই
0: কবিতাটি
1: নিশ্চয়ই,
0: শুনবো?
1: হ্যাঁ, আমি শামীম ভাইয়ের নির্দেশ আছে যে কবিতায় যেন বেশি পড়া হয়। আচ্ছা, আমি আমি আমি নিজেও আসলে তাই চাই। আমি আজকে আবৃত্তি শিল্পী হিসেবে আপনাদের মাঝে যেহেতু এসেছি, আমি রোমান্টিক কবিতা যখনই পড়তে যাই, আমার একজন কবির কথা খুব মনে হয় এবং তার কবিতা না পড়লে আমার ভালো লাগে না, তিনি কবি মহাদেব সাহা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: মহাদেব সাহার কবিতা, শিরোনাম তুমি ও কবিতা। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তে উৎসব। তুমি যখন চলে যাও, সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম, এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1 কোটি বছর জ্যোৎস্নারাত। তুমি যখন চলে যাও, পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার 1-1টি কলধ্বনি, তোমার প্রতিটি আহ্বান 1-1টি অনন্ত ভোরবেলা। তাই তুমি যখন চলে যাও, মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়, পদ্মার রূপালী ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পুষ্পোদ্যান খাঁখা মরুভূমি হয়ে ওঠে। যতক্ষণ তুমি থাকো, আমার নিকটে থাকে সপ্তর্ষি মণ্ডল, মাথার ওপরে থাকে তারা ভরা রাতের আকাশ। তুমি যতক্ষণ থাকো, আমার এই হাতে দেখি ইন্দ্রজাল, আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ। তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা, যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত। তোমার সাথে প্রতিটি বাক্য 1-1টি কবিতা, প্রতিটি শব্দ শুভ্র শিশির। ধন্যবাদ।
0: বিভিন্ন কবি বিভিন্ন আঙ্গিকে কিন্তু কবিতা লিখেন, কখনো সহজ কখনো কঠিন, মানে শ্রোতাদের কথা আমি যদি চিন্তা করি সাধারণভাবে, তো কবিতা তো অনেক আসলে ভাষাগত দিক থেকে অনেক উচ্চ পর্যায়ের একটা শিল্প মাধ্যম, তো যে
1: নিশ্চয়ই
0: ধরনের কবিতাই হোক, সেটা কঠিন সহজ বা যে ধরনের কবিতা, বিভিন্ন আঙ্গিকের কবিতা, সেই কবিতাগুলোকে শ্রোতাদের জন্য বোধগম্য বা সহজ বোধ্য করে তোলবার জন্য সেক্ষেত্রে আবৃত্তি শিল্পীর ভূমিকাটা কিরকম কিরকম আপনার কি মনে হয়?
1: খুব খুবই চমৎকার একটি প্রশ্ন আপু করেছেন আমাকে, মানে আমি এটা বলতেও চাই। আমি ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে আমি প্রশিক্ষক ছিলাম, তো তো আমার খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছিল, বড়ও ছিল, তো আমি ওদেরকে শুধু একটি কথাই বলতাম, বা আমি প্রথম ক্লাসে একটি কথা বলে থাকি, সেটি আজকে বলতে চাই। কারণ আমি জানি না আমার সামনে আমি আমার এটা ধৃষ্টতা দেখানো ঠিক হবে কিনা, বাট আমি আমার মতো করে যেটা ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে যে আবৃত্তির যে তিনটা বর্ণ আছে, আবৃত্তি, তো আমি এটাকে একটু বিশ্লেষণ করেছি নিজের মতো করে। সেটি হচ্ছে আদি, আমি বলতে চাই যে আবৃত্তির ভেতরটা বোঝা, ভেতরটা বোঝার কথা বলতে চাই। বৈরী দিয়ে আমি বলতে চাই যে বৃত্তান্ত জানা, কি বলতে চাচ্ছে কবিতার ভেতরটা, কি বলতে চাচ্ছে এটার, এটার মেসেজটা কি আসলে, তিনি
0: গূঢ়
1: তার
0: অর্থ যেটাকে বলা
1: হ্যাঁ
0: হয়,
1: তার তিনি কি কি বোঝাতে চেয়েছেন। এবং ত দিয়ে আমি যেটা বলতে চাই যে তীক্ষ্ণতার সাথে উপস্থাপন, যে কবিতাটা আমরা পড়ছি সেটি বুঝতে হবে, তারপরে সেটি ভেতরে ধারণ করতে হবে এবং সেটি তীক্ষ্ণতার সাথে উপস্থাপন করতে হবে,
0: বাহ
1: তাহলেই হয়তো বা আমার মনে হয় যে কারোর কর্ণকুহরে গিয়ে সেটি আঘাত হানতে পারে। আমি সেদিন বাংলাদেশ
0: জি
1: টেলিভিশনে কবিতা পড়তে গিয়েছিলাম, তো একজন বিশিষ্ট ছড়াকার, তিনি লেখক, আমাকে বলছে যে বিথি আসলে অনেকে তো কবিতার কবিতাকে ধ্বংস করে দিচ্ছে, কবিতা আবৃত্তি করতে গিয়ে কবিতাকেই ধ্বংস করে দিচ্ছে, তোমরা কিছু করো। তখন খুব ইয়ে লাগলো, মানে উনি খুব কষ্টে দুঃখে বলছেন কথাটা,
0: আমার মনে হয়
1: বুঝেছি।
0: যে আপনি যে বিশ্লেষণটা দিয়েছেন, আ দিয়ে বি দিয়ে তি, আ দিয়ে ব্রি দিয়ে তি দিয়ে, এই তিনটার বিশ্লেষণের সমন্বয়ে যদি কেউ কবিতা আবৃত্তি করে তবে সেটা অবশ্যই সার্থক হবে, সেটা নিউ কামার যারা আছেন
1: নিশ্চয়
0: বা যারা
1: নিশ্চয়
0: অলরেডি অলরেডি আবৃত্তি শিল্প মাধ্যমে আছেন, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখলে আমার মনে হয় সার্থকতা সেখানে। আচ্ছা, আমরা আবারও আবৃত্তি শুনবো।
1: এবার একটু নারী বিষয়ক কবিতা পড়ি। দুজন নারী বসে আছি, তো আমি ওভাবে কোনো কিছু আলাদা করতে চাই না, নারী পুরুষ সে বৈষম্য আমার মধ্যে নাই, কিন্তু একটি কবিতা আছে সুবোধ সরকারের, ওপার বাংলার কবি, শাড়ি কবিতা। আমি কবিতাটি একটু পড়তে চাই, নিশ্চয়ই সবার অনেক মানে অনেকবার শোনা, আমি জানি না আমার কণ্ঠে কেমন লাগবে, চেষ্টা করছি।
0: অবশ্যই ভালো লাগবে আশা করি।
1: বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা, সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার, চিলিফিস থেকে তখনো ধোঁয়া উঠছে, এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান, 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন, পাড়ার মোড়ে একটি সদ্য বিধবা নগ্ন মেয়ে রাস্তায় দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ।
0: আবৃত্তি শিল্প মাধ্যমের সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু অনেকেই যে যে বাচিক শিল্প মানে ভয়েস আর্টিস্ট হিসেবে তাদের কাজ করার সুযোগ থাকে, অনেকের অফার থাকে, অনেকের কিন্তু কাজ করার ইচ্ছেও থাকে। তো ভয়েস আর্টিস্ট হিসেবে যারা কাজ করতে চায় বা ইচ্ছুক যারা, তাই সেক্ষেত্রে আপনার দিক নির্দেশনা?
1: তো যারা একেবারে নতুন করে এই কাজগুলি করতে চান তাদের ক্ষেত্রে যেটা বলবো, প্রথমে তো আসলে উচ্চারণের বিষয়গুলি আছে, আমাদের ব্যাকরণ জানতে হবে, আমাদের যে বেসিকটা আসলে জেনে, বাংলা ব্যাকরণের বেসিকটা জানতে হবে, এবং শুদ্ধ উচ্চারণে কথা বলবার চেষ্টা, এটা তো আছেই। আর আমাদের ভয়েসের বেশ আসলে মডুলেশন আছে, মানে ওঠা নামার একটা বিষয় আছে। আমাদের আমাদের যে কোনো একটা স্ক্রিপ্ট আমরা যখন পাই সেটি কি ধরনের, সেই ভাব বুঝে সেই সেই আঙ্গিকে কিন্তু আমাদের ভয়েসটাকে সেট করে নিতে হয়। যারা বেতার কর্মী তারা কিন্তু শুধুমাত্র কণ্ঠ দিয়েই নিজেকে প্রমাণ করে, কিন্তু যারা আমরা ভিজুয়াল মিডিয়াতে যারা টেলিভিশনে কাজ করে তারা কিন্তু অনেক কিছু দিয়ে পার পেয়ে যায়। কিন্তু আপনি জেনে থাকবেন আপু যে বাংলাদেশ বেতার কিন্তু সেই কোনো কারচুপি করার সুযোগ দেয় না, যে আপনাকে কণ্ঠ দিয়েই কিন্তু প্রমাণ করতে হয় যে আপনি কতটুকু কি জানেন। তো যারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, আসলে প্রত্যেকের জন্য কিন্তু একই আমার সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই একটু চর্চার মধ্যে থাকবেন। আমাদের অনেক উচ্চারণের অনেক জড়তা থাকে, উচ্চারণ দ্রুত লয়ে কথা বলার অনেক বিষয়গুলি আছে। তো আসলে এখন অনেক বইও বেরিয়েছে কিন্তু শুদ্ধভাবে শুদ্ধ উচ্চারণে কিভাবে কথা বলা যায়, বেশ কিছু ব্যায়াম আছে আমাদের, বা একটু যেমন গানের ক্ষেত্রে সরগম করা লাগে, কবিতার ক্ষেত্রেও কিন্তু তাই, এটার এটারও কিন্তু একটা রিদম আছে, আছে না, একটা রিদমেই কিন্তু আমাদের যেতে হয়। ভয়েস আর্টিস্ট হিসাবে কেউ কাজ করে সেটা কি ধরনের, একটা ডকুমেন্টারি হতে পারে, কোন একটা টিভিসি হতে পারে, সেখানে কি চাচ্ছে, কখনো হাসি কখনো আনন্দ কখনো কষ্ট কখনো কান্না কখনো বেদনা। আমরা যখন নাট্যশিল্পী হিসেবে আমি এনলিস্টেড হলাম তখন আমাকে মানে এক জায়গায় হাসতে বললো, এক জায়গায় কাঁদতে বললো, একটা ডায়লগ দিয়ে বললো কাঁদতে হবে, এবং কখনো ফুপিয়ে কাঁদা, কখনো একেবারে মন প্রাণ ঢেলে দিয়ে কান্না, মানে এই যে বিষয়গুলো আসলে এগুলি সবই চর্চার ব্যাপার। তো কেউ যদি ওভাবে করে নিজেকে তৈরি করতে পারে তাহলে তো তার জন্য সব রাস্তা একেবারে মানে সুন্দর। একটা কথা আপনাকে বলি যে ডেডিকেশন থাকতে হবে এবং ইচ্ছে শক্তি, ইচ্ছে শক্তি এবং ডেডিকেশন, এই দুটো না থাকলে একটা মানুষ কখনোই এগোতে পারবে না। আমি কিন্তু সারাদিন অফিস শেষে এসে আমি কিন্তু রেস্ট নিতে পারতাম, আমি চেষ্টা আমি কোনো কাজই না করে আমি কিন্তু এসে রেস্ট নেওয়ার কথা আমার, যারা সাধারণত চাকরি করে ঘরে এসে রেস্ট নিয়ে তারপরে সংসার ঘর সংসারের যা কাজ সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো আমার যেহেতু একটা ভালো সার্ভেন্ট ছিল যে কারণে আমার ওই প্রেশারটা কম ছিল কাজের, কিন্তু আমি অন্যান্য সবকিছুই কিন্তু ব্যালেন্স করেছি, এমন না যে আমি কাউকে ডিপ্রাইভ করেছি, যতটুকু করা যায় সেটুকু সামলে আমি আমার কাজগুলি প্রবল ইচ্ছে শক্তি নিয়ে করেছি। আমি শামীম ভাই শুনছেন কিনা জানি না, আমার একদিন মনে আছে আমি বাংলা ভিশনের বইমেলা লাইভ করি, তখন পুরো 1 মাস রোদে দাঁড়িয়ে রাখতেন ওনারা আমাদেরকে, এমন একটা সময় আমাদেরকে প্রোগ্রাম করার সুযোগ দিতেন, সেটা সব সব মানে প্রচন্ড রোদ, বিকেল চারটা বিশে শুরু হতো বইমেলার প্রোগ্রামটা, যে সময়টা আসলে খুবই একটা সময় ছিল। তো কেউ কেউ আমাকে বলতো যে তুমি যে সময় প্রোগ্রাম করো এই সময়ের প্রোগ্রাম তো তোমার একমাত্র শিশু আর হচ্ছে অসুস্থ রোগী ছাড়া কেউ দেখে না, মানে ওই সময় তো মানুষ ঘুমায় আসলে বা রেস্ট নেয় দুপুর বেলা, যারা কর্মবিহীন মানে তারা তো বাসায় বসে রেস্ট নেয় এবং বাচ্চারাই বাসায় থাকে, তাছাড়া সবাই তো ঘরের বাইরে থাকে। তো এরকম মজার কথা বলতো। তো আমি ওখানে একটু কথা বলতে চাচ্ছি কি মানে আমাদের ডেডিকেশনের কথা, যে ওই অফিস থেকে আমি ওরকম ছুটি নিয়ে 2টার মধ্যে বাসায় আসতাম, এসে ওই সময় অনেক সময় বাসায় না এসে আমি চলে যেতাম বাংলা ভিশনে, ওখানে যে মেকআপ নিয়ে আমি রেডি হয়ে 4টা 20-এর আগেই আমি একদম লাইভে দাঁড়িয়ে যেতাম।
0: আপনার লেখা কবিতা থেকে
1: আমি চাচ্ছিলাম যে আমি যে কবিতাটা পড়ে স্বর্ণপদক পেয়েছিলাম ওই কবিতাটা করতে চেয়েছিলাম, ওইটার পরে আমি আসলে মনে করেছিলাম আমি আমার আমার লেখা ছোট্ট একটি কবিতায় পড়বো, যে কারণে আমি বলছিলাম যে ওই কবিতাটা আমি একটু আমার দর্শকদেরকে শোনাতে চাই, যে কবিতাটা পড়ে আসলে আমি স্বর্ণপদক পেয়েছিলাম, কারণ অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে কি সেই কবিতা যেটা আসলে আমার করা উচিত আমি মনে করছি আসলে।
0: আচ্ছা, ঠিক আছে,
1: তো
0: অবশ্যই।
1: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কবিতাটি একটু কঠিন, আফ্রিকা নাম, ওই কবিতা একটু আবৃত্তি করে আমি আমার লেখা একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করছি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াপ্রীতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। ধন্যবাদ আপু,
0: অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার স্বর্ণপদক জয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আমরা আজকে আমাদের
1: জি জি
0: সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথি তাকে পেয়েছি। তিনি নিজে কবিতা লিখেনও, আবার তিনি আবৃত্তি শিল্পী তো অবশ্যই, নাট্যশিল্পী তার অনেক অনেক পরিচয়, সেটা অনুষ্ঠানের শুরুর দিকেই বলেছি। তিনি নিজেও লেখালেখি করেন। এখন আমরা তার লেখা কবিতার কবিতা শুনে তারপরে আমরা বিদায় নেব। আচ্ছা, আমরা কোন কবিতাটি শুনছি
1: আপু? এই মুহূর্তে আমি যে কবিতাটি আমার নিজের লেখা একটি কবিতা, শূন্যতা, সেখান থেকে আমি একটু পড়ছি। সেই কবিতার খুব বেশি বড় না, সময় লাগবে না, হয়তোবা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কবিতার নাম শূন্যতা। তোমার সাথে শেষ দেখা হয়েছিল কোন বৃহস্পতিবার, তারিখটা ঠিক মনে পড়ছে না, আবার এটাও মনে নেই ঠিক কোন সময়টাতে, সকালে, মধ্য দুপুরে, না কোনো গোধূলি বেলায়, সব পাখিটা যখন নেড়ে ফিরে তখন তোমার সঙ্গে আমার কোনো নেড়ে হয়তো কখনো দেখা হবে না, বরাবরের মতোই কোনো ব্যস্ততম রাস্তার মোড়ে অথবা কোনো কোলাহল মুখর কফি শপে, ধোয়া ওঠা কফির পেয়ালার সামনে কি কথা দিয়ে আলাপ শুরু, মধ্যখানে কি নিয়ে আলোচনা, অথবা বিদায় নেবার ঠিক আগ মুহূর্তে কি বলে নিজের গন্তব্যে একাকি ফিরে আসা। আজকাল মনের গহীনে সবকিছু ধোয়াশা এঁকে দিচ্ছে, যে তুমি ছিলে আমার কাছে এক স্বচ্ছ কাঁচের মতো চেনা কেউ, যে তুমি আমার সমস্ত জুড়ে এক মাতাল হাওয়ার মতো, যে তুমি বিবর্ণ বিকেলে বিদ্যুতের ঝলকানির মতো অতি স্পষ্ট উজ্জ্বলতর নক্ষত্র, সে তোমাকে আমি আজ বলতে বসেছি। আমার অন্তরাত্মার ভেতর কি রকম ভাবে বহমান তুমি তা জানো না। তোমার উপস্থিতি আমার আত্মাকে সর্বদা পরিশুদ্ধ করে। তোমার একটুখানি উপলব্ধি আমাকে বিবেকবান মানুষ হতে শেখায়। তোমার একটুখানি মন্দ লাগা আমাকে কঠিন বাস্তবতা শেখায়। সে তোমাকে আমি কেন বলতে বসেছি? সত্যি কি তুমি খুব অচেনা হয়ে যাচ্ছ, নাকি সত্যি আমার ভেতর যা আজকের আমি তার সবটুকু জুড়েই কেবল তুমি?
0: অনেক ভালো হয়েছে কবিতা আবৃত্তি এবং কবিতার রেশ ধরেই আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। আমরা আমরা আসলে অনেক আনন্দিত আমাদের সম্মানিত অতিথিকে পেয়ে, যিনি একজন আবৃত্তি শিল্পী। তার অনেক অনেক পরিচয়, সেটা বলেছি শুরুতেই, বারবারই আসছে সেই প্রসঙ্গ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি আপনার সাধনার পথ ধরে এগিয়ে যান, আর আপনি এই যে বিভিন্ন মাত্রিক কাজগুলো করছেন সেগুলো আপনি ধরে রাখবেন, সেই আশাই আমরা ব্যক্ত করি। এবং আপনাকে দেখে অনেক কিছু, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর শুভকামনা রইল আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, তারাও আমাদের সাথে থাকেন দেখে আমরা অনুপ্রাণিত হই এই অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলোকে, এই প্ল্যাটফর্ম গুলো, এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিতে। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, নিজেকে সেফ রাখুন, এবং আপনার পরিবার পরিজন যাদের সাথে আপনারা আছেন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। অনেক অনেক শুভকামনা রইল।

0: পারাবার,
1: এত রক্তের বিনিময়ে এই দেশ,
0: এই স্বাধীনতা, এই পতাকাকে পেতে
1: লক্ষ দামাল ছেলেরা দিয়েছে প্রাণ,
0: ভুলব না, আহা ভুলব না কোনো দিন
1: তোমাদের স্মৃতি গানে গানে অমলিন।

হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, আজকে আমরা রেডিও ত্রিতালের বাংলা পক্ষ থেকে কাকে আমাদের সাথে লাইভে করে নিয়ে আসছি। তার আগে জানাই সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। যারা যারা আমেরিকা থেকে দেখছেন, আমেরিকায় বসবাস করছেন, তাদের সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও গতকাল সেটা চলে গিয়েছে, আমরা সেলিব্রেট করেছি গতকালকে, কিন্তু তারপরে সবাইকে জানাচ্ছি আমেরিকা দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং আজকের অতিথি হিসেবে আমার সাথে আছে জাকিয়া এমি অ্যান্ড

0: সম্পর্কে নিজে পরিচয় আসলে কি দিব, এটা বলার নেই।
1: আপনি যা করছেন, আপনার যা করতে ভালো লাগে, কিভাবে মানে এনজয় করছেন কাজগুলো, এবং আপনি এটা এই এই মানে বাই প্রফেশন এই কাজগুলোর সাথে ইনভলভমেন্ট আছেন আপনার, সেই জিনিসগুলো যদি একটু বলতেন, তারপরে ধরেন আমি আস্তে আস্তে আস্তে আপনার সাথে আরো বেশি গল্প করা শুরু করে দিই।
0: আমার ইনভলভমেন্ট আসলে 2013 সালে প্রথম মিডিয়াতে আমার ফার্স্ট কাজ করা, যেটা ওটা একটা ফটোশুটের মাধ্যমে আমার কাজটা শুরু হয়। ওটা জি ফোন নামে একটা কোম্পানি, ওরা আমাকে বললো একটা ফটোশুটের জন্য। তো ওই টাইমটা আসলে আমি মিডিয়াতে কাজ করবো এই ধরনের কোনো মেন্টালিটি ছিল না। আমি স্টাডি করছিলাম, লয় অনার্স তখন করছি, তারপর এক্সাম টাইম চলছে। বারবার বলছিল, বলছিল যে তোমার ক্যামেরা খুব ভালো, তুমি করো। আমি বলছি না না, আমি মনে হয় পারবো না, এটা মানে একটা স্লিপি একটা জায়গা, তারপর হচ্ছে কিভাবে করব। তো আমার যে আমাকে রিকোয়েস্ট করেছিল, বর্তমানে তিনি আমার হাজবেন্ড, দেখো।
1: বাহ, মাশাআল্লাহ।
0: তো ওর সাথে একটা কাজ করলাম, করার পর সবাই আসলে খুব সাপোর্ট করছে। এটা বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আছে আমাদের দেশে জনপ্রিয়, ওই পত্রিকাটাই প্রচুর পরিমাণে, ওটা একটা নিউজ একটা সাপ্লাই ছিল পত্রিকাটা, ওটা প্রতিদিন ব্যাক কাভারে ওই বিজ্ঞাপনটা যেত আসলে। তো দেন আমার ফ্যামিলি থেকেও দেখলো, সবাই দেখলো, টুকটাক করে আস্তে আস্তে জানাজানি হলো যে আমি কাজ করছি। এই কাজের পর আসলে অনেকগুলো কাজের অফার পেয়ে গিয়েছিলাম একসঙ্গে। এরপর কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম, বাসা থেকে একটু প্রবলেম ছিল, দেন বাসা থেকে বলো ঠিক আছে তাহলে তুমি অ্যাঙ্করিংটা করছো না, অ্যাঙ্করিংটা করো। সুযোগও এসে গেল, আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি যেহেতু, তো আমি বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে আসলে আমার ক্যারিয়ারের শুরুটা, উপস্থাপনার টিফিন টাইম নামক একটা প্রোগ্রাম আছে, ওটা আমি উপস্থাপনা করতাম। তারপরে আমার হচ্ছে দেশ টিভিতে একটা প্রোগ্রাম দিত, ওটা হচ্ছে ফ্রুটিকা পিওর জিনিয়াস, এই প্রোগ্রামটাও ছিল বাচ্চাদেরকে নিয়ে, ট্যালেন্ট হান্ট টাইপের একটা প্রোগ্রাম, গেম শো। তো এখানেও মানে আমার বাচ্চা কাজ ছিল প্রচুর পরিমাণে, স্কুলে যেতাম, ওদের সাথে নতুন নতুন রিলেশন হতো, ভালো লাগে। এখন অনেক বছর হয়ে গিয়েছে, 14 সালের কথা বলছি, যেন আমি প্রোগ্রাম করতাম, এখনো অনেকে আমাকে
1: অনেক
0: দেখা গেলো
1: অনেক
0: ফেসবুকে, অনেক বড় হয়ে গিয়েছে তারা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ
0: লাগে। এভাবে করে আসলে স্টার্টিংটা ছিল উপস্থাপনা দিয়ে, তখন আমি আর ওই মুহূর্তে নাটককে তেমন কাজ করা হয়নি, ফটোশুটে কাজ করছিলাম, রং বাংলাদেশ, কেক ক্রাফট, অনেকগুলো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছিলাম।
1: তো
0: এই তো
1: আপনি তো তাহলে অনেকগুলো পরিচয়ের সাথে পরিচিত, মানে আমি যে একটা পরিচয় দিব সেটার কিন্তু সুযোগ নেই। আপনি বিভিন্ন ধরনের কাজের সাথে আপনি সুযোগ পেয়েছেন, আপনি কাজ
0: মিডিয়া
1: করেছেন,
0: সেক্টরে, বিভিন্ন সেক্টরে আসলে, মিডিয়া সেক্টরে বিভিন্ন মাধ্যমে আমি কাজ করেছি আসলে।
1: বা এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নিজে নিজে এনজয় করে কাজ করেছেন। এটা কিন্তু এনজয় করা, নিজে এনজয় করে কাজ করার জায়গাটার ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা প্রাপ্তি। মানে আপনি এনজয় করছেন, আপনি কাজটাও ভালো লাগছে, এবং সেই সাথে আপনি যেই টপিক গুলোর সাথে ইনভলভ আছেন নিজে থেকে, সেটা আপনারই একটা প্যাশন। এটা কিন্তু মানে সবার এই ধরনের সুযোগ গুলো আসে না, সেক্ষেত্রে আপনি অনেক লাকি, সেটাই বলতে হবে। আমি একটু আসবো অ্যাঙ্করিং এর জায়গাটা থেকে। আপনি কিভাবে অ্যাঙ্করিংটা শুরু করেছেন, মানে কিভাবে এনজয় করছেন, বা কিভাবে আপনি ফিল করেছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি এই ফিল্ডটাতে কমফোর্টেবল, আপনার করা উচিত, বা ইউ শুড গিভ ইট আ ট্রাই টু সি?
0: আচ্ছা, আমি যখন প্রথম কাজটা করে বললাম যে স্কুল বিষয়ক, তো ওখানে কিন্তু আমাকে হাজার হাজার বাচ্চার মাঝখানে প্রথম দিন আমাকে কাজটা করতে হয়েছে। আকিস গ্রুপের যে ফ্রুটিকা, ওদেরই একটা কাজ ছিল, তো ওখান থেকে আমাকে একটু টেলিফোনটা করা হলো যে তোমাকে একটা অডিশন দিতে হবে দেশ টিভিতে। আমি অডিশন যখন দিতে গেলাম, আমি খুবই নার্ভাস ছিলাম, আমি মানে আমি ভাবছিলাম যে আমার এটা হবে না। দেন ওরা আমাকে কি করলো, স্টুডিওতে অডিশন না নিয়ে ডাইরেক্ট হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশে হাতিরঝিল আছে, সবাই চিনবে, হাতিরঝিল নামক একটা জায়গা, ওখানে একদম ওপেন স্পেস এর মাঝখানে এনে বলতেছে যে এখানে তুমি হচ্ছে মনে করো তুমি একটা স্কুলে আছো, অডিশনটা দাও, এ ধরনের। তো চারপাশে অনেক রিক্সাওয়ালা বা আশেপাশে অনেক মানে হিউজ একটা ক্রাউড হয়ে গেল, আমি দিলাম অডিশনটা। আমার কাছে মনে হয়নি যে খুব বেশি ভালো করবো আর কি, ভাবছিলাম মনে হয় হবে না। রাতের বেলা আমাকে কল দিয়েছে যে আপু আপনি সিলেক্টেড, আগামীকাল সকালে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে অমুক একটা প্রোগ্রাম স্কুলে। দেন আমি ওই টাইমটা আসলে স্ক্রিপ্ট পাই নাই, তো বাচ্চাদের ওখানে গিয়েছি, যে আমি দেখছি যে অনেক বাচ্চা ওখানে মানে 19-এর মেয়েরা অনেকে আছে, ওরা ওদের অনেকে মানে মনে হচ্ছে যে মোটামুটি আমরা সেম এজ, আমার মেন্টালিটি যেহেতু ওই এজ ছিল, ওদের সাথে মিলে গেলাম, মিলেমিশে মোটামুটি কাজটা করলাম। প্রথম এপিসোডটা আমার আসলে খুবই ভয় লেগেছিল, আমি ভাবছিলাম যে আমি পারবো না, যে কোনো মুহূর্তে আমি মনে হচ্ছে যে পারবো না, আমি ওটা ভালোভাবে ওভারকাম করেছিলাম। এরপরে দীর্ঘ 1 বছর ওখানে কাজ করেছি, তারপর হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অনেকগুলো প্রোগ্রামে কাজ করেছি, যেমন হচ্ছে আজকের বইমেলা, ক্রিয়া দিগন্ত, আর তারপরে হচ্ছে আমি যেটা করলাম, আমি লাইভ প্রোগ্রাম এবং সরাসরি প্রোগ্রামে আমি কয়েকটা উপস্থাপনা করলাম। এটা হচ্ছে মাই টিভিতে তোমাকে পাওয়ার জন্য একটা প্রোগ্রাম ছিল, এটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম, এখানে দর্শকরা আসলে ফোন করতো।

0: এই প্রোগ্রামটা খুব এনজয় করেছি আমি, একটা মাত্র কারণে যে সবাই ফোন করতো এবং সরাসরি আমি কথা বলতে পারতাম দর্শকদের সাথে, তাদের যে রিয়াকশনটা ওইটা পেতাম, তারপর হচ্ছে তারা গানের রিকোয়েস্ট করতো ওগুলো তাদেরকে শোনাতে পারতাম। তারপর মাঝে মাঝে এমন হয়েছে যে মানে খুবই লাইভ, মানে তো আসলেই লাইভ ছিল এটা, সবাই
1: একদম
0: ফোন করে আমার মানে অনেক অনেক সিচুয়েশন অনেক সময় হয় যে আমাকে টক ব্যাক এক ধরনের কথা বলা হচ্ছে, বাট দর্শক এক ধরনের কথা বলছে, ওই পুরোটা ম্যানেজ করে করতে পারাটা পেরেছি
1: ক্ষেত্রে
0: আলহামদুলিল্লাহ,
1: আপনার উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি হেল্পফুল, যে কিভাবে
0: কাজে
1: হ্যান্ডেল
0: লাগাচ্ছে।
1: করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ট্রু, তাই তাই। আমি একটু একটু পেছনের দিকে যেতে চাই, যে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং এই প্রফেশনে আসা এবং এখন আপনি যে ইনভলভমেন্ট আছে সেটা ছোট্ট করে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে খুব দর্শকরা
0: আচ্ছা আচ্ছা,
1: হয়তো বা জানতে পারলে ভালো হতো।
0: আমি হচ্ছে ক্লাস 7 পর্যন্ত একদম অজ পাড়াগা যেটা বলে ওরকম একটা জায়গায় বড় হয়েছি, বাট আমার বাবা আর্মিতে জব করতেন, আমাদের মোটামুটি গ্রামের মধ্যে খুব ভালোভাবে ছিলাম, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। এটা আমার আব্বুই মনে হয় প্রথম আলো, যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমি স্টাডিতে খুব ভালো ছিলাম আসলে ছোটবেলায়, যেটা তো আমাদের অত্র এলাকায় কেউ তখন বৃত্তি বৃত্তি যেটা বলে আর কি, ওটা বৃত্তি পায় নাই, তো তখন আমি হচ্ছে ক্লাস 5-এ বৃত্তি পেলাম। তখন আমার মনে আছে যে আমাদের ইউনিয়নে 27টা গ্রাম, ওখান থেকে সবাই আমাকে দেখতে আসতো, মানে মানে কেউ বৃত্তি পায় না, এরপরে বৃত্তি পেয়েছে 20 বছর পরে হত্যা এলাকায়, তো আমি একটা মেয়ে, এই সবাই দেখতে আসতো, তো আব্বু সবাইকে মিষ্টি খাওয়াইতো, এই মানে এই কথাগুলো আসলে এখনো মনে পড়ে যে ওই টাইমটা যদি ফিরে যেতে পারতাম। বিদ্যুৎ ছিল না ওখানে, আমাদের যে রাস্তা ছিল রাস্তা আসলে ওই মুহূর্তে আসলে ওটা কাঁচা রাস্তা ছিল, কোনো পিচ ঢালা রাস্তাও ছিল না, বাট ওই মোমেন্টটা আমার কাছে এখনো মনে হয় আমি এটা মিস করি। দেন আমি যখন ক্লাস 7-এ উঠলাম, তখন আব্বু বা ফ্যামিলি থেকে মনে হলো যে না, আমাদের ওখানে থাকলে পড়ালেখা থেকে আমরা শহরে চলে আসি, দেন আমরা শহরে বাড়ি করলাম, শহরে পড়ালেখা করলাম, আমাদের নড়াইল জেলা শহর আর কি, মাশরাফিবুর মোড়, তো যে ভাইয়ার বাসার পাশাপাশি আমার বাসা, তো ওখানে বাড়ি করলাম, গার্লস স্কুলে পড়ালেখা করলাম, এই তো। তারপর ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম রয়্যাল ভিক্টোরিয়া কলেজ থেকে।
1: আচ্ছা
0: আর ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হচ্ছে যখন আমাদের কিন্তু অনেক আগে এক ধরনের ক্যামেরা পাওয়া যেত, ওটা হচ্ছে রিল দিয়ে ক্যামেরা ছবি তুলতে হতো, আমি যখন
1: হ্যাঁ
0: ক্লাস 3-4-এ পড়তাম তখন আমার মনে আছে আমি ওগুলা দিয়ে প্রচুর ছবি তুলতাম, মানে আমার ছবি, মানে দেখা গেলো যে আমি যে কোনো অকেশন হোক আমাকে ছবি তুলতেই হবে, নিউ ড্রেস ছবি, এই জিনিসটাই আমার মনে হয় যে মিডিয়াতে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, মানে আমার ওই একটা ফ্যাসিনেশন ছিল যে আমি ক্যামেরার সামনে যাব।
1: ক্যামেরার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যদি নিজে কমফোর্টেবল ফিল করেন এটা কিন্তু আপনাকে হেল্প করে ক্যামেরার সামনে রিলেটেড যে কোনো কাজে ফেস করাটাকে, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমরা যারা ছবি তুলতে খুব আনন্দ বোধ করি, আমরা যারা ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি বা নিজেকে আয়নার সামনে দেখতেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাও কিন্তু পার্ট অফ ক্যামেরা। কারণ আপনি তখনই আপনার নিজেকে আয়নায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনি ওটার প্রতি একটা ফ্রিকিং একটা ভালো লাগা কাজ করবে আসলে।
0: নিজের প্রতি
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলেই তাই, নিজেকে দেখতে ভালো লাগা, নিজেকে ভালোবাসা, হ্যাঁ, এবং নিজেকে রিপ্রেজেন্ট করা।
0: আমরা কয়েকজন মিলে ছবি তুললাম, না তোকে তো দেখতে ভালো, তোকে বেশি ভালো লাগছে, মানে এই ধরনের একটা কমপ্লিমেন্ট যে পাওয়া, ওটা কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের মাথার ভেতর অনেক সময় থেকে যায়।
1: যে আমাকে দেখতে ভালো লাগে সো কেন না, আমি ট্রাই করি, আমি ক্যামেরার সামনে যাই, আমি ছবি তুলি। হ্যাঁ
0: আজকে তো সুযোগ আছে, মানে না চাই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুযোগ চলে এসেছে, হয়তো আমার এটা ডেস্টিনিতে লেখা ছিল যে আমি এখানে কাজ করবো, দ্যাটস ওয়াই আসলে এখানে আসা।
1: সত্যি তাই, সত্যি তাই। আরেকটা কথা জানতে চাই, যে এই যে আশা, আপনি এরকম আপনি মাত্রই আমাদেরকে মেনশন করে বললেন যে অজপাড়া গায়ে থেকে এভাবে পড়াশোনা সবকিছু মিলিয়ে ইনভলভমেন্ট অ্যান্ড দেন ঢাকাতে চলে আসা, এই তারপরে ঢাকার লাইফটা আসলে মানে জীবনের দিক থেকে যদি বলি যে সার্বিকভাবে কিভাবে আপনি ম্যাচ করে নিয়েছেন বা কিভাবে আপনার কাছে মনে হয়েছে জিনিসটাকে আপনি কিভাবে উপলব্ধি করছেন?
0: আসলে আমার জন্য কখনোই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না, বললাম যে আব্বু আর্মিতে গভর্নমেন্ট জব করতো, আমার আম্মু হচ্ছে তখন ওই টাইমটা জব করতো না, এখন আম্মু একজন টিচার স্কুলের কম্পিউটার শিক্ষিকা, আব্বু আম্মু সবসময় চাইতো যে আমি পড়ালেখা করবো, আর আমি বাবা মার একমাত্র মেয়ে, আব্বুর ইচ্ছা ছিল যে ল পড়বো বা হায়ার এডুকেশন কিছু একটা কমপ্লিট করবো, যেটা হচ্ছে আব্বু একটা ছেলে হলেও যেটা আসলে ফুলফিল করতে পারতো, ওই জায়গা থেকে আসলে ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে আমাকে, আমি কয়েকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বাট ল সাবজেক্টটা পাই না ওই মুহূর্তে, তো আবু বললো ঠিক আছে নো প্রবলেম তুমি লয় পড়ো, যেহেতু আবু ল পছন্দ ছিল, ঢাকাতে চামফুর ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হলাম, ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, আম্মু ছিল, একটু আসলে কোনো প্রবলেমই হয় নাই, আমাকে স্ট্রাগল করে আসতে হয়েছে আমি এটা বলবো না।
1: বাহ মাশাআল্লাহ, এটা আমি বলবো যে অনেক লাকি, অনেকের মধ্যে আপনি একজন যে ইউ গট লাকি যে আপনার অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা উপলব্ধি করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমরা কম বেশি এটা করি, কেউ করে কেউ করে না, পার্ট অফ লাইফ, এভাবেই আমরা জীবনে আসলে বহমান জীবন আমাদের এভাবে চলতে থাকে। আরেকটা মজার কথা, তার মধ্যে আমি একটু সবার সাথে কথা বলে নেই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে ইনভলভ হয়েছেন, আমির পারভেজ অল দ্য ভেরি বেস্ট, আপনাকে অল দ্য ভেরি বেস্ট উইশেস জানিয়েছে, শামিম শাহেদ ভাই অল দ্য বেস্ট বলেছে, হাসান সায়েম অল দ্য বেস্ট, একটা নুসরাত আপু জাহান, উনি আমাদের অলওয়েজ রেগুলার একজন ভিউয়ার্স, সবসময় আমাদের প্রত্যেকটা শোতে পার্টিসিপেট করেন এবং দেখেন, এনজয় করেন। সে আপুটা আজকে একটা খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন, যেটা না পড়লে না, লিখেছেন, দুজন পরিকল্পনা পরে আজকে পোশাক পরেছো মনে হচ্ছে। না, আমরা দুজনই ক্যামেরা ফ্রিক, আমরা জানি যে কোন পোশাক পরে আসলে দুজনকে ভালো লাগতে পারে, এর জন্য আমরা ব্ল্যাকটা চুজ করেছি। আমাদের দুজনের কানেকশনটা খুব সুন্দর লাগছে দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। আরো আছেন, আমরা জানতে চাই গেস্টের প্রেমটা কিভাবে হলো।
0: ওকে,
1: এই প্রশ্নটা কার থেকে, এটা এটা আমি পরে বলবো, আগে শুনি যে আমাদের গেস্ট আজকে কিভাবে আমাদেরকে তার প্রেমের গল্পটা বলবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে প্রশ্নটা কার থেকে এসেছে।
0: আচ্ছা, প্রেমের গল্প যেটা, সেটা আসলে বললাম যে আমার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড আমির পারভেজ, ওর মাধ্যমে মিডিয়াতে আসা। তো ওকে আমি ভুল করে আসলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম, তখন একদমই টাইপিং যে কোনো মিস্টেকের কারণে ফেসবুকে রিকোয়েস্ট চলে গেছে। তো ও অনেক আগে থেকে আসলে মিডিয়াতে কাজ করতো, তো ওকে আমি দেখলাম যে একটা একটা মেয়ের সাথে একটা ছবি দিয়েছে, তো ওখানে মেয়েটাকে বলবো, আচ্ছা বলি, মেয়েটাকে একটু হেলদি লাগছে এন্ড তার বামটাকে আমাকে মনে হচ্ছে একটা বেবি বাম, এরকম একটা লুক লাগছে মেয়েটাকে দেখে। বলছি আচ্ছা, কমেন্ট করে বসেছি আসলে ওই মুহূর্তে, খুবই আগে ফেসবুকে, তখন আমি নতুন, তো আমি বলছি যে আপনার সাথে যে কোয়ার্টি উনি কি প্রেগনেন্ট? তো এটা আসলে ওর খুব মানে ইগোতে লেগেছে, কি আমি যার সাথে কাজ করছি না, এই মেয়েটা প্রেগনেন্ট, ও এটা বলছে কেন, দেন ও আমাকে নক দিয়েছে। তো নক দেয়, ও যেহেতু মডেল, অনেক আগে থেকে কাজ করে, অনেক মেয়েরাই ওকে নক দেয় বা কথা বলে, তো আমি আসলে ওইভাবে পাত্তা দিতাম না তাকে, ভুল করে রিকোয়েস্ট আমি দিয়েছি, বাট ও দেখলো নক দিল, কি করছেন না করছেন, আমি কথা বলতাম, বাট একটু দেখলো আমি স্টাডি নিয়ে বিজি, প্রেম প্রেম ওগুলো আসলে ভাবি না এই মুহূর্তে। তো আমি ভাই আমার এক্সাম বা পরীক্ষা, একটা দুইটা কথা বলতাম, এভাবে করে আসলে কথা হচ্ছিল। তো একদিন ও আমার সাথে দেখা করার কথা বললো, যে আমি তো মিট করতে চাই, ঢাকায় আসছি। তখন আমি বললাম যে আপনার সাথে মিট করবো, বাট আমি তো আপনাকে ওইভাবে চিনি না, ফেসবুকে একটা ছেলেকে না চিনি মিট করাটা, ঠিক আছে আমি একটা প্রোগ্রামে যাব আজকে, আমি তো টেলিভিশনে একটা প্রোগ্রামে যাব আজকে সকালে, আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, ওখানে আমি গেস্ট হিসেবে যাচ্ছি, আপনি আমাকে দেখতে পারেন, দেখে যদি আপনার মনে হয় যে আমি মানে সঠিক কথা বলছি বা আমি সঠিক মানুষ, তাহলে মিট করবেন। তো ঠিক আছে, ওর প্রোগ্রামটা দেখলাম, ও বললো যে ওর বাবা একজন টিচার, তারপর হচ্ছে ইংলিশে, তখন ইংলিশে মাস্টার্স করছে, তখন বা ওর কথা শুনে আমাকে তো বললো না ঠিক আছে বিশ্বাস করা, দেখাই তো করবো, প্রেম তো আর করছি না, দেখাই করবো, প্রবলেম নাই। তো ঠিক আছে, দেখা করলাম আমার ভার্সিটির সামনে, আর এর মধ্যে হচ্ছে ও আমার কিছু ছবি দেখেছিল, যেটা আমি পরে দেখেছি, দেখে ও আগে থেকে একটু ক্রাশ খেয়েছিল, প্রেমে পড়েছিল আর কি, এই জন্য বারবার দেখা করার কথা বলছিল। দেন দেখা হলো, দেখা হওয়ার পর আসলে একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে গেল, ও পছন্দ করতো ওইভাবে, ও কখনো প্রপোজ করে নাই যে না তোমাকে আই লাভ ইউ বা তুমি বলো কি বলবা, ও কিছু বলে না, আমিও কিছু বলি নাই, এভাবে করে আসলে চলছিল। দেন কাজের কথা বলে একসাথে কাজ করতে করতে সবাই বললো যে ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগছে, দেন ও অন্য যাদের সাথে কাজ করতো, ওই কাজ করা অনেক আর্টিস্ট ছিল ওদের সাথে বাদ দিয়ে, দেন এমন হয়ে গেলো যে শুধু আমি আর ও কাজ করছি, অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করছে, দেখলো মোটামুটি 1 কোটির উপরে ভিউ আছে মনে হয়, অনেকগুলো কাজ মোটামুটি বেশ হিট হলো আমাদের, সবাই আমাদের দুজন কাজ করতে চাইলো। একটা পর্যায়ে আমি ওর কেয়ার করছি, ও আমার কেয়ার করছে, একটা প্রেম হয়ে গেল, ঠিক আছে,
1: মনের আদান প্রদান ভাব প্রকাশ।
0: হ্যাঁ, তো দুজনকে আসলে যে ছবির কথা বলছিলাম, ছবির কথা, দুজনকে এক প্রেমে দেখতে বা একসাথে ছবিতে দেখতে আমাদেরও ভালো লাগতো, ও যেহেতু আগে থেকে একটু আমাকে পছন্দ করতো, ও বললো যে এরকম কি করা যায়, আমি ঠিক আছে আমি তো বাবা মার পারমিশন ছাড়া তো বিয়েটা করব না, বাট ঠিক আছে আমরা হচ্ছে ফ্রেন্ড হিসাবে বা আমরা ভাববো ভবিষ্যতে ভাবি, এভাবে করে আসলে চলতে লাগলো। প্রেম প্রেম ভাব, বাট ফুল যে একদম হাবুডুবু প্রেম ওরকম না, কিন্তু কেয়ারিংটা অনেক বেশি ছিল। দেন হচ্ছে আমার জন্য বাসা থেকে পাত্র দেখছিল, দেখা গেল যে পাত্র আসছে ম্যাজিস্ট্রেট, বয়সও ঠিকঠাক মোটামুটি 30-এর কাছে, মাথায় চুল নেই, তো এরকম বিভিন্ন পাত্র আসছে। তো আমার তো আসলে ওকে পছন্দ হয়ে গিয়েছে অলরেডি, এই জন্য আমি আসলে রিজেক্ট করছিলাম, একের পর এক রিজেক্ট করছিলাম। দেন একটা ছেলে আসলো, সেটা হচ্ছে ইউএসএ থাকে ছেলেটা, ছেলেটা আসলে কোনো খুদ ধরতে পারছি না আমি। দেন আমি বললাম যে একটু ভুড়ি মোটা, তো আমার নানা ভাই আমি বলছিল ভুড়ি মোটা, তুমি ভুড়ি কোথায় দেখলা, ছেলে তো ভুড়ি নাই। না না না ঠিক আছে না, পরে বাসায় যে আম্মু বলতেছে যে কি প্রবলেম কি, পরে আমি বললাম যে একটা ভাইয়া আমাকে পছন্দ করে, আপনি ওনাকে দেখতে পারেন, এই কথাটা আমি ডাইরেক্ট কিন্তু বলার সাহস ছিল না
1: আচ্ছা,
0: আম্মুকে,
1: কথাটা এইভাবে ছিল, একটা ভাইয়া আপনাকে পছন্দ করে, ঠিক আছে।
0: আপনি দেখতে পারেন।
1: আচ্ছা
0: হচ্ছে আম্মু হচ্ছে আম্মু বললো কিভাবে দেখবো, তো ও এনটিভিতে একটা প্রোগ্রামে গেস্ট হয়ে যাবে ওর পরদিন মনে, বললাম যে আগামীকাল বিকাল 3টা বাজে এনটিভিতে ওই ভাইয়াটা একটা প্রোগ্রাম করবে, ওখানে আপনি দেখতে পারবেন। তো আমি তখন ঢাকাতে ছিলাম, আম্মু ছিল বাড়িতে হোম ডিস্ট্রিক্টে, আম্মু দেখলো, দেখে আম্মুর ওকে ভালো লাগলো, কথাবার্তা সবকিছু মিলে ওকে ভালো লাগলো। তারপর হচ্ছে আমার আম্মুর সাথে ওর দেখা হলো, দেখা হওয়ার পরে আম্মু ওকে পছন্দ করলো। দেন আম্মু আব্বুর সাথে কথা বললো, আব্বু ওকে দেখবে তো আব্বু কিভাবে দেখবে, আব্বু ছিল দেশের বাইরে ওই মুহূর্তে। দেন আব্বুকে আম্মু বললো যে এখানে একটা প্রোগ্রাম হবে, ইফতারের প্রোগ্রাম, বাহারি ইফতার প্রোগ্রামটার নাম, ছেলেটা ওখানে উপস্থাপনা করবে, তুমি ওটা দেখো। দেন আব্বু ওকে ওভাবে দেখলো, আব্বু দেখলো ছিল ঠিক আছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, খুব তাই প্রোগ্রাম করছে, আবুরও ভালো লেগেছে। মোট কথা আসলে সে মানুষটা অনেক ভালো, এই জন্য আসলে প্রথম দেখাতে আমাদের সবার মোটামুটি ভালো লেগেছে। আর সবচেয়ে মজার কথা কিন্তু আমরা তিনজনই তাকে প্রথমবার দেখেছি টিভিতে, আমার আব্বু আম্মু আমি তিনজনই দেখেছি। দেন এই তো তারপর বাসা থেকে মোটামুটি বললো ঠিক আছে চলবে, দেন আর কি আমাদের মোটামুটি প্রেম শুরু হলো, অনেক ফটোশুট হলো, এটা সেটা হলো, আমার আব্বু দেশে আসলো 16-তে আর কি, মোটামুটি ভাবে পারিবারিক ভাবে বিয়ে হলো।
1: বাহ, মাশাআল্লাহ। সো বিয়ের আজকে কত বছর পার করছেন দুজনে একসাথে, যে প্রেম প্রেম অনুভূতিটা, একটা ভাইয়া লিখেছেন আমাদের এখানে, প্রেম প্রেম ভাব থাকলেই অনুভূতিটা সুন্দর, ওই যে অনুভূতিটা শুরু, তারপরে বিয়ে, তারপরে এই যে সবাই মিলে একসাথে সবাইকে পছন্দ।
0: 13 সালে পরিচয়, 14 সাল থেকে মোটামুটি অনুভূতি শুরু, বাসা থেকে 15 সালের দিকে জানলো, 15 সাল থেকে চুটিয়ে 1 বছর প্রেম করলাম, 16 সাল থেকে আসলে 16 সালের মে মাসের 20 তারিখে আমরা বিয়ে করেছিলাম, এখন 5 বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবনের। একটা ছোট্ট বেবি আছে আমাদের, জাভিয়ান আহিল, ওর বয়স হচ্ছে 2 বছর প্লাস আর কি।
1: বাহ, মাশাআল্লাহ, খুবই সুখী পরিবার বলতে হয়, খুবই সুন্দর শুরু এবং এখন পর্যন্ত সুন্দর চলছে।
0: ভালো চলছে,
1: হ্যাঁ, সুন্দরভাবে যাচ্ছে, দোয়া করি আগামীতেও যেন আপনারা অলওয়েজই ভালো থাকেন, এভাবে থাকেন, আর প্রেম প্রেম যে অনুভূতিটা, এটা যেন সব সময় থেকে যায়, কারণ এটা এমন একটা, এক ধরনের
0: ইম্পর্টেন্ট, সংসার করতে গেলে যদি এটা চলে যায় তাহলে কিন্তু আর সংসারের মজাটা থাকবে না।
1: একদমই একদমই, এই যে একটু খুনসুটি, একটু প্রেম প্রেম অনুভূতি, হ্যাঁ, প্রথম দিকের ভালো লাগার ফিলিং একটু একটু কিঞ্চিত পরিমাণে থাকা, এটা নিয়ে
0: এখনো প্রচুর ঘুরি। এই যে এই বছরই আমরা, এই যে 2021-এ আমরা সেন্ট মার্টিনে গেলাম, ঘুরলাম, সিলেট যাওয়ার প্ল্যান ছিল, বাট লকডাউন বা করোনা একটু বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই যাওয়া হলো না। আমরা দুজনে ঘুরতে পছন্দ করি, নতুন নতুন জামা কাপড় পছন্দ করতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি, আমাদের দুজনের যে এই মিলগুলো আছে এগুলোর জন্য আসলে আমরা দুজনেই মানে সব ক্ষেত্রে দেখা গেলো যে মতের অমিল খুব কম হয় আমাদের,
1: কারণ দুজনে একই ধরনের জিনিস আপনারা উপভোগ করেন, এনজয় করেন, এবং দুজনের ম্যাচ আপটা এক জায়গায় গিয়ে হয়ে যাওয়ার কারণে সবকিছু একসাথে যখন আপনারা এনজয় করবেন তখন লাইফটা অনেক সুন্দর হয়ে যায়।
0: আর কেউ কাউকে বাধা দেই না, যে একটা বাধা জিনিস থাকে বা দেখা গেলো বুঝিয়ে বললে আমরা একজন একজনের ব্যাপারটা বুঝতে পারছি এখন পর্যন্ত, বাদ বাকি উপরওয়ালা আছেন উনি ঠিক করে,
1: আমার তো মনে হচ্ছে আশেপাশেই আছেন, কারণ আপনি বলছেন একটু দেখছেন ব্যাপারটা কিরকম, ভাইয়া আমাদের আশেপাশেই আছে,
0: এখন সে অন্য রুমে চলে গিয়েছে।
1: আচ্ছা ঠিক আছে, কারণ আমি এক দুবার মনে হয়েছে যে আপনি কথা বলছেন, ভাইয়া আশেপাশে আছে, আপনি একটু বলছেন এইরকম আর কি। না, আমার শুনে খুব ভালো লেগেছে আপনাদের ছোট্ট পরিসরে প্রেমের গল্পটা, আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিব আপনার জীবনের জন্য, এবং আপনার বেবিটাও যেন ভালো থাকে, আপনারা দুজন যেন সবসময় ভালো থাকেন, এটা হচ্ছে মন থেকে দোয়া, এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এখন একটু চলে যাব অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি আপনার আমরা শো শুরু করার আগে একটু গল্পের মাঝখানে জানতে পেরেছি যে আপনি আপনার পড়াশোনাটা হচ্ছে আইন বিভাগ, যদি আমি হ্যাঁ ভুল বলে না। এই এই আইন বিভাগে আসা এবং এখানে কারণ পড়াশোনায় কিন্তু আমরা 100% ক্যারিয়ার সেটেল না করলেও কিন্তু কিছুটা আমাদের ডিপেন্ডেন্সি থাকে যে আমি এই কারণে পড়াশোনাটার সাবজেক্ট এটা চয়েস করব, ক্যারিয়ার আমার এটা হবে, নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান আছে বা কারণটা কি, আমি এটা একটু জানতে চাই।
0: আচ্ছা, যেটা হচ্ছে আমি বললাম যে আব্বু সেনাবাহিনীতে জব করতো, দেন দেশের বাইরে বিজনেস করতো। তো আব্বুর আসলে কোনো আমাদের আমার কোনো ভাই নাই, বোনও নাই, আমি একা। কিন্তু আমার আব্বুর ছোটবেলায় যে ইচ্ছাটা ছিল যে লয়ার হবেন, কিন্তু ওনার জীবনে উনি সেটা হতে পারেন নাই। তো এই জিনিসটা আমার মাথায় ছিল যে ঠিক আছে, আব্বুর যখন এটা পছন্দ আমি লয়ারই হবো, এই ধরনের একটা প্ল্যান থেকে আসলে লটা পড়তে আসা। যেটা বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে দুটা গভর্নমেন্ট চান্স পেয়েছিলাম, মোটামুটি ভালো সাবজেক্টে পেয়েছিলাম, কিন্তু লটা আসলে আমার হয়নি। দ্যাটস আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হই, ওখান থেকে লয় অনার্স করি, দেন মাস্টার্স কমপ্লিট করলাম। ভবিষ্যতে আসলে পরিকল্পনা আছে যে আইনজীবী হয়ে যদি কিছু করতে পারি মানুষের জন্য, দ্যাটস ওয়াই লটা আসলে পড়া।
1: আপনার লক্ষ্য অনেক পরিষ্কার, অবশ্যই পারবেন যদি আপনি অটুট থাকেন আপনার লক্ষ্যে, আপনার যদি ইচ্ছা সুন্দর থাকে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। জেনে অনেক ভালো লাগলো, কারণ আপনি মিডিয়াতে হাত কাজ করছেন, মিডিয়ার পাশাপাশি অ্যাঙ্করিং করছেন, তারপরে আপনি নিজে আবার নাটকে অভিনয় করেছেন, তারপরে অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, অনেক কিছুর সাথে ইনভলভমেন্ট, কিন্তু আপনার পড়াশোনাটার সাইডটা যদি চিন্তা করি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। তো এইভাবে এই দুটো একসাথে এবং নিজের পরিবার
0: পাশাপাশি ব্যাংকিং এর যে ক্যারিয়ারটা, এটা আমি পড়াশোনার পাশাপাশি আমাকে তৈরি করতে হয়েছে। দেখা গেল যে এক্সাম ছিল, বাট আমি মাসে দেখা গেল 4টা প্রোগ্রাম উপস্থাপনা করতাম, আমি অনেক বেশি কাজ করতাম না ওই টাইমটা স্টাডির পাশাপাশি। দেন আমার যখন স্টাডিটা শেষ হলো, তখন আমি মাসে 26 মানে 26 ডে পর্যন্ত আমি উপস্থাপনা করেছিলাম, মনে আছে যে শুক্রবার ছাড়া প্রতিদিনই উপস্থাপনা করতাম। বাট আমার যখন বেবি বেবি কনসেপ্ট করলাম, ওই টাইমটা আমি আসলে 5 মান্থ পর্যন্ত আমি আসলে উপস্থাপনা করেছি ওই সময়ও। তারপর থেকে আসলে আমি একটু সবকিছু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিজেকে দেখতে হচ্ছে, বেবিকে দেখতে হচ্ছে, সবকিছু মিলে আসলে টাইমটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর প্রোগ্রাম মানে কিন্তু আমাকে টাইমলি যেতে হবে, আমার যে কোনো প্রবলেম থাক বা শারীরিক অসুস্থতা, যে কোনো প্রবলেম কিন্তু এখানে আসলে দেখার সুযোগ থাকে না, কারণ একটা টাইম মানে টাইম, দর্শকদেরকে বলা আছে যে টাইমে প্রোগ্রাম হবে তো হতেই হবে। দ্যাটস ওয়াই আসলে আমি পার্মানেন্টলি এই মুহূর্তে কোনো চ্যানেলের সাথে কাজ করছি না, বাট ফ্রিল্যান্স হিসেবে বা মাঝে মাঝে কাজ করছি।
1: আচ্ছা, সো অবশ্যই পারিবারিক কারণে আমরা অনেক কনসিডার করি আমাদের লাইফে, আমাদের জীবনে, স্পেশালি আমরা মেয়েরা একটু বেশি করি, কারণ করতে হয়, এবং এমন না যে এটা কেউ জোর করছে, এটা আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে মনে করে দেখেই করি, এবং এই এই জিনিসটা ফিল করাটাও একটা মা হিসেবে বলেন, মেয়ে হিসেবে বলেন, অনেক ইম্পর্টেন্ট। এই
0: আমার ফ্যামিলি থেকে আপু অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ। আমার যদি কোনো কাজ থাকে, আমার হাজবেন্ড বলবে ঠিক আছে আমি আজকে বেবিকে দেখছি তুমি যাও, বাট এটা তো আসলে রেগুলার হলে তো আসলে ওকেও তো কাজ করতে হচ্ছে, তো দুজনে আমরা যদি ইয়া করি দেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। তো বেবি তো বেশিরভাগ সাধারণত দেখা গেলো আমার কাছে থাকে, দ্যাটস ওয়াই আসলে আমি একটু কম কাজ করছি, ও হিউজ কাজ করছে।
1: আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আপনি মেনশন করেছেন, জানতে চাই ডিরেকশনে আসাটা, ডিরেকশনে আসাটার ক্ষেত্রে মানে কিভাবে চিন্তা এবং কিভাবে শুরু এবং কি করছেন, এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো।
0: আচ্ছা, এটা আসলে এপি প্রোডাকশন বাংলাদেশ, আমাদের একটা প্রোডাকশন হাউস, এখান থেকে এই 8ই মার্চ আসলে আমি প্রথম 8ই মার্চের একটা কাজে আমি প্রথম ডিরেকশন দিয়েছিলাম। নারী দিবস উপলক্ষে আমি একটি কাজ শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেটা নাম হচ্ছে স্বাধীনতা, তো ওটা দিয়ে আসলে শুরু ছিল। দেন বাবা দিবস সেদিন আমাদের কয়েকদিন আগেই গেল বাবা দিবস, বাবা দিবস উপলক্ষে একটা কাজ করেছি আমি, এটা হচ্ছে হাতিম ফার্নিচার, আমাদের দেশের একটা রিনাউন্ড ফার্নিচার ব্র্যান্ড, ওদের একটা কাজ করেছি। ওটা হচ্ছে ওখানে কাজ করেছে আমাদের দেশের স্বনামধন্য আব্দুল আজিজ আঙ্কেল, উনি বাবা হিসেবে ওখানে একটা ক্যারেক্টার প্লে করেছে, আমির পারভেজ ওখানে কাজ করছে। তো ওটা একটা আসলে স্টোরির মাধ্যমে একটা প্রোডাক্ট কে কিভাবে আমরা দেখাতে পারি, ওভাবে করে আসলে ওটা কাজটা করেছি। ওটা একটা শর্ট ফিল্ম বা শর্ট ওবিসি টাইপ আসলে কাজটা করা হয়েছে, এই দুটো ডিরেকশন দিয়েছি। আর নাটকে ডিরেকশন দিয়েছি যেটা আসলে ঈদের সময় সবাই দেখতে পারবে, ওখানে কাজ করেছেন দিলারা জামান আন্টি, সাইন ভাইয়া কাজ করেছেন, মাকে নিয়েই তো পুরো আমার যে ওটা ছিল আমার নিজের রচনা প্লাস পরিচালনায়। তো ওখানে দিলার আন্টিকে আমার পারফেক্ট মনে হয়েছে যে ওনার থেকে ভালো মা এই ক্যারেক্টারের জন্য আর কেউ হতে পারে না। তো আন্টি তো অনেক বিজি থাকে, দেন আন্টি শিডিউল নিয়ে কাজটা অনেক ভালো হয়েছে, আন্টি অভিনয়টা এত ভালো করেছে, আমাদের তো অনেক সময় কান্না করতে গেলে গ্লিসারিন দরকার হয়, আন্টির মাশাল্লাহ কোনো কিছু দরকার হয় না, আমি জাস্ট বলে দিচ্ছি আন্টি, মানে 2 লাইন বলে দিলে আন্টি 10 লাইন। ওনারা তো খুবই আসলে লেজেন্ডারি একটা ব্যাপার আছে ওনাদের মধ্যে, ওনারা লেজেন্ড,
1: সেটাই
0: অনেক ভালো কাজ হয়েছে। আরো একটা কাজের অর্ধেক আসলে হয়ে আছে, জানি না বাদ বাকি কমপ্লিট করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখন বাংলাদেশে লকডাউন চলছে, দেখি
1: যেভাবে
0: কি
1: হোক
0: করা
1: শেষ
0: যায়।
1: করবেন সেটার জন্য শুভকামনা। তার উপরে হচ্ছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, কেননা দেশের এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা যদি সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? এক সাধারণ জনগণ হিসেবে আমাদেরকে
0: আমাদের
1: সাহায্য করবে?
0: আসলে একটা কাজ করতে গেলে সিনিয়র জুনিয়র অনেক ধরনের আর্টিস্ট নিয়ে আমাদের কাজ করতে হয়, তো
1: ডেফিনেটলি
0: সিনিয়র আর্টিস্টদের ক্ষেত্রে কিন্তু ওনাদের আসলে সত্যি কথা যেটা বয়স হয়েছে, আমাদের রিস্কটা বেশি, আল্লাহ যাকে দিবেন মানে সেটা তো ঠিক আছে, বাট তারপর রিস্ক ওনাদের বেশি। যখন সেটে আমি ওনাদেরকে আনবো, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে না ঠিক আছে আমি সবকিছু ঠিকভাবে করতে পারছি না, কিছুদিন আগে আমরা সবকিছু মেনটেন করে যে না শরীর সুস্থ আছে কিনা বা টোটাল হাইজেন মেনটেন করে কাজটা করেছি, বাট এই মুহূর্তে আসলে করোনাটা একটু খারাপের দিকে যাচ্ছে, টোটালি স্টপ রেখেছি। অনেকে কাজ করছে, আমি শুনেছি যে যেটা হাউসের ভেতর কাজটা করা যাচ্ছে, আউটডোরটা টোটালি স্টপ আছে, দেখি আসলে সামনে কি হয়।
1: অবশ্যই ভালো কিছু হবে। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে আপনি যে লাস্ট যে কাজটা করছেন দিলারা জামান আন্টির সাথে, আপনি যে মাত্র বললেন ওই উনার সাথে কাজ করার ক্ষেত্রে, যেহেতু উনারা আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি লেজেন্ডারি অভিনয় শিল্পী, তা উনাদেরকে আমরা অনেক অন্যভাবেই চিনি বা জানি। যেমন আমার ছোটবেলা থেকে আমি যখন বাংলাদেশে ছিলাম, বড় হয়েছি, উনাদেরকেই দেখেছি, আবুল হায়াত আঙ্কেল, দিলারা জামান আন্টি, উনাদেরকে দেখে দেখে বড় হয়েছে। এখন অব্দি মনে হয় যে উনাদের জায়গাটা কেউ কখনো বিট করতে পারবে না, মানে এরকম মনে হয় উনাদেরকে, উনাদের কোনো রিপ্লেসমেন্ট নেই। হ্যাঁ, কখনো কেউ পারবে না উনাদেরকে রিপ্লেসমেন্ট করতে। তো আমি জানতে চাই যে উনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আপনার নিজের প্রোডাকশনের নাটক থেকে বা ছোট্ট যে আপনার পরিকল্পনাটা ছিল সেখানে যে অভিজ্ঞতা, এবং আপনি ধরেন অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, অবশ্যই উনাদের সাথে কাজ করার মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে, সেটা আপনি কি উপলব্ধি করেছেন সেটা যদি আমাদেরকে শেয়ার করেন, বা কিছু শেখা, কিছু জানা। হ্যাঁ, ছোট ছোট আপনার হচ্ছে কোনো একটা কিছু ঘটে যাওয়া, হ্যাঁ, যেটা থেকে আপনি শিখেছেন, আপনি অবজার্ভ করেছেন, আপনার কাছে অনেক ভালো ফিল হয়েছে, থাকে না ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন?
0: আমার কাছে যেটা মনে হয় যে আমরা বর্তমানে যারা কাজ করছি বা আমার এজের বা আমার থেকে ছোট বড় এজের যারা কাজ করছে, তাদের থেকে আগে যারা কাজ করতো অনেক অনেক বেশি ভালো একটা দিক দিয়ে, ওনাদের পাংচুয়ালিটিটা অনেক ভালো, ওনারা টাইমলি কিন্তু সেটা চলে আসবে যে টাইমটাই বলবো, কিন্তু আমাদের অনেকে দেখা যায় অনেক স্টার বা অনেকে কল টাইম 7টা থাকলে ওনারা আসবেন, 12টা, 1টা, 3টা, 3টা পর্যন্ত কিন্তু অনেকে আসে সিরিয়াসলি, তো হচ্ছে ওইখানে কাজটা নামানো টাফ হয়ে যায়। উনি মানে টাইম যেটা বলা থাকবে উনি ওই টাইমে আসে, তারপর স্ক্রিপ্ট যেটা আন্টি কিন্তু থাকে বলে আমাকে স্ক্রিপ্টটা দিও আগে থেকে। এখন অনেকেই আছেন যারা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন না বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাগবে না, সেটা আসবো আমি দিব হয়ে যাবে ধরুন একটা অ্যাটিটিউড কাজ করে অনেকের মধ্যে, কিন্তু ওনারা আসলে টোটালি ডিফারেন্ট। আগে যেভাবে ওনারা মন দিয়ে কাজ করতেন, এখনো চেষ্টা করেন দিন দিন, মানে ওনারা তো ওনাদের তো আসলে কোনো তুলনা হয় না, ওনারা এত ভালো কাজ করেন, এরপরেও ওনারা, আমি তো আসলে অনেক কিছুই বুঝি না, আমাকে জিজ্ঞেস করে কাজ এটা কি ঠিক হচ্ছে, আন্টি আপনি করছেন অবশ্যই ঠিক হচ্ছে, ওনাদের ভেতর যে একটা মানে সবকিছু ছোটদের কাজের প্রতি যে একটা রেসপেক্ট আছে, বা অনেকে আছে অনেক বেশি ইগো দেখায়, এ ধরনের কোনো কিছু আমি পাই নাই। আমাদের একবার এমন হচ্ছিল যে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজের মানে, আন্টির সিনটা ছিল এমন যে আমাদের সান কাজ করতে হবে, তো খুবই হালকা বৃষ্টি হচ্ছিল, তো ক্যামেরা আসলে প্রবলেম হচ্ছিল, আমি বললাম আন্টি তাহলে আমরা ভেতরে যাই, আমরা একটু পরে শুরু করি, যে তুমি না তুমি সবকিছু সেট করেছো, এইসব এটা একটু নিয়ে নাও আমরা দেখি বৃষ্টির কি হয়। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছিল যে অনেকেই হলে বা ইয়াং জেনারেশন অনেকেই হলে, এখন বৃষ্টি হচ্ছে এখন আমি কাজ করবো, ইয়া কাজ করে বা একটু পরে দিচ্ছি, ডিরেক্টর কোনো প্রবলেম হলো কিনা টাইম নিয়ে অনেক কিছু অনেকে ভাবেন না, কিন্তু ওনারা যারা আগের আছেন ওনারা কিন্তু এই জিনিসটা খুব ভাবেন যে কাজটা কিভাবে ভালো করা যাবে, কাজটা কিভাবে শেষ করা যায় সুন্দরভাবে, ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আন্টির
1: মানে
0: সাথে। এছাড়াও আরো
1: ওনাদের নেচার গুলো হচ্ছে এরকম, ওনারা সার্বিক ভাবে চিন্তা করে, শুধুমাত্র তাদের অভিনয়কে ঘিরে থাকা, তাদের প্রেজেন্স, এই এই জিনিসটা না,
0: আসবো
1: তারা
0: টাকাটা
1: সার্বিক
0: নিবো
1: ভাবে।
0: চলে যাব এটা না, কাজটা কিভাবে ভালো হবে, কিভাবে দেখা গেল কোন একটা মানে স্ক্রিপ্টে কোথাও একটা আছে এই লাইনটা এভাবে আছে, একটু সুন্দর করে যদি বলা যায় উনি একটু অ্যাড করে ভালো হয়ে এটা আলোচনা করে করা, এ ধরনের কাজগুলো আসলে অনেক মানে আমাদেরকে হেল্প করেছিলেন।
1: আচ্ছা, আমি মাঝখানে একটু আমাদের দর্শকদের কাছে ফিরে যাই, অনেক অনেক কমেন্ট এসেছে, নইলে পরে সবাই আমাকে বলবে আমি শুধু আপনার সাথে গল্প করছি। আরশাদ ভাই লিখেছেন, প্রেম প্রেম ভাব থাকলে অনুভূতিটা সুন্দর হয়, এটা অবশ্যই আপু আপনার জন্য ছিল। সাজ্জাদ লিখেছে, অনেক দিন পর উপস্থিত, ওকে, মাহবুবা লিখেছেন শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে অনেক শুভেচ্ছা, সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি রোমান্টিক লাভ স্টোরি, এটা অবশ্যই আপনার স্টোরিকে বলা হয়েছে, অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, আমি সবাইকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরো কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব, আমরা ছোট ছোট গল্প শুনবো, আমরা আমাদের ইমি আপুর থেকে আরো অনেক কিছু জানবো, তার পরিবারের ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার লাইফের ব্যাপারে, এবং আরো সুন্দর সুন্দর মজার মজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে উনি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কেউ যাবেন না, কোথাও যাবেন না। জি আপু বলেন, একটু চলে আসছি।
0: এতক্ষণ আমি কিন্তু সব পজিটিভ সব বলছিলাম, আমি একটু বলি যে নেগেটিভ একটা বিষয় যেটা সেটা বলতে চাচ্ছি। এটা হচ্ছে আমার নিজের ব্যাপারে, যেটা হচ্ছে আমি যখন কাজ করছিলাম, ফ্যামিলি কিন্তু সাপোর্টটা আমার বাবার থেকে কম ছিল মিডিয়ার কাজের ক্ষেত্রে, যেটা বলছিলাম। আমু চাচ্ছিল যে আমি যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি ওদিকেই খুব বেশি কনসেন্ট করি, বাট আমার আসলে স্টাডির পাশাপাশি যেহেতু উপস্থাপনাটা চলে এসেছে, মিডিয়াটা আসলে স্টাডির মাঝখানে আমার ঢুকে গিয়েছিল। তো অনেক ক্ষেত্রে হয় কি, মিডিয়াটা চলে আসলে আসলে স্টাডিটা সেমিস্টার গ্যাপ যায় বা অনেক প্রবলেম হয়। তা আমি আলহামদুলিল্লাহ যে আমার এই ধরনের প্রবলেম হয় না, আমি পড়ালেখাটাকে আগে শেষ মানে প্রায়োরিটি দিয়েছি, দেন এই কাজটা কন্টিনিউ করেছি। তো এইসব কাজ করতে যে অনেক সময় দেখা গেল মাঝে কি হয়েছে, আমার আবু দেশের বাইরে ছিল, বিজনেস করছে বলছিলাম, তো যে কেউ একটা ফেক আইডিতে আমার একটা ফেস এর ছবি নিয়ে দেন হচ্ছে একটা অন্য একটা বডি পার্ট লাগিয়ে ওই ধরনের একটা ছবি আমার আব্বুকে টেক্সট করেছে, বলছে যে আপনার কি টাকার অভাব হয়েছে যে মেয়েকে দিয়ে এখন এগুলা করাচ্ছেন, মানে খুবই মিন একটা কথা, বাজে কথা বলেছে। তো আমার আব্বু আসলে অনেক কিছুই মানে আগের লোক, অনেক কিছু আসলে এগুলো কম বুঝেন, দেখা গেল যে ফেসবুকে দেন আব্বু হচ্ছে আমাকে না আম্মুকে অ্যাক্স করছে যে এটা কি ধরনের ঘটনা, মানে কি এটা কেন, বা ও কি আসলে এই ধরনের ড্রেস পরেছে কিনা। তো আম্মু বলছে না ও তো কখনো স্লিভলেস ড্রেসই পরে নাই, তো হচ্ছে এটা কি মানে কাজ করতে গেলে আসলে অনেক কিছু করতে হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগত ভাবে আসলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা নিজে অনেক ধরনের ড্রেস আমি কমফোর্টেবল ফিল করি না, দ্যাটস আমি করি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ওই ছবিটা তো আমার ছিল না, ছবিটা আমার ছিল না, ওই ধরনের একটা ছবি দিয়ে চেষ্টা করেছে। দেন হচ্ছে ওই নাম্বারটা আবুকে বললাম যেভাবে ব্লক করে দেন, যদি অন্য কোনো কখনো টেস্ট দেয় তখন আপনি বলবেন যে আমার যেভাবে হ্যান্ডেল করলে ভালো হয় আব্বু হ্যান্ডেল করবেন। দেন আব্বু আসলে বললো যে আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি, আর ও কিভাবে কি কাজ করছে না করছে, যেহেতু আমার মেয়ে আপনার থেকে আমি ভালো জানি, আপনি কখনো এই ধরনের টেক্সট দিবেন না। হ্যাঁ, এরপরে আসলে আর প্রবলেম হয়নি। তারপর অনেক সময় দেখা গেল গ্রামে অনেক ধরনের তারপরে এগিয়ে যেতে হয়, এগুলো নিয়ে পড়ে থাকলে আসলে চলবে না জীবনে।
1: তাহলে আজকে আপনি আপনার জায়গায় থাকতে পারবেন না, এগিয়ে যেতে হবে। আমাদেরকে একজন ভাইয়া আমাদেরকে কমেন্ট করেছেন, নারী নিয়ে শর্ট মুভি করেছিলেন, নামটা একটু জানতে চাচ্ছে যদি একটু বলতাম।
0: নারী স্বাধীনতা লিখে আমির পারভেজ আঞ্জুমানারা বকুল ওনার আর্টিস্ট ছিল, ওদের নাম লিখলে আপনি পেয়ে যাবেন, আমার নাম লিখলেও পেয়ে যাবেন।
1: আচ্ছা পারফেক্ট, পেয়ে গেছেন আপনি আপনার।
0: তারপর হচ্ছে ভাইয়া জিজ্ঞেস করলো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, আপনি ওখানে আমার কাজগুলো দেখতে পারবেন, বা আমার নাম লিখলে আপনি ইউটিউবে আমার অনেক ধরনের কাজ, আমার উপস্থাপনা, মিউজিক ভিডিও, আমার কিছু নাটক সবই পেয়ে যাবেন আমার নাম লিখলে ইউটিউবে।
1: আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, যারা যারা প্রশ্ন করেছেন শর্ট মুভিটা নিয়ে তারা আশা করি পেয়ে গেছেন। একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসঙ্গে যাব আমি, সেটা হচ্ছে আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন উপস্থাপিকা, আপনি একজন নিজের প্রোডাকশন হাউসে কাজ করছেন, ঠিক আছে, ডাইরেক্ট ডিরেকশন দিচ্ছেন, এবং তাছাড়াও হচ্ছে
0: আসলে আমি এখন এই ক্ষেত্রে আমি একদমই নতুন, আমি আসলে এটা বলতে ভয় পাচ্ছি, আসলে চেষ্টা করছি।
1: আপনি চেষ্টা করতে করতে তো এগিয়ে যাবেন, শিখবেন, নিজের ভুলগুলোকে কারেক্ট করবেন, এভাবেই তো আসলে জিনিসগুলো কাজ করে। এবং আপনি আইন বিভাগে পড়াশোনাও করছেন নাকি? ঠিক বলেছি, ঠিক আছে। এই যে প্রত্যেকটা প্রফেশন ইন্ডিভিজুয়ালি একটা আপনি, ঠিক আছে, এই সব কিছু বাদ দিয়ে আপনি মা, তো এটার উপলব্ধিটা কিরকম?
0: এটা আসলে যেটা আমি বিয়েটাও অনেকে বলে যে কম এজে করেছি, যদিও আমার মনে হয় যে না ঠিক আছে, বেবিটাও অনেকে বলে কম এজে করে নিয়েছি, আমার মনে হয়েছে যে না পারফেক্ট, তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো অনেক সময় সেটে গেলে আমি এরপরে কিছু কাজ করেছি, দেন হচ্ছে আমার কাছে এরকম, আমি বলি যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেহেতু বাসায় একটু বেবি আছে, এগুলো আসলে কাজের ক্ষেত্রে বলাটা ঠিক না। তারপরে আমার বলতে হয়েছে অনেক সময় বাচ্চার জন্য খারাপ লাগা কাজ করে বা দেখা গেলো সি, কিন্তু ডেট যদি আমি কাউকে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওদের, আমি না গেলে ওদের প্রবলেম হবে। এই জন্য আমি বলি যে আমি সকাল 7টায় চলে আসবো, 10টায় না, কিন্তু আমাকে একটু সন্ধ্যার মধ্যে ভাই ছাড়তে হবে, এই ধরনের কথাবার্তা বলে গিয়েছি, কাজ করেছি। তো দেখা গিয়েছে যে বেবি ওই টাইমটা ওর বাবা হেল্প করেছে, বা কখনো আমার আম্মু এসেছে, আম্মু দেখেছে, এভাবে করে আসলে বেবিটাকে আমরা সবাই মিলে ভালোবেসে আসলে ওকে লালন পালন করছি। তা মাসাল্লাহ আমার বেবিটা খুব ভালো। আমি বলছিলাম যে মাঝে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, ও যে কারোর কাছে দিলেই থাকবে, অনেকে আছে যে অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে, ওর বাবার কাছেও থাকবে, নানুর কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, ইভেন যদি কাউকে চিনে যে না কয়েক ঘন্টার পরিচয়ে ঠিক আছে আন্টির কাছে থাকবে তাও থেকে যাবে, মানে অনেকে আছে যে অনেক বাহানা করে, এ ধরনের না।
1: বাহ,
0: এই জন্য
1: খুবই ভালো
0: আমি
1: তো।
0: মনে হয় কাজটা করতে পারছি। আর অনেক টাফ, অনেক সময় হয়েছে যে দেখা গেল যে বাসায় কেউ নাই, আমার ওকে একাই সামলাতে হচ্ছে, তখন অনেক কিছুই করা সম্ভব হতো না আমার।
1: কিন্তু তারপর আমি বলবো যে আমার ভাইয়ার সাপোর্ট আছে আপনার জন্য, আপনি কাজ করছেন যা করছেন, ভাইয়ার সাপোর্ট এবং একটু একটু ভালোবাসার যে অনুভূতিটা এখনো রয়ে গেছে, সবকিছু মিলিয়ে কমপ্লিট
0: এই
1: পরিবার
0: কারণে
1: এবং
0: আসলে বাড়ি সম্ভব হচ্ছে, আমার
1: ঠিক আছে
0: নিজের ইচ্ছা শক্তি প্লাস তার সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, না হলে
1: ফ্যামিলি
0: সম্ভব
1: সাপোর্ট,
0: ছিল।
1: আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনাকে ঘিরে আছে এবং আপনি তাদেরকে ঘিরে আছেন, এবং এটাই হচ্ছে একটা পজিটিভ ভাইব আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটাই আপনাকে সাহায্য করছে আগামীতে, আরো বেশি সাহায্য করবে
0: আমার
1: আগামীতে এগিয়ে যাওয়ার জন্য।
0: প্রবলেম যেটা হচ্ছে কোথাও ঘুরতে গিয়েছে বাচ্চা কই, কমেন্ট আসবে কিন্তু এ ধরনের, বাচ্চাটা কোথায়, সব জায়গায় আমি ধরুন সাজেক গিয়েছি, সাজেকের এনভায়রনমেন্টটা নিশ্চয়ই সবাই জানে যে কেমন ওখানে, তারপর তো সেন্ট মার্টিন গিয়েছি, ওখানে তো ইলেকট্রিসিটি নাই, তো ওখানে আমি বেবিকে নিয়ে যেতে পারবো না, বেবি যেহেতু আমার আম্মুর কাছে আছে এবং ভালো আছে, এখানে থাকলে সে ভালো থাকবে, ওখানে গেলে অনেক সময় হয় যে আমরাই অসুস্থ হয়ে যাই, তো ওখানে আমি বাচ্চাকে নিয়ে যে কেন অসুস্থ করব, এ ধরনের কোশ্চেনে আসলে মুখোমুখি হতে হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে মাঝে মাঝে। আমাদের দেশে এটা কমন, অনেক সবাই না, বাট
1: কিন্তু
0: কিছু
1: আপনি
0: কিছু মানুষ
1: আপনার সন্তানের জন্য আপনি মা হিসেবে
0: আমার
1: বেস্টটাই
0: থেকে তো
1: করছেন,
0: এটাও বেশি থাকবে না, এটাই হচ্ছে
1: সেটাই
0: মেন
1: স্বাভাবিক।
0: কথা।
1: হ্যাঁ সেটাই সব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে বলতে চাই যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও ত্রিতালের বাংলার পক্ষ থেকে আমাদের সাথে সঙ্গে হওয়ার জন্য, এবং প্রত্যেকটা দর্শক যারা যারা আমাদের সাথে ছিলেন এত সময় ধরে, আমাদেরকে সাপোর্ট করেছেন, দেখেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার এবং আমার অতিথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমেরিকা এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের সবাইকে অনেক বেশি স্পেশাল থ্যাংক ইউ, কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা এভাবে কথা বলতে পারি না, গল্পটা এনজয় করতে পারি না, এবং আমরা আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারি না। আপনারা থাকবেন, আপনারা প্রশ্ন করবেন, সেই সাথে সেভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাবে, সেজন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি টুডে। আপু, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনি যদি কিছু বলতে চান এবং আপনি যদি কিছু ছোট শেয়ার করতে চান বা আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
0: এই মুহূর্তে আমি আসলে যে কাজগুলো করছি, আমাদের ড্রিমকাস্ট মিডিয়া নামক একটা আমাদের ইউটিউব চ্যানেল বা মিডিয়া আছে, এটার জন্য কাজগুলো করছি। আমি কিন্তু আরেকটা জিনিস স্কিপ করেছিলাম, যে আমি কয়েকটা আসলে মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছি, যেগুলো আসলে মোটামুটি বেশ ভালো কাজ হয়েছে বলে সবাই মনে করেছে, তো কাজগুলো আপনারা দেখবেন, কেমন লেগেছে আমার কাজ সেটা জানাবেন। আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, যেহেতু এখন করোনা চলছে, সবাই ঘরে থাকবেন, চেষ্টা করবেন স্বাস্থ্যবিধি মেনে চলার যদি বাইরে যেতে হয়, আর হচ্ছে আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাই বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, আর যারা বাংলাদেশের জন্য দোয়া করছেন তারা পুরো বিশ্বের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন।
1: অবশ্যই তাই, থ্যাংক ইউ সো মাচ আপু
0: আপনি অনেক
1: আমাদের
0: ভালো
1: সাথে।
0: থাকবেন, কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে।
1: আমারও খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে গল্প করতে পেরে, এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার মন থেকে আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া, আপনারা অনেক ভালো থাকেন এটাই দোয়া করি, সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।
0: আল্লাহ হাফেজ।

বসে আছি পথ চেয়ে ফাগুনের রোদ।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলির চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

0: হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। এটা আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি শুনতে পাবেন, আপনি যদি অ্যাপটি ডাউনলোড করেন, আর পাশাপাশি আপনি ফেসবুক এবং ইউটিউবেও আমাদেরকে পাবেন। আমাদের আজকের বিশেষ অতিথি অ্যাটর্নি ভাট্টা, অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা। আমাদের এখানে যারা বাংলাদেশি কমিউনিটি আছে নিউ ইয়র্কে, তারা সবাই জানেন যে অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি বাংলাদেশি কমিউনিটির মধ্যে। অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টার একটা বৈশিষ্ট্য হচ্ছে, তিনি সব জায়গাতে যেমন এক্সপার্ট, তিনি একই সঙ্গে ইবি ওয়ান, অ্যাসাইলাম, ফ্যামিলি কেস এবং অন্যান্য বিষয়ে এক্সপার্ট। আমরা আজকে তাকে প্রথম পেয়েছি। সো উই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম অ্যাটর্নি ভাট্টা। হাই দাদা, হাউ আর ইউ?
1: আই এম গুড, হাউ আর ইউ?
0: ইয়া, আই এম গুড টু। Welcome to our show, Radio Tridal Bangla USA. Do you want to say something to the Bangladeshi community?
1: Well, you know, this is a tough time for everybody. Most importantly, you know, health-wise, the businesses have been down. People are suffering a lot. This is a tough time, and I wish everyone to be healthy, safe, and be aware of everything that's happening, and it will be better.
0: দিল্লিরাজ ভাট্টা যেটা বললেন যে এখন আসলে সময়টা একটুখানি জটিল সবার জন্য, একটুখানি কোভিড পরবর্তী সময় এবং কোভিড এর একই সঙ্গে কোভিড কে সঙ্গে নিয়ে আমাদের আগাত এগোতে হচ্ছে, আর পাশাপাশি এটাও আছে যে ধরেন সামনের সময়টা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং একই সঙ্গে আস্তে আস্তে ভালোও হচ্ছে। তো আমরা যে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই তার মধ্যে একটা আছে ধরেন ডিভোর্স, ইমিগ্রেশন, ইবি ওয়ান, ইবি টু, এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট, সামথিং লাইক দ্যাট। এভরি ইস্যুস উই উইল টক ওয়ান এপিসোড টু ওয়ান এপিসোড। সো দাদা, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ দ্যাট ডু ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন রিলেটেড আপডেটস ইন নিউ ইয়র্ক স্টেট?
1: ও, ইটস নট, রিমেম্বার দিস ইজ দ্য ফেডারেল ল। It's not only in immigration in New York State. New York, you probably know already, where people are getting ID without, whoever doesn't have the immigration paper, they're getting a state ID now. Also, New York State recently passed a law, pandemic law, for non-citizen immigrants, for them. So I think it's going to be some relief is coming on the way. That's for the statewide, but this is the federal-wide, which is the real immigration law. Actually, a lot of changes are happening step by step. Every day, if not every day, every week, small changes are happening. For example, I was able to release a few detainees who entered through the border just dealing with the ICE officer. Before, they would not release them, for example. So the new policy is taking into effect with some documentation, either no bond or very little bond, they are coming out right now. That's one change. I think it was yesterday, I was reading this week. Now, if someone's work of the adjustment, green card is pending, now they get to get 2 years of work of right now, not 1 year. And then even before last administration had, if the application is not complete, they could just deny right away. But now the USCIS is not denying right away. They are giving you an opportunity to either RFE or the intent to deny. So you have one more shot to provide the documentation you want to provide. So things like that, a lot of changes slowly, slowly happening. I think you know the refugees numbers have been increased in the United States, including last month. Let's get better. Every week, small by small, the policies are changing. You know, our citizenship test has been reversed back. It's a lot of things, like work authorization related pending delays. Also, we can also request, if there is an emergency for something, we can already request now. We can call them and request based on this thing, if we can do that. And that last week policy also allows to expedite. There are a lot of changes happening, and there are more in the pipeline. I think they are coming gradually, one step at a time. But I think you heard about the TPS part, the Supreme Court, what did this week, saying that the people who enter, like about there were 7, 8 countries, 9, 10 countries who have received the TPS, they were getting green cards through that, but now the Supreme Court made it harder for about admission they should. There are a lot of things that are happening. So step by step, I think we can go in each topic, talk about it in detail. So this is what I think.
0: ওকে, দিলরাজ ভট্ট যেটা বললেন যে আসলে এখন নানা রকম বিষয় ঘটছে, একই সঙ্গে অনেক পজিটিভ ইমপ্রেশন আসছে। যেমন আগে যেটা হতো যে গ্রিন কার্ড গুলো যেভাবে দেওয়া হতো তার বেশি সময় ধরে দেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে যদি যেখানে ডিনাই করে ফেলতো সেখানে ডিনাই না করে আরএফই চাচ্ছে এবং নানা ভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের 10-15% আর ওয়াচিং দিস শো, আনিসুজ্জামান আনিস সেই দ্যাট গুড টু সি ইয়র ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ অ্যান্ড হেল্পফুল থটস। আমরিন নুজহাত মম লিখেছেন ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ডিসকাশন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমরা আপনাকে উত্তর দিতে পারবো। আমাদের অ্যাটর্নি দিল্লিরাজ ভট্ট এখানে আছেন, আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন শাহিন সুলতানা, ফারজানা ডোরা, আরো অনেকেই এখন শোটি লাইভ দেখছেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দেন, আপনারা কে কোথেকে দেখছেন সেটাও লিখে দেবেন। আমাদের অ্যাটর্নি দিল্লিরাজ ভট্টের কাছে আমাদের এরপরে প্রশ্ন, দাদা হোয়াট আর দ্য অপশনস অ্যাজ দিস ইজ আওয়ার ফার্স্ট শো, হোয়াট আর দ্য অপশনস ফর দ্য ফরেন কান্ট্রি সিটিজেন্স টু এন্টার ইউএসএ and at a glance what are the options, what are the options to get green cards?
1: Well, there are several ways. There are family, there are humanitarian ground, asylum related and refugee related, and there are work sponsors, and there are religious worker related. It's still part of the work. So work or family and a special category. The special categories could be, let's say, people can be victim of domestic violence. They can also get a green card through that. Dawa. People can be victim of a crime. Let's say some people who were working in Texas, some people hit them with a gun head, and they can be eligible. In a gas station, they can be eligible for U visa and eventually green card. And there are several ways. And let's say some people who enter below 21 years old from Dhaka, and their family or parents neglected, they abandoned and abandoned this. Those people through the guardianship part of the special immigrants. So yeah, these things are actually happening right now. These several, and under employment, there are several types of employment. A restaurant worker can bring his chef, a tech company can hire a tech person, a professional, non-professional. I mean, if you can afford, you can actually even hire a babysitter from Bangladesh. I'm just saying, you can hire one, but you have to be able to afford it. So there are ways to do it, several ways. I mean, we can talk about each topic in down in detail. But things are getting a little bit easier this under this administration compared to last episode. But the law has always been here.
0: It has always been here. আমি প্রশ্ন করেছিলাম দিলরাজ ভট্টকে যে কোন কোন ওয়ে আছে যেখানে সিটিজেনশিপ নিয়ে বা গ্রিন কার্ডের থ্রুতে আমেরিকাতে আসা যায় যারা অন্য দেশের সিটিজেন আছেন। তো দিলরাজ ভট্ট বললেন যে অনেক ওয়ে আছে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েজ। যেমন ধরেন আপনার যদি এমন হয় যে ফ্যামিলি ক্যাটাগরিতে আপনি আসতে পারেন, আপনি পাশাপাশি স্পেশাল ক্যাটাগরিতে আসতে পারেন যেটা আপনার এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি, আবার পাশাপাশি আপনি ওয়ার্ক অথরাইজেশন নিয়ে আসতে পারেন যেটা আপনার এখানে কেউ একজন আপনাকে স্পন্সর করবে, আইটি কোম্পানি হতে পারে, আপনার হতে পারে যে কেয়ার গিভার অথবা বেবি সিটার, আবার হতে পারে যারা ইনজিউর্ড এখানে যারা টেক্সাস বা অন্য জায়গায় থাকছেন তাদের যারা ইনজিউর্ড হচ্ছেন তারাও কিন্তু তাদের পেপার না থাকার পর তারা ইউ ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। আবার হচ্ছে ভাওয়া, ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট, যেটা দিলরাজ ভট্ট বললেন যে যদি কেউ এখানে এসে টর্চারের সম্মুখীন হন হাজব্যান্ড ওয়াইফ বা স্পাউস দ্বারা, তারাও কিন্তু এখানে গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। তো আমাদের এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দিলরাজ ভট্ট বসেন হচ্ছে ম্যানহাটানে, ভট্ট ল অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, 11th floor, ইলেভেন ফ্লোরে, NY10017। আর জ্যাকসন হাইটেও আরেকটি অফিস আছে, এটা অবশ্য একটা শাখা অফিস বাংলাদেশি কমিউনিটি অন্যান্য কমিউনিটির জন্য। এটা এই জ্যাকসন হাইটে একদম আপনার ট্রেন থেকে নামলেই 73rd 74th Street, ফলে যেখানে আপনার সহজে আপনার যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 212-729-9715, আর একটি ফোন নাম্বার 631-805-1051। সো ইফ আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ, এখন আমাদের প্রায় 15 উপরে লোক এখনই দেখছেন আমাদের প্রথম শো হিসেবে, খুবই ভালো যে আপনার অ্যাজ আই ওয়ান্ট টু নো দ্যাট you told us that there are several kinds of immigration process. If anyone interested in work visa, if they are interested in EB2 or EB3, what qualification should they have?
1: Well, we have, here's the thing, professional and non-professional. So the professionals are everybody who has a bachelor degree and above will fall in profession. The job requires professionals, candidate. Anything, it could be clerk, it could be marketing, it could be business, it could be administration, it could be technician, it could be computer, it could be in a hospital, it could be a legal firm, it's like doctor's firm, anywhere, those would fall under professionals, EB2 or EB3, depending on the experience, what the job needs. But there are also non-professionals. Non-professionals can be anything. We can hire a chauffeur, we can have a nanny, we can have a chef, we can have a technician, we got a restaurant cook. These all can come under that. So for that, I think the first thing is people, the prospective people, they have to have a minimum qualification as to what area they want to apply. But most importantly, their employer have to hire them. So the employer is going to fire them. Employer says, I need this person for my business. Oh, this is the requirement for my business. I will pay him this much salary. I couldn't find a U.S. worker with this requirement for this, so I need it. For that, employer actually will post an ad. Advertisement on newspaper, like in your radio, they will post an ad asking if you are interested, qualified people, available, willing, qualified, skilled worker. If you have it, then we have to give first priority to the U.S. people if they are meeting the basic job requirement. If not, then we go to bringing foreign national. So that's under EB2 and EB3. There are also EB4, as you know, special ways of getting it done. And as I said, there are even under EB1 and EB2, there are several like layers, like books written in this thing. We can go in detail, but again, we have to evaluate the credential of the employees and employers, make the right match, and then we can proceed.
0: খুবই গুড নিউজ যে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, একটা প্রফেশনাল, একটা নন প্রফেশনাল। যারা প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি আছে তার উপরে তাদের জন্য যেমন সুযোগ আছে, যারা নন প্রফেশনাল তাদের জন্য আছে। এখানে দিলীরাজ ভট্ট যেটা বললেন যে আমাদের ন্যানিস, তারপরে ইলেকট্রিশিয়ানস, তারপরে ইন্টারপ্রেটার বা আরো যা যা বিভিন্ন ক্যাটাগরি আছে, সেসব ক্ষেত্রেও কিন্তু মানুষজন আসতে পারে সহজে। এখানে কেউ কাউকে না কাউকে এখানে তাকে একটা চাকরির জন্য ইয়ে করতে হবে, তারপর সেটা পোস্ট করা হবে যে এখানে এরকম চাকরির জন্য লোক দরকার, তখন ডিফারেন্ট সিটিজেন, ডিফারেন্ট ন্যাশনালরা তা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে। ফলে EB2, EB3 পাশাপাশি তিনি বললেন যে EB4ও আছে, যেখানে আপনার এক্সট্রাঅর্ডিনারি বা জব বেসিসে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। ফলে এগুলো আমাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ। রণজ কুমার বারে লিখেছেন, গুড ডিসকাশন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যারা লিখছেন, আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমরা আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। দিলীরাজ ভট্ট নানা কারণে বাংলাদেশি কমিউনিটির কাছে জনপ্রিয়। আপনারা যারা জানেন যে বিভিন্ন স্টার্স এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন বাংলাদেশে, ম্যাক্সিমাম যারা ইউএসএ তে মাইগ্রেট করেছেন বা গ্রিন কার্ড হোল্ডার হয়েছেন, তার ম্যাক্সিমামই আমাদের জানা মতে, অ্যাজ পার মাই নলেজ, ম্যাক্সিমাম দিলীরাজ ভট্টার থ্রুতে। দাদা, থ্যাংক ইউ ফ্রম দ্য কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, বিকজ ইউ সাপোর্টেড এ লট টু দ্য অ্যাক্ট্রেস, অ্যাক্টর অ্যান্ড আদার কাইন্ড অফ প্রফেশনালস। Yeah, a lot of people are here through your organization, Bhatta Law and Associates.
1: It has been a pleasure to work with all these top Bangladeshi national in America, you know, businessmen, journalists, sports people, all kind of things, media, education, author. I have been blessed to be a part of their life.
0: ইয়া, দিলীরাজ ভট্ট ধন্যবাদ দিলেন বাংলাদেশি কমিউনিটিকে, এবং একই সঙ্গে বললেন যে এখানে আর লটস অফ ক্রাইটেরিয়া আসলে এখানে আছে, যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আসার যোগ্য হতে পারেন। দাদা, আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, হু আর ইন্টারেস্টেড ফর অ্যাসাইলাম ইন ইউএসএ ইন দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হোয়াট কাইন্ড অফ পেপার্স অর হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশনস দে হ্যাভ টু হ্যাভ?
1: Okay, well, technically speaking, the law says you don't have to have any papers. You don't have to have papers, but your your statement, your interview with the officer, if the officer believes, that's it. The officer believes, that's it. You don't need to have supporting documents legally. But what the applicants do, they bring, there is no sets of documentation. There is, you know, one person has a different problem, issue compared to the other person. Someone could be a journalism related issue. Someone could be a political related issue. Someone could be a member related issue. Someone could be a gender related issue. It's all different issue and different requirement, of course. Requirement is not absolute requirement. A statement is good enough sometimes to get approved for asylum or refugee status. However, you want to present all the evidence you have to make the officer's job easier to decide on your case. But there is also law who should be filing. But there are 5-6 categories based on that. Let's say race, religion, political opinion, your membership, your nationality, based on some color, if you have been discriminated or even have suffered any harm or likelihood to face any harm when you go back to your country from either some forces that is equivalent to very strong forces. It could be parties, it could be government, it could be something that the government doesn't want to control or cannot control. Sometimes it happens every country, like by the way. Not every country, but most of the country, I mean developing country. So in that scenario, if they have faced any issues in their own country, they may be eligible for filing asylum. That's exactly why it was created. And everybody has a different experience, and so they have to tell the officer what experience they had and why they believe. Based on that, the officer or judge will either grant, if they believe that they're going to grant. Of course, it has to meet within the requirement. That's what it is.
0: আমি দিলীরাজ ভট্টকে আস্ক করেছিলাম যে অ্যাসাইলাম যদি সিক করতে হয় তাহলে তাদের কি কি রকমের যোগ্যতা থাকতে হবে, কি কি রকম পেপার থাকতে হবে। দিলীরাজ ভট্ট বলেন যে আসলে তার কোনো পেপার থাকতে হবে না ওইরকম ভাবে, কিন্তু তাকে যে কয়েকটা গ্রাউন্ডে, 4-5টা বা 6টা গ্রাউন্ডে আসলে অ্যাসাইলাম দেওয়া হয়, যে রেস, তারপরে রিলিজিয়ান, তার বিলিভ, তারপর তার মেম্বারশিপ, অন্য কোনো কারণে, যে কারণে আপনার দেশটা আপনার কাছে বসবাসের জন্য বিপজ্জনক মনে হয়, সেইখান থেকে আপনি যদি সেটা প্রপারলি প্রমাণ করতে পারেন যে আপনার জন্য বিপজ্জনক, তখনই আপনি সেখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন আমেরিকাতে। তো সেই ক্ষেত্রে ওনার কথা থেকে যেটা সাম আপ করা গেল যে যদি আপনার কোনো বক্তব্য, আপনার কোনো স্টেটমেন্ট আপনার সাংবাদিকতার কারণে হতে পারে, আপনার কোনো মেম্বারশিপের কারণে হতে পারে, আপনার কোনো ভাবনা চিন্তা বা আপনার মতবাদের জন্য হতে পারে, যদি এমন হয় যে আপনার দেশটা আপনার জন্য বিপজ্জনক, আপনার লাইফের জন্য রিস্কি, তাহলে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট দিস শো ইজ নট এ শো ফর লিগাল অ্যাডভাইস, দিস ইজ এ শো ফর শেয়ারিং এক্সপিরিয়েন্স। এই শোটা আমাদের কোনো লিগাল অ্যাডভাইসের শো না, এক্সপিরিয়েন্স শেয়ার করার শো। অ্যাটর্নি দিলীরাজ ভট্ট তার এক্সপিরিয়েন্স বলছেন আমাদের সঙ্গে, একই সঙ্গে যারা দেখছেন তাদের প্রত্যেককে বলছি আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আপনাদের প্রশ্ন বা আপনারা কে কোথেকে দেখছেন লিখে দিলে আমাদের জন্য সেটা সুবিধা হয়। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে গিয়ে আপনি এই রেডিওটি শুনতে পাবেন, সেখানে এই ইন্টারভিউটি আপনি আবারও শুনতে পারেন। Dada, I want to know something regarding that everyone is asking that Essential Worker Act is coming and I will be qualified for that.

0: So let this move forward with this. Is the, you know, it's in the topic, yes, it's in the news, the sudden Republican and Democrats in the House and Senate have been talking about it, but until it has the majority, I don't see any bipartisanship in the Senate as of right now.
1: জি, আমি দিলীরাজ ভাটকে প্রশ্ন করেছিলাম যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট নিয়ে প্রত্যেকেই বলছেন, আসলে বিষয়টা কি? তিনি বলেন যে আমি এখন এটা সম্পর্কে কিছুই বলতে চাই না, কারণ এখন পর্যন্ত এটা পরিপূর্ণভাবে পাশ হয়নি সেনেট এবং হাউসে মেজরিটি পেয়ে পাশ করতে হবে, তারপরে সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এখন পর্যন্ত এটা তেমন কোনো কিছু অগ্রগতি হয়নি, ফলে আপনারা যারা ভাবছেন যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট বা এই জাতীয় কিছুতে আপনারা ট্যাগ হয়ে যাবেন, সেটার জন্য অপেক্ষা না করে আপনার কেসটি রান করা উচিত। আমাদের ঢাকা থেকে দেখছেন ফারজানা ডোরা, গুড ডিসকাশন। তারপরে ঢাকা থেকে রঞ্জন বারোই, আর আমরিন, নুজহাত, মম, আনিসুজ্জামান আনিস, প্রত্যেকে ঢাকা থেকে দেখছেন। খুব ইন্টারেস্টিং যে আপনারা ঢাকা থেকে দেখছেন। দিস ইজ আওয়ার ইন্ট্রোডাক্টরি শো, আমরা সবকিছু মিলে একসাথে একটু আলোচনা করলাম। দিলীরাজ ভাট্টা আমাদের সঙ্গে আছেন। যে কোনো বিষয়ে ইমিগ্রেশন সাপোর্ট নেওয়ার জন্য ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল অফিস, এবং তারা সব রকম সাপোর্ট দিয়ে থাকে। আপনার ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটসের যোগাযোগের জন্য আমি অ্যাড্রেসটি বলছি, ফোন নাম্বার বলছি, 212-729-9715-631-805-1051। ম্যানহাটনে হচ্ছে মেইন অফিস, ম্যানহাটনের অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, নিউ ইয়র্ক 10017। আর জ্যাকসন হাইটে আরেকটি অফিস আছে ছোট, 37 07 74th Street, জ্যাকসন হাইট, NY 11372। দাদা, দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি শো, সো অল দ্য আদার শোজ উই উইল ডিসকাস টপিক বাই টপিক। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাট এ গ্ল্যান্স টু ইউর ভিউয়ার অ্যান্ড দ্য লিসনার?
0: Well, you said it already. Obviously, we're talking about just a discussion. Please don't rely everything I said, because you should talk about your case, your problem with one attorney, whichever you find you can believe and work with. And but what we are trying to do is here, what's happening in the system and everyday thing, what the law is, what people are trying to do, how they can take advantage of all the system. I think you already said that our website is bhattala.com, bhattala.com. You can find our information there if you are looking for information. But yeah, it's just a discussion. It's not the advice to one person, because everybody has their own issues. Yeah, please feel free to listen and make your sense out of it.
1: ভাট্টা, দিলীরাজ ভাট্টা ওইটাই বললেন যে আমরা যেটা বলেছি যে আসলে এটা কোনো আইনি পরামর্শের অনুষ্ঠান নয়, এটা আসলে প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার প্রত্যেকটা কেস ডিফারেন্ট, আপনি আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বললে আপনি সেই সমাধান করবেন। আমাদের এই অনুষ্ঠানটি শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা কেসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে, ফলে আপনি অবশ্যই আপনার কেসের ধরনটি জেনে তারপরে বাকিটা বুঝবেন। দাদা, আওয়ার লাস্ট কোয়েশ্চেন ইজ, মেনি পিপল who already applied for asylum, yeah, they are waiting for Biden's approval, who was in the 30th January in USA, they will get the citizenship or something else. So what should they do now?
0: Well, I don't think you're talking about the asylum whose case is pending?
1: Yeah, whose case is pending.
0: Yeah, they're not going to get citizenship. Biden doesn't control the laws. Remember, the law has set. Laws are still the same. Once you get your asylum approval, you have to wait 1 year. After that, you get a green card. After that, in 5 years, you become a citizen. That's what the process is. That's what will be, unless until new law comes. But why you have to, I know a lot of people have been waiting for since 2015, 14, 16 for asylum interview. The new administration paused the old cases. Started interviewing new. The last administration, they made some mistake, not a mistake, the change in policy that delayed the older application. They started interviewing newer people, not the older people, not the older applications. So that caused a lot of backlog, and plus the pandemic backlog. So a lot of applications are actually pending. And the new administration is expected to expedite these court hearings now, and from July, New York cases court will open from July 7th, all three New York courts, and rest of the country courts are going to open. So the things and interview also will keep coming. Removal of hearing will also move forward. Now it's time to be prepared, and I think we are looking forward to the better post-COVID.

0: future for all these things. I think you should all expect your application based on your priority date.
1: আমি দিলরাজ ভট্টকে জিজ্ঞেস করেছিলাম যে অনেকে জিজ্ঞেস করেন যে আমি অ্যাসাইলাম কেস সাবমিট করেছি, জো বাইডেনের ওই 30 জানুয়ারির যে ঘোষণা ছিল যে এই তারিখে যারা থাকবেন তারা একটা বিশেষ সুবিধা পাবেন, সেটাতে কি হবে? দিলরাজ ভট্ট বললেন যে এটা আসলে জো বাইডেন বা অন্য কোনো হিসাবে নয়, আইন তার মতো করে চলে, আইন তার মতো করে এগোতে থাকে, ফলে আপনারা যারা প্রায়োরিটি বা অন্যান্য যা যা আছে সেই অনুযায়ী আপনারা কাজ এগিয়ে যেতে থাকবেন, কারণ কোনোভাবেই সেটার জন্য ওয়েট করে নিজের কেসকে নষ্ট করার কোনো মানে হয় না। ফলে আপনাদের যাদের এই বিষয়গুলো আছে তারা যেন তাদের কেস অনুযায়ী তাদের প্রায়োরিটি রেট অনুযায়ী এগোতে থাকেন, সেটা হচ্ছে মূল বিষয়। অ্যাসাইলামের যে সিস্টেম যে 4 বছর আপনি প্রথমে অ্যাপ্লাই অ্যাসাইলাম অ্যাপ্রুভ করার 1 বছর পর আপনি গ্রিন কার্ড ইয়ে পেতে পারেন, তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি 5 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, সেটা দিলরাজ ভট্ট বললেন। তো দাদা, উই অলরেডি পাস 25 মিনিটস, so yeah, so we will we are very, very happy that you are here. We want you 2 or 3 times in a week. What do you say? We will get you more time.
0: We will plan, definitely.
1: Okay. Jamil Ahmed Nilkechen, you are doing great job for the community, Shamim Shahid, and at the same time everyone is watching from Bangladesh. That's a good sign. Dada, we want to say goodbye to our friends now and the viewers now. So do you want to say something?
0: No, take care everybody. I think yes, if you have any questions, try to reach out to an attorney, they will answer your question.
1: ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এখানে বিদায়। আমরা আবার দিলরাজ ভট্টের সঙ্গে কথা বলবো, প্রতি সপ্তাহে 2 বার বা 3 বার আমরা তাকে আনার চেষ্টা করবো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।
2: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
3: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলা বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

দিনের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার মিটিল না প্রাণীর যাতনা, আমি কারে জানাই দুঃখের কথা, আরে কে বুঝবে মোর বুকের ব্যথা, তাই ব্যথার বেথিক।

আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, ওদের খেয়ে খেয়ে ঘুরি ভরে না, মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে মাস।

অন্তর আর কত পারা যায়, শেষে খোকার বাবা একটা চাকরির আশায় হয়তো এই কলকাতাতে করে রকন্যা। কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে।

আইসা ভবে ফাইসা গেলাম ঘরের চাবি পরে দিলাম, আইসা ভবে ফাইসা গেলাম ঘরের চাবি পরে দিলাম, হাজার নামে ডাক্তারিয়া ভুলা গেলাম নিজেরই নাম, আইসা ভবে।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

0: হ্যালো, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য আজকে খুবই আনন্দের সময় যে আমরা আজকে পেয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনকে। আমরা বলে নিচ্ছি, রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন এবং এটার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভার্সন আছে। এটা আসলে নামে রেডিও, কিন্তু সর্ট অফ টেলিভিশন স্টুডিওর মতোই। আমরা পেয়েছি মেহরিন মাহমুদকে, আমাদের প্রিয় সিঙ্গার মেহরিন মাহমুদ। কেমন আছেন?
1: আমি ভালো, শামীম ভাই আপনি কেমন আছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে।
0: জি, আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। এবং ধরেন আপনি, আমাদের বলতে হবে সফল যারা কেমন তারা। আপনার কাছ থেকে, আপনার এই থ্রোয়িং, আপনি যখন 21 টিভিতে এই প্রোগ্রামটা করতেন সফল যারা কেমন তারা, তখন আপনার কাছ থেকে আমরা এটা একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, ধরেন শেখার চেষ্টা করতাম যে এই উপস্থাপনার শুরুটা কিভাবে করতে হয়, কিভাবে এরকম অ্যাটেনশনটা দিতে হয়, কিভাবে মানুষকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করতে হয়। সফল যারা কেমন তারা, আপনি আমাকে বলেন যে সফল আসলে কেমন হয়। আপনিও তো সফল।
1: আসলে প্রতিটা মানুষ পৃথিবীতে সফল ভাইয়া, যদি কেউ বসে বসে ভাবে যে না আমার দ্বারা কিচ্ছু হলো না পৃথিবীতে, আমি একটা কি করলাম, আসলে সেও সফল, কারণ একটা কারণে সে পৃথিবীতে আসে। যদি
0: হ্যাঁ
1: সে
0: হ্যাঁ
1: কিছু নাও করে তাও সেটাই তার কারণ পৃথিবীতে আসা। কোনো না কোনো কিছু সে করেছে, সে জানে না, তার জানার বাইরেই হয়তো কিছু করে ফেলেছে। তো সবাই আসলে সফল, তো যে যার মতন করে সূর্যটাকে দেখে।
0: হ্যাঁ, সেটা ঠিক, এটা আপনি ভালো বলেছেন যে প্রত্যেকে আসলে তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে সফল। তো এখন আসলে যদি আমরা বলি যে জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিত, সফল হওয়া উচিত নাকি আপনার মানে সাফল্য কোন জায়গায়? সাফল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, কারণ আপনি আপনার মনের কাছে মনে হতে পারে আপনি সফল, আবার আমার কাছে মনে হতে পারে আপনি ব্যর্থ, আপনার কাছে মনে হতে, আমার কাছে মনে হতে পারে আমি সফল, আপনার কাছে মনে হতে পারে আমি ব্যর্থ, তাই না? তাহলে মানুষের জীবন চলার চাবিটা কোথায় থাকবে, এই প্রশ্নটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আপনারা যারা ফেসবুক, ইউটিউব, আপনারা যারা দেখছেন, তারা আপনারা লিখে দেবেন কোত্থেকে দেখছেন। আর একই সঙ্গে এটা রেডিও স্টেশন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে প্রচারিত হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিস্টার, আমি তো সিস্টার বলি, মেহরিন মাহমুদ, ওনার কাছ থেকে আপনার প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করবো। নুসরাত জাহান, নুসরাত জাহান রমজানুল মোবারক জানিয়েছেন। হ্যাঁ, রমজানুল মোবারক।
1: আপনাকেও
0: মেহরিন আপু কেমন আছেন জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন আসলে?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভালো, অনেক রহমত
0: আচ্ছা,
1: দিয়ে
0: তাহলে
1: রেখেছে।
0: সেটাই, আপনি তাহলে, আমরা যে প্রশ্ন করেছিলাম যে আসলে মানুষের চাবিকাঠি কোথায় হওয়া উচিত, ধরেন এটা কি আপনি নিজের কাছে সফল হলেই আপনার জীবনের প্রশান্তি আসা উচিত, নাকি সবার কাছে আপনাকে ভালো হতে হবে, সফল হতে হবে? কঠিন প্রশ্ন।
1: একটা আরামের ঘুম দিয়ে যদি সকালে যে উঠতে পারে সে সফল,
0: হ্যাঁ, ওকে।
1: সুন্দর করে নিঃশ্বাস নিতে যে পারে।

0: চিন্তাহীন আছেন এবং সুখী আছেন, আপনার কাছে আপনি সুখী আছেন, পরের কাছে কি এটা কোনো ম্যাটারই করে না, আপনার কাছে আপনি সুখী আছেন, আপনার একটা ছোট্ট উপহারে হয়তো আপনি খুব খুশি হয়ে গেছেন, বা আপনি নিজে একটা কিছু কিনেছেন বা বুঝেছেন বা চিনতে পেরেছেন, একটা বই পড়েছেন, রবীন্দ্রনাথের একটা লাইনকে আপনি নতুন করে বুঝতে পেরেছেন, এইটাই সুখ, এটাই সার্থকতা, এটাই আসলে আনন্দ। অন্য কোথাও কোনো আনন্দ খুঁজে আপনি মানে কিনারা পাবেন না, ইটস এন্ডলেস। আপনি যখন খুঁজতেই থাকবেন, খুঁজতেই থাকবেন, ওই পার্সুটে যদি আপনি খুশি থাকেন, ফাইন, কিপ অন পার্সুইং, কিন্তু খুশি হওয়াটা আসলে রিলেটিভ এবং আপনার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে নেই।
1: আজকে আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, এখন একই সঙ্গে 52% দেখছেন, আপনাদের জন্য বলছি, যারা একটু হতাশ বোধ করছেন, যারা মনের মধ্যে কষ্ট বা একটুখানি কোনো জায়গায় মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি খুবই কষ্টে আছেন, জীবনে কিছুই হলো না, আপনি কিন্তু আমাদের এই সিস্টারের কথাটা খুব গুরুত্বের সাথে নিতে পারেন। দেখেন, আমাদের সিস্টারকে আমি প্রশ্ন করেছি যে কোন সময়টাকে আপনি মনে করেন সফল, উনি বলেছেন যে যে বর্ণনা করেছেন তার প্রত্যেকটা হচ্ছে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, যে হয়তো সকালে একটা পাখি দেখে আমার ভাল লাগছে, এক কাপ চা খেয়ে আমার ভাল লাগছে, একটা একটা একটা মানুষের সাথে কথা বলে ভাল লাগছে, বা কোন একটা মোমেন্টের কথা উনি বললেন, ফলে ওই মোমেন্টটাকে চেস করা কিন্তু আমাদের মূল কাজ। ফলে আপনারা যারা ভাবছেন যে আপনারা সফল না বা হতাশ বা কিছুই হল না, তাদের আজকের অনুষ্ঠানটা দেখা উচিত। আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানবো মেহরিন মাহমুদের কাছ থেকে, আমাদের প্রিয় সিঙ্গার। তার আগে বলিনি, রেডিও ত্রিকাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই জায়গাতে আপনারা অ্যাপটি পাবেন। এটি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট একটি বেটার ওয়ে টু সেন্ড মানি, যে কোনো জায়গা থেকে আপনারা মানি সেন্ড করতে পারেন, এই অনুষ্ঠানটি তারা স্পন্সর করছে। আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার আপনার দিনের কোন কোন সময়গুলো আপনার কাছে মনে হয় যে আপনার নিজের, এবং কোন কোন সময়গুলো কোন কাজগুলো মনে হয় যে আপনি অনিচ্ছায় করছেন, ভাল লাগছে না?
0: শাহিন ভাই, আমার সবই নিজের সময়, নিজের মুহূর্ত।
1: ওকে,
0: আমার একটা পার্সুট থাকে, আমার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে সকালে আমি সূর্য উদয় দেখবো না, কিন্তু সূর্যের উদয়ের পরবর্তী যে একটা ঘন্টা আমি সূর্যের কাছাকাছি থাকবো। এই এটা অনেক সময় আমার হয় না, বা যেদিন হয় সেদিন মনে করেন যে আমি অনেক সুখী। আর মুহূর্ত আসলে জেগে থাকা প্রতিটা মুহূর্তই খুব সুন্দর, যদি সুন্দর একটা স্বপ্ন দেখি সেটাও খুব সুন্দর, যে প্রতিটা মুহূর্তই আমি আসলে খুব এনজয় করি। যেমন আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে এদের এদের ধরেন ছোট কালের একরকম, এখন একরকম, তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম। যেমন আমি আর আমার সাহেব চুপ করে থাকি, কোনো কথা বলি না ওদের কথার মাঝখানে, আমরা বুঝি না ওরা কি বলে। তো এই ব্যাপারগুলো অভিনব মুহূর্ত। তারপর দিনের মধ্যে আমার ওই যে বললাম বিকেলের মুহূর্তটা আমার খুব প্রিয়, যখন সূর্য একটু নরম। আর আমাদের দেশে তো আপনি নিশ্চয় মনে আছে ছটা ছটা ঋতু আমাদের, আল্লাহ দিয়েইছে মজা করার জন্য, মানে প্রতিটা ঋতুই আসলে ভালোবাসবার এবং আনন্দ নেবার, তো ওই জন্য আমার আনন্দের কোনো শেষ নাই।
1: আমাদের আমাদের এখানে খাইরুল বাবুই, বাংলা ভিশনের সিনিয়র প্রডিউসার, আই থিঙ্ক এক্সিকিউটিভ প্রডিউসার, একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই, নুসরাত জাহান আমাদের সঙ্গে জয়েন করেছেন, এ কে এম রশিদ আমাদের বন্ধু জয়েন করেছেন, নূর রাজা, নূর রাজা বলেছেন, মেরিন মেহরিন আপু, আপনার সুরেলা কণ্ঠে আপনি সুরা ফাতেহা ফাতেহা পড়বেন কি? নূর রাজা, আপনাকে বলতে চাই, আমরা সুরা ফাতেহা পড়া একটা পবিত্রতার অংশ, অনেক যত্ন করে সম্মান করে সেটা পড়তে হয়, হাসি ঠাট্টার মধ্যে সেটা করা যায় না। ফলে আপনি যখন অনুরোধ করবেন, আপনাকে সুরা ফাতেহার সম্মানটা রেখেই অনুরোধ করতে হবে যে কোন সময় কোনটা পড়া উচিত। আমরা যদি হাসতে হাসতে সুরা ফাতেহা পড়তে চাই তাহলে সেটা প্রপার সম্মানটা করা হবে না। ফলে যে কোনো অনুরোধের সময় একটু ভেবে নেবেন যে আসলে ওই অনুরোধটার প্রতি সম্মান রাখা যাচ্ছে কিনা। সুরা ফাতেহা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। এ কে এম রশিদ তিনি বলেছেন, দারুন, নুরশাদ জাহান লিখেছেন, কানতে কানতে হাসতে পারা সবচেয়ে বড় সাফল্য আমার কাছে। ওকে, দেখেন সবাই কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে আপনার কথায়। তারপরে খাইরুল বাবু যেটা বলেছে, বাংলা ভিশনের প্রডিউসার, তিনি বলেছেন, আপু আপনাকে সুন্দর লাগছে, লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য শুনতে কেমন লাগে?
0: ও, সব সময় ভালো লাগে ভাইজান, আরো বেশি বেশি করে লিখেন।
1: হ্যাঁ, সেটাই, এটা এটা কিন্তু একটা আমেরিকান স্টাইল হইল।

0: বাবুয়ের। ধরেন আমেরিকাতে যদি কেউ বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র পুরুষ বলতে পারে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। আবার কেউ বলতে পারে যে আপনার হাতটা ধরতে চাই, সেটাও বলতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। তখন বলতে হয় যে আপনাকে সুন্দর লাগছে, এটা বললে কি আপনি মাইন্ড করবেন? তখন সে বলে না না ওকে ইটস ওকে। তখন সে বলে হ্যাঁ আপনাকে সুন্দর লাগছে। তো বাবুই কিন্তু আমেরিকান স্টাইল নিল, ধরেন আপনাকে বললো সুন্দর লাগছে, কিন্তু আপনাকে সে বোঝাতে চাইলো যে লাইভ অনুষ্ঠানে শুনতে গিয়ে কেমন লাগে আপনার, ফলে সে কিন্তু আপনার প্রশংসা করেছে যে আপনার সুন্দর লাগছে আপনাকে।
1: ওকে ওকে
0: ওকে
1: আমার জন্য নতুন একটি শিক্ষা ছিল। আমি আসলে সবসময় আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা আসলে অনেক উদার প্রকৃতির, তো এখানে এখানেও যে এরকম নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আসলে জেনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম যে মানে নারীদের সম্মান দেওয়ার একটা অভিনব একটি একটি একটি
0: সিস্টার, আমি আরেকটা বিষয় আপনার এই কথার প্রসঙ্গ ধরে শেয়ার করতে চাই। সবাই ধরে নেয় যে ধরেন এই উন্নত দেশগুলোতে বোধহয় ছেলে পুরুষ এবং নারীদের অবাধ মেলামেশা হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা সেফ, কারণ আপনি কোনো কিছুই আপনি তার অনুমতির বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সবাই মনে করে না যে অনেকে অভিযোগ করে যে নারীর পোশাক নারীর ধর্ষণ এবং নারীর অবস্থা নষ্ট হওয়ার জন্য দায়ী, এটা বলে থাকে অনেকে, আমরা শুনেছি বলতে, কিন্তু এই চেষ্টাটা এখানে এই উন্নত দেশগুলোতে করে কোনো লাভ নাই। আপনার তার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি তার দিকে আপনি তাকিয়েও থাকতে পারবেন না বা আপনি তাকে একটু স্পর্শ করতে পারবেন না। ফলে ড্রেস বা পোশাক বা ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিস্টেম। মানুষ কখনোই ভালো না, তাকে ভালো করে রাখতে হয়। যাই হোক, এখন আপনাকে আপনার কাছে আসি যে আপনার উপস্থাপনা, আপনার গান, আপনার আপনার জীবনযাপন, আপনার ফ্যামিলি, আপনার মেহরিন মাহমুদ আপনার আসল নাম কি? মাহমুদ তো আমরা যতটুকু জানি আমাদের ভাইজানের নাম, তাই তো?
1: আমার আমার নিজের নাম মেহেরিন ভুঁইয়া, আমার আব্বার নাম
0: আচ্ছা
1: সহ, আর বিয়ে করে আমি মাহমুদ পেয়েছি, তো এখন সবাই মেহেরিন মাহমুদ বলে আপনারা অনেকদিন ধরে। আর এটা এখন আসলে বহুদিন ধরে মাহমুদপুর পরিচিত, তো আমার বিয়ের বয়স হলো 22, আলহামদুলিল্লাহ, তো যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে নামটা, এই তো।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বলে যে 24 বছরের মধ্যে নাকি ভাই বোন হয়ে যায় সবাই, আমরা সেটাতে যাব। তার আগে বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, মেহরিন মাহমুদ, মেহরিন ভুঁইয়া নরসিংদীর খুবই প্রতিষ্ঠিত ভুঁইয়া ফ্যামিলির মেয়ে, এবং নরসিংদী আপনি সিলেট যারা যান তারা কিন্তু নরসিংদীতে মেহরিন মাহমুদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, উনি যদি পারমিশন না দেন আপনারা যেতে পারবেন না, এটুকু আমি জানি, ঠিক কিনা বলেন? সানজিদা খান খুব ভাল লাগছে, মেহরিন আপুর সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি, তারপরে ওনার কণ্ঠে গান শুনতে চাই। সবাই লিখছেন আমাদের, একই সঙ্গে 70 জন দেখছেন, আর এটা আপনার আপনাদের কে কোথায় দেখছেন সেটা লিখে দেন, আর মেহরিন আপুর কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনার যে সবচেয়ে আলোচিত গান, আপনার প্রচুর গান, 2000 সালে আপনার প্রথম ক্যাসেট বেরিয়েছিল যতটুকু আমি জানি, এবং আপনার নিজের অ্যালবাম আছে অনেকগুলো, তার মধ্যে আছে আনাড়ি, তারপরে দেখা হবে, মনে পড়ে তোমায়, তারপর ভালোবাসার গান, রোমান্টিক কম্পাইলেশন এটা, তারপর ডোন্ট ফরগেট মি, এটা 2006 বেরিয়েছে, তুমি আছো বলে, আর একটা হচ্ছে সেভেন, সেভেন লেখাটা খুব ইন্টারেস্টিং ছিল, এই গানগুলো নিয়ে ইয়েগুলো নিয়ে বলেন যে আপনার 2000 সালের প্রথম অ্যালবামটা সম্পর্কে শুনতে চাই। আপনার আনাড়ি, আনাড়ি গান দিয়ে আমরা সবাই আপনাকে চিনেছি, আপনার কাছে তখনকার অনুভূতিটা কেমন ছিল?
1: ভাই লম্বা হিস্ট্রি, আসলে আমি এখনো নূতন শামি ভাই, এখনো আমি একটা একটা একটা সেরকম একটা গানের খোঁজে যেটাতে হয়তো আমি নিউ ইয়র্ক একটা ম্যানশন বানাতে পারবো রয়্যালটি দিয়ে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো ওই জন্য আনারির আসলে আমি তখনও যেরকম একটা জিল নিয়ে গান নেমেছিলাম যে আমি একটা নতুন কিছু করবো, সেই জিলটা আমার এখনো সেম আছে শামিম ভাই। এবং এই যে বছরগুলো পার হয়েছে, এইটাতে আমার মনে হয় যে অভিজ্ঞতা বাকি আমি জমিয়েছি তা বলবো না, আমি যেটা পেয়েছি সেটা হলো যে আনঅ্যাডাল্টারেটেড লাভ, মানে আমাকে কোনো কোনো কারণ ছাড়া যে এত ভালোবাসা, এত এত যে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে আমাকে আমাকে মানে 10 জন হলো ভালোবাসেন, এবং এই শক্তিটা যে আমার আরো ভালো কিছু করতে হবে, আরো কাজ করে যেতে হবে। আর COVID-19 থেকে যেটা শিখেছি যে ইউ ক্যান ডাই এনি টাইম, সো ইউ বেটার ওয়ার্ক হার্ড, এবং যে মুহূর্ত গুলো আপনি পাচ্ছেন হাতে সেগুলো যেন সদ ব্যবহার করা হয়। তো এইগুলোই হলো আসলে পাথেয়। আমি পাস্টে কি করেছি এটা আপনারা জানেনই, আর ইউটিউবেও সব আছে, আমার মেইন অফিসিয়াল আমার ইউটিউবের চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট ইউ নো গো দেয়ার এনি টাইম। ওখানে অনেক কিছু আছে, শামিম ভাই আমাকে সফল জায়গার ক্লিপ দিলে আমি ওটাও একটু উঠিয়ে দেবো ওখানে। তো ওই জন্য হোয়াট আই হ্যাভ ডান ইজ হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট আই উইল ডু ইজ হোয়াট আই এম কনসার্নড অ্যাবাউট। তো এই দিস ইজ লং এন্ড শর্ট, কারণ আমি জীবনে একটা দিনও
0: হ্যাঁ
1: নষ্ট
0: হ্যাঁ হ্যাঁ
1: করি নাই শামিম ভাই, আমি প্রতিদিন কাজ করেছি, কিছু না কিছু আমার আছে, মানে আই হ্যাভ ডান মাচ, এবং ওটার একটা অ্যামালগামেশন ইজ ওয়ার আই অ্যাম টুডে, এবং কি ফোর্সে আমি সামনে আরো যে জীবন কটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো, ওটা আমার প্রধান দেখা আমার জীবন থেকে আমি কি করতে পারি। সো হাউ লং আই লিভ ডু দেম, হাউ মাচ টাইম আই হ্যাভ।
0: নাইস নাইস নাইস, এক্সেলেন্ট। আমার মনে হয় যে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই শেখার আছে যে প্রত্যেকটা মোমেন্ট ভাবে এনজয় করতে হয়, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হয়, সেটা আমরা আমাদের সিস্টারের কাছ থেকে শুনবো, মেহের মাহমুদ। তার কাছ থেকে আমরা এটাও জানবো যে উপস্থাপনার শর্তগুলো কি, গায়ক বা সঙ্গীত শিল্পী হতে গেলে তার করণীয় কি। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু খালি গলায় 2 লাইন শোনাবেন না, এই যে সবাই কিন্তু ওয়েট করছে। দেখেন আপনার রিয়াদ মাহমুদ লিখেছেন, হ্যাঁ ওকে ওকে, রিয়াদ আহমেদ লিখেছেন যে আমরা আপনাকে আমরা কম দেখতে পাই কেন। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুকে কখনো চেঞ্জ হতে দেখিনি। নুসার জাহান লিখেছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। তারপরে লিখেছেন বগুড়া থেকে দেখছি, হ্যাঁ সবাই আছে। সরোয়ার চৌধুরী লিখেছেন আপনার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে, সব জায়গা থেকেই একই সঙ্গে যুক্ত হতে পারে, এবং আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে এটা 50,000 100,000 ফলোয়ার হয়ে যায়। তা আমরা আপনার একটু গান শুনতে চাই।
1: বলেন না শামিম ভাই কি গান শুনবেন।
0: আনাড়ি, আমি তো এসব ক্ষেত্রে খুবই আনাড়ি।
1: আমি একটু ছোট্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিবো আর কি, গানটাকে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমি জানি না শুনতে পাবেন কিনা।

0: নাইস, দেখেন আপনি কি সুন্দর করে, আপনি জানেন যে এই যে যারা গান করতে পারে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, আমার কাছে তাদেরকে অনেক পাওয়ারফুল মনে হয়। কারণ আমার আমাকে আমাকে একবার আমার বাবা গান শিখতে বলেছিলেন একজনের কাছে, তো আমি এমন ছিল যে সপ্তাহে 3 দিন আমাকে গান শিখতে হবে এবং মাসে আমরা তাকে 2000 টাকা দিব। তো 2 সপ্তাহ যাওয়ার পরে টিচার আমাকে বলেছেন যে তোমাকে 2000 টাকা দিব, তুমি বাসায় থাকো, তোমার গান শেখার দরকার নাই।
1: না, এটা ঠিক না,
0: তবে এই যে আপনি আনাড়ি গানটা করলেন, সুপ্রিয় দর্শক, 2000, জি জি বলেন বলেন প্লিজ
1: ইট ইজ অল আ ম্যাটার অফ
0: বলেন।
1: পার্সিস্টেন্স। আপনি একটা কিছুতে যদি লেগে থাকেন, তাহলে
0: অবভিয়াসলি
1: সেটা একদিন না একদিন আপনাকে কিছু না কিছু ফল দিবে। মানে একেবারে দেখেন,
0: দেবে,
1: এটা আম গাছের কথাই আপনি দেখেন, কতটা বড় একটা প্রসেস। কিন্তু সারা বছর ধরে আপনি ওয়েট করেন যে বৈশাখ মাসে আপনি বা জ্যৈষ্ঠ মাসে আপনি আম খাবেন, তো এই সব কিছুর একটা একটা লেগে
0: রাইট,
1: থাকার একটা কিছু। আপনি দেখেন বিশ্ব ব্রহ্মাণ্ডর দিকে তাকালে আপনি দেখবেন যে সবের মধ্যে কিন্তু ধৈর্য এবং পার্সিস্টেন্স বিষয়টা একটা একটা
0: সেটাই
1: সবাই
0: সেটাই
1: শেখায়। মানুষ, তোমরা একটু ধৈর্যশীল হও, মানুষ তোমরা একটু পার্সিস্টেন্ট হও। তো এই জন্য ওই একটা জিনিসের পিছনে লেগে থাকলে যে হবেই, যেটা তো আপনিও জানেন যে, আর আপনার মতন একটা মানুষ
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: এক্সট্রা সাকসেসফুল, এক্সট্রা লাকি, কারণ আপনি যেটাই করেন সেটাই আপনার, আপনি টিভি
0: ও
1: পার্সন,
0: ও
1: সেটা তো
0: আপনি
1: উই অল লাভ ইউ। আর এখন লুক এট ইউ, মাই গড, বিদেশের মধ্যে একটা জায়গায় গিয়ে আপনি কত বড় টেলিভিশন হোল্ড করছেন, বিদেশে কিভাবে কাজ
0: আপনাকে
1: করছেন।
0: আপনি কি খাবেন বলেন, আপনি কি খাবেন, আপনার একটা খাওয়া পাওয়ানো রইলো, কারণ আপনি যেভাবে প্রশংসা করেছেন তাতে আপনাকে আমাকে খাওয়াইতেই হবে।
1: যখন যাব অস্ট্রেলিয়া নাকি ফুচকা পাওয়া যায় শুনেছি, ওটা খাবো।
0: কারেক্ট কারেক্ট, আমাদের মোহাম্মদ আবু সাঈদ বলেছেন মেহরিন আপু কেমন আছেন, আমি ডক্টর আবু সাঈদ, এত সুন্দর একটা গান শোনানোর জন্য খুব ধন্যবাদ, ভালো লাগছে। এখন সুপ্রিয় দর্শক, এই আনাড়ি গানটা 2000 সালে প্রচারিত হয়েছিল, আপনার 2012 সালে আমাদের এই সিস্টার মেহরিন মাহমুদ বাংলাদেশি আইডলে যাচ্ছিলেন। আমরা একটু জানতে চাই, বাংলাদেশি আইডলে আপনি জাজ হলেন, সেখানে আপনার নানাবিধ মানুষের অবস্থান দেখেছেন, আবার পাশাপাশি ধরেন আপনি আপনার চোখে তখন আপনি জাজমেন্ট করতে গিয়ে কি পেলেন, বাংলাদেশে যারা সিঙ্গার হতে চায় তাদের লেভেলটা কোন জায়গায় আছে, আমরা কতটুকু ক্রিয়েটিভ, আমরা অ্যাভারেজ লেভেলে কতটুকু মাত্রায় আমরা যেতে পেরেছি,
1: শাইম ভাই, আমি
0: কঠিন প্রশ্ন।
1: আসলে না, আমার কাউকে জাজ করার কোন কোন রাইট নাই, কারণ সৃষ্টিকর্তা একে একজনকে এক
0: ওকে
1: এক রকম করে বানিয়ে, আমরা এসব অনুষ্ঠানে বসি যে সবার সাথে একটু ফুর্তি মজা করা, আর একটা একটা টেলিভাইজ একটা ভার্সন বানানো যে মানুষ একটু আনন্দ পায়, তাদের নিজেদের বিচার ক্ষমতাকে তারা অ্যাপ্লাই করতে পারে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, আহা এই গানটা এই জায়গাটা একটু কেমন গায়, ওটা ওনারা বসে বসে বিচার করতে পারে। এবং এই জন্য একটা টেলিভাইজ ভার্সন গুলো বানানো হয় যে শোকেস করা ট্যালেন্ট। কিন্তু আমি পার্সোনালি, আমার কোনো রাইট নাই যে আমি একজনকে জাজ করব বা আমি একজনকে খারাপ বলবো মন্দ বলবো, কারণ এটা রিলেটিভ ব্যাপার। আমার চোখে সে ভালো, আমার চোখে সে খারাপ, কিন্তু আরেকজনের চোখে যে সে ভালো না এরকম বলাই যাবে না। আমরা এরকম অনেক গান কাভার করি, যে গায়ক গেয়েছেন তার কিন্তু গানটা সেরকম মনে হবে যে আল্লাহ এটা একটা কেমন গান, হিট গান কেমন এটা, আরেকজন গাওয়ার পরে মনে হয় যে আরে এটা তো অনেক সুন্দর। তো সবকিছুই রিলেটিভ। তো ওই জন্য ওই যেটা বললাম যে বাংলাদেশের গান, আপনার সেকেন্ড পার্ট অফ ইয়ার কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের গানের পজিশন, আমাদের
0: না
1: মানে
0: জানেন না,
1: রক্ষণশীল
0: ধরেন আপনি তো 100-150 জনকে দেখেছেন, তারা আপনার সামনে টেস্ট দিতে এসেছে, তারা আপনার সামনে পরীক্ষা দিতে এসেছে, তো তাদের আসলে গানের চর্চাটা প্রপার আছে কিনা, তারা নিজেদেরকে প্রপারলি রেডি করছে কিনা, অনুষ্ঠানটা দেখছে, সে যদি সিঙ্গার হতে চায় তাহলে সে কি করবে, এটা আমরা মেহেদ মাহমুদের কাছ থেকে জানতে চাই।
1: সিঙ্গারের আসলে এটা এটা সাধনার বিষয়, অনেক বছর ধরে সাধনার করে একজন, কিন্তু সবাই পৃথিবীতে, এটা এটা একটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীতে সবাই গান গাইতে পারে। আপনি যে আপনার ওস্তাদি যে আপনাকে বলে গেল যে তোমাকে দিয়ে হবে না, এই যে আপনাকে ছোটকালে একটা একটা নেতিবাচক কথা বলে দমিয়ে দেয়া হয়েছিল, সেটা আমি বলবো যে কোনো বাবা মা যেন নতি স্বীকার না করে যখন তার ছেলে মেয়েকে কেউ বলে যাবে যে তুমি গান গাইতে পারো না, কারণ পৃথিবীতে সবাই গান গাইতে পারে। এখন গান গাওয়ানোটা তাকে দিয়ে, ভাই একটু চেষ্টা করো, বা ভালোভাবে তাকে বলা, তার যদি ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা সহজে বের হয়। আর যদি ইচ্ছাটা আসলে যে গাইবে তার ইচ্ছাটাতে বেশি জরুরি, বাবা মার ইচ্ছায় অনেক সময় আমরা একটা কাজ করি, তবে নিজের ইচ্ছায় যখন ওটা পর্যবসিত হয় তখন আসলে জিনিসটা ফ্লারিশ করে, কারণ নিজে থেকেই ওই শক্তিটা পাওয়া যায় যে আমাকে আরেকটু সাধতে হবে, আরেকটু করতে হবে, এই জায়গাটা হচ্ছে না, এটা ভালো পারছি না, আরো পারতে হবে, আর ওই মানুষটা পারছে, দেখি তো একটু, দেখি তো আমি পারি কিনা। এইসব চেষ্টা করতে করতে করতে এক সময় গিয়ে একটা মানুষ খুব ভালো হয়ে ওঠে। তো যেমন আমি মনে করি, আমি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি আরো ছোট কাল থেকে আমি আরো চেষ্টার ভিতরে ঢুকে যেতে পারতাম, আরো যদি আমার মাইন্ড ডেভেলপড হতো গান নিয়ে, আরো বেশি চর্চার যে বিষয়গুলো, আরো বেশি দক্ষ হতাম, আরো জানতাম, পারতাম, ইনফরমেশন আর আসতো আরো কানের ভিতরে এবং চর্চার গণ্ডিগুলো খুলে যেত, তাহলে কিন্তু আমি হয়তো আমি নিজেকে ওই জায়গায় হয়তো এখনো দেখতে চাই যে একটি গুহায় গিয়ে আমি শুধু গানই সাজছি, একটা সময় আমি এমন একটা গান উপহার দিলাম যে তাক লেগে গেল পুরো পৃথিবীতে। এই ব্যাপারগুলো আসলে সাধনার সাথে রিলেটেড। তো ওই জন্য বাংলাদেশের সবাই তো আর আসলে টিভির সামনে উঠে আসে না, যারা আসলে সাধক, যারা মানে ঘরের মধ্যে বসে আছে, এরকম বহু ট্যালেন্ট আছে যারা ওই কষ্ট করে টিভির সামনে এসে মেকআপ মেখে কখনো হয়তো বা তার ইচ্ছা হবে না যে আমি যাই, তো ওই জন্য কারা লুকিয়ে আছে এখনো সেটা জানি না, কিন্তু যারা সামনে আসছেন তারা দুর্দান্ত শিল্পী এক একজন এবং খুবই প্রমিজিং, তাদের দিয়ে আরো নতুন মানুষদের স্বপ্ন দেখার মতন ট্যালেন্ট তাদের আছে। এটাই মনে করি যে বাংলাদেশে আসলে রক্ষণশীল একটা সমাজ না আমাদের, সেখানে যে আমরা, সেখানে যে নতুন ছেলে মেয়েরা গান গাইছে, উঠে আসছে, কম্পোজ করছে, বিশ্ব দরবারে তুলে ধরছে গান বাংলা শব্দের মাধ্যমে, তো এগুলো অনেক বড় বিষয় ভাইয়া, অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে কিন্তু বাংলাদেশের শিল্পীরা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না বাংলাদেশের এরকম দেশের মতন মানুষের সামনে গিয়ে পৌঁছানো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন এই যে আপনি দেখবেন যে একজন শিল্পীর মধ্যে যে বিনয় বা একটা শিল্পীর মধ্যে যে পজিটিভনেস, সেটা কিন্তু আমরা আমাদের সিস্টার মেহরিন মাহমুদের কথা থেকে জানতে পারছি। যে কোনো জায়গা থেকে একটা তুলে আনা, এই যে এত এত ছেলে মেয়ের মধ্যে থেকে তাদেরকে তাদেরকে উৎসাহিত করা, নিঃসন্দেহে এটা অনেক বেশি রকমের আমার খুবই ভাল লাগে ওনার। সবসময় যখনই দেখেছি সবসময় হাসি খুশি, সবসময় উনি এনার্জাইজড যেটাকে বলে। তো আমাদের একজন লিখেছেন যে মোহাম্মদ আবু সাইদ, তিনি লিখেছেন রাজকুমার গানটা শুনতে চাই। তারপরে রেহানা আক্তার লিখেছেন মেহরিন আপু অনেক ভালো একজন মানুষ। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুর দুর্ধর্ষ হাসিতে গানে দর্শক হৃদয়, উনি চিরকাল বেঁচে থাকবেন। তারপরে আমাদের জনি হক, খুব প্রিয় আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা এই রাজকুমার, রাজকুমার কি আমরা শুনবো না?
1: হ্যাঁ শুনবো, যা বলবেন।
0: তাহলে সুপ্রিয় দর্শক আপনারা দ্রুত অনুরোধ করতে থাকেন, আমাদের সিস্টার বলেছেন যা বলবেন তাই শোনাবেন আজকে।

0: Thank you.
1: এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন, আপনাকে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের রাজকুমার ইনতেখাব মাহমুদ, ইনতেখাব সুপ্রদর্শক, আমি বলতে হয় যে ইনতেখাব মাহমুদ ভাই অত্যন্ত বড় কর্মকর্তা, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাজ করেছেন, সিটিসেল থেকে শুরু করে সব জায়গায়। এবং আপনি দেখলেই দেখবেন ইয়া লম্বা একদম নায়কোচিত চেহারার এবং রাজকুমার। আপনার ইনতেখাব মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে, প্রেম কিভাবে শুরু?
0: ও স্বামী ভাই, প্রেম টেমের সময় পাই নাই বেশি। আমার বাসায় এসব দুর্লভ ছিলই না একদম। আমার তো ইচ্ছা ছিল কিন্তু ওসব হয় না। যাই হোক, তো আমার বন্ধু আমাকে মানে আমার আসলে আমি বিয়ে বিরোধী একটা মানুষ ছিলাম স্বামী ভাই। আপনি আপনি তো জানেন, আপনি না
1: আচ্ছা,
0: অনেক দিন ছিলেন, তো বিয়ে বিরোধী মানুষ ছিলাম। বিয়ে হলেই বুঝি আমার সব গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, আমার জীবন হল্ট হয়ে যাবে। এই চিন্তা করে আমি আর আমার আব্বা খুব প্ল্যান করে আমার সব বিয়ে ভাঙতাম। আমরা আম্মা বিয়ে আনতো, আর
1: তাই
0: তো
1: নাকি?
0: তারপর এমন হলো যে হ্যাঁ এমন হলো যে আমার মানে যেটা হয় না বাংলাদেশে, একটা মেয়ের কত বয়স হলো, কোন ক্লাসে পড়ে, এখনো বিয়ে হয় নাই, চাকরি করে, আল্লাহ। তো তারপরে আমার বন্ধু দিলরুবা বললো যে আচ্ছা থাকে, তারা তোকে আমি মানে আমার একটা একটা চয়েস তো ছিল না, যে আই হ্যাভ টু হ্যাভ সামবডি, যে আমার প্রথম চয়েস ছিল যে বাংলাদেশে থাকতে হবে, কারণ সবাই বিদেশে থাকতো তখন, মানে বিদেশের পাত্র।
1: হ্যাঁ,
0: আর আমার ছিল যে আমার থেকে তো একটু লম্বা হতে হবে, তাই না? সব মিলে তারপরে আমার এই বন্ধু আমাকে বলতো যে দেখ এরকম আমার একজন আছে, তো উজু লাইক টু মিট হিম। তখন আমি বললাম না না না, মিট টিট করে এসব ঝামেলা এসব। তারপর সাম হাউ উই মেট, এন্ড দেন ও ইন্তেখাবেরও একটা এরকম, তারও তো না একই মানে আমাদের বয়সে গিয়ে একটা কি হয় যে ইউনো যারা বেশি ক্যারিয়ার করতে যায় তাদের কিন্তু একটু ডিলে হয়ে যায়, ইন্তেখাবেরও সেম।
1: রাইট রাইট,
0: তখন আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস অ্যাট লিস্ট একটা একটা মানে কথাবার্তাতে একটা ওকে ওকে ওকে ওকে ফিলিং হলে পরে ওকে ফাইন। তারপরে পাত্র যে আমি পছন্দ করেছি এটা বাসায় বলাই যাবে না। তখন আমরা আবেদ ভাই আপনারা সবাই চেনেন, যে আবেদ ভাই বিশিষ্ট জার্নালিস্ট,
1: হ্যাঁ,
0: তো আবেদ ভাইকে বললাম, দুই পক্ষই আমরা আবার আবেদ ভাইকে চিনতাম,
1: মানে আবেদ আবেদ খান, আবেদ খান।
0: আবেদ খান যে ভীষণ সুন্দর দেখতে আমাদের আবেদ ভাই, যে জার্নালিস্ট
1: সঞ্জিদা
0: অনেক দিনে।
1: সঞ্জিদা খাতুন আর আবেদ,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: উনি
1: রাইট,
0: তো
1: আবেদ
0: আবার
1: খান
0: হলো
1: সাহেব। হ্যাঁ
0: ইন্তেখাবের বোন, ইন্তেখাবের বোন। আর
1: হ্যাঁ
0: আমার আমার মানে আবেদ ভাইয়ের বোন হলো আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো সেইভাবে আমরা আবেদ ভাইকে গিয়ে বললাম যে ভাইয়া এটা একটু দেখেন না কি করা যায়। তখন আম্মাকে আবেদ ভাই যেহেতু বললাম, সে আম্মা বললো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে। এইভাবে আমরা সামহাউ উই টাইড দ্য নট এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আমার আমার স্বামী ভাই আপনি বলে আমার অনেক ভিতরের খবর আমি বলতে খুব মজা পাচ্ছি। তো আমার বাসায় আমার আমার পরিবারের মানুষও বলেছিল আরে বিয়েটা আগে হোক, এটা 1 মাসের বেশি টিকবে না, অসুবিধা নাই আগে হোক। তো
1: হ্যাঁ
0: তারপরে আমি তো খুব মহা সমারোহে 7 দিন ধরে বিয়ে করেছিলাম আল্লাহর মর্জি। তখন আবার আমি শিল্পকলায় কাজ করতাম আর ওরা আমাকে ভীষণ স্নেহ করত। তো সবাই এসে আমার হলুদে মানে গান গেয়ে হুলুস তুল পার্টি একদম আমার, তখন ওরকম কিন্তু অত উচ্ছ্বসিত বিয়ে শাদী কমই হতো। এখন যেরকম এক্সট্রাভাগেন্ট বিয়ে শাদী, ওই সময় অতটা আমরা আসতে এক্সট্রাভাগেন্ট কুট করা হতো না, কিন্তু আমি মজা করে ভাই বিয়ে করব মজা করে। আর আমার একটা ইয়ে ছিল যে আমার বিয়েতে কোনো কান্নাকাটি হবে না, কোনো এই দেনা মেনা মানে যে আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি সম্প্রদান, মানে ওই যে লাস্ট সিন যেটা আর কি বিয়ে বাড়ি, যে হাত দিয়ে আমার মেয়েকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমি বলছি আমি বিয়ে
1: তুলে
0: করবো, কিন্তু
1: দিচ্ছি।
0: এইসব হবে না, এইসব হবে না, দেখো আমি একটা গরু না, আমাকে তুমি একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিবে এরকম না, ক্যাটল। তো তখন আব্বু তো ভীষণ ওয়ারিড হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। এই জন্যে তো আমি ভয় পেত। তারপর বিয়ের সময় তো ওই মুহূর্ত আসছে শামিম ভাই, যেই সময় সালাম করব, কান্নাকাটি করব, তারপরে চলে যাব, মানে তুলে দেয়া হবে মেয়েকে। আর একটা বিষয় ছিল যে আমি আমার আব্বাকে কাঁদতে দেখতে পারবো না, আমার বিয়ে হবে সব আনন্দ। আব্বু যখনই একটু কান্না কান্না হতো তখনই আমি আর কি কেঁদো না, এরকম এমন কিছু হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম এখানে আছি আশেপাশে এরকম। কিন্তু ওই মুহূর্তটা না শাহিন ভাই খুব খুব বাজে ওই মুহূর্তটা, তো তাও ওই মুহূর্তটা আমি সামাল দিয়ে নিয়েছি, আমার যেরকম নেচার দেখেন তো আপনি, তো সেরকম মতো আমি সামাল টামাল দিয়ে নিয়েছি। আমি আমার আগে আমার শ্বশুর বাড়িকে আমি বলে রেখেছিলাম যে বাবা এই এই সময়টা একটু মানে আই সাম হাউ ম্যানেজ দ্যাট মুহূর্ত, এবং এটা আমি মনে করি যে আমার লাইফের একটা বড় একটা ফিট যে আমি ওই যে সম্প্রদান কারকটা আমি হই নাই, যে তুলে দিলাম আমার মেয়েকে, এই জিনিসটা যে আমার লাইফে হয় নাই এটা আমার জন্য আমি ভীষণ গর্বিত, কারণ এটা রিলিজিয়াস না। হ্যাঁ, তো তারপরে তো তাও স্বামী ভাই আমার গাড়িটা যখন যাচ্ছে শ্বশুর বাড়ির দিকে, মানে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন দেখি আমার আব্বা দাঁড়িয়ে আছে, এবং এমন ভাবে দাঁড়িয়ে আছে যেমন তার মানে সব বাবার এটা হয় যে তার মেয়ে তার চক্ষের ধন তার একটা কি একটা চলে যাচ্ছে। তো সেই দেখলাম যে এত কষ্ট করলাম, আব্বা যাতে মনটা খারাপ না করে, সেই আব্বাটা মন খারাপ করলোই করলো। তো তারপরে আমি হাসতে হাসতে সব আমার থিংস ওয়েন্ট অল রাইট। তো এমনি আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে হ্যাঁ হ্যাঁ মানে
1: আমার দিন
0: মোমেন্ট
1: না, তা আমার ওয়াইফ আমাকে বলে,
0: হুম
1: আমার ওয়াইফ আমাকে বলে যে আমি দেখব যে তুমি তোমার মেয়েদের বিয়ের সময় কিভাবে কাঁদো, যে এই যে আমার তো
0: বাহ
1: 3 কন্যা আর 1 জন স্ত্রী মাত্র।
0: ডোন্ট
1: হ্যাঁ,
0: ডোন্ট
1: উপমা
0: ক্রাই
1: উপমা ইসলাম রূপা
0: নাই
1: লিখেছেন যে হ্যাঁ কন্যা সম্প্রদায়। হ্যাঁ জি জি বলে
0: হ্যাঁ, মানে লিবারেটেড ওমেন হওয়ার জন্য কিন্তু
1: সিস্টার,
0: কোনো
1: আপনি কি যেন
0: বই খাতা
1: বলছিলেন?
0: জি যে কোনো বই পুস্তক বা আইন না, লিবারেটেড হতে
1: জি
0: হলে আপনার নিজেকেই আসলে ওই রকম পর্যায়ের মানসিকতার অধিকারী হতে হবে যে হ্যাঁ আমি আমার এই পছন্দের জায়গাটা বা আমার জন্য যেটা পছন্দ সেটা আমি যাতে ক্রিয়েট করে রাখতে পারি আমার আশেপাশে, খুব বেশি বিতর্কে না গিয়ে বা খুব বেশি সোশ্যাল টার্মোয়াল ক্রিয়েট না করে আমার জীবনটাকে আমি কিভাবে সাজাতে চাই সুন্দর করে, এইটাই
1: কিন্তু
0: আসলে আমি
1: এটা কিন্তু
0: মনে
1: খুব
0: করি যে
1: ইন্টারেস্টিং যে আপনি এত অল্প সময়ের মধ্যে ইনতেখাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং আপনি বলছেন যে আমার সম্প্রদান করাটা আমি পথ করবো না, এইভাবে হতে হবে, আমি বাবা মার করতে পারি না, সেই বিষয়টা এত দ্রুত আপনি জাজ করলেন কিভাবে, মানুষটাকে কিভাবে নির্বাচন করলেন এটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আমাদের সাথে সৌগত আলী সাগর ভাই যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন যে নতুন উদ্যোগ ত্রিতাল বাংলা ইউএসএ বেশ টানছে, মেহরিনকে শুভেচ্ছা। সাগর ভাইয়ের কমেন্ট আমি পড়লাম এই কারণে, এই যে আবেদ ভাই আবেদ খান, তিনি কিন্তু ভোরের কাগজে একটা কলাম লিখতেন, কলামটার নাম হচ্ছে টক অফ দ্য টাউন। কাগজে আমি সাগর ভাই আমরা একসাথে কাজ করতাম, সাগর ভাই আমাদের সিনিয়র, উনি অর্থনীতিবিদ করতেন, আর আমরা ফিচারে সঞ্জীব দার সাথে। আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত, বায়জিদ গোস্বামী লিখেছেন খুব মন খোলা মানুষ মেহরিন আপু, লাকি আকান স্যারের ট্রিবিউট প্রোগ্রাম শিল্প আমরা অনুষ্ঠানে আমি ওনাদের সামনে লাকি আখান স্যারের ব্যান্ডের সাথে গান করেছিলাম, বাহ গুড, আপনি তিনি আমাদের অনুষ্ঠান ইয়েতেও গান করেছেন। তারপরে আপনার এখানে রাইট রাইট রাইট, আপনার কিন্তু গানের অনুরোধ করলে এখন আমাদের মেহরিন আপু সেটা শোনাতে পারেন। আর আমরা এটা বললাম যে আবেদ খান ভাই কিন্তু আরো অনেকেরই ঘটকালি করেছেন আমি যতটুকু শুনেছি, তো আপনি এই মানুষটাকে কিভাবে নির্বাচন করবেন?
0: ইন্তেখাব
1: আমরা আর
0: ওটা
1: 10-12 মিনিটের,
0: হ্যাঁ ওটা হয়ে যায়, এগুলো আসলে
1: হ্যাঁ
0: কোথা থেকে যে বলে যায় এটা বলা মুশকিল। হুম হুম
1: ওকে, একজন বলেছেন আপনি বাচ্চু ভাইয়ের সাথে একটা গান করেছিলেন, নারী বা কোন একটা এই জাতীয়, ওই ওই আয়ুব বাচ্চুর সঙ্গে আপনার স্মৃতিটা একটু শুনতে চাই। কারণ আমরা যেরকম দেখেছি বাচ্চু ভাই একটা অসাধারণ মানুষ ছিলেন, এত বড় মাপের মানুষ, যিনি আজম খানকে গুরু সম্মান দিয়ে ফেলছেন, যিনি একটা ইয়াং জার্নালিস্টকে আমাদেরকে অত্যন্ত বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন অত্যন্ত খোলা মনে, তারপরে অনেককে উৎসাহ দিচ্ছেন, নতুন নতুন ছেলে মেয়েদেরকে বড় বড় জায়গা করে দিচ্ছেন যে এই প্ল্যাটফর্মে এসে গান করো। আপনার সাথে আয়ুব বাচ্চুর স্মৃতিটা একটু শুনতে চাই, এবং আপনি বাচ্চাটা করেছেন সেটা একটু শুনতে চাই আপনি একটু স্মৃতিটা।
0: আমার মানে এই গান বাজনার জগতে বাংলাদেশে যেই আসবে না কেন, বাচ্চু ভাইয়ের মানে সামনে দিয়ে আসবে। তা আমি যখন শুরুতে অনেক আগে, সেটা আমার অ্যালবামের অনেক আগেই, আমরা একটা ব্যান্ড হান্ট প্রোগ্রামে গান গিয়েছিলাম, তখনও বাচ্চু ভাই যাচ্ছিল। তো তারপরে তখন আমরা সেকেন্ড হয়েছিলাম যে আমি, তো তারপরে আমার অ্যালবাম বেরোলো 2000-এ, তার ওটার সময়ও বাচ্চু ভাইয়ের একটা মানে মোট কথা, তারপর গান একবার একটা মানুষ গায়িকা হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বাচ্চু ভাই থাকছে যাচ্ছে, আমি একটু বড়দের আবার একটু ভয় পাই, আমি বড়দের থেকে একটু বেঁচে বেঁচেই চলি। তো তারপরে দেখা গেল যে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে মানে র্যাম্প করা, যেমন ফ্যাশন শোতে কিন্তু আমি গান গেয়েছি ওনার সাথে, আনন্দ ধারা এরকম একটা ম্যাগাজিনের একটা লঞ্চিং বা এরকম কিছুতে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তারপরে
1: হ্যাঁ
0: দিয়ে
1: লাখ সুন্দর
0: এটা কিন্তু হ্যাঁ। আর
1: সাদা
0: ওই
1: চৌধুরীর
0: আমার
1: সম্পাদনায়,
0: হ্যাঁ আমার প্রথম কাভার স্টোরি জানেন আনন্দ ভুবন, ওই সারেগারে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: পাতার প্রথম আমার কাভার স্টোরি হলো আমি বাচ্চু ভাই হাসান ভাই, এবং আমি আমার জন্য একটা মানে এত ছোট একটা মানুষ মাত্র এসছে, তাদের তার প্রথম কাভার স্টোরি এরকম এত বড় বড় মানুষদের সাথে। তো এইভাবে কিন্তু আমাকে অনেক সুযোগ আশকারা দেয়া হয়েছে। তারপরে গান খুব বেশি হয়নি ওনার সাথে আমার, তো তাও বলা যায় যে ধরেন একসাথে অ্যাপিয়ার করা একটা মানে, যদি ওই আনন্দ ভুবন বা যেটা আমি র্যাম্পের কথাটা বলছি, বিনোদন বিনোদন পত্রিকার, তো ওই যেটা বলছি আমি, ওটা যদি এই যুগে হতো তাহলে তো ফেসবুক তো ফাটিয়ে দি। হ্যাঁ বাচ্চু ভাইয়ের সাথে আমি র্যাম্পে ক্যারিয়ার আছি মানে সব লাইভ ক্রস হয়ে যেত একদম, তো ওই সব ওই আমলে চুপচাপ। তা আমি এখন মনে করি, তারপরে গান টুকটাক গাওয়া হয়েছে ওই সময় বাচ্চু ভাইয়ের সুরে, আর আমি তো এমনি গান একটু কমই গাই, তাও যা গাওয়া হয়েছে আমি মনে করি যে যথেষ্টই ওনার সাথে আমার। তারপরে কোথাও গেলে আমি একটু যে বললাম বেঁচে বেঁচে একটু চলতাম, তো উনি ডেকে কথা বলতেন, কি খবর তোমার, কি করছো, আর আমার সাহেবকে সবাই চিনতো, তো ওইটা একটা রিলেটেড ইয়ে ছিল। তারপরে বিডি আইডল ওয়াজ বিগ, হ্যাঁ ওইটার সময় আমাদের সবচেয়ে বেশি সখ্যতা 3 রাত, এবং তখন বাচ্চু ভাইয়ের শরীর বেশ খারাপ, এবং আমি মানে সারাক্ষণ ভয় লাগতো আসলে। তারপরে যখন আমরা আমাদের আনভেইলিং হচ্ছে বিডি আইডলের জাজেসদের, তখন বাচ্চু ভাইয়ের শরীর প্রচন্ড খারাপ, মানে এত খারাপ ওইটা সামনে উনি এই যে শিক্ষা বড় ভাইদের কাছ থেকে যে সামনে কিন্তু কখনো উনি ওনার ব্যক্তিগত বা শারীরিক কোন রকমের দুঃখ দুর্দশা আনেন নাই, যখন বিডি আইডলের আনভেইলিং হয় বাচ্চু ভাই তখন মানে প্যারালিসিস এর মতন একটা সাইড, উনি কিন্তু গিটার ধরতে পারছেন না, এবং কেউ একজন এসে গিটারটা পড়িয়ে দিল, তখন উনি ছবি তুললেন, এবং মানে আনভেইলিং এর স্টেজটা ছিল এমন রিভলভিং স্টেজ, এবং উনি দাঁড়াতেই পারছেন না ঠিক করে, তখন শামীম ভাই এলেন হেল্প করলেন। তো আমার সব সময় মনে হতো বাচ্চু ভাই ভালো আছেন, ঠিক আছেন, হ্যাঁ ঠিক আছি। তারপরে ওই সময় ওনার ফিজিওথেরাপি, এটা ফুড ফুড ওয়াজ অলওয়েজ সো ব্যাড, মানে বাচ্চু ভাইয়ের পছন্দ ছিল পিৎজা আর পিৎজা আর পিৎজা, তো এই আর কি, কুডন্ট ডু মাচ, ইউ নো বললে মানে ভালো ভাবে যে খাবে একটা জিনিস, মানুষ যে খাওয়ার সময় তাকে কি আর বলা যায় যে না এটা কেউ না বা এরকম করো না, তো ওই রকমই না হঠাৎ করে।
1: সেটাই
0: তবে আমি মনে
1: সেটাই
0: করি
1: সেটাই
0: এত বড় মানুষ যে হয়তো উনি নিজেকে বুড়ো দেখতে চান চাইতেন না, বা হয়তো বা এই যে এই লকডাউনের ভিতর থাকলে যে বাচ্চা ভাই কি করতো, মানে আমি ভাবি যে আসলে আমি তো ভাবি যে আমি ভীষণ মিস করি লোকটাকে, ভীষণ মিস করি। আমার খুব রাগ যে উনি চলে গেল আমাদের ছেড়ে, সবাই এভাবে এভাবে খুব আমার অভিমান ব্যাপারটাতে অনেকের মতোই। কিন্তু আমি মনে করি যে হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছে কোনো সময় প্রার্থনা করেছিল যে আমাকে তুমি সেই সময় নিয়ে যাবে যেই সময় এলভিস প্রিসলিদের মতো আর কি, যে পিপল আর লাভিং মি টু দ্য টপ মোস্ট অ্যান্ড দেন আই এম গন, আই এম জাস্ট গন। তো হতে পারে যে ইটস আ ম্যাজিক্যাল, ইটস আ কি বলে প্রিঅর্ডেইনড টান্ট অর সামথিং, বড় সঙ্গীত কর্মীদের বোধহয় এরকম একটা অশরীরী কোনো যোগাযোগ থাকে, যখন তারা সেটা চায় সেটা হয়ে যায়। আই ডোন্ট নো, ইটস রিয়েলি আই ডোন্ট নো। হ্যাঁ তো এই আর কি।
1: সেটাই,
0: তারপর
1: আয়ুষ
0: আমি
1: বাচ্চু একজন মানে আমাদের মানে ওনার সম্পর্কে বলে তো আসলে একবার শেষ করা যাবে না।
0: না
1: হ্যাঁ, এবং উনি আপনি
0: রিয়েলি
1: আমি আপনি বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছেন, এইটা একটা বড় ব্যাপার যে আপনি আয়ুষ বাচ্চু ওনাকে পেয়েছেন, আপনার আপনি কাজ করতে পেরেছেন। আমরা যে কাজ কর আমরা যে ওনাকে পেয়েছি দেখেছি সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ডিজি ইসলাম দেখছেন, আমাদের হাবিবুর রহমান তিনি বলেছেন নিরন্তর ভালোবাসা রইল, আবু হানিফ বলেছেন যে আমার
0: ভাই
1: ঢাকা গ্রেট কনভার্সেশন এটা। আর আপনার 2006 এ একটা অ্যালবাম বেরোলো ডোন্ট ফরগেট মি, ইংরেজি নাম কেন ছিল?
0: ও এটা তো আসলে ভাইয়া কাজটাই করা হয়েছিল কলকাতায়, এটা ছিল তারা মিউজিক তখন প্রথম লঞ্চ। আমি কিন্তু তারা মিউজিকেরও লঞ্চিং আর্টিস্ট, আমি কিন্তু মানে বিভিন্ন রেডিও বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও তারা মিউজিকের আমি লঞ্চিং আর্টিস্ট। তো সেখানে রতিকান বাসুদ আমাকে খুব স্নেহ করতেন, তো রুবান আপাও ছিল তখন একজন সভা একজন পরিষদের আর কি, মানে সভাসদ আর কি তারা মিউজিকের। তো আমাকে বলা হলো যে তুমি তোমার একটা অ্যালবাম করতে চাই আমরা। তো অ্যালবামটা হলো কলকাতায় রকেটদার সুর সংযোজনা এবং লিরিক্স। তো তারপরে কি হলো সামহাও ওটা রিলিজ পাওয়ার ডিলে হচ্ছে, তো তখন আমি বললাম যে কেননা আমি বাংলাদেশ থেকে এটা তাহলে রিলিজ করি এত কষ্ট করে সুন্দর একটা অ্যালবাম। তখন সাগর ভাই চ্যানেল আই মিউজিক থেকে ওটা রিলিজ করে দিত, তো ওটার টাইটেল ট্র্যাক ছিল একটা গান ছিল আর কি ডোন্ট ফরগেট মি। তো আমরা মনে করলাম যে ঠিক আছে ওইটাই ওইটাই
1: শুনবো
0: হোক,
1: একটু গানটা কি শুনবো? কারণ এই যে বেশ
0: ডোন্ট ফরগেট
1: কয়েকজনে
0: মি
1: অভিযোগ করছে আপনার কণ্ঠে একটা ইংরেজি গান শুনতে।
0: হ্যাঁ ইংরেজি গান শোনাবো, বাট এই ডোন্ট ফরগেট মি খালি একটা লাইন ইংলিশ। আমি
1: ওকে
0: ওখানে
1: ওকে
0: একটা আমাদের যে গানটা আমরা খুব পপুলারলি করি আর কি তোমার জন্য, এটা একটা দেশের গান আমি শোনাই ওইটা।
1: ওকে ওকে ওকে শুনি তাহলে।

0: এখান থেকে আরেকটা গান আছে মাঝি, যেটা ছোট বাচ্চারা খুব
1: হ্যাঁ,
0: পছন্দ করে, কারণ সুমন ভাই
1: এই গানটা
0: গানটা
1: আমি বহুবার শুনেছি জানেন। আপনার এই গানটা আমার এত সুন্দর লাগতো, সুরটা এত এত রিদমিক, এত সুন্দর লাগতো, আমি বহুবার শুনেছি গানটা, আমার গাড়িতে এটার সিডি আছে। জি, তারপর আপনি যেটা
0: থ্যাংক ইউ
1: বলেছেন,
0: থ্যাংক ইউ। তো মাঝি গানটার অ্যানিমেটেড ছিল ওই সময় ভিডিওটা, তো আই জাস্ট সিং টু লাইন্স ফ্রম দেয়ার।
1: প্লিজ প্লিজ।

0: Mi vorrei.
1: বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আমরা দেখেছি, ধরেন আপনার আপনার গানের প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্ট বিষয় থাকে। আপনার জীবনে, আপনার চলন বলনে যেরকম চাঞ্চল্য, আপনার সিদ্ধান্তে যেমন চাঞ্চল্য, আপনি যেমন প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেন, আপনি যেরকম ভাবেন মানুষকে নিয়ে, সেরকম ভাবে আপনার গানগুলো কিন্তু খুব স্পিডি। আপনার ভেতর এই শক্তিটা আপনি কিভাবে পেলেন? আপনি কেন অন্য
0: আসলে
1: আট
0: আমি
1: দশটা মেয়ের মতো একটা গম্ভীর মেয়ে বা মেয়ে হলেন না?
0: ও আমার বাসা আসলে হাসির ফোয়ারা। আমার আব্বা আম্মা সবাই হাসির পাগল আর কি, মানে আমার আব্বা ভীষণ জোরে জোরে হাসিটা আমাদের একটা একটা বাই ডিফল্ট। আর আমি যে চাঞ্চল্য, আমার গানের ধারাটা আসলে পপ, সামহাও আমি চাই যে আনন্দটাই বিলাই মানুষের কাছে, কারণ সবার একটা পার্সোনাল জোন থাকে। এই জোনটা আসলে সব সময় এত হাস্যোজ্জ্বলতা হয় না, কারণ আমি মানুষ, শুধু মানুষ না, আমি একজনের মেয়ে, একজনের মা, একজনের স্ত্রী, আরো আরো বাসায় আরো হাউস হোল্ড হেল্প আছে, যাদের কাছে আমি ম্যাডাম, এবং এরকম তো বিভিন্ন রোল আমাকে পালন করতে হয়, এবং সবার সাথে যদি এরকম হাস্যোজ্জ্বল থাকি তাহলে তো ছেলে মেয়ে মানুষে করা যাবে না। তো এই জন্য আই এম নট এট অল আই এম নট এট অল মানে কি বলবো, যে যেভাবে পোট্রি করি আমার আমার যেটা স্ক্রিন সেলফ, ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট দ্য কন্ট্রারি। কারণ আমার আমি ক্লাস 8 থেকে আমার বাবা তার মানে ইল, এবং একটা সময় প্রায় 6-7 বছর, আপনি জানেন ওই সময়গুলো, 6-7 বছর স্পেশাল যখন বিডি আইডল চলে তখন আমার আব্বা ক্রিটিক্যালি ইল, এবং এখন আমার মা ক্রিটিক্যালি ইল। তো আমার জীবনটা আসলে কেটেই সেই সব ডিসিশন মেকিং, এবং ওগুলো যদি ধীরস্থি ঠান্ডা মাথায় না করে আমার ডাক্তাররা বলতে পারবে যে আমার রোল গুলো আইসিইউর বাইরে ভিতরে। তো ওই সময় যদি আমি ধীরস্থির না থাকি, বা প্রতি মুহূর্ত যদি আমি খুব ফোকাস না থাকি আমার সবকিছুতে, তাহলে তাহলে আসলে কঠিন, কারণ চাঞ্চল্য জীবনের ক্ষেত্রে প্রকাশ করাটা বোকামি। আর সিদ্ধান্ত যেটা আপনি বললেন, আমি কখনো সিদ্ধান্ত হুড়তুড় করে নেই না শামীম ভাই। আমার একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনি দেখবেন আমার একটা গান তৈরি করতে হয় 2 বছর লেগেছে, একটা অ্যালবাম করতে অত বছর লেগেছে, মানে ইটস ভেরি ফানি, বাট আই টেক আ লং টাইম বিফোর আই ডিসাইড অন সামথিং। মানুষ বিরক্ত হয়ে যায়, আমার ফ্যানরা বিরক্ত হয়ে যায়, তাও আমি বলি ভাই রোশো, যখন সময় হবে, যখন একটা ভালো কিছু হবে তখন পাবে, এবং ভালো কিছু হতে সময় লাগবেই, ধৈর্য ধরতে হবেই, এটা আমার বিশ্বাস। আই টেক আ লং টাইম টু ডু থিংস, লং টাইম, মানে যদি সারা
1: তাহলে
0: জীবনে
1: এই যে
0: যদি তুমি
1: তুমি আছো বলে, আমরা আমরা যদি মাঝখানে একটু চাই, যে তুমি আছো বলে 2008-এ বের হলো আপনার অ্যালবাম, এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। তারপরে আপনার আমরা সেভেন 2017-এ বের হলো, সেভেন সেভেন নামটা কেন ছিল? আর তুমি আছো বলে আপনার প্রত্যেকটা অ্যালবামের নামে কিন্তু একটু রোম্যান্টিক, গানগুলো তাই। তো এখন ধরেন আপনি ওই সময়টাতে, এই যে আপনার যখন ওই অ্যালবামটা বেরো তুমি আছো বলে, ওইটা প্রচন্ড হিট হলো। তা আপনি প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখছি আপনি একটু ধীরে ধীরে ধীরে সময় নিয়ে আপনি কাজটা করছেন, কাজটা অত্যন্ত সুন্দর হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তারপর আপনি এখন এলেন এমন একটা জায়গাতে যখন সিডি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু কোনো কপিরাইটের বালাই নাই, এদিকে নাই ওদিকে নাই, কে নিচ্ছে কপিরাইট, কোথায় অনিয়ার হচ্ছে, কোথায় যাচ্ছে, এই সময়টার পার্থক্যটা আপনি কিভাবে দেখেন, বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
0: তুমি আছো বলে, আপনি বলে সেভেন এর, হ্যাঁ তুমি আছো বলে ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালবাম, কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমার যে চটুলতা যেটা আপনি বললেন ওটা কিন্তু তুমি আছো বলে তো অনেক কম। তুমি আছো বলে ইজ মোর সম্বার, মোর মোর মোর ম্যাচিওর্ড, মোর কি বলবো, মি অ্যালবাম বলবো আমি ওটাকে, যে ওখানে আমি প্রাধান্য দিয়েছি স্পিড, প্রাধান্য দিয়েছি আমার ভয়েসের রেঞ্জ এগুলোকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি এর আগের রাজকুমার বলেন, সেটা থেকে অনেক মানে একদম একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তা আমাকে অনেকেই বললেন যে তুমি হঠাৎ করে এটা কেন করলে, তোমার সবাই জানে তোমাকে একরকম, তুমি এটা এটা মানে দিস ইজ আ দিস কুড বি আ জিওপার্ডি টু ইউর লুক, টু ইউর যে পার্সোনা ইউ ওয়ান্ট টু পোর্ট্রে। আমি বললাম যে না, আমার ভালো লাগার জায়গা থাকতে হবে আমার গানের মধ্যে। আমি দেখি তো যে আমার ভালো লাগার জায়গা থেকে আমার শ্রোতা দর্শক আমাকে ভালোবাসে কিনা। তো যেটা কিনা আপনি আদর করে করবেন, যেটা আপনি ভালোবেসে করবেন, গানটা তো ভালোবাসারই একটা ভেদ, তো সেটা সেভাবেই মানুষের কাছে পৌঁছবে। এবং আমি কোনো কার্পণ্য করি না, কোনো কসরত ছাড়ি না যে একটা গানকে যেভাবে সুন্দর করা যায়, যার হাতে জিনিসটা সুন্দর হবে, সেই কম্পোজারদের সাথে আমি মূলত কাজ করি এবং যাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথেই কাজ করেছি। এবং এইভাবে আমার যাযাবর এলো 2019-এ এবং ভিডিও এলো 2020-এ, এবং যাযাবরও সেরকমই অনেক ঘেটে ঘুটে কেটে ছেটে বুঝে শুনে করা একটি কাজ, জাহাঙ্গীর হাজার দীপন ফুয়াদ ইবনে রাব্বি। তো ওইটাও শ্রোতা প্রিয়তা পেয়েছে, দেখবেন আপনি আমার ভিডিওটা। তো এই তো। আর হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড পার্ট অফ ইয়ার কোয়েশ্চেন
1: একটা প্রশ্ন ধরেন, এই যে আপনার, আপনি যে যখন সিডি বেরোতো, আপনাদের সবার ক্যাসেটের সময় থেকে সিডির যুগে আমরা আসলাম, তারপরে এখন দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা এই যে কথা বলছি, আমরা ফেসবুকে বসে কথা বলছি, সোশ্যাল আমরা এটা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং আমাদের অন্যান্য সবকিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি আসার আগে, আমি যখন বাংলাভিশনে কাজ করতাম, তখন আমরা একবার বিভিন্ন বড় বড় বিজ্ঞাপনী সংস্থাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখনকার প্ল্যানিং কি, সামনে কি করছেন। তার বলেছে যে আমরা টেলিভিশন চ্যানেলের যে বাজেট, তার 60% বাজেট আমরা নিয়ে যাচ্ছি, সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। এটা কিন্তু 1 থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না, 15 বছর আগে ভাবতেই পারতো না কেউ যে এটাই সম্ভব। তো এখন আপনি কেমন ফিল করছেন এই সময়টাতে? পজিটিভ দিক কি?
0: আই এম অলওয়েজ পজিটিভ শামিম ভাই, অলওয়েজ পজিটিভ অ্যাবাউট চেঞ্জেস। কারণ সেই বাদশাহ আকবরের দরবার থেকে কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসেছে। ওই সময় কিন্তু মানুষ বৈঠকে গান করত, ওই সময় কিন্তু ইয়ে হতো, মানে দরবারি গান হতো। সেখান থেকে যখন খেয়াল আসলো না প্রথম, তখন সবাই বলল ছি খেয়াল কেউ গায়, হ্যাঁ দরবারি গান মানে ওই ওই আর কি। তো এখন তো এখন তাহলে কি ভাঙতে ভাঙতে গান কই এসছে না? আর সেই মিডিয়া মানে মানুষের জন্যই তো আপনার গান, ওই বাদশার দরবারেও তো 4টা মানুষ বসে গান শুনতো, তারপর সেটা ওপেন ওপেন হলো, তারপরে সেটা তো ওই টেলিভিশন গত 1-2 বছরের ফেনোমেনা। কিন্তু আপনি দেখেন যে মানুষের জন্যই কিন্তু চেঞ্জ, আপনার শ্রোতার জন্যই গান, শ্রোতার জন্যই শিল্পী, এবং শ্রোতা পর্যন্ত বেশি বেশি পৌঁছানোর জন্য টেকনোলজি। তো এখন যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু বাউন্ডারি নাই কোনো, মানে আগে যে টিভির 4 দেয়ালের ভিতরে একটা চ্যানেল ছিল সেটা, হ্যাঁ ইম্প্যাক্ট আর অনেক বেশি ছিল, কিন্তু এখন যে টেকনোলজি শিফটের বিষয়টা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য। আর শিফট গুলো কিন্তু হয়ই যখন মানুষ ওই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে, হুট করে কিন্তু চাপিয়ে দেয়া হলেও মানুষের অ্যাকসেপ্টেন্স যখন থাকে ওই ডিসিশন মেকিং গুলোতে, তখনই কিন্তু চেঞ্জ ওভারটা হয়ে যায়। যেমন সিডি থেকে যে কখনো একটা পেন ড্রাইভ বা ওইসবের মধ্যে যাবে এটা এটা কেউ ভাবে না, বা ক্যাসেট থেকে যে সিডিতে যেতে পারে, আরে নতুন টেকনোলজি, আরে আবার মেশিন কিনতে হবে, গেছে হয়েছে, এখনো ওই পেন ড্রাইভ বলেন যাই বলেন হয়েছে, সেটাও শেষ। এখন MP3 লিঙ্ক সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন ফেসবুক মেসেঞ্জার, দিস ইজ ক্রেজ। বাট দেন আগেইন থিংক যে আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে, সেটা সহজলভ্য করে দিচ্ছে। আপনি আইটিউনস এ মেহরিন খুঁজবেন, পেয়ে যাবেন, পয়সা দিবেন, আপনার মোবাইলে মেহরিন পাস থাকবে। তো এইরকম জিনিসগুলো is everywhere. তো আমাদের আর্টিস্টদের এখন এন্ডেভার থাকে যে উইল বি অ্যাভেলেবল এভরিওয়্যার, আমাদের স্পটিফাইতে থাকতে হবে, আমাদের যেখানে যেখানে মানুষ আছে, মানুষের অ্যাক্সেস আছে, সেখানে সেখানে ভাই আমাকে থাকতেই হবে। তো এটা একটা কষ্ট, বা সেই কষ্ট লাঘবেরও আরো সিস্টেম আছে। কিন্তু আমি বলছি যেটা, যে শিফট গুলো ইজ অলওয়েজ ফর দ্য বেটার, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আপনি শিল্পী হিসাবে আপনাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য টাইম। তো এখন যে যত বেশি দ্রুত ফিট হয়ে যেতে পারবে সে তত বেশি সার্ভাইভ করে যাবে বা টাইমটাকে এনজয় করতে পারবে। আর ওই শিফটের জন্য একটু
1: রাইট
0: একটু তো চোখ কান খোলা, যেমন আমি এখনো আই এম ইয়েট টু লার্ন অ্যাবাউট দ্য নিটিগ্রিটিস অফ অফ ডিজিটাল ওয়ার্ল্ড, বাট আই এম লার্নিং, আই হ্যাভ ফ্রেন্ডস, আই এম ট্রাইং টু বি এডুকেটেড এভরি মোমেন্ট। এবং কোভিড এর সাথেও আমাদের আমাদের কিন্তু পাল্লা দিয়ে চলতে হচ্ছে শামীম ভাই, আমাদের কিন্তু নিজেদের গ্যাজেট সব করতে হচ্ছে। সো একটু নেগেটিভ সাউন্ড হলেও আমি বলবো পজিটিভ, পজিটিভ সাইড, নাহলে আমার পুরো আমেরিকার একটা টিকিট কেটে গিয়ে আপনার স্টুডিওতে বসে ইন্টারভিউ দিতে হতো, আর এখন আমি জাস্ট ক্লিক অ্যাওয়ে। সো ইটস অলওয়েজ ইউ হ্যাভ টু লুক এট
1: একদম
0: দ্য বেটার
1: একদম একদম
0: সাইড অফ। হ্যাঁ
1: তবে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাটা ধরেন আমি আমি অতটা সহজ এত সহজ করে আমি কাউকে বলতে দেখি নাই। ধরেন যেখানে মানুষ আছে সেখানে আমাকে যেতে হবে। এখন সেটা যদি টেলিভিশনে থাকে আমি যাব, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে আমি যাব, সেটা যদি সরাসরি হয় সেখানে আমি যাব, মানে আমার শ্রোতাদেরকে রিচ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবাই বলছে তুমি আছো বলে গানটা শুনতে চাই। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটা?
0: আমার সবচেয়ে প্রিয় গান আমি আপনাকে শেষেই শোনাবো, আমি তুমি আছো বলে শুনিয়ে দিই।
1: আচ্ছা, ওকে।

0: শফিক তুহিন, হাবিব ওয়াহিদ, ভরত মিয়া, রাজকুমার, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, আর কি গান গেয়েছি, ডোন্ট ফরগেট মি বলেছি, আর কি গান, আনাড়ি, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি অ্যান্ড মনিরুল আলম টিপু।
1: আমার কাছে প্রশ্ন, ধর আপনার সুরগুলো যে এরকম মেলোডিয়াস হচ্ছে, এরকম আপনার কোন কোন জায়গাতে আমরা দেখছি যে খুব চঞ্চল হচ্ছে, এটাতে আপনার প্রভাব কতটুকু, আপনার সুরকারের প্রভাব কতটুকু?
0: সুরকাররা তো অবশ্যই খুব বিরাট বিরাট মানুষ, আমার সুরকার গুলো লক্ষ্মী বন্ধু প্রবণ মানুষ তো আমাকে ভাইয়া। হ্যাঁ, এগুলো আসলে তখনকার একটা ফিলিং এর মতো, যেমন আনাড়ির প্রথম আনাড়ি যখন আমরা মাইক্রোফোনের সামনে যাব, তখন
1: একটু ছোট্ট
0: তো
1: একটা
0: অনেক
1: বলে নেই,
0: মজা।
1: একজন একজন লিখেছেন যে জাহেদা সরকার লাকি, তিনি লিখেছেন যে আমি দেখছি নরসিংদীর চিনিসপুর থেকে, আপনার কাছে কেমন লাগছে? নরসিংদীর চিনিসপুরেই আমাদের এই মেহের মামার আপার ভূইয়া বাড়ি। আচ্ছা, তারপরে আপনি বলেন, বলছিলেন যে আপনার গানগুলো কেন এরকম মেলোডি এরকম ইয়ে হচ্ছে।
0: এগুলা আসলে শামীম ভাই, আমি ওই আমাকে দিয়ে দিল দীপন ভাই, যে গান তো রিহার্স করেছি আমরা কিন্তু স্টুডিওতে বসে আগে, তো তারপর যখন আসলেই স্টুডিওতে গেলাম, মাইক্রোফোন বড়, শ্রুতি বড়, স্টুডিও বড়, মেশিন পত্র, ও মাই গড, তো আমি বললাম যে কি করব, কি গাবো, তখন যাও দেখো, তো ওই জানারি গাওয়া হলো আর কি। তারপরে এই যে লাস্ট অব্দি যাযাবর গিয়েছি না 2019-এ, যাযাবরটা যতক্ষণ না যাযাবর, যে আমি আমি যে যাযাবর ওয়ার্ডটা বলবো শাহিম ভাই, এই ওয়ার্ডটার পিছে হতে হবে সেই রকম একটা পাঞ্চ, যেটা ইটস নট গোয়িং টু বি ইজি টু রেপ্লিকেট, ইউ নো, যে আমার এটা সিগনেচার একটা কিছু হবে, যে যাযাবর বললে যেন মানে আপনি মানে ওই এনার্জিটা ফিল করেন, যেটাতে যেটা আমি চাইছি যে আপনি ওই রকম একটা আউটপুট যতক্ষণ না দিলাম দেওয়া হলো। অফকোর্স ইটস আ মোমেন্ট থিং, কোনো ফর্মুলা নাই, কোনো কোনো রিহার্সাল বলে কিছু, ইটস জাস্ট আই উডন্ট আই ডোন্ট নো শাহিম ভাই। তারপর তুমি আছো বলেও হাবিব একদিন আমাদের হলো না গানটা, ভালো লাগছে না, হচ্ছে না, আমি বলো আজকে হইব না, বা আরেকদিন গিয়েই হয়ে গেল, মানে সেদিন হেডফোনটাও আমি মনে হচ্ছিল যে না হেডফোনটা আজকে, আগের দিনটা ভালো ছিল, আজকে ভালো না, তো কিন্তু ওই দিনকার গানটাই সবার কাছে খুব খুব ভালো লাগার মতো হয়ে গেল, তো আসলে কিছুই বলা যায় না কখন কি

0: আমি সব বাকি যে আমার হিস্ট্রি ওখানে আমি কি আছি করে জানি, বাট যাযাবরটা ভাই আমার আমার ভীষণ প্রিয় একটা গান। আর আমি সত্যি ওইটার যে সাকসেস এনজয় করেছি, আমি প্রথম বুঝতে পেরেছি যে মানুষ আহা একটা গান পছন্দ করেছে, এবং এবং এটা আমার একটা বিরাট ইনপুট আছে এই গানটার ভিতরে। উই রিয়েলি স্ট্রাইভড টু ডু দ্যাট। আমি বিটিভির আনন্দ মেলার এবারেও উপস্থাপনা করেছিলাম গত 2019 সম্ভবত, তো ওইটাতেও এটা টেলিকাস্ট হয়েছিল গানটা। তো ইট ওয়াজ আ বিগ থিং ফর মি, মানে আমি কত বড় গান গেয়ে ফেলেছি জানি না, বাট আমার
1: আমরা বুঝতেই পারছি যে আমরা বুঝতে পারছি যে আপনার প্রিয় গান কোনটা এবং কোনটা আপনি,
0: না না না না
1: তাই না?
0: না না এটা না, এটা প্রিয় ইন দ্য সেন্স ইয়া, বাট আমার আরেকটা গান আমি আপনাকে শেষে যাওয়ার সময় শোনাবো, এটা ইজ ডিফারেন্ট।
1: তাহলে যাচাইপত্র গাইবেন না?
0: যাযাবর গাইবো, আপনি শুনতে চাইলে তো অবশ্যই গাইবো।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে সবগুলো শুনতে চাই, কিন্তু এখন আপনার কাছে তো সব বেশি শুনতে চাওয়া তো একটু অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। আমি তো একটু ভদ্রলোক।
0: আচ্ছা মাই কাম অন, ব্রাদার্স আর নেভার টু ভদ্র, না ব্রাদার্স নেভার
1: থ্যাংক ইউ
0: শুড বি ভেরি ভদ্র, ইট শুড বি ডিমান্ড।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে যা যা বল
0: যা যা বল।

0: চলো। দিস ইজ দ্য ভিডিও, আমরা ইজিপ্টে ওটার কয়েকটা জায়গা পিকচারাইজ করেছি, তো প্লিজ লুক, প্লিজ সি দ্য ভিডিও, অলরেডি ভিডিও আছে এটার। তো
1: নাইস নাইস, আমরা এক পর্যায়ে। তা আমার প্রশ্ন যে আপনার এখন ড্রিম কি, আপনি সামনে আর কি অ্যাচিভ করতে চান, কোন কোন কাজটা আপনি মনে করছেন আপনার বাকি আছে বা সামনে পরিকল্পনা আছে?
0: এখন ওয়েলবিংটা আমার ড্রিম, ওয়েলবিং, যেমন আমি সুস্থ থাকার ব্যাপারটা। তারপরে যেহেতু এখন অনেকটা অনেকটা নিজের জন্য সময়, নিজেকে দেখারও একটা বিষয় আছে, যে নিজের রেট্রোস্পেক্টিভ কিছু সময় আমরা সবাই পুরো পৃথিবী পার করছি, এবং পুরো পৃথিবীতে আমি দেখছি মানুষ একটু ওয়েল ফুড, ওয়েল থট, এই ব্যাপারগুলোর দিকে, যোগা, তারপরে আরো যে ওয়েলবিং এর যে অ্যাপারেটাস গুলো নিয়ে মানুষ অনেক ভাবছে, আমিও ঠিক তাই। আর কাজের স্বপ্ন হলো যে এখন যেটা আপনাকে বললাম, যে প্রতি মুহূর্তকে 5 গুণ করে না বাঁচলে হঠাৎ করে যে মরেটা যাব। তারপরে তো মানে ধরেন মৃত্যু কিন্তু মুসলমানের কাজই হলো যে আমার এখনই মৃত্যু, এটা ভেবে পৃথিবীতে চলা, আমি সেভাবেই চলি। কিন্তু তাও COVID-19টা হলো আরো শিক্ষা দিয়ে যাচ্ছে যে আসলে কিন্তু এই কথাটা ঠিক, এটা বুঝে শুনে চল। তো যেই কারণে এখন কাজের বিষয়ে বা চিন্তা ধারা, চিন্তা ভাবনা, ব্যবহার, সবকিছুর ভিতরে একটা টাইম লিমিটের একটা বিষয় আছে। তো ওই টাইম লিমিটের মধ্যে থেকে যতটা 5 গুণ 10 গুণ করে কাজ করা যায়, সেটাই এখন এন্ডেভার। এবং থ্যাংকস টু ডিজিটাল ওয়ার্ল্ড, যে আমরা খুব ভালো, খুব ইজিলি কানেক্টেড, যার কারণে উই ক্যান ডু কোলাবোরেশন। যেমন আমার এই মুহূর্তে সামহাও, আমি জানি হবে কিনা কাজটা, সামহাও বলাও ঠিক কিনা, বলি যে যে নাও হতে পারে কাজটা, যে
1: বলো।
0: শেকেন
1: হ্যাঁ
0: স্টিভেন্স এর নাম আছে যে বিকজ আই লাভ ইউ, ও আপনি আপনি শুনিয়ে দিতে পারি চার লাইন। তো ওই
1: প্লিজ প্লিজ,
0: গানের লিরিসিস্ট ছিলেন গর্ডন ক্যাম্পবেল, তো ওনার সাথে যুক্তরাজ্যে একটা কোলাবোরেশনের কথাবার্তি হচ্ছে। তো এখন ওটা হবে কি না হবে এরকম কিছু কোনো নাই। তারপরে দেশের ভেতরেও কিছু আমি নতুন কাজ করছি,

0: এখনো দেখছি প্ল্যান করছি। আর তারপর যুক্তরাষ্ট্রে বেসিক্যালি আমার আমার ফ্লাইং কার্পেটস, যে বম্বে বেসড যে অর্গানাইজেশন কাজ করি, আশিস মানচান্দা, উনি খুব ফেমাস সাউন্ড ইঞ্জিনিয়ার, তো উনি ইউএসএ তে কাজ করছেন এই মুহূর্তে। তো সেখানে কিছু আমরা কোলাবোরেটিভ কাজ করছি, গান বানাচ্ছি, সো থিংস আর গোয়িং, থিংস আর ফ্লোয়িং। আর এখন তো এই এই র‍্যাবিট হোলের লাইফ মনে হয় পার্মানেন্ট কিনা জানি না, যে বাইরে গেলেই অসুখ ধরবে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে এই অসুখ ধরবে, তো এইভাবে লাইফ মাস্ট গো অন, ইউ নো। সো উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু সিং, উই হ্যাভ টু আর্ন, এর কথা জানি না হাউ থিংস আর গোয়িং বি, বাট উই হ্যাভ টু মুভ অন, উই হ্যাভ টু কিপ অন গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। সো এই তো লাইফ গোস অন, অ্যাজ লং অ্যাজ
1: সেটাই
0: ইউ ব্রিথ।
1: সেটাই আমরা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা জানি যে আসলে একটা আড্ডাতে আমরা মেহের মাহমুদ সম্পর্কে যা পুরোটা জানতে পারবো না, অনেক রহস্যময়ী এই আমাদের এই গায়িকা এবং অনেক ইন্টারেস্টিং। আমি জানি যে আমরা দিনের পর দিন আমরা গল্প করতে পারবো, তার প্রতিটা দিন কিভাবে কাটে, প্রতিটা সময় কিভাবে কাটে, কোন বই পড়ছেন, কোন বন্ধুর সাথে উনি এনজয় করছেন টাইমটা, সন্তান ফ্যামিলি কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, অনেক কথা আমাদের বাকি। তো আজকে না আমরা আরেকদিন একটা আড্ডায় বসবো, আমরা আজকে আপনার সেই শেষ গানটা শুনতে চাই। হ্যাঁ জি,
0: পার্ট টু,
1: পার্ট টু, পার্ট টু। তাহলে আমরা বলে নেই, আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি আমরা সিস্টার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। জি খালাম নেই, আমরা
0: আমি
1: ফেরদৌসী রহমান, তো আপনি না এই জি খালামণি বললাম, আমরা ফেরদৌসী রহমানের কাছ থেকে আমরা তো ছোটবেলায় গান শুনতাম, এবং ফেরদৌসী রহমান কিন্তু আপনার, আপনি ওনাকে কাছে থেকে দেখেছেন। হ্যাঁ, আপনি তাহলে একটুখানি ফেরদৌসী রহমান সম্পর্কে বলে দেন, এটা খুব ইন্টারেস্টিং,
0: ও খালা
1: আমি শুনতে
0: সম্বন্ধে
1: চাই।
0: কি বলবো, খালা সম্বন্ধে বলতে পারাটা তো আমার একটা সৌভাগ্য, তবে যেহেতু সময় কম আমরা শেষের দিকে এসে পড়েছি, খালার সাথে, খালা কিন্তু বেসিক্যালি আমার আমার আম্মার জুনিয়র ফ্রেন্ড, এবং আমি কিন্তু শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের মানে খালার যে আম্মা, তার সাথে আমি ছোটকালে দেখা করেছি, মানে আমি ওনার ওনাকে দেখেছি ইন পার্সন। তারপরে তো খালার সাথে আমার যে আমার এখন যে স্ক্রিন টিন পরিচয় না, আমার অনেক আগে থেকে খালাকে চিনি, খালার পরিবারকে চিনি, আব্বাসউদ্দিন মানে ভাই বলি, যেহেতু এমনকি আমি শিল্পকলে আব্বাসউদ্দিন ভাইয়ের সাথে বহু বছর কাজ করেছি, এবং ওনার তো বহু বছর বলতে যে উনি যখন ডিজি ছিলেন তখন আমি কাজ
1: মানে
0: করেছি, তো বিভিন্ন ইভেন্টে
1: মোস্তফা
0: ওনার কাছে
1: জামান
0: যাওয়া,
1: আব্বাসি ভাইয়ের সাথে, মোস্তফা জামান আব্বাসি ভাইয়ের সাথে,
0: জি জি জি,
1: রাইট?
0: বিভিন্ন লেভেলে ওনাদের সাথে আমার সখ্যতা পরিচয়, তারপর নাশিদ আপা
1: রাইট,
0: এরকম, তারপর শামিনী আপাদের সাথে, শামিনী আপা আমার সিনিয়র ছিলেন স্কুলে, তো এরকম আর কি। তারপর তো
1: রাইট,
0: আব্বাসুদ্দিন সঙ্গীত একাডেমির আমি প্রথম ব্যাচে স্টুডেন্ট, কারণ খালা আম্মাকে ফোন করে বলল যে বুবু আমি এরকম খুলবো স্কুল, তুমি তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও। এই যে আম্মা তখন খুশি হলো যে হ্যাঁ আমার মেয়ে একবার এখানে যেতে পারে, যাক গান। খালার একটা কথা, খালাকে তো সবাই চেনেন, এত মিষ্টি মানুষ, এই ধরাধামের অভাব, এরকম মানুষ যদি আর দুটা হতো তাহলে হয়তো পৃথিবী আরো অনেক সুন্দর হতো। তো খালার একটা কথা আমি পাথেয় হিসাবে মনে করি, যে এবং আমার বিশ্বাস যে আপনারা শোনার সঙ্গে সঙ্গে কথাটা আপনাদেরও পাথেয় করে নেবেন, যে যা পেলেন পৃথিবীতে তার জন্য তো আপনারা সব সময় শুকরানা করছেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু যেটা আল্লাহ দেয় নাই সেইটার জন্যও ধন্যবাদ দিবেন, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ হয়তো ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হতো বা কোনো রকমে আপনি হয়তো বাধাগ্রস্ত হতেন, তো যেটা দেয়নি সেটার জন্য আরো বেশি বেশি আপনার, তো আমি এটাকে
1: একদম, খুবই
0: সংসারের মধ্যে
1: খুবই
0: দিয়ে দিই ওনার জন্য।
1: সুন্দর একটা জায়গা বলেছেন, যে এই যে আমাদের অনুষ্ঠান যদি কেউ শুনে থাকেন, আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি খুবই হতাশ, আমি হতাশ হয়ে যাচ্ছি, এরকম এরকম। তো আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা তো আপনার চাওয়া, আর যদি সৃষ্টিকর্তা সেটা আপনাকে না দিয়ে থাকেন তাহলে সেটা সৃষ্টিকর্তার চাওয়া। তো সৃষ্টিকর্তার চাওয়াটা নিঃসন্দেহে আপনার চাওয়ার সেটাতে বড় বেশি কাজে হবে। কারণ সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে যে আপনি ফেরদৌসী রহমান আমাদের খালামণির কথা আপনি বললেন, খুব ইন্টারেস্টিং। জি, তো আমরা আপনার সেই গানটাতে যেতে চাই, আপনার প্রিয় গানটা।
0: তো সবাইকে আমার খোদা হাফেজ, আমার সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আমার যারা অন্য কি বলবো, গুড বাই, নমস্কার। এবং শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই, আমি কিন্তু এই অনেকদিন পরে লাইভ করলাম এবং এটা আপনি বলেই আমার এত আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটলো। সবাইকে আমার রমজানুল মুবারক, এবং সামনে ঈদ আসছে, জানি না কার জীবনে কিভাবে আসবে, কিন্তু সবার যেভাবে আসুক না কেন, সেটাকে আমরা যেভাবেই পারি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করবো, প্রতিটা দিন যেন সবার সুন্দর কাটে। আমি আমার শেষ গান দিয়ে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি।

যাও আমার।

0: Muy bien, mi friend.
1: Ajá. অসাধারণ অসাধারণ, সেই ওহে দয়া মায়ের পারে লয়ে যাওয়া মায়ের। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলার ইউএস এর পক্ষ থেকে আমরা এখানে বিদায় নিতে চাই এক কথা। আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি যে হাজার হাজার হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে শুধু এই করোনার একটু সাবধানতা না অবলম্বন করার কারণে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন একটু আপনারা হাত না ধুয়ে চোখ কান নাক মুখ একদমই হাত দেবেন না, আর মুখটা ঢেকে রাখুন, আপনার নিঃশ্বাসটা ঢেকে রাখুন, একটু সাবধানে একটু দ্রুত যদি আপনারা নিজেদেরকে আড়াল করে রাখতে পারেন আবার সেই সুন্দর সময়টা চলে আসবে। আমাদের অনেক প্রিয় মানুষকে আমরা হারাচ্ছি, আমরা এই পুনরাবৃত্তি আমাদের প্রিয় বাংলাদেশটাতে দেখতে চাই না, ফলে আমরা চাই যে আপনার সবাই একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনার এই অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।
0: Thank you so much for having me. Thank you.

0: ওরা বাংলার দামাল ছেলে, দীপ্ত সাহস চোখে ওরা ছুটে যায় মুক্তিযুদ্ধে, কে আছে ওদের রোখে?
1: দেশমাতৃকার ডাকে ওরা ছুটে গিয়েছিল, গর্জে উঠেছিল হাতের অস্ত্র। কেউ কেউ এলো না, কেউ কেউ ফিরে এলো বিজয়ীর বেশে। উড়ল পতাকা, স্বাধীনতার লাল সূর্য উঠল আকাশে।
0: ফুল আর গানে গানে স্বাগত জানালো ওদের স্বাধীন বাঙালি।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: হ্যালো, আসসালামু আলাইকুম। রেডিও ত্রিতল বাংলা ইউএস এর আজকের আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। রেডিও ত্রিতল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তিনটি প্ল্যাটফর্মে এর লাইভ স্ট্রিমিং হচ্ছে, যার মাধ্যমে আপনারা আমাদেরকে একই সাথে দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। এছাড়া আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা যদি প্লে স্টোরে গিয়ে রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও আমাদের অ্যাপ পেয়ে যাবেন। সে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে আমাদের সাথে জয়েন করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। সুতরাং প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন বা কে কোথা থেকে জয়েন করছেন, আপনারা জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং সেই সাথে আপনাদের প্রিয় মানুষদের মাঝে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে, যাতে সবাই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, অনুষ্ঠানটি দেখতেও শুনতে পারে, তাদের মতামত জানাতে পারে, কমেন্ট করতে পারে। আর হ্যাঁ, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন, যিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু সঙ্গীতের সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বেশ অনেক বছর ধরে, এবং সেই সাধনার পথে এগিয়ে চলেছেন। আর আজকে আমরা আশা করতে পারি যে আশা করছি যে তার সঙ্গীতের মূর্ছনায়, তার গান গায়কির মাধ্যমে আমাদের এই আয়োজন, আমাদের এই অনুষ্ঠানটি হয়ে উঠবে আরো আলোকিত, হয়ে উঠবে আরো উজ্জ্বল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বলকে। কেমন আছেন?
1: জি, আমি ভালো আছি,
0: স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি এখানে সঙ্গীত পরিবেশন করবার সুযোগ পাচ্ছি, এটা এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
0: আমরাও অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্বিত আপনাকে পেয়ে, যে আজকে আমরা আশা করতে পারি আজকে সুন্দর একটা আয়োজন আপনার আমরা আজকে উপহার দিতে পারবো আমাদের দর্শকদেরকে আপনার গানের মাধ্যমে। আর গান নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে, গান তো শুনবই। আচ্ছা, গানের কথা যেহেতু আসলো, মানে গান নিয়েই তো আজকে মানে আড্ডা আলোচনা যাই কিছু বলি, এই সঙ্গীতের জগতে আসা শুরুর গল্পটা কেমন ছিল একটু জানতে?
1: বিশেষ কোনো গল্প আসলে নেই, আবার গল্প তো থাকেই, গল্পটা শুধুই স্মৃতির গল্প, স্মৃতিচারণের গল্প। খুব যখন ছোট ছিলাম, যখন এত কিছু বুঝিনি, তখন গুনগুনিয়ে গান করতাম, রেডিওতে গান শুনে গান করতাম, বা টেলিভিশনে গান হতো সেই গানগুলো। টেলিভিশন তখন আমাদের বাসায় আসলে আসেনি, রেডিওর কথা বলা যায়, আর ক্যাসেট
0: আচ্ছা,
1: প্লেয়ারে গান শোনা হতো, সেখান থেকে শুনে শুনে গান করতাম। আমার বাবার একান্ত ইচ্ছা এবং আমার মায়েরও একান্ত ইচ্ছায় আমাদের বাড়িতে একজন গানের শিক্ষক আনা হয়। আমার বড় ভাই বোনরা গান শিখতেন, আমার বয়স তখন নিতান্তই 5 বছর, গান শেখার মতো বয়স না, তারপরও আমাকে তাদের সাথে বসিয়ে দেওয়া হয়, এবং তখন থেকেই আসলে আমার গানের হাতেখড়ি, গান শেখা শুরু। গান বুঝতে আরো সময় লেগেছে, যখন আরো কয়েক বছর গেল আমি গান ছেড়ে দিলাম, এক সময় ভালো লাগছিল না। তারপর যখন একটু বড় হলাম, স্কুলে যাওয়া শুরু হলো বা হাই স্কুলে উঠলাম, তখন আস্তে আস্তে গানের প্রতি যে প্রেমটা, সত্যিকারের যে ভালো লাগাটা, সেটা হতে শুরু করলো হাই স্কুল জীবনে এসে বা স্কুল জীবনে এসে।
0: মানে আপনি শুরু করেছেন 5 বছর বয়স থেকে, কিন্তু ভালো লাগা বা বুঝে করার বিষয়টা, মানে গানকে
1: আর
0: নিজের মাঝে ধারণ করাটা, সেটা হাই স্কুল থেকে।
1: আর একটু পরে সেটা ফাইভ
0: হুম হুম
1: বা একটু পরে হাই স্কুলে এসে 8-9-এ যখন উঠলাম, তখন মনে হলো যে
0: আচ্ছা আচ্ছা
1: গানটা খুব বেশি আমাকে টানছে, এই আর কি।
0: আচ্ছা আপনি তো একই সাথে যতটুকু আমি জানি যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি উভয় মানে ক্ষেত্রেই আপনি চর্চা চালিয়ে যাচ্ছেন সমানভাবে। তবে আমি যতটুকু জানি যে নজরুলের প্রতি আপনার ভালো লাগা বা আপনার চর্চা বা যেটাই বলি সেটা হয়তো একটু বেশি, ইফ আই এম নট রং। তো আমি একটু জানতে চাচ্ছি, যদি আসলে নজরুল গীতির প্রতি আপনার ভালো লাগা বা টানটা বেশি হয়ে থাকে, সেটা কবে থেকে অনুভব করলেন বা এই টানটা তৈরি হলো কিভাবে?
1: আপনি খুব ভালো স্টাডি করেছেন বোঝা যাচ্ছে আমার সম্পর্কে, থ্যাংক ইউ। না, আসলে
0: ধন্যবাদ।
1: ব্যাপারটা এরকমই, আমি মানে নজরুল সঙ্গীত করতাম, আমি নজরুল সঙ্গীত দিয়েই আমার শুরু। আমি প্রথম নজরুলের গানে শিখি প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এরপরে আমার গানের মালা আমি করবো কারে দান। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে নজরুল সঙ্গীত করলে গানের ভিত্তিটা শক্ত হয়, এবং তাতে করে অন্য সব গান, আমাদের গানের যিনি ওস্তাদ ছিলেন তিনি আমাদেরকে এটা বলতেন, তাতে অন্য সব গান গাওয়া সহজ হয়। সেভাবে নজরুল গীতির বা নজরুল সঙ্গীতের শুরু। এরপরে যেটা হয়েছে সেটা হলো নজরুলের বিভিন্ন কবিতা গান, এবং সেটার যে একটা সহজাত উচ্ছ্বাস, আনন্দ, আবেদন, সেটা খুব আকর্ষণ করত। বিদ্রোহী যে একটা ইমেজ তার, সেটা খুব আকর্ষণ করত। তারপরে গানের ক্ষেত্রে যেটা হয়েছে, গানের সুর খুব আমাকে টানতো, বা এখনো টানে নজরুলের গানের, কথা তো বটেই, সুর প্রচন্ড আমাকে টানতো। এবং একটা বয়স পর্যন্ত আমি নজরুলের গানটাই করব, এরকমই আমার ধ্যান জ্ঞান ছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: তো এরপরে যেটা হয়েছে যে আমি যখন আরেকটু বড় হলাম, আমি মেডিকেল কলেজে পড়তে আসলাম, মানে তখন আমার বয়প্রাপ্তি হয়েছে বা যৌবন প্রাপ্তি হয়েছে বলা যায়। তো তখন তখন আমার কাছে, আমি হঠাৎ করে রবীন্দ্রনাথের প্রেমে পড়লাম, মানে রবীন্দ্রনাথের গানের বাণীর গভীরতা এবং আরো অনেক কিছুই। আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, এবং সঙ্গীতে আমি কারোর সাথে কম্পেয়ার করাটা পছন্দও করি না, সঙ্গীত এবং সাহিত্যে। তো আমার কাছে মনে হয়েছে যে, একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে, আমি কাকে ছেড়ে কাকে রাখি, এই দুজনই তো এক মানে সমৃদ্ধ সম্ভার। আর
0: হুম হুম
1: শিল্পীদের শিল্পীদের ক্ষেত্রে যেটা হয়, এবং আমার কখনো মনে হচ্ছে যে এই গানটি, রবীন্দ্রনাথের এই গানটি আমার মানে এটা এখন গাইতেই হবে, এই গানটা আমাকে শিখতেই হবে, তুলতেই হবে, তো তখন আমি সেই গানটা করছি। আবার কখনো আমার মনে হচ্ছে যে নজরুলের এই গানটা না গাইতে পারলে আমার জীবন বৃথা, তখন আমি সেই গানটি করছি। আমার কাছে কখনোই মনে হয়নি যে নজরুলের গান করলে রবীন্দ্রনাথের গান করা যাবে না, বা রবীন্দ্রনাথের গান
0: হুম হুম
1: করলে নজরুলের গান করা যাবে না, আমার কখনো এটাও মনে হয়নি। হ্যাঁ, দুজনের দুই ধরনের গানের ক্ষেত্রে একটু স্টাইল বা ধাঁচটা একটু ভিন্ন, কিন্তু সেটা
0: ভিন্ন।
1: রপ্ত করাটা বা এমন কোনো বিশেষ কোনো বিষয় নয় যে এটা একেবারে, যে নজরুলের গান করলে তিনি রবীন্দ্রনাথের গান থেকে তার কণ্ঠটা খারিজ হয়ে যাবে, পার্থক্যটা এত বেশি নয় আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমি খুব চেষ্টা করি আমার স্বাভাবিক, আমার যেটা কণ্ঠ, সেই কণ্ঠে আমি রবীন্দ্রনাথ এবং নজরুলের গান করতে, তাতে করে আমার কাছে মনে হয় না যে খুব বেশি অসুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে, হ্যাঁ, তবে শিল্পীদের ক্ষেত্রে একটা বিশেষায়িত হওয়ার একটা ব্যাপার তো থাকে, যেমন চিকিৎসকদের ক্ষেত্রে থাকে যে আমি স্পেশালিস্ট, এতে একটা আইডেন্টিটি তৈরির বিষয় থাকে। তো সেটার চিন্তা করলে আসলে সেই ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে যে, আমার যেহেতু সেই তাগিদটা কখনোই ছিল না যে আমি খুব বিশেষায়িত শিল্পী হব, বা আমি আমি শিল্পী পরিচয়টাই আমার মুখ্য পরিচয় হবে, এটা যেহেতু আমার কখনোই সেভাবে আমার মাথায় ছিল না, ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি সব ধরনের গান করতে পারি, আমার আইডেন্টিটি নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা শেষ করি, আরেকটি কথা বলে, সেটা হচ্ছে যে, আমি আমার প্রিয় শিল্পীদেরকে আমি যখন দেখেছি, তাদেরকে দেখেছি যে তারা সব রকমের গান করেছেন। হেমন্ত
0: আচ্ছা, প্রিয়
1: মুখোপাধ্যায়,
0: শিল্পীর কথা যখন আসলো, কার মানে প্রিয়
1: হ্যাঁ,
0: শিল্পীর তালিকায় শুরুর দিকে কাকে রাখবেন? এটা আমি আসলে আরো পরে প্রশ্ন করতাম, তো যখন প্রশ্ন
1: আচ্ছা
0: করতে
1: আচ্ছা,
0: চলেই আসলো চলেই আসলো, তাই জানতে চাচ্ছি। আমরা গান শুনবো একটু পরে, তবে প্রিয় শিল্পীর ব্যাপারে একটু জেনে নেই, বা
1: হ্যাঁ
0: কাকে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আদর্শ সঙ্গীত শিল্পীর সংজ্ঞা বলি, বা আদর্শ সঙ্গীত শিল্পী, বা যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন, এরকম কাকে মনে হয়?
1: আচ্ছা, আমার এটা তো আসলে এক এক সময় এক একটা হয়েছে, ছোটবেলায় একরকম হয়েছে, বড়বেলায় এসে একরকম হয়েছে, এখন একরকম হচ্ছে।
0: এখন কি?
1: এখন আসলে সত্যিকার অর্থে যদি আমি নিজে গান করার ক্ষেত্রে যদি আমি কাউকে মানে গায়কের দিক থেকে নয়, মানে বিইং এ সিঙ্গার, বিইং এ প্রফেশনাল সিঙ্গার, যদি আমি কারো কথা চিন্তা করি, যখন আমি গান করি তখন তো আমি মাথায় রাখি যে আমার গানটা একজন প্রফেশনাল সিঙ্গারের মতোই যেন হয়। আমার খুব
0: জি জি
1: পছন্দের একজন হচ্ছে শ্রীকান্ত আচার্য, মানে আমি যদি শিল্পী হতাম, আমি হয়তো উনার মতো শিল্পী হতাম, উনার মতো সব রকম গান গাওয়ার চেষ্টা করতাম। উনি যেমন খুব কমফোর্ট নিয়ে গান করেন, সেটা আমার খুব
0: হুম হুম
1: পছন্দ।
0: একটা আবহ
1: মাহমুদ,
0: তৈরি হয় অন্যরকম।
1: একটা আবহ তৈরি হয়, সব ধরনের গানকে নিজের করে ফেলার একটা ব্যাপার থাকে, যেটা আমাকে সাংঘাতিক ভাবে মুগ্ধ করে। উনি যখন হেমন্তের গান করছেন, হেমন্তের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, অবশ্যই হেমন্ত মুখার্জি বিকল্প কেউ নেই, কিন্তু একমাত্র আমার কাছে মনে হয়েছে যে, এই গত 20-30 বছরে যে শিল্পীরা যারা পুরনো গান করেছেন, রিমিক্স গান যেটাকে আমরা বলি, তারা প্রত্যেকেই গানের প্রতি সুবিচার, ম্যাক্সিমাম গানের প্রতি সুবিচার করতে পারেনি, কেবলমাত্র শ্রীকান্তকে আমরা দেখেছি যে তিনি রিমিক্স গান গেয়ে নিজের একটা অবস্থান তৈরি করেছেন এবং স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। তো এটার একটা কারণ হচ্ছে যে, তার সেই ক্ষমতাটি আছে। তিনি রবীন্দ্রনাথের গান অবলীলায় করেন, খুব চমৎকার করেন, তিনি নজরুলের গানের অ্যালবামও করেছেন এবং নানান রকমের গান করেছেন। একটা সময় যখন ছোট ছিলাম, তখন আমাদের সময় অনুপ ঘোষাল ছিলেন খুব জনপ্রিয়, আমি তার ভীষণ ভক্ত ছিলাম। পরবর্তীতে অবশ্য সেটা, এখনো ওনার অনেক গান আমি মুগ্ধ হয়ে শুনি, কিন্তু সেইভাবে আর হয়নি। আমি মেহেদী হাসানের খুব দারুণ ভক্ত ছিলাম, মান্নাদের ভক্ত তো বটেই, মানে মান্নাদের গান শুনলে তো আসলে একটা অন্য জগতে চলে যাই। যদিও আমি তার গানগুলো খুব মানে আমি সবসময় সারেন্ডার করি যে মান্নাদের গান গাওয়া অনেক কঠিন কাজ। হেমন্ত মুখার্জি অবশ্যই একজন মানে ভার্সেটাইল এবং অবশ্যই একজন গিফটেড সিঙ্গার, তো এরা হচ্ছে আমার প্রিয়। আর মাহমুদুর রহমান বেনুর কথা বলছিলাম, মাহমুদুর রহমান বেনু যিনি আমাকে সাংঘাতিক, উনি খুব পরিচিত কেউ নন, উনি খুব সেলিব্রিটি বা স্টার শিল্পী নন, কিন্তু শিল্পীদের শিল্পী। যারা ছায়ানটে গান শিখেছেন বা ছায়ানটে গান করেছেন তারা জানেন যে 71 সালের যে ওই সময়টায় মুক্তির গান যে দলটি ছিল, সেই দলের যিনি দলনেতা ছিলেন তিনি মাহমুদুর রহমান বেনু, তার একটি পরিচয়। তার একটি বা দুটি অ্যালবাম আছে, তার অসাধারণ একজন শিল্পী। যে কোনো কারণে হোক নিজেকে গুটিয়ে নিয়েছেন, দেশে থাকেন না, কিন্তু এরকম মানে পাওয়ারফুল ভোকাল এবং এত চমৎকার ভোকাল ট্রেনিং আমাদের দেশে খুব কম আছে। নারী শিল্পীদের মধ্যে নজরুল সঙ্গীতে বর্তমানে আমার খুব পছন্দের শিল্পী হচ্ছেন ইয়াসমিন মুশতারি। একসময় শবনম মুশতারির গান খুব ভালো লাগতো, আপা এখন গান করছেন না তেমন একটা, সুমন চৌধুরী, এদের গান আমাকে সাংঘাতিক টানে, ভালো লাগে। মইদুল ইসলাম, এদের গান খুব আমাকে সাংঘাতিক পছন্দ আমার খুব। আর আধুনিক গানের মধ্যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুবীর নন্দী, এবং এরপরেই হচ্ছে সৈয়দ আব্দুল হাদী। তো আসলে অনেক লম্বা লিস্ট হয়ে গেল, দেখা
0: অনেক
1: গেল
0: লম্বা আসলে, মানে
1: অনেক
0: বলা
1: শিল্পী
0: শুরু করলে আসলে শেষ হবে না, এটাই
1: শেষ হবে
0: আসলে
1: না,
0: স্বাভাবিক আসলে।
1: শেষ হবে
0: এখন
1: না,
0: সঙ্গীতের জগৎটাও এত বেশি মানে
1: অত বড়।
0: বিস্তৃত,
1: হ্যাঁ
0: এত ধারা, এক এক
1: হুম হুম
0: ধারায় এক একজন আদর্শ হয়ে ওঠে, এটাই আসলে
1: আদর্শ,
0: কথা।
1: সেটাই
0: তো আচ্ছা,
1: সেটাই,
0: আমরা তো প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা আজকে আড্ডা দিচ্ছি, আমরা আজকে আমাদের অতিথি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। এখন আমরা তার ব্যক্তিগত অভিমত আমরা জানলাম, পছন্দ অপছন্দের বিষয়গুলো জানলাম, আমরা মনে হয় এখন একটা গান শুনতে পারি। আচ্ছা, কোন গানটি দিয়ে আজকে শুরু করতে চাই, শুরু কোন গানটি
1: আচ্ছা রবীন্দ্রনাথের
0: এখন?
1: একটি গান দিয়ে, হ্যাঁ রবীন্দ্রনাথের একটি গান
0: আচ্ছা
1: দিয়ে শুরু করি, পূজা পর্যায়ের গান।

ভুবনে স্বর প্রভু।

0: ভুবনে শর প্রভু।
1: বাহ, চমৎকার, খুবই সুন্দর। রবীন্দ্রনাথের গানের প্রতি, মানে রবীন্দ্রসঙ্গীতের মানে যখন শুনি, তখন ওই যে বললাম যে একটু আগেই বলছিলেন যে নজরুলের একটা ধারা রয়েছে, রবীন্দ্রের আরেকটা ধারা রয়েছে, তো এই ধারার জন্য বলা যায় যে একটা আবহ তৈরি হয় আর কি। আর রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ যখন আসলোই, যে আপনি বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতটা আরেকটু বড় হয়ে বা একটু যখন ম্যাচিউর হলেন, বা এবং এটা আমি যতটুকু জানি যে প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের হাত ধরে আপনার রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানে ভালো লাগা বা অ্যাফিনিটিটা তৈরি হয়, তো তার সাহচর্যে আসা, এটা আসলে এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি একটু জানতে চাচ্ছি ওই স্মৃতির কোনো কিছু, বা যদি একটু শেয়ার করেন আপনি।
0: আসলে আমি কুমিল্লায় যখন মেডিকেল কলেজে পড়ি, আমি জাতীয় আমার শ্রদ্ধ স্যার আমার মেডিকেল কলেজের, উনিও সঙ্গীত চর্চা করতেন এবং একজন সঙ্গীত অনুরাগী এবং শিল্পীও বটে। বর্তমান ডিজি ডাক্তার এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্যের বর্তমান মহাপরিচালক, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, তখন জুনিয়র কনসালটেন্ট ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজে। তো স্যার আমাকে কলেজের একটি অনুষ্ঠান থেকে পিক করলেন, একদিন বাসায় আসতে বললেন, গেলাম। তো স্যার বললেন যে তুমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে তুমি রজনীকান্ত সেনের একটি গান করবে, তুমি তো নানান ধরনের গান করতে পারো, তো তুমি রজনীকান্ত সেনের গান গাইবার মতো আমি কাউকে পাচ্ছি না, তুমি একটি গান করতে পারো। বললাম আমি কোন গানটি করবো স্যার? তখন উনি আমাকে একটি গান সিলেক্ট করে দিলেন, আমি গানটি শুনে তুলে ফেললাম এবং তুলে আমি গানটি করলাম। তো সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ওয়াহিদুল হক ঢাকা থেকে, সম্মেলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে। তো ওয়াহিদ ভাই এসে তখন আমি গানটি শুনলেন, এবং রাত্রিবেলা যখন আমরা ডিনার করছিলাম তখন শিল্পীরা এবং সবাই মিলে, তখন তিনি আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমার কণ্ঠটি ভারী মিষ্টি হে,
1: আচ্ছা
0: তুমি
1: আচ্ছা,
0: রবীন্দ্রনাথের গানও কি করো? আমি বললাম যে ভাই ওয়াহিদ ভাই বা দাদু, আমরা এক সময় এক একটা ডাকতাম, ওনাকে দাদু ডাকতাম কখনো, ওয়াহিদ ভাই ডাকতাম। বললাম যে দাদু, আমি তো আসলে নজরুল সঙ্গীত করি মূলত। তো বললো যে তো রবীন্দ্রনাথের গান কেন নয়? আমাকে বলছেন তুমি খুরশিদকে বলে দেবো তোমাকে কিছু রবীন্দ্রনাথের গান শেখাতে। তো এই যে শুরু আর কি, ওয়াহিদ ভাই আমাকে ভালো বলেছেন, কণ্ঠটি মিষ্টি বলেছেন, গানটি ছেড়ো না, এটাও বলেছেন। হ্যাঁ, তুমি কিন্তু ডাক্তারি
1: এটা অনেক
0: বিদ্যায়
1: বড়
0: মজে গিয়ে গান,
1: কমপ্লিমেন্ট তার কাছ থেকে পাওয়া,
0: হ্যাঁ তার কাছ
1: কমপ্লিমেন্ট
0: থেকে, উনি সহজে কাউকে অত ইয়ে বলেন না, আবার কাউকে ভালো লাগলে উনি আবার বলতে ছাড়েন না, এটাও সত্য। তো উনি বলছেন যে তুমি কিন্তু ডাক্তারি বিদ্যায় মজে গিয়ে আবার গানটি ছেড়ো না হে, খুরশিদ তো গান ছেড়েই দিল, খুরশিদের ছাত্রটিও যদি তাই করে। হ্যাঁ, এরকম খুব মিষ্টি করে বললেন আমাকে। তাই আমি বললাম যে আমার ইচ্ছা আছে, যে করেই হোক আমি গানটি ছাড়বো না, গানটি করবো। তো এরপরেই সম্মেলন পরিষদের সাথে আসা যাওয়া, রবীন্দ্র সম্মেলন পরিষদে সেখানে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করি, সেসব ওয়ার্কশপে তখন ঢাকা থেকে অনেকে আসতেন, আমাদের প্রয়াত মিতা আপা, মিতা হক, উনি এসছেন, উনি গান শিখিয়েছেন, লায়স আহমেদ লিসা, প্রয়াত নিরুৎপল সাধ্য, এরা এসছেন আমাদেরকে ওয়ার্কশপ শিখিয়েছেন। আমরাও ঢাকা গিয়েছি, বিভিন্ন সম্মেলনে গিয়েছি, সেখানে বিভিন্ন কর্মশালা করেছি, সেখানে গান শিখেছি কুমিল্লাতে এবং কুমিল্লার বাইরে বিভিন্ন জায়গায় তখন গান শেখা হয়েছে। আর কুমিল্লাতে আমি তখন যারা রবীন্দ্রসঙ্গীত করতেন তাদের কাছ থেকেও শিখেছি, পরবর্তীতে উচ্চাঙ্গ সঙ্গীতও আমি তালিম নেই কুমিল্লাতেই। তো এই হচ্ছে, এরপরে অনেকদিন পর্যন্ত রবীন্দ্রনাথের গান, এই যে ওয়াহিদ ভাই আসলেন, তারপরে মাঝে মাঝেই উনি আসতেন, ওনার তো একটা স্টাইল ছিল যে উনি হঠাৎ করে বলতেন আগামীকাল কুমিল্লায় আসবো, তো আমরা সবাই একজোট হয়ে যেতাম, তারপর দিনব্যাপী উনি আমাদেরকে সারাদিনে মিলে 4-5টা গান আমাদেরকে তুলে দিলেন, এরকম করতেন। তো এইভাবেই সম্মেলন পরিষদের সময় সাথে থাকার সময় আমি অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত করি, এবং সবাই যখন ভালো বলছিলেন ভালো হচ্ছে, আমারও ভালো লাগতে শুরু করেছে, সবকিছু মিলিয়ে তখন আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটা সখ্যতা তৈরি হয়।
1: সম্পৃক্ততা তৈরি,
0: এবং আমার
1: আসলে
0: কাছে
1: উৎসাহ
0: মনে হয়েছে
1: কিন্তু খুব
0: যে আমি
1: দরকার।
0: খুব দরকার রবীন্দ্রনাথের গান করাটা, আমার মনে হয় সব মানুষের জন্যই জরুরি। কেন জরুরি? গানের উপলব্ধি বোধ, এবং যদি গানের টেকনিক্যাল দিকটা বলি তাহলে বলতে হবে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস এর জন্য রবীন্দ্রনাথের গানের কোনো বিকল্প নেই। সুরের যে স্থির সুরের যে সুরের যে স্থিরতা এবং কন্ট্রোলিং, এটা এটার জন্য আপনাকে রবীন্দ্রনাথ গান শিখতেই হবে। এবং এই জন্য আমি বলি যে যারা বিগিনার, আমরা যেরকম ডাক্তারি বিদ্যা শিখতে গেলে প্রথমে আমরা গাইনি, সার্জারি, মেডিসিন সবই শিখি, সেরকমই আপনাকে প্রথমে গান শিখতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ বাংলা গান করতে হলে আপনাকে রবীন্দ্রনাথের গান, লোক গান এবং নজরুলের গান এবং আধুনিক গান সব রকমের গানই আপনাকে শুরুতে খুব যত্ন করে করতে হবে। পরে আপনি আস্তে আস্তে নিজের জায়গাটা বের করে নেবেন।
1: সেটাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি গুলজার হোসেন, সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তার সাথে আমরা নজরুল রবীন্দ্র উভয় ক্ষেত্র সম্পর্কেই জানছি, অনেক কিছুই জানছি। প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের প্রতি আমাদের অনেক বিনম্র শ্রদ্ধা জানাই আমরা। তাকে আমরা হারিয়েছি 2007 সালে, কিন্তু তিনি বেঁচে আছেন ছায়ানটের মাধ্যমে, তিনি বেঁচে আছেন আমাদের সংস্কৃতিতে, তিনি বেঁচে আছেন তার কীর্তি কর্মের মাধ্যমে, তার সাধনার মাধ্যমে। আচ্ছা, আমরা আড্ডা দিলাম, আমরা কথা বলছি, আমি কিছু জানছি, আমরা মনে হয় একটু দর্শক শ্রোতা বৃন্দ তারা আমাদের সাথে জয়েন করছেন, কমেন্ট করছেন, আমরা একটু তাদের কমেন্টে নিয়ে আসি। আমাদের সাথে জয়েন করেছেন, আচ্ছা, নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন আমাদের সাথে, তারপর ঢাকা থেকে জয়েন করেছেন নার্গিস ভূঁইয়া, তিনি বলেছেন সুন্দর আয়োজন, আরো বলেছেন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকেন বলে, আপনারা ইন্সপায়ার করেন বলে আমরা অনুষ্ঠান করতে, আমাদের এই প্ল্যাটফর্মটাকেও এগিয়ে নিতে অনেক বেশি আনন্দ পাই, উৎসাহ পাই। আচ্ছা, রবীন্দ্র সঙ্গীতের কথা বললাম, আমরা একটু নজরুলের দিকে আসি। নজরুলের গানের তো আসলে অনেক ধারা রয়েছে, সব মানে রবীন্দ্রসঙ্গীতেরও রয়েছে, নজরুলেরও রয়েছে। তো নজরুলের তো যেমন নজরুলের কীর্তন ঢঙের গান রয়েছে, তারপর রাগ প্রধান গান রয়েছে, গজল রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, তারপর নজরুলের কাব্যগীতি আছে। তো এই যে এত ধারার গান, হ্যাঁ, তো নজরুলের সঙ্গীত আমরা শুনবো, তবে আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটু বলে দিতে চাই যে নজরুলের যে এত ধারার গান রয়েছে, কিছুদিন আগে 27 আগস্ট নজরুলের কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। আমরা আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা পরিবারের পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা সম্মান। তবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে এই যে কবি কাজী নজরুল ইসলাম, তার সীমিত কর্মজীবনে তিনি কিন্তু 5600 বেশি গান রচনা করে দিয়ে গেছেন, এই সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, সাহিত্য সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। পৃথিবীর মানে কোনো ভাষায় যে একক হাতে কিন্তু এত রচনা বা এত গান রচনার কিন্তু নিদর্শন নেই। সুতরাং বাংলা ভাষাভাষী হিসেবে বলি, বাংলাদেশি হিসেবে বলি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের তো গর্বের গর্ব তো নতুন করে করার কিছু নেই, আমরা গর্বের অবস্থানেই আছি। কিন্তু যখনই বিষয়গুলো সামনে আসে, যখনই চর্চার কথা আমরা আমাদের কবি সাহিত্যিকদের নিয়ে যখন আলোচনা করি, তখন আমাদের এই গর্বের পরিধিটা অনেক বেড়ে যায়। আমাদের গর্ব আরো, গর্বের উচ্চতায় আমরা আরো বেশি উচ্চতায় উঠে যাই যখন আমরা তাদের সৃষ্টিকর্ম নিয়ে ভাবি, চিন্তা করি। আচ্ছা, আমরা অতিথির কাছে ফেরত আসছি। এই যে নজরুলের গানের যে বিভিন্ন ধারার কথা বলছি, আমরা নজরুলের গান শুনবো আপনার আপনার কাছ থেকে, তো তবে এই ধারাগুলোর মধ্যে আপনাকে কোনটা বেশি টানে, যে কোন ধারাটার প্রতি আপনি কমফোর্ট ফিল করেন?
0: সবগুলো ধারাই আমাকে আকর্ষণ করে। নজরুলের গানের বৈচিত্র্যটাই হচ্ছে তার সবচেয়ে বড় সুন্দর, এবং যে কারণে আমার নজরুলের প্রতি ভাবটাকার যে তার বৈচিত্র্য, নিজেকে ভাঙা, সবসময় এক একরকম থেকে আরেক রকম হয়ে যাওয়া, পুরো ব্যাপারটা সাংঘাতিক ভাবে টানে। এবং হিজ এ লাভেবল ক্যারেক্টার
1: আসলে। নজরুল যখন জন্মেছিলেন বা তার সৃষ্টিকর্ম, তখন কিন্তু রবীন্দ্র প্রভাবে প্রভাবিত হওয়ার একটা ব্যাপক সুযোগ ছিল, কিন্তু নজরুল কিন্তু সেই
0: মানে সুযোগ মানে কি, আপনার ওই প্রভাব থেকে বের হয়ে আসা কঠিন
1: কঠিন ছিল, সেটাই, হ্যাঁ, সেটা ক্রিয়েট করেছেন।
0: কারণ একটা দীর্ঘ সময় তখন রবীন্দ্রনাথ যখন একদম মধ্য গগনে খ্যাতি, তখন নজরুলের আবির্ভাব। তো 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, আর নজরুলের সাহিত্য জগতে আবির্ভাব হচ্ছে 1920 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন তার একেবারে খ্যাতির শিখরে, ঠিক সেই সময়টা, এবং তখন বাংলা সাহিত্যে সূর্যের মতো আলো দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই আলোয় সবাই আলোকিত হয়ে নিজেদের অবস্থান অস্তিত্ব জানান দিচ্ছেন, এবং এটা একটা বেঞ্চ মার্ক তৈরি করে দিয়েছিলেন যে এইভাবে গান লিখতে হবে, এইভাবে কবিতা লিখতে হবে, ভাষাটা হবে এরকম, প্রবন্ধটা হবে এরকম। সেই জায়গায় থেকে নজরুল যে একটা নিজস্ব একটি ধারা তৈরি করেছেন, নিজস্বতা তৈরি করেছেন, তিনিও যে পুরোপুরি নজরুল রবীন্দ্র বলয় থেকে বেরিয়েছেন সেটা আমরা বলবো না, তিনিও নজরুল রবীন্দ্রনাথ প্রভাবিত, কিন্তু রবীন্দ্র প্রভাবিত বলয় থেকে নিজস্বতা বের করে আনা এবং সেখান থেকে আলাদা হয়ে যাওয়া, সেটা কিন্তু একেবারেই অন্যরকম। সেটা কিন্তু আসলেই তখন খুব কঠিন ছিল, এবং সেটা নজরুল বলেই পেরেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে নজরুল যেমন আরবি ফার্সিকে বা মুসলিম সংস্কৃতিকে তিনি ইয়েতে নিয়ে আসতেন, বাংলা সাহিত্যে নিয়ে আসতেন, এই বিষয়টা তো আসলে একেবারেই নতুন ছিল সেই সময়টা। এবং আপনি দেখবেন যে এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আগে সাহিত্যে পাওয়া হয়নি, যেমন খুন, রক্তের মানে পরিবর্তে খুন শব্দটি যে ব্যবহার করা যায় এটা কিন্তু আমরা জানতাম না, আমরা মনে করতাম খুন মানে কিলিং, কিন্তু নজরুল কিন্তু খুন মানে ব্লাড, হ্যাঁ রক্ত, এই যে এবং এটাকে রোমান্টিক, হ্যাঁ মানে এরকম এরকম একটু উদাহরণ বললাম মাত্র, এরকম অসংখ্য শব্দকে এবং এটাকে কিন্তু খুব রোমান্টিক অর্থে ব্যবহার করেছেন খুন শব্দটা। হ্যাঁ তো এই যে বুকের খুন ঢেলে দেওয়া, এই যে এবং শুনতে কিন্তু খুব ভালো লাগছে, হ্যাঁ একটা অন্যরকম একটা আবেশ তৈরি হয়েছে। তো এরকম আরো অনেক শব্দকে উদাহরণ বললাম মাত্র, তিনি আসলে যে বিপ্লবী বা তিনি যে বিদ্রোহী আসলে অনেকগুলো শব্দকে তিনি এরকম ভাবে ব্যবহার করেছেন, যেটি ব্যবহার করাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা হয়তো সম্ভব নয়। এমনকি রবীন্দ্রনাথ নজরুলের এই খুন শব্দটি ব্যবহার নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের সাথে তার সাংঘাতিক একটি তৈরি হয়েছিল, মানে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল কিছু সময়ের জন্য। এবং বরর পিরিতি বালির বাঁধ বলে যে প্রবন্ধটি সেটি কিন্তু এর পরবর্তীতে এই বাদানুবাদ থেকেই কিন্তু অনেকটা এসছে। তো এই যে বিষয়গুলো আসলে বড় মানুষদের তো বিতর্ক বা বাদানুবাদও অনেক মহৎ কিছু, তো সেটা এরকম নজরুল আসলে সত্যিকারের অর্থে সাহিত্যে সঙ্গীতে এমন অনেক কিছুর অনুপ্রবেশ টিউশন বা অ্যাডাপ্টেশন করেছেন যেটা ওই সময় আর কেউ কল্পনাও করেনি এবং যেটি আমাদের জন্য একটা চিরস্থায়ী সম্পদে পরিণত হয়েছে। এবং এরকম আরো অনেক তিনি মধ্যপ্রাচ্য এবং পারস্যের অনেক উপকথা উপগাথাকে তার গানে নিয়ে এসেছেন, যেগুলো আবার একই সাথে মানে অবিশ্বাস্য এবং বিস্ময়, একই সাথে তিনি ভারতীয় মিথোলজিকেও অনেক গভীর ভাবে ধারণ করে তিনি অনেক কবিতা এবং গান আমাদের উপহার দিয়েছেন। বিশেষ করে তার বিদ্রোহী কবিতাতেও কিন্তু ভারতীয় মাইথোলজি গ্রিক মিথোলজির সাথে ভারতীয় মিথোলজির অসংখ্য চরিত্র তার কবিতায় উঠে এসেছে। তিনি তো এ বিষয়ে গানই লিখেছেন, মানে রবীন্দ্রনাথ সরি নজরুল কিন্তু তার অনেকগুলো গান লিখেছেন যেগুলো মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলোকে নিয়ে, যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলি বা যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলে থাকি, গানগুলো করেছেন যেমন শ্যামা সংগীত করেছেন বা তিনি ঝুলনের গান করেছেন, তিনি কৃষ্ণকে নিয়ে গান করেছেন, মানে তার সৃষ্টির এত বৈচিত্র্য এটি আকর্ষণ বা মুগ্ধ না করে পারে না।
1: আমরা একটা নজরুল সঙ্গীত শুনি।
0: আচ্ছা কথায় কথায় আমরা তো আমরা যেহেতু নজরুলের সেই মিত্র ক্যারেক্টারের কথা বলছিলাম,
1: মানুষদেরকে নিয়ে আলোচনা করলে যে একটু আগে বাদানুবাদের কথা বলছিলেন, তারা এত উচ্চতার মানুষ যে তারা যদি একজন একজনের সাথে বাদানুবাদেও মানে জড়িয়ে পড়েন সেখান দিয়েও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক
0: ইনফরমেশন।
1: আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো?
0: ভক্তিমূলক গান বা ভজন রাধাকৃষ্ণের প্রেম নিয়ে আর কি, অত্যন্ত জনপ্রিয় গানটি, সখী সে হরি কেমন বল।

0: আসলে গানের ভেতরেই ডুবে যাচ্ছিলাম, মানে কি প্রশ্ন করব পরে মাঝে মাঝে ভুলে যাই, যে মানে যখন গানের ভেতরে চলে যায় তখন মানে ওই গানের আবহেই থাকতে মন চায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি শুরুতেই যে আপনি পেশায় একজন চিকিৎসক, তো আপনি চিকিৎসা শাস্ত্রের বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট?
1: আমার স্পেশালাইজেশন হচ্ছে হেমাটোলজিতে, রক্ত রোগ এবং রক্ত ক্যান্সার, মানে হেমাটোলজি এবং হেমাটো অনকোলজি এই বিষয়ের উপরে মেডিকেল এবং বর্তমানে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমি সেখানে ক্যান্সার ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করি।
0: সঙ্গীত এবং চিকিৎসা সেবা বা চিকিৎসা শাস্ত্র যেটাই বলি, আপনার এই প্রফেশন এবং সঙ্গীতটাকে যদি সঙ্গীতটাকে এটার সাথে মানে শখের জায়গা বা ভালো লাগার জায়গা দুটো আসলে ব্যালেন্স করেন কিভাবে? আর আপনার নিশ্চয়ই গানের অ্যালবামও আছে, সে অ্যালবাম নিয়েও জানতে চাইবো, তবে তার আগে এটা একটু শুনি যে ব্যালেন্সের বিষয়টা। আসলে ডাক্তার যারা তারা তো অনেক ব্যস্ত থাকে।
1: ব্যালেন্সের বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি গানটা অনেক ছোটবেলা থেকে শুরু করেছি, সেটা হয়তো একটা সুবিধা হয়েছে আমার জন্য। আমার একটি গানের ভিত্তি তৈরি হয়ে যায় খুব অল্প বয়সে, প্রাথমিক ভিত্তিটা, সেটা একটা সুবিধা। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে আমি ন্যাচারালি, সম্ভবত আমি খুব কম রেওয়াজ করেই আমি মানে এটা সুলেভে বলতে হয় না, মানে কিছু থাকে না ন্যাচারাল, কিছু কিছু গিফট পাই
0: বুঝতে
1: মানুষ,
0: পেরেছি।
1: আমি মনে হয় কিছুটা গিফট পেয়েছি। কারণ আমি দেখা গেছে আমি খুব উচ্চাঙ্গ সঙ্গীত তখনও আমি শিখিনি বা তালিম নেইনি সেভাবে, কিন্তু আমি বেশ কঠিন কঠিন কিন্তু নজরুল সঙ্গীত তুলেছি এবং আমি অনেকগুলো কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতেন তোমার ওস্তাদকে তো বা এগুলো কার কাছে শিখেছো, অনেকগুলো গানই আছে যেগুলো আমি হয়তো ক্যাসেট থেকে শুনেছি, সেটা আমি মনে করি যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। পরবর্তীতে আমি একদম উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেওয়া যেটা বলে এবং সত্যিকারের যেটা প্রথাগত তালিম, সেটা আমি নিয়েছি আমি যখন মেডিকেল কলেজে পড়ি 3rd ইয়ারে, তখন শুরু করেছিলাম। সেটাও যে খুব ভালো বেশি সময় ধরে করতে পেরেছি না, বছর দুয়েকের মধ্যে শিখতে পেরেছিলাম। তো ব্যালেন্সটা যেটা করি সেটা হলো যে আমি এটার জন্য একটা সময় বের করি নাই, আমি
0: আচ্ছা আচ্ছা,
1: আমি সবসময় চেষ্টা করেছি এবং আমি আমার প্রফেশন বা পেশা, সাবজেক্ট, আমার কাজের ধরন সবকিছুকে আমি প্ল্যান করে এবং সবকিছুকে আমার প্রফেশনটাকে এবং চাকরিটাকে আমি গুছিয়েছি সেভাবেই যাতে করে আমি গানটা করতে পারি বা আমার ভালো লাগার জায়গাটাকে যেন আমি সময় দিতে পারি বা সেটাকে যেন আমি করতে পারি। এবং দেখা গেছে আমি যখনই আমার ব্যস্ততা বেড়ে গেছে আমি সেটাকে আবার কোনোভাবে কমিয়ে আনার চেষ্টা করেছি যাতে করে আমি একটা সময় পাই নিজের জন্য। আমার কাছে মনে হয়েছে যে খুব দীর্ঘ সময় ধরে খুব ওভারলোডেড হয়ে কোনো কাজ করতে গেলে সে কাজটা ভালো হয় না বা সেটার
0: হুম
1: ফল
0: হুম
1: ভালো হয় না। আমরা আমরা যদি আমাদের শখের চর্চাটাও করি, আমরা যদি আমরা ডাক্তারিও করি, আমরা যদি দিনে একটা সীমিত সংখ্যক নির্দিষ্ট সংখ্যক রোগী দেখি, তাহলে আমার মনে হয় যে এতে করে রোগীরাও উপকৃত হয়, আমাদের পক্ষেও রোগীদের সাথে খুব ভালো কমিউনিকেশন মেনটেন করে কাজ করা সম্ভব, পাশাপাশি আমরা নিজেরাও মানসিকভাবে সতেজ থাকতে পারি, ভালো থাকতে পারি, যেটার একটা প্রভাব কিন্তু আমার প্রফেশনে পড়বে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি এক ধরনের কি বলবো, আমার সঙ্গীতটাকে যেন থাকে, গানটা যেন থাকে এবং আমি যেন কিছু সময় চর্চায় থাকতে পারি। আমার খুব বেশি এক্সপেকটেশন নেই মিউজিক নিয়ে, আপনি জানেন হয়তো যে আমি বাংলাদেশ টেলিভিশন এবং বেতার দুটোতেই আমি এনলিস্টেড সিঙ্গার, তো আমি বেশ কিছু প্রাইভেট টিভি চ্যানেলেও গান করেছি কিন্তু খুব বেশি নিয়মিত না, বছর হয়তো একটি বা দুটি অনুষ্ঠান আমি করে থাকি, আমি খুব বেশি করতে পারি না বা করিও না, তো সেই কারণেই। এবং মঞ্চ অনুষ্ঠানও আমি খুব আমার নির্দিষ্ট কিছু জায়গায় বা সীমিত জায়গায় মঞ্চ অনুষ্ঠান এবং ঘর অনুষ্ঠান করি, তাতে করে আমার কাছে মনে হয় যে দুটো জায়গাকেই আমি আমার মতো করে উপভোগ করতে পারি। ব্যালেন্সের জায়গাটা হচ্ছে এটাই যে আমি সময় ভাগ করে কাজ করি, আমি রাত 8টা বা মধ্যে আমি আমার ডাক্তারি শেষ করে ফেলার চেষ্টা করি এবং রাত 8টার পরে আমি বাসায় চলে আসি এবং আমি তখন আমার পরিবারের সময় দেয়া, গান করা এবং অন্যান্য কাজ সেই সময়টাই করি।
0: সময়টা
1: অনেক
0: আসলে
1: সময়
0: ভাগ
1: সকালবেলা
0: করে
1: ঘুম
0: নেওয়াটা,
1: ভাগ করি, অনেক সময় অফিসে যাওয়ার আগেও আমি হয়তো একটু কিছু সময় একটু গান করলাম, একটু প্র্যাকটিস করলাম, সেটাও হয়। তো এইভাবেই আসলে চালিয়ে নিচ্ছি আর কি।
0: আমরা গান আগে শুনবো নাকি আপনার অ্যালবামের কথা আগে শুনবো? আপনি অ্যালবাম রিলিজ করেছেন এবং আশা করি সামনেও কিছু অ্যালবাম আমরা পেতে যাচ্ছি, নাকি আশা করতে পারি, তাই তো? নাকি একটু যে অ্যালবাম সম্পর্কে একটু জানি, অ্যালবাম
1: হ্যাঁ,
0: এবং আপনার গানের
1: আসলে
0: অর্জন
1: অ্যালবাম,
0: বা কিছু।
1: আচ্ছা, গানের অর্জন বলতে আসলে আমি ছোটবেলায় জেলা পর্যায় পর্যন্ত পুরস্কার পেয়েছি বিভিন্ন অনুষ্ঠান বা এগুলোতে, আমি 1995 সালে আমি স্কাউটিং এ আমি রাষ্ট্রপতি পদক পাই। তো সেখানে আমাদের অনেকগুলো বিষয়ে প্রতিযোগিতা করতে হতো। আমি রাষ্ট্রপতি পদক পেয়েছিলাম স্কাউটিং এ 1995 সালে। তো তখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে কম্পিটিশন করতে হতো, অনেকগুলো বিষয়ে পারদর্শিতা, প্রায় 20টি বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হয় আর কি মিনিমাম।
0: আচ্ছা আচ্ছা,
1: তো তাহলে পরে অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লাই, মানে অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত হয় আর কি। তারপরে পরীক্ষা আছে
0: উপযুক্ত হয়।
1: থিওরিটিক। হ্যাঁ, তো সেখানে আমাকে গানের কম্পিটিশনও আমাকে করতে হয়েছে, ব্যয় করতে হয়েছে, যাই হোক সেটা একটা অর্জন বলা যেতে পারে। পরবর্তীতে
0: অবশ্যই
1: আসলে আমি যখন তো আমি কলেজে যখন আসি, আমি উচ্চ মাধ্যমিকে যখন পড়ি, তখন আসলে আমার গানের একটা বিরতি হয়। তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারলে আমি হয়তো ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বা যেটাই হোক, তখনও মেডিকেল সম্পর্কে আমার ইচ্ছা ছিল না, আমার সেটা আমি ভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করবো। তো আমার তখন, আমি এই 2 বছর আমার বিরতির সময় ছিল আর কি। উচ্চ মাধ্যমিকে আমি যখন পড়ি তখন আমি তেমন কোনো গানও শিখতে পারিনি বা অনুষ্ঠানও করতে পারিনি, সে সময়টা আমার আসলে তেমন কোনো অর্জন নেই। পরবর্তীতে মেডিকেল কলেজে এসে

0: প্রতিভা বিকাশ অনুষ্ঠান হয়ে মানে ইয়ে হয়েছিল বেঙ্গল বিকাশ, সেটাতে আমি কোয়ালিফাই করেছিলাম বেস্ট 100-এ, কিন্তু আমি এই কম্পিটিশনে পরবর্তীতে আর থাকতে পারিনি, কারণ ওই সময় আমার বিসিএস এর রিটার্ন পরীক্ষা চলছিল। তো সবকিছু মিলে আসলে নানান সময় প্রতি মানে আমার এরকমই হয়েছে, আমি যখনই একটু গানটা করব বলে একটু প্ল্যান করেছি, তখনই আবার হয়তো এরকম কিছু একটা মেডিকেল কলেজের পড়াশোনা বা বিসিএস বা কিছু একটা সরকারি চাকরি কোনো না কোনো ভাবে আমি হয়তো সেই জায়গাটায় ইয়ে করতে পারিনি, কিন্তু আমি ছাড়িও নি, মানে আমি আমার নিজের জন্য হলেও আমি এটা রেখে দিয়েছি এবং সুযোগ মতো আবার চেষ্টা করেছি। এবং এই যে দেখুন 2020 সাল, মানে আমি প্রায় অনেক বছর পার করে এসে আমি বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড হয়েছি। তো যেখানে আমার সমসাময়িক বন্ধুরা যারা এখন ছায়ানটের টিচার, অনেকেই অনেক বছর ধরে তারা টেলিভিশনে গান করছেন, তো সেটা আছে, যার কারণ তারা ওটাই যেহেতু করেছেন সেটা তারা এগিয়েছেন, সেটা ঠিক আছে। তো এইভাবেই আসলে গান করে যাচ্ছি, গানের সাথে আছি। আর অ্যালবামের যে কথাটি বললেন সেটিও আসলে একেবারেই কাকতালীয় ছিল। আমি যখন আবার মাঝখানে আরেকটা বিরতি হয়েছিল আমার, আমি ঢাকায় আসার পরে যখন আমি আমার পেশায় ব্যস্ত হই, তখন আমি মানে যেহেতু জুনিয়র ডক্টর হিসেবে আমার কাজের চাপটা ছিল একটু বেশি, নিজের মতো করে আমি সময়টা গোছাতে পারতাম না, আমাকে চলতে হতো হাসপাতালের রোস্টার অনুযায়ী। তো সে কারণে তখন আমি গানের জন্য খুব ভালো সময় বের করতে পারতাম না। তো পরে যখন একটু সিনিয়র হলাম, যখন আমি একটু সময় বের করতে পারলাম বা আমি নিজে একটা আমার কাজের জায়গাটাকে ডমিনেট করার মতো একটা পর্যায়ে গেলাম, তখন আমি আবার নতুন করে গান শেখা শুরু করলাম। তো আমি তখন আমার বাসার কাছে অজয় মিত্র, যিনি তার কথা বলতেই হবে, আমার সঙ্গীত জীবনে তার একটি অবদান আছেন, তিনি একজন বাংলাদেশের
1: জি
0: স্বনামধন্য একজন সঙ্গীত পরিচালক, অজয় মিত্র দাদার কাছে গেলাম যে আমি পেশাদারি সঙ্গীতের কিছু টেকনিক্যাল বিষয়গুলো শিখবো আর কি তার কাছে, ভয়েস থ্রোয়িং, রেকর্ডিং, দম এবং ইত্যাদি কিছু বিষয় আছে। পাশাপাশি আমি কিছু রবীন্দ্রসঙ্গীত আমি তার কাছে তুললাম, শিখলাম। তো অজয়দার কাছে আমি যখন গেলাম, তো তখন অজয়দা একদিন বললো যে উনি একটি মিক্সড অ্যালবাম করছেন নজরুল সঙ্গীতের, সেখানে খালিদ নাম শাকিল এবং আরো অনেকেই গান করবে। আমাকে বললেন যে একটা খুব বেশি গাওয়া হয় না কিন্তু গান খুব মিষ্টি এরকম কিছু গান উনি খুঁজছেন, হ্যাঁ খুব কমন গান না কিন্তু গানটা খুব ভালো, এরকম কিছু নজরুলের গান আছে সুন্দর গান বা সাধারণ শ্রোতার কাছে ভালো লাগবে। তখন আমি উনাকে একটা গান গেয়ে শোনালাম, চোখের নেশার ভালোবাসা। এই গানটি শোনার পরে উনি বললেন যে তুমি তো খুব চমৎকার নজরুল সঙ্গীত গাও। উনি তখন আমার নজরুল সঙ্গীত শোনেননি, তো আমাকে বললো, আমি বললাম দাদা আমি তো নজরুল সঙ্গীতই একটা দীর্ঘ সময় শিখেছি, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি কিন্তু নজরুল সঙ্গীত আমি একদম ছোটবেলা থেকে শিখেছি। বলো যে এই গানটা তো খুবই চমৎকার, তুমি এই গানটি আমার অ্যালবামে করবে। তো তারপরে আমি এই মিক্সড অ্যালবামে ওনার একদম শিল্পী সিলেকশন হয়ে গিয়েছিল, লেজার ভিশন, তখনও কিন্তু অ্যালবাম খুব ঘটা করেই বের হতো, লেজার ভিশন ভালোবাসা দিবসে অ্যালবামটা বের করবে। তো তখন অজয় দা বললেন যে তো শিল্পী তো আমাদের মোটামুটি লেজার ভিশনের সাথে কথা হয়ে গেছে, শিল্পী তো সিলেক্টেড, আমি একরকম জোর করে তোমার নামটা ঢুকিয়েছি। তো
1: আচ্ছা
0: তারপর হ্যাঁ তারপরে আমার এই গানটি রেকর্ড হলো এবং রেকর্ড শোনার পরে লেজার ভিশন কর্তৃপক্ষ তারা বলল যে এই গানটি খুবই চমৎকার, এটাকেই আমরা অ্যালবামের টাইটেল সং করব, এবং অ্যালবামটির নাম করলেন, নাম করলেন ওরা চোখের নেশার ভালোবাসা। তো
1: আচ্ছা,
0: এই
1: এই গানটা
0: অ্যালবাম
1: কি আমরা একটু শুনবো নাকি? এই গানটা মানে এই
0: হ্যাঁ হ্যাঁ
1: আলোচনা,
0: হ্যাঁ
1: এই যে টপিকটা শেষ করে এই গানটা
0: হ্যাঁ
1: শুনবো? হ্যাঁ
0: হ্যাঁ তারপরে এই আমি তো খুবই মানে কি বলবো খুবই উৎসাহিত হলাম, এবং আমাকে
1: জি
0: লেজার
1: জি
0: ভিশনের মাঝার ভাই এবং ওনাদের যে দুজন ওনার চেয়ারম্যান MD, দুই ভাই ওনারা, তারা দুজন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমাকে বললেন যে আমি যদি পরবর্তীতে অ্যালবাম করতে চাই তারা ইন্টারেস্টেড আমার অ্যালবাম করবার জন্য, এবং অজয় দাকে তারা বললেন যে এর ওনার গানটা খুব ভালো হয়েছে, এবং তারা তখন তো ওই ভালোবাসা দিবসে অ্যালবামটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং গানটির অ্যালবামটির শিরোনাম করেছেন চোখের নেশার ভালোবাসা। তো আমি তো খুব ইন্সপায়ার্ড, এবং সেখানে আমার যারা মানে কি বলবো আমার যারা নমস্য, আমার কাছে যারা স্টার, আমার যারা মানে সারা বাংলাদেশে গাইতে, তারা খায়রুল নাম শাকিল ভাই, শামীম সাথী ইসলাম, ময়না, ময়না আপা আমাদের খুবই প্রিয়, তো এরা ছিলেন তখন বিপাশা গো ঠাকুরতা, ছন্দা চক্রবর্তী, পূজন দাস, এরা ছিলেন তখন বিজন বিজন মিস্ত্রি আমার বন্ধু মানুষ, তো ওনারা এই অ্যালবামটিতে ছিলেন। তারপরে আমার গানটিও ওখানে স্থান পায় এবং এরপরেই শুরু হয়। এরপরে তো আমি একক একটি অ্যালবাম করি রবীন্দ্রনাথের গানের, যেটি অজয় দার সঙ্গীত পরিচালনায়।
1: ওখান থেকে আমরা গান শুনবো, তবে এই যে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: এখন যে গানের কথা বলছেন সেটা এখন শুনবো।
0: আচ্ছা চোখের নিশানে না
1: জি জি, এই গানটা শুনি।

চোখের নেশার ভালোবাসা, সে কি কভু থাকে গো, জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো, চোখের নেশার

মেঘ গেলে আব ছায়া থাকে কি আকাশে গো, চোখের নেশার ভালোবাসা। পুতুল লইয়া খেলা খেলেছো।

খেলা খেলেছো বলে কাবেলা, খেলেছো পরাণ লয়ে এমন পুতুল খেলা।

0: রূপ ছলনা সে কি নয়ন জলে ঢাকে গো, চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগে স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো, চোখের নেশার ভালোবাসা।
1: বাহ, চমৎকার। গানের কথাগুলো মানে কি গভীর, চিন্তা করলে যে চোখের নেশায় ভালোবাসায়। হ্যাঁ, মানে
0: কি অভিমান, কি কি কি মানে আবেগ! হ্যাঁ, বুকের
1: আবেগ।
0: ছলনা সে কি নয়ন জলে থাকে গো।
1: হুম হুম তারপর স্বপনে আমরা যা দেখি সেটা কতক্ষণ স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী, মানে
0: হ্যাঁ
1: স্থায়ী বা ক্ষণস্থায়ী বিষয়গুলো নিয়ে আসলে আসলে ভাবলে বা চিন্তা করলে, কথার ভেতরে প্রবেশ করলে আসলে অনেক অনেক কিছু বেরিয়ে আসে। আমরা নজরুল গীতি তো শুনলাম একটু আগে, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল। তো সেই অ্যালবাম, এটা কি রবীন্দ্রসঙ্গীতের মানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়ে কি অ্যালবামটা ছিল, মানে সব গানই কি
0: হ্যাঁ
1: রবীন্দ্রসঙ্গীত ছিল
0: হ্যাঁ
1: নাকি
0: এখন
1: অন্যান্য গানও
0: দশটি
1: ছিল? আপনি যে
0: না এটা
1: অ্যালবামের কথা বলছিলেন।
0: মানে 10টি গান ছিল, 10টি রবীন্দ্রসঙ্গীত, এবং ওটি আমার প্রথম একক
1: আচ্ছা
0: অ্যালবাম, এবং
1: একক অ্যালবাম, আচ্ছা।
0: একক অ্যালবাম, এবং
1: এই
0: আমি
1: শিরোনামটা কি ছিল, মানে অ্যালবামের নামটা
0: কিশোর
1: একক
0: বাজে,
1: অ্যালবামে কি
0: কিশোর
1: সুর
0: বাজে,
1: বাজে? আচ্ছা,
0: কিশোর বাজে, ওটি রবীন্দ্রনাথ একটি গান আছে, বাজে আমার প্রাণে আমি জানি মনে জানে, তো সেই লাইনটি কিশোর বাজে, সেটি ছিল আমার গানের অ্যালবাম। আমি আসলে শোনাতে চেয়েছিলাম শ্রোতাদেরকে যে আমার মনে কিশোরটা বাজে।
1: আচ্ছা আচ্ছা, বাহ। আমরা ওই অ্যালবাম থেকে একটা গান শুনি।

ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো।

0: বাহ, চমৎকার, খুব সুন্দর। আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করেছেন দেশে বিদেশ থেকে, মানে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, USA থেকে বিভিন্ন মানুষ জয়েন করেছেন, আমাদের শুনছেন, দেখছেন। আমরা একটু কমেন্ট করে আসি। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের নিয়মিত নিয়মিত একজন শ্রোতা এবং দর্শক নুসরাত জাহান, তিনি আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, তিনি বগুড়া থেকে জয়েন করেছেন। আচ্ছা, অফিসের চাপ আর পরীক্ষা প্রস্তুতিতে সময় পায়নি। আচ্ছা, আজ প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে রেকর্ডেড ভার্সন থাকবে, আপনি দেখে নিতে পারেন। তিনি কেমন আছেন? ওয়াসিকা আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অতিথিকে অনেক অনেক শুভকামনা, আপনাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছে। তারপর নার্গিস ভুঁইয়া লিখেছেন, অসাধারণ লাগলো, ধন্যবাদ। আচ্ছা, তারপর নাজমা সুলতানা, তিনি লিখেছেন, চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে, এবং আমরা অনেক বেশি, আমাদের ভালো লাগে যে আপনারা যখন আমাদের সাথে থাকেন। আচ্ছা, আমরা তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এই এছাড়াও আর কোন কোন গান, গানের সাথে আপনার গানের চর্চার মধ্যে আপনি আছেন, বা ভালো লাগার জায়গা যদি ধরি বলি, কোন মানে ধারা বা কোন ক্ষেত্রটা আপনার কাছে ভালো লাগে?
1: আমি যদি আমার কমফোর্ট জোন বলি, তাহলে হচ্ছে আসলে নজরুলসঙ্গীতের পরেই হচ্ছে পুরাতনী বাংলা গান, রবীন্দ্রনাথের গান, মানে পঞ্চকবির গানের
0: আচ্ছা আচ্ছা,
1: পাশাপাশি পুরাতনী বাংলা গান। পুরাতনী মানে প্রাক রবীন্দ্র যুগের যে বাংলা গানগুলি আছে সেগুলোকে আমরা পুরাতনী বাংলা গান বলি।
0: আচ্ছা, প্রাক রবীন্দ্র যুগে তো আসলে টপ্পা গান বা এগুলো ছিল, যে
1: হ্যাঁ
0: রামনিধি
1: হ্যাঁ
0: গুপ্ত বা নীতা বাবু, তারা টপ্পা গানের,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমার
0: বা
1: আমি
0: তখন তো আসলে সত্যি কথা বলতে,
1: বাংলা গানের বর্তমান যে ধারাটি সেটি তখনো দাঁড়ায়নি। তখন বাংলা গান বলতে আমরা বুঝতাম কীর্তন, খ্যামটা, তরজা, এই টাইপের কিছু গান, আখড়াই, হাফ আখড়াই, এই টাইপের কিছু গান, যেগুলো এবং কবি গান, যেগুলো আসলে মূলত নাগরিক সঙ্গীত হয়ে ওঠেনি বা খুব পরিশীলিত হয়ে ওঠেনি। কবি গানগুলোতে প্রচুর অশ্লীল শব্দের প্রয়োগ ছিল। আর যেগুলোর কথা বললাম, যে কীর্তন এবং কিছু ভক্তি গীতি, শাক্ত সঙ্গীত ছিল তো সেগুলো, বা রামপ্রসাদের রামপ্রসাদী গানগুলো ছিল কেমন, তো সেগুলোতে আসলে মূলত দেবদেবীকে উপলক্ষে সে তাদের স্তব কীর্তন করেই গানগুলো করা হতো, তো সেটি ছিল। কিন্তু আধুনিক বাংলা গানের যে
0: প্রাক রবীন্দ্র
1: বর্তমান
0: যুগে তো
1: ধারা,
0: আসলে মধ্যযুগীয় পর্যায়ে, তখন এমনিতেও সাহিত্যে,
1: হ্যাঁ মধ্যযুগেরই আসলে এটা একটা যুগ সন্ধিক্ষণ ছিল আসলে প্রাক রবীন্দ্র
0: সাহিত্যে
1: যুগটা।
0: দেখা যেত,
1: হ্যাঁ সাহিত্যেও তখন মধ্যযুগের একটা প্রভাব ছিল এবং একটা যুগ সন্ধিক্ষণ ছিল তখন 18 শতকের সময়টা। তো গানের ক্ষেত্রে একই রকম ব্যাপারটা হয়েছে, তখন যে আগেকার যুগের যে পদাবলী কীর্তন বা সেখান থেকে এসে আধুনিক বাংলা গানের একটা ধারা তৈরি হতে শুরু করলো, যেখানে কাব্য সঙ্গীত বা যেখানে রোমান্টিসিজম আসতো, পরস্পরের প্রেম, সেটা ভাবা হতো, ভাবা যেত না আরকি, গানের মধ্যে নরনারী প্রেম আসবে এটা তো ভাবতেই পারতো মানুষ, তো সেটা তখন আসতো এবং তারা এটাকে অবক্ষয় মনে করতো আর কি তখন। তো সেটা ছিল এবং একটা মানুষের সঙ্গীতের মধ্যে মানুষের কল্পনা বিলাসিতা বা রোমান্টিকতা সেটা আসছে, সুরের ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে বিভিন্ন ধরনের ইয়েতে। তো সেই সময়টাই আমি বলবো যে মৃদুবাবুই প্রথম মানুষ, প্রথম ব্যক্তি যিনি বাংলা গানে কাব্য সঙ্গীতের একটি প্রবর্তন করেন বা নাগরিক কাব্য ধারাকে
0: জি জি,
1: প্রধান তিনি বাংলা গানে, এবং তখন একটা বাংলা
0: তিনি
1: গানে
0: তো বাংলা বাংলা গানে টপ্পা গানের প্রবর্তক, রামনিধি গুপ্ত ছাড়া।
1: শুধু টপ্পা গান না, আমি বলবো যে এটি আমাদের বর্তমান যে বাংলা গানের যে ধারাটি সেই ধারার সূত্রপাতটি, আমাদের গানে যে রোমান্টিক কাব্যের যে একটা প্রভাব বা সেটাকেই বেস করে তখন এখন আমাদের গান হয়, যে গান আসলে মূলত একটি কবিতা, তো সেটি কিন্তু রামনিধি গুপ্তর মধ্য দিয়ে আমরা প্রথম জানতে পারি। এবং নাগরিক সঙ্গীতের আমি বলবো যে সূত্রপাত তিনি করেন এবং এরপরে সেটি আরেকটু পরিশীলিত হয়ে পরবর্তীতে তার যারা ছিলেন শ্রীধর কথক এবং আরো তার যারা রায়চাঁদ বড়াল, তারা এই গানটিকে নাগরিক সঙ্গীতকে বাংলা সঙ্গীতকে আর প্রায় এগিয়ে নিয়ে যান এবং রবীন্দ্রনাথ এরপরে আসেন, এবং রবীন্দ্রনাথ মোটামুটি বলা যায় যে এক হাতে অনেক দূর নিয়ে গেলেন এবং নজরুল সেটিকে একটি পরিপূর্ণতার দিকে নিয়ে যান। এবং এরপরে 50, 60, 70 বা 100 পর্যন্ত যে বাংলা গানের যে আধুনিক ধারাটি, আমি বলবো যেটি নজরুলের প্রবর্তিত কাব্য সঙ্গীত বা আধুনিক গানের একটি পরবর্তী ধারা গান, ওই ধারাটাকেই টেনে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে।
0: আমরা কি ওই প্রাক রবীন্দ্র যুগের কোনো গানকে এখন শুনতে পারি?
1: হ্যাঁ
0: আপনার যেহেতু
1: নিশ্চয়ই।
0: ভালো লাগার জায়গা।
1: কান তরে দৃষ্টি জাগরায়, কার তরে নিশি জাগরায়, তুমি যার আশার আশে বসে আছো।

0: কার তরে নিশি জাগরা।
1: চমৎকার। এই যে কার তরে নিশি জাগো রাই, তখন আসলে রাই বলার সাথে সাথে মনে হয় যেন একটা তবলার একটা ছোঁয়া বা একটা সোম, যেটাই বলি,
0: হ্যাঁ
1: যাক
0: হ্যাঁ
1: তখন ছিল।
0: হ্যাঁ সোমটা খুব মিস করি। নিশি জাগো রাই, এইগুলো আসলে আদ্যতালের গান, এরকম ফলে সত্যিকার বৈঠকি মেয়ে।
1: আমাদের এই সোশ্যাল মিডিয়ায় তো আসলে এখন সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, কিন্তু তারপরে এর মধ্যে থেকেও যতটুকু আমরা তুলে ধরার চেষ্টা
0: হ্যাঁ হ্যাঁ
1: করছি, এই যে আলোচনাটাও, এই আলোচনাটার মধ্যেও মনে হয় যেন অনেক কিছু চলে আসলো, বা অনেক আলোচনাটাও
0: হ্যাঁ
1: মানে আমার কাছে, আমার আমার তো ভালো লাগছে। আমি জানি না দর্শকদের কেমন লাগছে, আশা করি ভালো লাগছে, দেখে তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে। আচ্ছা, এই ভালো লাগাতে আরো কিছুক্ষণ ধরে রাখতে চাই। আমরা আপনার আরো গান শুনবো, আপনার এই যে সঙ্গীত শিল্পীদের কথা বলছিলেন যে ইন্সপায়ার হন যাদেরকে দেখে, আর সেই প্রিয় শিল্পীদের গান শুনবো। তবে একটা একটু জানতে চাই যে আদর্শ সঙ্গীত শিল্পী বলতে আপনি কি বলছেন, মানে আপনার দৃষ্টিকোণ থেকে, এটা আপনার ব্যক্তিগত মত হিসেবেই নিব। আর সেটা হচ্ছে গিয়ে সঙ্গীতে তো বিভিন্ন ধারা রয়েছে, তো সেই ধারায় একজন মানে সমান পারদর্শিতা, নাকি একটা নির্দিষ্ট ধারায় এগিয়ে গিয়ে তার শিখরে ওঠা, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি ব্যাখ্যা করেন আদর্শ সঙ্গীত।
0: মাল্টিটাস্কিং বা মাল্টি স্কিল হওয়াটা এক ধরনের ব্যাপার, আবার একটি নির্দিষ্ট বিষয়ে খুব বেশি গভীর উৎপত্তি অর্জন করা সেটাও আরেক রকমের ব্যাপার। যারা কাজ করতে বিনোদন মাধ্যমে তারা প্রত্যেকে মাল্টিটাস্কিং ছিলেন, যেমন নজরুল তিনি নানান রকমের কাজ, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা এবং চলচ্চিত্রের জন্য গান লেখা আছে, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা, চিত্রনাট্য লেখা ইত্যাদি করেছেন। রবীন্দ্রনাথও তার সময় কিন্তু যথেষ্ট নানান রকম ভার্সেটাইল ছিলেন, ছবি আঁকা থেকে শুরু করে একসময় তারা মঞ্চে অভিনয় করতেন, রবীন্দ্রনাথের মঞ্চে অভিনয় করা তার আত্মজীবনীতে পাই, সেখান থেকে তিনি গান করেছেন, তিনি গানের সুর দিয়েছেন, তো তারাও কিন্তু এবং কবিতা লিখেছেন, মাল্টিটাস্কিং ছিলেন বা পলিম্যাথ ছিলেন। এরপরে একটি সময় দীর্ঘ সময় ধরে চলতে থাকে যেখানে আমরা দেখি যে তিনি সুর করেন, সুর করেন এবং গানের ধারাগুলো আস্তে আস্তে নির্দিষ্ট ধারাতেই গান করছেন। এই ব্যাপারটাকে ধ্বংস করতে নজরুল রবীন্দ্রনাথ যখন গান সৃষ্টি করেন তারা কিন্তু কখনো লোকগান থেকে মানে এই বৈচিত্র্য ভার্সেটালিটি আমি যে কোনো ভার্সেটাইল ক্যারেক্টার ব্যক্তিগত ভাবেও আমি সব বাবার চেষ্টা করেছি, বা আমার কাছে মনে হয়েছে যে নতুন নতুন কাজে আমি ঝাঁপিয়ে পড়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, আমার ভালো লেগেছে। আমি পেশাগত জীবনেও তাই আমি নিজের পছন্দ করি এবং আমার নিজের কাজের প্রতি ধারা পরিবর্তন, এটা আমার একটি আমি কখনো হসপিটাল ম্যানেজমেন্ট, কখনো আমি জেনারেল মেডিসিনে আমি কখনো আমি ক্যান্সার পড়াশোনা করেছিলাম, জেনারেল অনকোলজি আর কি, সেখানেও আমি কিছুদিন পরে আবার পড়ি। যাই হোক, অনেক কিছু করতে করতে এখন একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এখন পরিবর্তন এখন কাজ করি গানের ক্ষেত্রে। এখন ভার্সেটাইল সিঙ্গারদের আমার সবসময় ভালো লাগে এবং সত্যিকারের শিল্পীদের কাছ থেকে যেমন মুখার্জি, মান্না দে, তো আমরা সবসময় সবসময় করে আমাদের বাংলাদেশের ওনারাও কিন্তু ভার্সেটাইল বিনন্তি দাদা তো অনেক ধরনের গান, সঙ্গীত প্রধান সঙ্গীত থেকে লোকসঙ্গীত শিখেছেন এবং লোকসঙ্গীত দলের সদস্য ছিলেন, বিধান দাসের তিনি তো এই সঙ্গীতটা কিন্তু আবার সাংঘাতিক নতুন সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু প্রথম দিকে পরবর্তীতে তিনি আধুনিক, তো এই যে সেখানেও কিন্তু তাই বলে আমি এটা বলবো না যে যারা গান করেন তারা ভালো গান করেন, তারা গান তারা শিল্পী নন সেটা আমি বলবো না। যেমন আমাদের রেজনা চৌধুরী জীবন রবীন্দ্রসঙ্গীতটাই মূলত করেছেন, এছাড়া তিনি তিন কবির গান করেছেন কিন্তু সেটা রবীন্দ্রসঙ্গীতের আধুনিক ওই জায়গা থেকেই করেছেন, বা তিন তিনি তার রবীন্দ্রসঙ্গীত কেমন মন্ত্রমুগ্ধ, এত চমৎকার নিবেদন তার গান। এই যে তারা যে অন্য গান করেন তারা প্রত্যেকের নন সেটার জন্য তারা কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়, তারা তাদের জায়গা থেকে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে করি সেটা অনেক ভালো। ভুল কথা হচ্ছে যে আপনি যেটাই করবেন সেটা যেন ভালো করেন এবং আপনার ভালো লাগা থেকে করেন এবং সেটা যেন ভালো হয়, মানে আমাদেরও যেন করতে ভালো লাগে, ভালোভাবে যেন মানে যেন তাহলে সেটা ভার্সেটাইল হতেও পারে আবার নির্দিষ্ট ধারাতেও হতে পারে।
1: তিনি দেখেছেন আমার সবচেয়ে প্রিয় প্রোগ্রাম। আচ্ছা থ্যাংক ইউ, অনেক ভালো লাগে আসলে, সুন্দর সুন্দর কমেন্ট আসলে আপনারা সবাই অনেক ভালো লাগে। আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো, আপনার কোন প্রিয় শিল্পী হোক বা আপনার প্রিয় কোন গান আমরা এখন একটু শুনতে
0: যাচ্ছি। নজরুলসঙ্গীতই করি একটি, যাতে আমার খুব প্রিয়, আমার মনে হয় শ্রোতাদের অনেক ভালো লাগবে কারণ খুব ভক্তি গান, অনেক এতক্ষণ অনেক আনকমন এবং গান করলাম একটু প্রচলিত পরিচিত নজরুলসঙ্গীত করি।

0: ভরা ফুল।
1: চমৎকার। এই চমৎকার গান শুনতে শুনতে বেশ কিছু চমৎকার কমেন্ট পেয়েছি। নুসরাত জাহান লিখেছেন, অনলাইনের সেরা অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন এইটি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে। মাঝে একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, আশা করি এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন কমেন্ট করে। দারুণ লাগছে, সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা সাথে আছেন দেখি। আমরা 1 ঘন্টা 13 মিনিট হয়ে গিয়েছে আজকের এই আয়োজন, এত মানে ভালো লাগছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা গান শুনবো, আরেকটি গান শুনবো, তারপর গান শুনতে শুনতে এরপরে আমরা বিদায় নিব। তো আমার ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের গান আছে, মানে আপনার আমি আমি এটা ইউটিউবে শুনেছিলাম, তো আমি আজকে আমাদের দর্শকদেরকে, দর্শক শ্রোতাদেরকে শোনাতে চাই। সেই গানটি হচ্ছে চোখের আলোয় দেখেছিলাম, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আশা করি এই গানটি,
0: ও
1: এই
0: থ্যাংক
1: গানটি
0: ইউ।
1: যদি আপনি একটু
0: হ্যাঁ,
1: শুনে শোনান এবং এই গানের মাধ্যমে।
0: এই গানটিও আমার ইউটিউবের যে রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলি আছে তার মধ্যে এই গানটিও কিন্তু অনেক শ্রোতারা ভিউ করেছেন এবং পছন্দ করেছেন। এটা আমারও খুব পছন্দের গান।

0: চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি রে। চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে।
1: হ্যালো, আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, তাদের সবাইকে শুভ শুভেচ্ছা, শুভকামনা। আমরা নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছি রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে। আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ দুই জায়গাতেই আপনি রেডিও ত্রিতাল বাংলাকে পাবেন, পাশাপাশি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পাচ্ছেন। আমরা আমাদের আজকের অতিথি একজন বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ রন্ধনশিল্পী, যার রান্না খুবই প্রশংসিত, শুধু মুখে খেয়ে প্রশংসিত না, আনুষ্ঠানিকভাবে প্রশংসিত। আপনারা যারা টেলিভিশন মিডিয়া দেখেন এখন, তারা প্রায় দেখবেন যে তিনি রান্না করছেন এবং অন্যরা সেটা প্রশংসা করছে। আমাদের আজকের অতিথি হাসিনা আনসার, কেমন আছেন সিস্টার, ভালো আছেন?
2: হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
1: জি, আমি ভালো আছি। আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয় যে সবসময় ভালো থাকতে হবে।
2: আর আপনি যেভাবে ভাইয়া সিস্টার বলে ডাকেন, সত্যি ভালো না থেকে পারার কোনো উপায় নেই। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যখনই আপনি সিস্টার বলে ডাকেন মনে হয় যে না, আমার একজন বড় ভাই আছেন, আমার একজন গার্জিয়ান আছে,
1: না
2: খুব ভালো
1: অবশ্যই
2: লাগে।
1: অবশ্যই। আপনাদের আপনাদের এই যে বাংলাদেশে এত বড় বড় কাজ করছেন, আমাদের যেখানে আমরা একই সঙ্গে দেখি যে অনেকে পরাজিত হয়ে নিজের হাল ছেড়ে দেয়, সেখানে আপনারা একই সঙ্গে সাকসেস আনছেন একের পর এক। এই যে দেখেন, আমাদের বাঁধন, আমাদের অভিনেত্রী, আমাদের যে আবদুল্লাহ ইউসুফ সাদ, তাদের যে ফিল্মটা এখন ক্যানে পুরস্কৃত হচ্ছে বা ক্যানে প্রদর্শিত হচ্ছে, এইটা তো আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। তারপরে এই যে আপনি রান্না করছেন, আপনার বই আছে, আপনার অ্যাচিভমেন্ট আছে, নানাবিধ বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরো অনেকে, আপনি ধরেন নিউ ইয়র্কে দুইজন নারী, তারা এখন আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবে, একদম একদমই তাদের আমাদের লোকাল লোকসভা এবং অন্যান্য জায়গাগুলোতে। তো এই যে অ্যাচিভমেন্ট, এইটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আমাদের দেশব্যাপী এবং দেশের ভেতরে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা শুধু সাকসেস দেখতে পাচ্ছি চারদিকে। তো আপনি বলেন যে আপনি এই যে রন্ধন শিল্পী হলেন, আপনার একাধারে বই আছে, আপনি একটা বই বের করেছেন 100 নারী উদ্যোক্তাদের নিয়ে, বেহুলা বাংলাটি বের করেছে, দাম হচ্ছে 260 টাকা। তারপরে ঐতিহ্যবাহী রান্না, তারপরে আপনি আপনার আপনার আপনার পরিবারটাও অনেক বড়। আপনার বাবা আনসারুদ্দিন আহমেদ রাজা, যিনি কুষ্টিয়াতে রাজা মেম্বারির নামে পরিচিত, ফলে তার কন্যা হিসেবে আপনার এই সাকসেস আপনার কেমন লাগে?
2: শুরুতে বলি, আসলে আব্বু একজন সমাজ সেবক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। আমরা দেখেছি যে সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেটা আব্বু থেকে আমরা শিখেছি। তখন থেকে ইচ্ছা ছিল যে সমাজ এবং সমাজ পরিবেশ এবং মেয়েদের জন্য কিছু একটা করার। তো সেটার তাগিদে আমি তো একজন রন্ধনশিল্পী, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর অ্যাসেসর হিসেবে কাজ করছি, আমি প্রশিক্ষক। কিন্তু তারপরে আমার মনে হলো এই করোনাকালীন টাইমে আসলে আমরা যারা নারী উদ্যোক্তারা ছিলাম, যারা রন্ধন শিল্পী ছিলাম, সবাই ঝিমিয়ে পড়েছিলাম, মানে কোনো উৎসাহ ছিল না, স্পিরিট ছিল না আমাদের মধ্যে। তখন আমার মনে হলো যে কিছু এমন কিছু করা উচিত যে আমাদের এই রন্ধন শিল্পীদের মধ্যে একটা স্পিরিট ফিরে আসবে। তখন আমি আমার আমি নাহার কুকিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী, তো সে আমি আমার পেজে একটি বিজ্ঞাপন দিই যে এরকম 100 নারী উদ্যোক্তার 100 রেসিপির একটি বই 64টা জেলা থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে আপনারা যদি দিতে চান আমার পেজে আমাকে দিতে পারেন, আমার সম্পাদনায় এই বইটা বের হবে। এবং তখন ভাইয়া বিশ্বাস করবেন না, 7 দিনের মধ্যে রেসিপিতে ভরে গেল আমার মেসেঞ্জার, এবং বিভিন্ন গ্রুপগুলো আমাকে এত হেল্প করেছে, আমি 7 দিনে 100 রেসিপি পেয়ে গিয়েছি। মানে মেয়েদের মধ্যে একটা অন্যরকম স্পিরিট চলে আসলো, এবং তারপরে আমি আমার সম্পাদনায় এই বইটি বের করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100 রেসিপি, ঐতিহ্যবাহী রান্না সেরা 100 রেসিপির 100টি বই। এখানে আমি 64টা জেলা কাভার করতে পারিনি, এখানে 32টা জেলার রন্ধনশিল্পী রেসিপি দিয়েছেন। ইনশাল্লাহ দ্বিতীয় তৃতীয় খণ্ডে আমার 64টা জেলা কাভার হয়ে যাবে। এবং আমি ভাইয়া
1: একটা প্রশ্ন করি, যে আপনার এটাতে আসলে কি কি ধরনের রান্না আছে, যে 100 রেসিপি, এই 100টা রেসিপির মধ্যে কি কি আছে? তার আগে একটু বলি, বগুড়া থেকে নুরশাদ জাহান দেখছেন, বগুড়া বাংলাদেশ থেকে দেখছি নুরশাদ জাহান, আপনারা কে কোথেকে দেখছেন সেটা একটু আমাদের লিখে দেবেন। নুরশাদ জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরশাদ জাহান আমাদের বন্ধু, তিনি একটু অসুস্থ, আমরা দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আপনারা কে কোথেকে দেখছেন সেটা একটু আপনারা আমাদের লিখে দেবেন। আমরা আপনাকে যে প্রশ্নটা করতে চাই সিস্টার, ধরেন আপনি তো এখন রান্না করছেন, আপনি কিভাবে বুঝতে পারেন যে কোন রান্নাটা মানুষের কাছে প্রশংসিত হবে, কোন রান্নাটা টেস্টি হবে, কোনটা হবে না? এবং আমি যেটা জেনেছি যে এক এক দিনের এক এক মুডের উপরও নির্ভর করে যে আপনার মুডটা আজকে কেমন। আপনার মুড যদি আজকে ভালো হয় তাহলে রান্না ভালো হবে, মুড খারাপ হলে রান্না খারাপ হবে। আসলে কি তাই?
2: আসলে ভাইয়া সত্যি কথা বলতে, আপনি যে কাজটাই করেন না কেন, সেই কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি অনীহা অনিচ্ছা এগুলো নিয়ে যে কাজ করবেন সেই কাজ কিন্তু খারাপই হবে। রান্না, আমি যখন রন্ধনশিল্পী অবশ্যই আমার রান্নাকে ভালোবাসতে হবে, তারপরে আমাকে এই প্রফেশনে আসতে হবে। এটা যে কোনো প্রফেশনে গেলে তো, রান্না যখন খারাপ হয়, আসলে কথাটা ঠিকই বলেছেন, ওই সময় অনেক সময় ভয় আপসেট থাকি আমরা, মন মানসিকতা ওই সময় যায় না আমাদের সাথে, যার কারণে উদাসীনতার কারণে অনেক সময় রান্নাটা কিন্তু খারাপ হয়। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, 10টা যদি রেসিপি 10 জন, একই রেসিপি যদি 10 জনকে দিয়ে আপনি করান, 10 রকম কিন্তু টেস্ট আসবে, এক টেস্ট কিন্তু আসে না। হাতেরও একটা বিষয় আছে, একটা পারিবারিক ব্যাপার স্যাপার আছে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসেন সেক্টরে, তো অবশ্যই ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যেমন ভাইয়া, আমি কিন্তু আমার পেজ দিয়ে শুরু করি নাহার কুকিং ওয়ার্ল্ড, ওইখানে আমার ক্যাটারিং বিজনেস দিয়ে আমি শুরু করি, কিন্তু আমার মনে হলো যে না, আমি এত ভালো সাড়া পাচ্ছি, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। আমি তখন কি করলাম, প্রফেশনাল শেফ কোর্সটা আমি করে নিলাম, মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজের আন্ডারে ICI কালিনারি ইনস্টিটিউট থেকে আমি প্রফেশনাল শেফ কোর্সটা করলাম। এটাতে আমার কিন্তু অনেক লাভ হলো, রেসিপি লেখার ক্ষেত্রে প্লাস রেসিপি তৈরি করার ক্ষেত্রে। প্রত্যেকটা দেশে কিন্তু আলাদা।
1: তাহলে আমি একটা প্রশ্ন করি মাঝখানে, ধরেন আপনার জীবনে প্রথম রান্না কবে আপনি রেঁধেছিলেন?
2: আমার জীবনের প্রথম রান্নাটা, আমি তো কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ায় পড়ালেখা বড় হওয়া, তো আমার আসলে যখন আমার 4-5 বছর বয়স, আমার আম্মার থেকে শুনি, ওই সময় নাকি আমি আমার আম্মা যখন রান্না করতেন, আমি একটা মোড়া নিয়ে আমার আম্মার পাশে বসে যেতাম, এবং আমার আব্বু অনেক রাগ হতেন, বলতেন আমার মেয়ে কালো হয়ে যাবে, আমার মেয়ে ঘেমে যাচ্ছে, আমার মেয়েকে নিয়ে আসো, কিন্তু আমাকে ওখান থেকে সরাতে, মানে আমি ওই আম্মার এটা দেখছি, মানে আমার খুব ভালো লাগতো। তো তখন থেকে তো আম্মাকে দেখে একটা ইচ্ছা ছিল ভেতরে। এরপরে যখন স্কুলে আমি প্রথম ক্লাস 5 যখন পড়ি, তখন আমি হচ্ছে নুডলস রান্না করি, আমার লাইফের প্রথম রান্না ছিল নুডলস, জি, এবং খেয়ে আর স্যুপ করেছিলাম, খেয়ে সবাই খুবই প্রশংসা করেছিল এবং বলেছিল যে রান্নার হাত খুব ভালো, আমার আব্বু বলেছিল যে রান্নার হাত খুব ভালো। তো ওই জিনিসটা আমার মাথায় ছিল যে হ্যাঁ, আব্বু বলেছে, তার মানে আমি অনেক, মানে রান্না অনেক ভালো করতে পারবো। আব্বুকে আমরা ফ্রেন্ড হিসাবে পেয়েছি, প্লাস আব্বু সবসময় আমাদেরকে বলতেন যে তোমরা এমন কাজ করো যে একদিন হয়তো তুমি থাকবে না, কিন্তু তোমার কাজগুলো কথা বলবে।
1: আপনার কয় ভাই বোন?
2: কে আগাচ্ছে?
1: আপনার কয় ভাই বোন?
2: আমরা 5 ভাই।
1: আপনি?
2: আমি সবার ছোট এবং খুব আদরে।
1: আচ্ছা, আপনি নুডলস রান্না করেছিলেন আর স্যুপ রান্না করেছিলেন, এটা কত সালের, কত সালের কথা
2: ভাইয়া? এখন তো তাহলে আমার জন্মসালটা বলতে হবে, আসলে ক্লাস 5 কত বছর ছিল জানি না, তবে হচ্ছে আমার SSC 95-তে আর আমার জন্মসাল 80, তো এখন বুঝে নেন কত বছর হতে পারে।
1: হ্যাঁ সেটাই, আপনি তো তাহলে বাচ্চা মেয়ে দেখা যাচ্ছে। আপনি যে রান্না করেছেন তার আগে আমি একটু বলি, আমাদের MD মোস্তফা দেখছেন, তারপরে রিয়াদ মোহাম্মদ সেতু দেখছেন, নুরশাদ জাহান লিখেছেন আমি রান্না করতে খুব পছন্দ করি কিন্তু এখন পারছি না, মা সব করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আপনার মাকে সালাম। আর আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিটের সৌজন্যে, রেডিও ত্রিতাল বাংলা USA থেকে আমরা কথা বলছি আপনাদের সঙ্গে, আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদের জন্য বলছি যে আজকে আমরা কথা বলছি হাসিনা আনসারের সঙ্গে, তিনি একজন রন্ধনশিল্পী এবং একই সঙ্গে লেখক এবং একজন গবেষক, গবেষক বলা যায় কারণ তিনি রান্না নিয়ে গবেষণা করেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি নুডলস এবং স্যুপ কেন রান্না করেছিলেন?
2: আসলে আমার এই স্যুপের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল সত্যি কথা। আমার ওই বিকেল হলে নুডলস খাবো না হলে স্যুপ খাবো, মানে নিজের যেটা ভালো লাগতো ওইটাকেই বেশি প্রাধান্য দিয়েছিলাম। আমার আম্মা বানাতে নিয়ে এগুলা, তো আমি চিন্তা করলাম, আমার আবার একটা ইয়ে ছিল, প্রতি শুক্রবারে আমার যে পাড়ার যে বান্ধবীরা ছিল আমার স্কুলের এবং মহল্লার যে বান্ধবীরা, তাদেরকে নিয়ে প্রতি শুক্রবারে প্রতিটা বান্ধবীর বাসায় আমাদের বিকেলের নাস্তার দাওয়াতটা থাকতো, এবং প্রত্যেকটা
1: বান্ধবী বাসায় এক একদিন এক এক বান্ধবী বাসায়। ওকে
2: হতো, কিন্তু আমার বাসায় যখন হতো আমি বেশিরভাগ এই স্যুপ আর নুডলস দিয়েই চালাতাম, কারণ এইটা আমার।
1: তো প্রথম যেদিন রান্না করলেন সেদিন আপনার কেমন টেনশন হচ্ছিল যে আপনি রান্না করছেন, খেয়ে লোকজন কি বলবে না বলবে?
2: আসলে ওই সময় না, মানে মনের আনন্দে রান্না করেছি, আর কাঁচা হাতের রান্না সবাই তো বললো খুব ভালো, মানে খারাপ হয়নি, টেস্ট হয়েছে, আবারও খাওয়া যাবে, এবং সবাই নিল এবং ওটা শেষ হয়ে গেল, তার মানে আসলেই টেস্ট।
1: আচ্ছা আচ্ছা, তো তারপর আপনার কনফিডেন্সটা আপনার বাড়লো। এখন অনেকেই তো ধরেন এই ছোটখাটো করে রান্না করে, কিন্তু রন্ধনশিল্পী হওয়াটা তো একটা বিরাট ব্যাপার। আপনি কেন রন্ধনশিল্পী হলেন যে আপনি রাঁধবেন, রেঁধে খাওয়াবেন মানুষজনকে, সেই রান্না নিয়ে প্রশিক্ষিত করবেন, তাদেরকে টিচিং দেবেন, এইটা কেন আপনি করলেন?
2: হ্যাঁ, এটা হয়েছে আসলে আমার তো বিয়ে হয়ে যাবার পরে জিনিসটা আসলো আসলে সত্যিকার অর্থে ওইভাবে। প্রথমে তো মানে মনের আনন্দে রান্না করতাম, ইচ্ছা করলো করলাম, বান্ধবীদের খাওয়ালাম, ফ্যামিলিকে খাওয়ালাম, এইভাবে। কিন্তু বিয়ের পরে যেটা হলো সেটা কিন্তু একটা দায়িত্বের কাতারে পড়ে গেল, মানে আমাকে দায়িত্ব হিসাবে রান্নাটা করতেই হবে। এবং আমি চিন্তা করলাম যেসব খাবার আমার হাজবেন্ড বা আমার বাচ্চারা বাহিরে খায়, রেস্টুরেন্টে খায়, সেগুলো আমি কেন বাসায় করবো না। আমি হাইজিন হ্যাজার্ড মেনটেন করে সুন্দর করে এই খাবার গুলো করতাম এবং খুব প্রশংসা পেতাম। আমার হাজবেন্ডের নিত্য নতুন খাবার খুব পছন্দ এবং উনি খুব উৎসাহ দিতেন, আর আমার বাচ্চাগুলো খুব ভালো বলতেন।
1: উনি উনি দুই একবার সিক হন নাই আপনার রান্না খেয়ে, দুই একবার অসুস্থ হন নাই?
2: না, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পর্যন্ত হয়নি কেউ। পরে আমার এই যে রান্নার প্রতি এত আগ্রহ দেখে আমার শ্বশুর বাড়ি থেকে ওরা ইয়ে করলো যে আমার আমার যাকে ট্রেন করাবে, বিভিন্ন রেস্টুরেন্টের শেফ যেমন জিনজিয়ান, পপাই, সিজলার, এই সব শেফদের বাসায় এনে আমাকে আর আমার মেজো যাকে ট্রেন করালো, এবং আমরা দুজন পর্যায়ক্রমে মানে কোনো অনুষ্ঠানে অথবা প্রতি শুক্রবারে এই রেস্টুরেন্টের খাবার গুলো তৈরি করতাম, এবং এত ভালো রিভিউ পেতাম পরিবার থেকে, তখন থেকে মানে আরো উৎসাহটা বেড়ে গেল। এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমার জায়ের মেয়ে, ননা সেন মেয়ে সবাই বললো যে চাচি আপনি একটা ইউটিউবের চ্যানেল খোলেন। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইভাবে ভিডিও দেয়া হচ্ছে না ব্যস্ততার কারণে। আর আমার ছেলেরাও আল্লাহর অশেষ মেহরবানিতে বড় হয়ে গিয়েছিল, তো ওরাও বললো কি আম্মু তুমি কিছু একটা করো, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, এখন আমরা তোমাকে হেল্প করতে পারবো। তো ওরা আমাকে এই নাহার কুকিং ওয়ার্ল্ড নামে একটি পেজ খুলে দেয় ফেসবুকে, এবং ওরাই সবকিছু করে দেয়। তারপরে তো আমি খুবই সাড়া পেলাম সবার থেকে, যারা আমার খাবার গুলো নিত তারা এত ভালো ভালো রিভিউ দিত। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি এটাকে 100% ভাবে শিখবো, আমি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিব। এবং আমি যখন লেভেল 1 করি, এর মধ্যে কিন্তু ভাইয়া আমার একটা লাইভ প্রোগ্রামের অফার আসে, হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে হোমশেপ থেকে আসে, যে বাচ্চাদের ইজি ওয়েতে টিফিন বানানোটা শেখানো। এবং আমি আমার কিন্তু কোর্স শেষও হয়নি, অনেকে বললো যে তুমি তোমার তো অনেক সাহস, তুমি রাজি হয়ে গেলে, তোমার তো কোর্সও শেষ হয়নি, এতগুলো মানুষের সামনে তুমি রান্না করে দেখাবা। তো আল্লাহ আল্লাহ পাক আমার ভিতরে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স এর কোনো অভাব আমার নেই। তো আমি বললাম আচ্ছা দেখা যাবে, যাই আমি রান্না করব, অসুবিধা কি, আমি শেখাবো বাচ্চাদের। আর বাচ্চাদের আমার খুবই পছন্দ, মানে বাচ্চাদের সাথে আমি খুব স্বাচ্ছন্দ্য মিশতে পারি। তো আমি লাইভ প্রোগ্রামটা যখন করি আমি বিভিন্ন রকম খাবার শেখালাম, যেটা পুষ্টিকর আর খুব দ্রুত টিফিনের আইটেম গুলো করা যায়। তখন ওই ওখান থেকে অভিভাবকরা এত পছন্দ করলো, তারা ওই হেডমিস্ট্রেস কে বললো আমার কাছে তারা শিখতে চাচ্ছে।
1: আসার পরে নাকি তখনো কুষ্টিয়াতে ছিলেন আপনি?
2: এটা আমার বিয়ের পরের ঘটনা।
1: বিয়ের পরের ঘটনা। আচ্ছা, এমনি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আসলে রান্নার ধরন কিরকম? আপনি তো কুষ্টিয়ার মেয়ে তাই না? আর কুষ্টিয়ার মানুষের রান্নার ধরন কিরকম? ওরা কি ঝাল বেশি খায় নাকি আপনার ওই ধরনটা কিরকম, একটু একটু কি আলাদা নাকি একই রকম?
2: হ্যাঁ, মানে আমাদের পারিবারিক রান্না যেটা দেখেছি আমার দাদি বা আমার চাচি, আমার আম্মারা, রিচ ফুডটা খুব বেশি পছন্দ করে আমাদের বাসার সবাই। ইন্ডিয়া যেহেতু আমাদের বাড়ির পাশেই বলতে গেলে, কুষ্টিয়া আর কলকাতা তো পাশাপাশি, তো যার কারণে ওই দিকের যে খাবার গুলো একটু বেশি চলে, যেমন নিহারি, পায়া, রোস্ট, কোরমা, এগুলা খুবই মানে পপুলার ওইখানে। তো এইগুলা রিচ ফুডটা বেশি আমরা পেয়েছি। আর তাছাড়া ওই যে মেথি গোস্ত রান্না, তারপরে মানে এই ধরনের রান্না আর কি খুব বেশি চলতো। আর ঝালটা খুব বেশি খায় না আমাদের এলাকায়, আমি ঝালটা খুব বেশি পাইনি, মিডিয়াম ঝাল, আর মশলা কম খায়। সবজিটা খায় সবাই পছন্দ করে, ডাল জাতীয় খাবার খুবই
1: আচ্ছা,
2: চলে আমাদের
1: একটু
2: এখানে।
1: আমি বলতে চাই যে আপনারা যারা দেখছেন তারা একটু লিখে দেন যে আপনাদের এলাকার রান্না কিরকম, ঝাল কেমন খান বা খান না। যেমন নুসার জাহান যদি বগুড়ারটা লেখেন, ইয়াসিন সরকার তিনি দেখছেন বলেন যে নরসিংদী নবীপুর থেকে দেখছি। হ্যাঁ ইয়াসিন, শুভকামনা যে সবাই কিরকম রান্না খায় যারা দেখছেন তারা একটু লিখে দিতে পারেন যে কে কোত্থেকে দেখছেন। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় শিল্পী, রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার কুকিং অ্যাসোসিয়েশন পিঠা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন। তারপর আপনার 11th ইন্টারন্যাশনাল পোলট্রি কুকিং কন্টেস্ট, সেখানে টপ 10 ছিলেন। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বোধহয় আমার মনে হয় কিছুটা ডিসকানেক্টেড হয়েছেন, আমরা এর মধ্যে একটু জেনে নেই। তারপরে তিনি একজন নারী শিল্প উদ্যোক্তা, তিনি একই সঙ্গে আপনার ওই অন্যদেরকে নিয়েও, অন্য নারী উদ্যোক্তাদের নিয়েও তিনি কাজ করেন, একটা বই প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী রান্না হিসেবে, যেখানে 100 নারী উদ্যোক্তাকে নিয়ে, 100 নারী উদ্যোক্তার রেসিপি নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। দাম হচ্ছে আপনার 260 টাকা, বেহুলা বাংলা এটা প্রকাশ করেছে। তার বগুড়ার মানুষ ঝাল খায়, নুসরাত লিখেছেন। অন্যান্য এলাকায় যারা দেখছেন তাদের রান্নাকে কিরকম ঝাল খান সেটা একটু লিখে দেন। আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আমরা আপনাকে আবার পেয়েছি। আমরা কথা বলছিলাম ঐতিহ্যবাহী রান্না নিয়ে। হাসিন আনসারের বাবা আনসারউদ্দিন আহমেদ রাজা মেম্বার নামে খুবই পরিচিত ছিলেন উনি কুষ্টিয়াতে। আর পাশাপাশি তার হাজবেন্ড উনি একজন হোমিও মেডিসিন ডক্টর, হোমিও মেডিসিন ডক্টর। তা আপনার বাবা একজন পলিটিক্যাল লিডার, আপনার হাজবেন্ড একজন ডক্টর, আপনি রন্ধন শিল্পী, আপনার দুই সন্তান, আপনার দুই সন্তান একজন হাসনাইন আর একজন হাসনাত, তারা কি হবে, তারা কি বলে?
2: হ্যাঁ, বড় ছেলে তো সিএসসি তে আছে, তো কম্পিউটার নিয়েই ওর পড়ালেখা, আর ও খুব পছন্দ করে এই বিষয়গুলা। আর ছোট জন যে আছেন উনি বিবিএতে আছেন।
1: এখন আপনাকে যদি আমি একদম স্ট্রেট প্রশ্ন করি, রান্না কেন মজা হয়, আপনার উত্তর কি হবে?
2: রান্না মজা হয় তার কারণ হচ্ছে, প্রথমে হচ্ছে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে ভালোবেসে জিনিসটাকে করলে অবশ্যই ওটা টেস্টি হবে। এবং আপনি কার জন্য রান্না করছেন সেটার একটা বিষয় আছে, যে স্পেশাল কারোর জন্য রান্না, অটোমেটিক রান্নাটা একটু স্পেশালই হয়, কারণ তখন আমাদের ব্রেনে ওটা চলে যে হ্যাঁ এটা কিভাবে আরো স্পেশাল করা যায়।
1: আপনার কোন একদিন আপনি রান্না করে আমাদের, হ্যাঁ আমি তো কথা বলছি, আপনার এখানে বোধহয় মিউট হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি। তো আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি হাসিনা আনসারের সঙ্গে। হাসিনা আনসার হচ্ছেন আপনার একজন রন্ধন শিল্পী। তো আপনারা এই যে রান্না, রান্না আসলে আপনারা কে কোন ধরনের রান্না পছন্দ করেন? যেমন আমরা, হ্যাঁ নুসরাত জাহান আমরা শুনতে পাচ্ছি আপনার কথাটা, আমরা শুনতে পাচ্ছি আপনার লেখাটা শুনতে পাচ্ছি। আপনার ধরেন, আমার পার্সোনালি আমার খুব পছন্দ হচ্ছে ঝাল রান্না, ঝাল রান্না। তো ঝাল রান্নার ক্ষেত্রে দেখা যায় যে খুবই আপনার খুবই, আমার বাচ্চারাও খুব ঝাল রান্না পছন্দ করে, মিষ্টি আমার একটু কম পছন্দ। জায়দা সরকার, ইয়াসিন সরকার লিখেছেন দুজনের কথা শুনতে পাচ্ছি, জায়দা সরকার লাকি লিখেছেন দুজনের কথা শোনা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছিলাম আমরা তখন। তো এখন আপনি বলেন যে এই যে জায়দা সরকার লাকি, উনি আমার খালা, উনার রান্না খুবই টেস্টি হয়। তো আপনি আমাদেরকে বলেন যে আপনার, আপনি যখন যদি আমাদেরকে রান্না করে খাওয়ান এবং সেই রান্না যদি টেস্টি না হয় তাহলে আমরা ধরে নিব যে আমরা স্পেশাল না, কারণ স্পেশাল হলে তো আপনি রান্না ভালোই হতো। এবং কোন রান্নাটা কিভাবে, একটা তো হচ্ছে যত্ন, যার রান্না ভালো হয় না তিনিও তো যত্ন করেই রান্না করেন, কিন্তু আপনি কোনটা বুঝতে পারেন যে আজকের রান্নাটা মজা হবে, এটা কি আপনি ফিল করেন?
2: হ্যাঁ ফিল তো করি যে আজকে খুব বেশি ভালো হচ্ছে রান্নাটা, আবার একটা মোটামুটি রান্না হয়, অনেক সময় কালার স্মেল দেখে কিন্তু অনেক কিছু আইডিয়া করা যায়। আর প্রতিটা রান্নারই কিন্তু একটা মেথড আছে ভাইয়া, প্রতিটা দেশের একটা কুলগেতা হচ্ছে, একটা মেথড আছে, ওই মেথডটা আপনাকে আসলে জানতে হবে। ওই জন্যই আমি বলি যে কিছু পড়ালেখা করে আসা উচিত। আপনি যখন মেথডটা পুরোপুরি জেনে যাবেন, সেখানে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি তো এটা একটা সূত্রের মতো, আপনি তো এটা বুঝেই পড়েই আসলেন, জেনে শুনে আসলেন। আমরা কিন্তু অনেকে বাসায় বলি যে হচ্ছে আমরা কেন রান্না শিখবো, কেন এত টাকা খরচ করে এই কোর্স গুলো করবো, আমাদের নানি দাদি খালা মা থেকে তো আমরা অনেক রান্না শিখি, কিন্তু আসলে সেটা না। কারণ কি, প্রতিটা দেশের একটা কুইজিন আছে এবং একটা মেথড আছে, আপনি ইচ্ছা করলেই সেটাকে টিউশনের নাম দিয়ে যেমন তেমন করতে পারবেন না। যেমন রান্নার কিন্তু একটা গ্রামার আছে, যেমন আমরা স্বরে ও স্বরে ABCD কিন্তু বাসায় যে শিখি, আমরা কিন্তু স্কুলে তাহলে তো আমাদের দরকার নেই যাওয়ার, আমরা তো বাসায় শিখছি, কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দরকার জানার জন্য, শিক্ষা নেয়ার জন্য। তো ঠিক তেমনি রান্নারও তো একটা গ্রামার আছে, সেটা জানার জন্য আমাদের অবশ্যই কোর্স গুলো করতে হবে এবং
1: পড়লে আমরা পারবো। আপনি যে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার প্রিয় রান্না কি, এটা আমরা শুনবো, আপনার কোন খাবারটা পছন্দ, তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের জান্নাতুল নাইম দেখছেন নিউ জার্সি থেকে, তারপর শহীদ লস্কর ভাই তিনি দেখছেন মিডল ভিলেজ থেকে, আপনারা দেখেন আপনার এই অনুষ্ঠানটা আজকে একই সঙ্গে নরসিংদী, বগুড়া, কুষ্টিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, মিডল ভিলেজ, আপনার বোস্টন, তারপর আপনার ডালাস, সব জায়গা থেকে তারা দেখছেন আমাদের একই সঙ্গে, এখন 75 জন লোক দেখছেন আমাদের প্রত্যেকটা, আমাদের রেডিও এবং আমাদের পার্সোনাল যে পেজ গুলো সেগুলোতে আমাদের এটা অন এয়ার হচ্ছে। আপনার প্রিয় রান্না কোনটা, আপনি কি খেতে পছন্দ করেন?
2: বেসিক্যালি আমি ভর্তা জাতীয় খাবার খুবই পছন্দ করি, আমাদের দেশীয় যে ভর্তা গুলো আছে আমার খুবই ভালো লাগে। আপনি যদি বিরিয়ানি এক সাইডে দেন আর ভর্তা দেন, আমি কিন্তু ভর্তাটাই বেশি খাবো, বেশি ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। আর একটা খাবার আমার ভালো লাগে, সেটা হচ্ছে চাইনিজ ফুড, আমার খুবই ভালো লাগে, মানে এই দুইটা খাবার পেলে আমার আর কিছু লাগে না।
1: ওকে ওকে, কিন্তু ধরেন আপনাকে যদি রান্না করে খাওয়াতে বলা হয়, আপনি কোনটা রান্না করে খাওয়াবেন?
2: আমি অবশ্যই রিচ ফুডটাই খাওয়াবো এবং চাইনিজ আইটেমই খাওয়াবো।
1: কেন কেন?
2: আসলে এটা আমার হাতে খুব ভালো আসে।
1: আচ্ছা, চাইনিজ রান্না।
2: ওকে, আর একটা ভালো হয় সেটা হচ্ছে কেক, এটা যদি কেউ যদি সুইট আইটেম, ডেজার্ট টাইপের বা সুইট আইটেম খেতে চায়, আমি অবশ্যই কেক তৈরি করবো এবং চকলেট কেক।
1: ওকে ওকে, নাইস। আমাদের রিয়াদ আহমেদ সেতু তিনি দেখছেন বগুড়া থেকে, ইয়াসিন সরকার কেমন আছেন ভাই লিখছেন, উনি তো ওনারটা তো জানাই গেল, দুজনের কথা শুনতে পাচ্ছি আমরা। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও ত্রিদাল বাংলা USA থেকে ওয়ার্ল্ড রেমিট এর সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে আপনার বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, সেন্ড মানি, আপনি যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করতে গেলে ওয়ার্ল্ড রেমিট এর হেল্প নিতে পারেন, ওয়ার্ল্ড রেমিট এর অ্যাপটিও আপনি নামাতে পারেন। এখন আপনাকে যেটা বলছি, ধরেন আমাদের অনুষ্ঠান যারা দেখছেন বা আমাদের মতো যারা, তাদের জন্য আপনি একটা সহজ রান্না বলেন, কারণ আমি তো ধরেন আমার রান্না মানে হচ্ছে ডিম ভাজি করা আর হচ্ছে আপনার নর্মাল ভাত সিদ্ধ করা, ভাত আপনার মার্গালতে গিয়ে কিন্তু হাত টাত পুড়ে ফেলার মতো অবস্থা। ফলে আপনি আমাকে একটা সহজ রান্না দেন, যেই রান্নাটা বাসায় কেউ না থাকলে আমি একটু রান্না করে খেতে পারবো, বলেন।
2: হ্যাঁ, আমি খুব সহজ একটা রেসিপি আপনাকে বলি, খুব বেশি আপনাকে কষ্ট করা লাগবে না। আমি একটা চিকেনের আইটেম বলি, কারণ আমরা তো ভিটটা অনেক সময় ওটা গলতে একটু সময় লাগে, কিন্তু চিকেন তো আর ওইটা লাগে না। তো চিকেন যদি আমরা খুব সহজেই ফ্রাই করতে চাই বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে, তো চিকেনটাকে ফার্স্টে আমরা সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে কাটার পরে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে সেটার ভেতরে আমরা একটু আদা রসুন গুঁড়া দিতে পারেন, অথবা ছেঁচা দিতে পারেন, অথবা বাটাও ইউজ করতে পারেন, মানে পেস্টটা। আদা রসুন দিলেন, আর একটু শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ একদম মিহি কুচি করে ওর মধ্যে দিলেন, এবং একটু সয়া সস দিলেন, আর একটুখানি লেবুর রস, লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি সব চাইনিজ রান্নাতেই, তাহলে আলাদা একটা টেস্ট আসে। এবং ওর মধ্যে আমরা যেহেতু টেস্টিং সল্ট ইউজ করি না, এটা শরীরের জন্য খুবই খারাপ, তো আপনি সেক্ষেত্রে চিনি দিবেন আধা চামচ, বা হ্যাঁ চিনি দিলে একটা আলাদা বাড়তি টেস্ট আসে। তো চিনি দিলাম, আর হচ্ছে ওটার ভেতরে আমি একটু গরম মশলা পাউডারটাও দিলাম, আর সয়া সস তো বলে

0: লবণ, একটু চিনি, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমরা ওই আদা রসুন যদি গুঁড়া থাকে তাহলে গুঁড়াটা দিবেন, দিয়ে জিনিসটাকে সুন্দর করে আমরা মিলিয়ে নিব। আর একদিকে আমি একটি পাত্রে পানি রাখবো, আর ওই
1: আচ্ছা
0: পানির মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে নিব। আমি
1: আচ্ছা
0: ওই চিকেনটাকে ফার্স্টে ওই ময়দায় গড়িয়ে
1: হ্যাঁ
0: তারপর হচ্ছে ওই পানির মিশ্রণ যেটা ডিম দিয়ে আমি ফেটিয়ে রেখেছি সেটাতে আমি একটু দিলাম, আবার আমি ময়দায় গড়িয়ে আমি ওটাকে ডিপ ফ্রাই করব তেলে। এবং তেলে যখন আমি ফ্রাই করব, ফার্স্ট তো তেলটা খুব জোরে আছে, আমি ওটাকে গরম করে নিব, এবং যখন ওটা দিব আমার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে, এবং সুন্দর
1: আচ্ছা,
0: করে
1: তাহলে
0: যখন
1: আমি যদি
0: ওটা
1: একটু রিকল করি, একটু যদি রিকল করি, মনে করেন আমি ফার্স্টে আপনার চিকেনটা কেটে পানিটা ছেড়ে নিলাম, তারপর তার মধ্যে একটু আদা ছেঁচা অথবা আদা বাটা দিলাম, দিয়ে তার মধ্যে আপনার একটুখানি আপনি বললেন লেবু যদি যদি দেওয়া যায়, মিহি করে কেটে যদি মরিচ দেওয়া, কাঁচা মরিচ দেওয়া যায়, তারপর একটু হালকা হলুদ এবং হালকা মরিচ দিয়ে, তারপর সেটাকে আমরা একসাথে ডিম ফেটে নিচ্ছি, এক জায়গায় ময়দা রাখছি,
0: সস একটু দিলেন আপনি, সয়াটা
1: সস একটুখানি
0: দিলেন,
1: সয়া সস, হ্যাঁ, এবং ওটা দিলে একটু
0: জি
1: লবণটা কম দিতে হবে, একটু চিনি দিতে হবে। এই চিনিটা কেন?
0: হ্যাঁ, গরম মশলা পাউডার সামান্য দিতে পারেন,
1: আচ্ছা
0: আর গোলমরিচ পাউডারটা, এটা আমি বলতে ভুলে গিয়েছি, গোলমরিচ শরীরের জন্য খুবই ভালো, আপনি গোলমরিচ পাউডারটা ইউজ করতে পারেন, এটা একটা সুন্দর স্মেলও আসবে।
1: আচ্ছা, তারপরে এটা আপনার আটার মধ্যে গুলে সেটা আটার মধ্যে ইয়ে করে তেলে ভাজতে হবে।
0: হ্যাঁ, আটার মধ্যে দিব, তারপরে ওই যে আপনার যে ডিমটা পানিতে ফেটিয়ে
1: ও
0: রেখেছিলাম
1: হ্যাঁ হ্যাঁ
0: ওটার
1: হ্যাঁ
0: মধ্যে হবে, তারপরে আবার ময়দার মধ্যে গড়িয়ে তারপরে দেন আমরা ওটাকে ফ্রাই
1: আচ্ছা,
0: করব।
1: ডিমের মধ্যে ইয়ে করে ময়দার মধ্যে দিতাম, হ্যাঁ,
0: হ্যাঁ, যখন ওইটা সুন্দর একটা কালার চলে আসবে, এবং নামানোর আগে কিন্তু আমরা চুলার আঁচটা অনেক জোরে দিব। কেন দিব, যে ওই যে জোরে আছে ভেতরে যে অয়েল গুলো আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে চিকেন থেকে, এবং ওইটা আমরা তুলে একটা টিস্যুর উপরে রাখবো, মানে যা তেলটা জমা বাড়তি যদি থাকে ওটা টিস্যুতে সোক করবো, তো খুব
1: ওকে,
0: একটা শরীরের ক্ষতি হবে না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমার মনে হয় যে আমি পারবো। তবে একজন লিখেছেন যে বাসায় কেউ না থাকলে সবচেয়ে সহজ হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা কেমন পাওয়া যায়?
0: হ্যাঁ, এটা টেস্টি,
1: এমডি
0: খুবই
1: জালাল
0: ভালো।
1: বেইলি রোড থেকে দেখছেন, হাসিনা আক্তার মুন্না তিনি দেখছেন কেএসএ থেকে, ভালো খাবার মানে নরসিংদী, ইয়াসিন সরকার লিখেছেন ভালো খাবার মানে নরসিংদী, নুসরাত জাহান মুরগি ভাজা চিকেন ফ্রাই। হ্যাঁ, তো এখন ধরেন এই যে রান্নাটা আমি করলাম, কিন্তু এর মধ্যে ক্যালোরি কতটুকু, বা আমি খাওয়ার পরে আমার কতটুকু ক্যালোরি গেইন করছি বা কতটুকু আপনার গেইন করছি না?
0: এটার সাথে যেহেতু আমি লেবুর রস দিয়েছি, তো এখানে তো অবশ্যই শরীরের জন্য ভালো হবে, এবং সাথে আপনি সালাদ রাখবেন, সালাদ রাখলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে।
1: ওকে ওকে, আচ্ছা,
0: সালাদ
1: আমরা
0: যদি রাখেন
1: আমরা
0: তাহলে
1: কিন্তু
0: কিন্তু
1: 30 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আর 10-15 মিনিট আমরা সময় পাবো। তার আগে আপনি বলেন যে এই যে আমাদের যারা দর্শকদের মধ্যে আছেন, আমাদের শহীদ লস্কর ভাই উনি ভালো রান্না করেন, অনেকেই যারা দেখছেন তারা ভালো রান্না করেন, আপনি যদি রান্নার একটা টেকনিক বা একটা সবচেয়ে সহজ শর্ত হয়ে যে এই এই সূত্রটা জানা থাকলে রান্না ভালো হয়, সেটা আপনি একটু বলেন, কারণ আমি না হয় রান্না পারি না, কিন্তু যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রান্না করেন, আমি যাদের দেখতে পাচ্ছি।
0: হ্যাঁ, সূত্র বলতে রান্না হচ্ছে প্রথমেই হবে আপনার যে হাতটা আছে
1: হ্যাঁ
0: সেটা নিট অ্যান্ড ক্লিন, এবং এই যে নখ, নখ গুলো যে আমাদের বড় বড় থাকে এই জিনিসটা একটু বুঝতে হবে, নখ আমাদের একদমই ছোট রাখতে হবে, এবং হাত হ্যান্ড ওয়াশটা সবচেয়ে বড় একটা জিনিস। এই জিনিসটা করার পরে আপনি মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমি বড় করে দেখছি এখানে,
1: আচ্ছা
0: এরপরে আপনি যে জিনিসটাই রান্না করেন সেটা অবশ্যই, যেমন সবজিগুলোর ব্যাপারে একটা টেকনিক বলি আমি, সবজিগুলো কখনোই আপনারা কাটার পরে ধুবেন না, ধুয়ে তারপরে কাটবেন, তাহলে ভিটামিনটা কিন্তু থাকে। হ্যাঁ, আবার অনেক সবজি আছে, শাক আছে, যেটা হচ্ছে ঢেকে রান্না করলে কিন্তু ওটার কালার নষ্ট হয়ে যায়, ওটা ঢেকে রান্না করা যাবে না, তো এরকম কিছু কিছু জিনিসগুলো আছে যেটাতে মানে রান্নাটা আরো ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে ঝালটা, যেটা মানে ঝালটা খুব বেশি যদি ঝাল দিয়ে ফেলেন তখন কিন্তু ঝাল কমানো যায় না, আর যদি ঝাল বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওর মধ্যে আপনি পেঁপে বা আলু দিয়ে দিতে পারেন, তাহলে ঝালটাও কমে যাবে। আর একটা জিনিস হচ্ছে লবণটা প্রথমেই খুব বেশি লবণ দিয়ে দিবেন না, কারণ লবণ পরে কমানো একটা মুশকিল থাকে, এই জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর যদি আপনি পোলাও রান্না করেন সেক্ষেত্রে আমি বলবো পোলাও এর সাথে কিন্তু হলুদ দেওয়া আইটেম গুলো যায় না, যেমন ঝাল মাংস যদি হলুদ আনা মাংস আপনি পোলাও এর সাথে পরিবেশন করেন ওটা কিন্তু ভালো দেখতে তো লাগবে না, টেস্টও ওইভাবে আসবে না। তো আমরা যখন পোলাও জাতীয় বিস্কুট

0: জাতীয় খাবার করবো, তো চেষ্টা করবো হলুদ জাতীয় জিনিসটা কমিয়ে দিতে। মানে সবজি রান্না করি না কেন, পোলাওয়ের সাথে হলুদটা আমরা না দিই, তাহলে ওইটা খেতে সুস্বাদু লাগবে, ভালো লাগবে।
1: আচ্ছা, তাহলে আমি একটা প্রাথমিক প্রশ্ন করি। আমরা যাদেরকে জানি, আমাদের আত্মীয় স্বজন, ম্যাক্সিমাম দেখা যায় বিয়ের পরে তারা ভালো রাখতে শুরু করে। আপনিও তো বিয়ের পরে ভালো রাখতে শুরু করেছেন, তা আপনার বিয়ের পর পর আপনি যখন প্রথম রাঁধলেন, আপনার আপনার হাজবেন্ড তখন খেয়ে কি বলেছিলেন আপনার, প্রথম আপনি রান্না করলেন তাদের জন্য বিয়ের পর পর?
0: হ্যাঁ, আমি প্রথম রান্না করি, মানে পুরো সংসারের দায়িত্বই তো নিজের উপরে ছিল, কারণ আমার আলাদা সংসার ছিল, তো দৈনন্দিন রান্নাগুলোই করতাম, এবং উনি অনেক উৎসাহ দিত। আসলে ওনার উৎসাহেই কিন্তু আজ আমি রন্ধনশিল্পী হতে পেরেছি। উনি যদি আমাকে উৎসাহ
1: প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলেন, প্রথম দিন রান্না করার পরে, যেমন ধরেন আমি আমি আপনাকে বলি, আমার আমার বিয়ের পর পর আমার ওয়াইফ একদিন রান্না করে নিয়ে বসে আছে, তখন আমি প্রথম আলোতে কাজ করতাম, সাংবাদিকতা করতাম, এবং রাতে যখন আমি রাত্রে 1টা 1টার দিকে বাসায় ফিরেছি, দেখলাম যে তিনি আমার জন্য খাবার নিয়ে বসে আছেন, এবং খাবার দেওয়ার পর আমাকে দিয়ে বললেন যে ভালো, মজা হয়েছে না? তা আমি খেয়ে বললাম হ্যাঁ অনেক মজা হয়েছে, কিন্তু মনে মনে ভাবলাম যে বাকি জীবন খাবো কিভাবে। আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলেন।
0: আল্লাহর অশেষ মেহেরবানিতে, মানে এরকম তো আমারটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল বলে উনি, মানে উনি এমনি সরাসরি প্রশংসা করে না কখনো, মানে আড়ালে করে আমার হাজবেন্ড। কিন্তু আমার প্রথম রান্না ছিল দুপুরের খাবার, যেটা আমি করেছিলাম সেটা ছিল মাছ, মাছ ডাল ভাত আর সবজি। তো মাছটা প্রথমে উনি নিল, সবজিটা নিল না, এবং মাছ খাওয়ার পরে আমাকে বলল যে না, আমি জিজ্ঞেস করলাম যে এটা চলবে কিনা, মানে ভালো ভালো হয়েছে? উনি বললেন না চলবে, ভালো চলবে, এবং দেখলাম যে উনি বেশ অনেকটা তরকারি নিল, তার মানে আসলে ভালো হয়েছে। এরপরে উনি আমাকে উৎসাহ দিতেন, বলতেন যে হচ্ছে এই রান্নাটা আমার পছন্দ, ওই রান্নাটা পছন্দ, আমার মা এটা করতেন ওইটা, মানে ওনার মা খুব ভালো একজন রাঁধুনি ছিলেন, বোঝাতে তো উনার কথাতে। আমি আমার শাশুড়িকে পাইনি, আমার দুর্ভাগ্য, না হলে আমি আরো অনেক রান্না শিখতে পারতাম। তো ওইভাবে আমি বুঝতাম যে না, উনি আসলে একটু অন্যরকম রান্না পছন্দ করে। তো উনার ওই উৎসাহে আমি আসলে বিভিন্ন জায়গায় কোর্স করি এবং শিখি, আর ওই যে রেস্টুরেন্টের শেফ যে আমাদেরকে শিখালো, এটাতে আমাদের
1: ভালো। ধরেন বাকি জীবন মানে আপনার রান্না খাওয়ার চাইতে আপনাকে ভালো মতো ট্রেন আপ করে নেওয়া কিন্তু ভালো, তাই না?
0: জি, এটা তো অবশ্যই।
1: হ্যাঁ সেটাই। যাক, আপনার এখন আপনি আমাদেরকে বলেন যে আপনার এই যে এখন আপনি কি কি নিয়ে ব্যস্ত। আপনি তো একই সাথে কুকিং অ্যাসোসিয়েশনের পিঠা প্রতিযোগিতা চতুর্থ হয়েছিলেন, তা আমার এখানে লেখা আছে অনেক অনেকগুলো, যেমন 11th ইন্টারন্যাশনাল আপনার পোলট্রি কুকিং কন্টেস্টে আপনি টপ 10 ছিলেন, তারপর আপনি EGEF এর নারী শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি আছেন, আবার পাশাপাশি আপনার 2 ছেলে তারা কাজ করছে, হাসনাইন এবং হাসনাত। আপনি আপনার সামনের পরিকল্পনা কি, আমরা এটা আলোচনা করতে চাই।
0: সামনে হচ্ছে আমার ইচ্ছা যে আমার এই নাহার কুকিং ওয়ার্ল্ডটা পুরো বাংলাদেশে শাখা প্রশাখা করা, ছড়িয়ে দেয়া, এবং আমি এই যে ঐতিহ্যবাহী রান্নার যে 100 রেসিপির একটা উদ্যোগটা নিয়েছি এবং মেয়েদের থেকে এত সাড়া পেয়েছি যে দ্বিতীয় বইটা আমার মোটামুটি 100 রেসিপি কমপ্লিট এবং ওটা প্রেসেও চলে গিয়েছে, এবং তৃতীয়টার রেসিপি 100 হতে আর 37টা মতো রেসিপি বাকি আছে। তো এটাকে আমার এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা যে আমি এটা তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম অনেক খণ্ড বের করি, যেন কেউ যখন রিসার্চ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে, তখন যেন আমার বইটাকেই সবাই আগে চুজ করে এবং দেখে যে কি রেসিপি আছে। তো ওইটাই ভাইয়া এখন কিছু করতে চাই যে আমি না থাকি কিন্তু আমার কাজ যেন কথা বলে। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, আমার খুব ইচ্ছা পথ শিশুদের নিয়ে কাজ করার, এবং সমাজে যারা অবহেলিত নারী, বিধবা, অসহায়, যারা নিজে কিছু করতে পারে না, তারা কে কোন কাজে পারদর্শী, সেই কাজটাকেই আমি তাদেরকে ট্রেন আপ করিয়ে সেটার উপরেই তাদেরকে আমি একটা উদ্যোক্তা হিসাবে আমি একটা প্ল্যাটফর্মে আনতে চাই। আমার এটা খুব ইচ্ছা, আপনারা দোয়া করুন।
1: সেটাই, অবশ্যই আপনি আপনার সামনের দিনগুলো সুন্দর হোক, এটা আমরা চাই। আর এখন তো বাংলাদেশে একটু করোনার প্রকোপ আছে, সবাইকে একটু সাবধানেই চলতে হবে, হাত হাত না ধুয়ে, চোখ কান নাক মুখ কোথাও হাত দেওয়া যাবে না, একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। তো আপনার আপনার সবকিছু মোটামুটি আমরা জানতে পারলাম। আপনার পরবর্তী সময়ে আপনি যেটা বললেন নাহার কুকিং, নাহার কি আপনার ডাকনাম?
0: নাহার আমার, হ্যাঁ আমার নিকনেম নাহার।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এখন যারা আপনার তার কুকিং বা তার শেফ তার রান্না করার রেসিপি আপনার এখানে দিতে চায়, তারা কি করবে? কেউ যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকে তারা কি করবে? আরেকজন বলছেন যে আমি বেকিং শিখতে চাই, আমাকে কিছু টিপস দেন।
0: সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আপনার ওভেন, ওভেনটা যদি আপনি খুব ভালো মানের একটা ওভেন থাকে আপনার, ইলেকট্রিক ওভেন দিয়ে বেকিংটা খুব বেশি ভালো হয়। তো ইলেকট্রিক ওভেনে তাপমাত্রাটা সঠিক থাকতে হবে, এবং অনেকেই কিন্তু বলে যে আমার কেকটা হার্ড হয়ে যায়, সফট থাকে না কেন, এরকম আমার অনেক ছাত্রীরা এরকম প্রশ্ন করে। তো আমি সেক্ষেত্রে একটা টিপস আপনাদের দিতে পারি, ওভেন থেকে যখন আপনি কেকটা বেক করার পর নামাবেন, নামানোর পরে আপনাকে অবশ্যই পিপি পলি মানে ওই যে পাতলা যে পলিগুলো আছে সেটা দিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে ওটাকে আপনাকে দুই একটা ফুটাও করতে হবে, যাতে বাষ্পটা বেরিয়ে যায়। ওই গরম অবস্থাতে আপনাকে ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে, তখন কি হবে ওই ভেতর থেকে জিনিসটা সফট হয়ে যাবে। আর আপনি যদি বাতাসে খোলা রাখেন আপনার কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে, তখন ওই ইয়েটা আর আসবে না, ময়েশ্চারটা আর থাকবে না। তো এটা একটা টিপস আছে কেক ভালো হবার এবং সফট হবার এবং ময়েস্ট। আমার কেক গুলো যারাই নেয় তারাই বলে যে না খুব ময়েস্ট সফট, এটাই।
1: কিভাবে আপনার ঢাকা থেকে আমরা কিভাবে আপনার কেকের অর্ডার দিতে পারবো?
0: হ্যাঁ আপনি তো নিউ ইয়র্কে,
1: না ঢাকা থেকে যারা ঢাকায় থাকছেন যারা দেখছেন তারা কিভাবে আপনার আপনার কেকের অর্ডার করবে? কোন ফোন নাম্বার কোন লিংক?
0: তারা আমার পেজে নক দিতে পারেন, নাহার কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজ, সেখানে আমার মেসেঞ্জার আছে এবং সেখানে আমার মোবাইল নাম্বারও আছে, আমার সাথে যোগাযোগও করতে পারেন। যোগাযোগ করলে আমার
1: অর্ডার বলে দেন,
0: মোবাইল নাম্বার 01880189386801880893868।
1: ওকে, আমি এই যে আমাদের কমেন্ট বক্সে লিখে দিয়েছি, তো ফলে আপনারা সেখান থেকে নাম্বারটা পেয়ে যেতে পারেন, যেভাবে আপনি যোগাযোগ করবেন আমাদের নাহার কুকিং ওয়ার্ল্ড এর আমাদের রন্ধন শিল্পী হাসিনা আনসারের সঙ্গে। তো আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমরা প্রায় 40 মিনিটের মতো কথা বলে ফেলেছি।
0: আছে, আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো এটাই যে এতক্ষণ যারা আমাদেরকে দেখছেন শুনছেন এবং কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। এখন করোনা যেহেতু, তো আমাদের এখন অনেক কিছু বেছে চলতে হবে, যেমন যে খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা সেই খাবারগুলোই চুজ করব। খাবার চুজের ক্ষেত্রে অবশ্যই আমাদের অনেক সতর্ক হতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছে। আরো একটা কথা আমি বলতে চাই ভাইয়ার উদ্দেশ্যে, যে শামীম ভাইকে কিন্তু আমি অনেক আগের থেকে আমরা চিনি, কারণ উনি একজন খুব ভালো উপস্থাপক। আমরা যখন আমরা পুরো ফ্যামিলি নিয়ে যখন উনার অনুষ্ঠান গুলো দেখতাম, আমরা ভাইয়ার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তার বচন ভঙ্গি, মানে আমরা এতটাই মুগ্ধ হতাম যে আমরা একদম মূর্তির মতো তার কথাগুলো শুনতাম। এবং ভাইয়া কিন্তু আমাদের অনেক আগে থেকে খুব প্রিয় একজন মানুষ আমাদের কাছে, এবং শুধু আমার কাছেই না আমার পুরো ফ্যামিলির কাছে। আমরা অনেক আগের থেকে ভাইয়ার অনুষ্ঠান গুলো দেখতাম এবং এখন খুব মিস করি। আমরা চাই ভাইয়া আবার আসুক আমাদের বাংলাদেশে, সেই
1: অবশ্যই অবশ্যই আসবো, আর আপনাকেও খাওয়াতে হবে, কারণ আপনি অনেক প্রশংসা করলেন।
0: ডাকটা আমার খুবই ভালো লাগে ভাইয়া, আসলে ভাইয়া, কারণ উনি কিন্তু ওখানে থেকেও আমাদেরকে হেল্প করেন এবং উনি প্রমাণও দিয়েছেন সেগুলোর। আমি চাই যে ভাইয়া এভাবে আমাদের পাশে থাকে।
1: সেটাই সেটাই, অবশ্যই ভালো থাকবেন সিস্টার, আবার দেখা হবে। সবার সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি, শুভ সকাল, শুভ দুপুর, কারণ কোথাও না কোথাও সকাল দুপুর রাত্রি। আবার দেখা হবে, বাই,
0: আল্লাহ হাফেজ।

কাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের মতো হয়।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই, বর্ষার অঝোর ধারা, তুমি আমি দেশবাসী কাঁদব সবাই।
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্ড শ্লোক, বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

মায়া ঝরা স্বপ্ন এই বসন্ত এই মধু লগ্ন জীবন কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন রাত্রি আবেশ ভরে হল মগ্ন তব মান বাহালে তুমি কোথায়।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্ড শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: ঋতুর দেশ বাংলাদেশ, এক একটি ঋতুতে এক এক রূপ, রূপ শুধু ঝরে ঝরে পড়ে মাটিতে মায়াবী শ্যামলতা।
1: আদিগন্ত সবুজে ছাওয়া, হলুদ শস্যের গান বাজে বাতাসে বাতাসে,
0: এত রং এত রূপ সকালে দুপুরে সন্ধ্যা ও রাতে।
1: ছয় ঋতু বারো মাসে শত রূপে কতবার সাজে অপরূপা রূপসী পল্লী আমার।

0: জননী জন্মভূমি, তুমি তো স্বর্গের চেয়েও সুখময়, তুমি তো পরম সোহাগে কোলে তুলে নাও।
1: তৃষ্ণায় জল দাও, ক্ষুধায় আহার, কষ্টে ভালোবাসা দাও, হতাশায় স্বপ্ন দেখাও।
0: তুমি ডাকলে যেখানেই থাকি ছুটে যায়, আহা মন আকুল করা কত মধুর সে ডাক।

0: আমরা একটাই এখন আমরা ঢুকে যাচ্ছি। আমাদের যারা আমাদেরকে দেখছেন, আদৌ কতজন দেখছেন বুঝে নিতে হবে, কারণ আমরা বুঝতে পারি না যে লাইভে ঢুকেছি কি ঢুকে নাই। আমরা একটু আমরা লাইভে প্রবেশ করেছি কি না আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আমরা লাইভে আছি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো দুজন নিউ ইয়র্কের হার্ট থ্রব, মানে দিলকা ধারকান, তার সাথে শারমিনা সিরাজ সোনিয়া। সোনিয়া যুক্ত হয়েছে টেক্সাস থেকে, আর সোহাদ তো আমাদের ম্যানেজার প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলার, সোহাদ আছে। সোহাদ কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি?
1: আমিও নিউ ইয়র্ক থেকে।
0: নিউ ইয়র্ক থেকে, সেটাই। আমাদের আজকে গেস্ট সোনিয়া, আর আমরা দুজন মিলে সোনিয়াকে প্রশ্ন করব। তারপরে আপনারা যারা রেডিও ত্রিতাল বাংলাতে দেখছেন, তারা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা শেয়ার লিখে দেবেন, আমরা বুঝতে পারবো। আর পাশাপাশি আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে দিলে আমরা সেটা অন্যান্যরা দেখতে পাবে। রেডিও ত্রিতাল বাংলা এটা আপনার আইওএস অ্যাপেও শুনতে পাওয়া যায়, এবং একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপেও শুনতে পাওয়া যায়। নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, একই সঙ্গে টেলিভিশন ভার্সনও চলছে। তো সোনিয়া, এখন শারমিনা সিরাজ সোনিয়া, এত বড় নাম কেন? তিনটা এস কেন? আমাদের সোহাদ হোসেন SH, শামিম শাহেদ SS, আর শারমিনা সিরাজ সোনিয়া, এত বড় নাম কেন?
1: আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন শামিম ভাই, যে প্রথম তিনটা এস, তারপর এস, তারপরে কি সোহাদ হোসেন SH? হ্যাঁ, আমাদের নামের যেরকম মিল রয়েছে, কাজেরও সেরকম মিল রয়েছে। আমরা তিনজনই হচ্ছে মিডিয়ার ব্যক্তিত্ব। আর প্রথমে একটা কথা বলবো, আমি দর্শকদেরকে ওয়েলকাম করার আগে, আপনাদেরকে ওয়েলকাম করার আগে, যারা আজকে আমাদের ভিউয়ার্স আছেন, আমাদের ভালোবাসার মানুষ, তাদেরকে একটা কথা বলি, যে এই যে শামিম শাহেদ প্রথমে বললেন যে নিউ ইয়র্কের দুজন হার্টথ্রব, আসলে কি বলবো, শামিম শাহেদের পাশে, মানে এই যে আজকে শামিম, আচ্ছা সোহাদ দেখো, শামিম ভাইকে যে কি, মানে কি বলবো, সাচ এ গুড লুকিং, হ্যান্ডসাম, ট্যালেন্টেড, হ্যাঁ, একজন হোস্ট আমাদের মাঝে আছে। তো হার্টথ্রব আসলে আমরা, সরি, এই উপাধিটা আপনাকে আমরা ফিরিয়ে দিচ্ছি। আজকে মনে হয় আমাকে আর সোহাদকে মানুষ দেখবে না, আজকে শামিম শাহেদকেই দেখবে। সো থ্যাংক ইউ সো মাচ শামিম ভাই অ্যান্ড সোহাদ টু ইনভাইট মি রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে। আর আমি প্রথমে বলবো যে আমি একটু নার্ভাস, কারণ আমার যে আজকে ইন্টারভিউ মেন নিচ্ছেন শামিম শাহেদ, আপনারা জানেন না যে আমাদের মিডিয়ার, কি বলবো, একজন প্রচন্ড জনপ্রিয় একজন মানুষ, একাধারে যিনি সাংবাদিক, যিনি সফল উপস্থাপক, যিনি প্রোগ্রাম ডিরেক্টর, প্রোগ্রাম প্রডিউসার, নট অনলি দ্যাট, যিনি কিনা বাংলাদেশের অনেকগুলি নাম করা টিভি চ্যানেলের হেড অফ প্রোগ্রামস হিসেবে ছিলেন, সেই মানুষ। আমি নার্ভাস।
0: শোনো সোনিয়া, এই প্রথম কথা হচ্ছে উপস্থাপকদের ইন্টারভিউ নেওয়ার এই একটা প্রবলেম, তারা উপস্থাপনা করতে শুরু করে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার সাথে তো আমি, সরি, তুমি করে বলি, তোমার সাথে তো আমি সোনিয়া কেমনিতে তুমি করেই বলি, প্রথমে আপনি করে শুরু করেছিলাম। এখন তোমার সাথে তো আমার এগ্রিমেন্ট ছিল যে তুমি বলবা, একটু বাড়িয়ে বলবা, আমি বলেছি, কিন্তু এত বাড়িয়ে বলতে বলি নাই। কিন্তু
1: শুনেন, আপনার সম্পর্কে বলতে গেলে আমার আসলে আজকে কোনো কথাও বলা হবে না, আপনার সম্পর্কে বলতে গেলে আমার পেজের পর পেজ নিয়ে স্টাডি করতে হবে, বলতে হবে। তবে আমি সত্যি বলবো শামিম ভাই, আমি সত্যি খুবই লাকি অ্যান্ড ফরচুনেট যে আজকে আমি শামিম শাহেদ আমার ইন্টারভিউ নিচ্ছে। সত্যি আমি মনে করি যে আমার একজন সব, মানে উপস্থাপক হিসেবে আমার জীবনের এটা একটা অ্যাচিভমেন্ট যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আমাদের সবার প্রিয় শামিম শাহেদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুধু আমি না, আজকে সোহাদও প্রশ্ন করবে। কিন্তু সোহাদ, হ্যাঁ বলেন, আপনি আপনি সোনিয়ার কাছে কি জানতে চান?
2: হচ্ছে হার্টথ্রব আপনা আপু, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখেন আমাদের দুজনের মাঝখানে মিডলে কে আছেন।
0: আমি সরিয়ে দিচ্ছি এখনি, আমি এখন সরিয়ে দিচ্ছি।
2: শো এর মেইন হার্টথ্রব কিন্তু একজনই,
0: এই যে মাঝখানে আছে,
2: এখন যিনি লেফটে চলে গিয়েছেন উনি। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আপনি হচ্ছে যেমন ছোট ছোটবেলায় বইতে পড়তাম না যে গ্রিন হাউস, মানেটা কি, যে সবসময় গ্রিন থাকবে, একটা জিনিস দেখতে সবসময় সুন্দর থাকবে, তরতাজা থাকবে, দেখতে ভালো লাগবে, হাস্যোজ্জ্বল থাকবে, এবং দেখলে মনে হবে যে হ্যাঁ, অল টাইম ইয়াং, মানে মনে হবে যে গাছটা আমি গতকালকে বীজ বপন করেছি, গাছটা দেখতে গতকালকেও যেমন ছিল আজও তেমন।
0: আচ্ছা সোহাদ, একটা জিনিস, একটা জিনিস তুমি দেখো, যখনই তোমরা কথা বলছো ভিউয়ার বাড়ছে, যখনই আমি কথা বলি তখনই কিন্তু ভিউয়ার নামে, ফলে এত কিছু বলে কোনো লাভ নাই। আমরা যদি সোনিয়ার কথা শুনি আমরা সবকিছু বুঝতে পারবো যে কি দাঁড়ায়।
1: হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলবো, তুমি যেহেতু বললাই যে গ্রিন ট্রিন অনেক কিছু বললা, আমি জানি না হাউ লং ডু ইউ নো শামিম ভাই, বাট আই নো হিম ফর আ লং লং টাইম। হ্যাঁ, সো শামিম ভাইকে যখন আমি ছোটবেলায় সরি মানে যখন দেখি ওয়াজ অ্যান অ্যাক্টর ইন দা বাংলাদেশ টেলিভিশন, উনি তখন অভিনয় করতেন, উনি একজন সফল অভিনেতা, মঞ্চ অভিনেতা, টেলিভিশন অভিনেতা, এবং তারপরে ওনার সাথে আমার পরিচয় হয়, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং কি বলবো, সেও একজন সফল উপস্থাপক অপি করিমের মাধ্যমে। আমার প্রথম মনে আছে যে অপি আন্টি, মানে অপি রাম্মা আন্টি আর আমার সান্নার সাথে আমার পরিচয় হয়েছিল কোন একটা প্রোগ্রামের ব্যাপারে। এই ভদ্রলোককে আমি 20 বছর আগে বা 25 বছর আগে যেরকম দেখেছি, আমি বলবো যে এখন মানে বর্তমানে উনি ডে বাই ডে হয় না যে হি ইজ গেটিং মোর ইয়াঙ্গার, আমার এখন মানে কি বলবো, শামিম ভাই যে আজকে স্ক্রিনে যখন আমাকে বললো সোনি আজকে আমরা একটা প্রোগ্রাম করব তুমি আসবা, আই ওয়াজ সো নার্ভাস, কারণ আমি আসলে এখন টেক্সাসে আমার শাড়ি টাড়ি কিছু সাথে নাই, বললাম যে এই হ্যান্ডসাম গুড লুকিং উপস্থাপকের সাথে তো আমাকে একটু তো মার্কেটে মানে একটু আসতে হবে না।
0: আর আমি বলি সোহাদ, আমি আমি সোহাদের অডিও শুনতে পাই নাই, যেটা হচ্ছে যে আমরা যেদিন সোনিয়ার সাথে আমাকে পরিচয় করে দিল ওপি আর ওপির আম্মা আমাদের আন্টি, তারপরে দুই রাত আমি ঘুমাতে পারি নাই, আমি শুধু সোনিয়া সোনিয়া সোনিয়া
1: ভাবি কি প্রোগ্রাম তো ওয়াচ করছে, ভাবি আসলে খুবই ভালো মানুষ মিসেস শামিম শাহের, ভাবি শামিম ভাই তো জানেন মিডিয়ার মানুষ আমরা অনেক চাপাবাজি ছাড়ি, হ্যাঁ আমাদেরকে স্ক্রিনের সামনে অনেক কথা বলতে হয় যেটা আসলে এটার কোনো সত্যতা নাই, তো শামিম ভাই এ ধরনের কথা সবাইকে বলেন, বাট I'm very glad and you know I mean Shamim bhai actually very helpful not only ekjon mane upasthapok hisebe bolchi tokhon actually kichu program er byapare onar sathe amar kotha hoyechilo he was a very helpful and ami shetai bolbo je Shamim bhai ke mone hoy aro 20 bochor pore aro young dekhbo ami
0: na thank you ekhon to bole nei jara amader onushthan dekhche amader ajker otithi Sharmina Siraj Sonia ami ebong Sohad dujon amra Sonia er interview korbo Sonia jukto hoyechen Texas theke আর সোনিয়া সিঙ্গেল মাদার, তিনি আমাকে বলেছেন সোনিয়া সিঙ্গেল মাদার, এবং কত বছর ধরে সিঙ্গেল মাদার সোনিয়া?
1: অফিশিয়ালি 11 ইয়ার্স
0: আর আনঅফিশিয়ালি
1: বলা যাবে না।
0: এটা কি মানে এটা কি ধরনের মানে অফিশিয়ালি সিঙ্গেল মাদার মানে কি, এটা কি কোন রকমের মানে পুরুষের মাথা নষ্ট করার জন্য কোনো মানে সাইন?
1: শামিম ভাই আমি অফিসিয়ালি সিঙ্গেল এটাই কিন্তু সবচেয়ে বড় সাইন বোর্ড, হ্যাঁ সো ফার আমার কি বলবো আই'ম নট ম্যারিড ইয়েট, আমার এখনো কেউ নেই, তো এটাই সবচেয়ে বড় পরিচয়, তাই না? আর আনঅফিশিয়ালি কথা যে নাই বললাম, ভক্তরা আছেন, ভালোবাসার মানুষরা আছেন, যদি আমার ভাইনেস
0: সোনিয়া যখন নিউ ইয়র্কে ছিলেন তখন কিন্তু প্রচুর প্রচুর মানুষ তার ভক্ত এবং ফ্যান তারা এখনো আছে। সোনিয়া নিউ ইয়র্কে আপনার স্ট্রাগল সেটা একটু বলেন, ধরেন এই যে আপনি আমেরিকায় এলেন, আমেরিকা আসার পর আপনি কিরকম দেখলেন, আমেরিকা সম্পর্কে কিরকম ধারণা ছিল, তারপরে যখন মিশতে গেলেন, তারপর কেন আপনি সিঙ্গেল মাদার হলেন, সেটা কি বাংলাদেশ থেকেই ছিল না এখানে আসার পর আপনি সিঙ্গেল হয়েছেন সেটা, আর তারপরে বিষয়টা আমরা শুনতে চাই, কেন আমি শুনতে চাই, কারণ এই যে সোহাদ এবং আমি আমাদের অনুষ্ঠানে কিন্তু আমাদের এখানকার সফল মানুষদের নিয়ে আসার একটা প্ল্যান আমাদের ছিল, এটা সোহাদের আইডিয়া, তো সেখান থেকে আমরা দেখাতে চাই যে একজন সিঙ্গেল মাদার কত আনন্দে জীবনযাপন করতে পারে নিউ ইয়র্কে, আমেরিকাতে কেউ তাকে একটা প্রশ্ন করতে পারে না, তাকে একটা উত্তক্ত করার মতো কথা বলতে পারে না, তাকে একটু টাচ করার সামর্থ্য কারো নাই, বুঝাতে বললাম অনিচ্ছায়, তো সেটা হচ্ছে ব্যাপার। আমরা একটু সোনিয়ার কাছ থেকে শুনতে চাই, সোনিয়া কোন সময়ে আমেরিকাতে এসেছেন?
1: আচ্ছা, সো শাহিন ভাই আমি আসলে একটা জিনিস, আমি কিন্তু টেক্সাস এখন বর্তমানে আছি, বাট আমি কিন্তু আপনাদের মধ্যে, আমি নিউ ইয়র্কার, হ্যাঁ, সো দ্য লাস্ট 19 ইয়ার্স ইউ নো আই বিন ইন নিউ ইয়র্ক সিটি, আই মিন অন এন্ড অফ, মাঝখানে কিছুটা সময় আমার বাংলাদেশে গিয়ে থাকা হয়েছিল।
0: আমরা নিউ ইয়র্ক এটা বলতে আমরা পছন্দ করি,
1: অফ কোর্স ইউ নো আই নিউ ইয়র্কার, আই লাভ নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, তো আমেরিকাতে আসা হয় 2002-তে, তো আপনি আপনিও আমার জায়গাতে, আমি বলবো যে এই কিছু জায়গাতে আপনি আমার সাথে একমত হবেন, প্রথমে যদি মিডিয়ার ক্ষেত্রটা আমি, যে আমরা যারা বাংলাদেশের মেইন স্ট্রিমে কাজ করে এসেছি, সেই জায়গাটা থেকে যখন আপনি এই প্রবাসী আসেন, এটা কিন্তু একটা বিশাল রকমের একটা ট্রানজিশন পিরিয়ড, এবং আমার মনে হয় যে আমাদের যে মেন্টাল যে ট্রমাটা হয়, হ্যাঁ, যে ট্রমাটাইজটা আমরা হয়তো এখানে এখন অনেক ভালো করছি, যেমন আপনাদের মতো মানুষ যারা এখানে এসে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন রেডিও, বিভিন্ন জায়গায় যারা কিনা প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে বা হেড অফ প্রোগ্রাম হিসেবে কাজ করছে, তখন আমাদের হয়তো কাজের মাত্রাটা বা কাজের ক্ষেত্রটা অনেক, কাজ করতে আমরা অনেক সাবলীল অনুভব করছি। যেমন আপনি যদি আজকে আমাকে বলেন, সোনিয়া আমি একটা অনুষ্ঠান করব, প্লিজ তুমি আমার অনুষ্ঠানটা করো, আমি কিন্তু এক চোখ বন্ধ করে, শামীম সাহেব আমাকে ডেকেছেন, অফকোর্স আই এম ভেরি অনার্ড, কিন্তু এখন যদি ধরেন একজন নির্মাতা, যাকে আমি চিনি না জানি না, তারা হয়তো নির্মাতা, এখন তো সবাই সেলিব্রিটি, হ্যাঁ সত্যি আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে এনিওয়ান কুড বি সেলিব্রিটি, হ্যাঁ, তো তার হয়তো কোনো হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই, তার হয়তো কোনো এক্সপিরিয়েন্স নেই, হ্যাঁ, তারপরেও তারা সবাই সেলিব্রিটি, যেহেতু তাদের ভিউয়ার্স ফলোয়ার্স, হ্যাঁ, তো সেলিব্রিটি দুই দুই ভাবে হওয়া যায়, এক হচ্ছে কোনো ভালো কাজ করে, আর একটা আপনি কিছুই জানেন না, লোকজন হাসি ঠাট্টা চলে সেটা নিয়ে নিয়ে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে মানুষকে। তো এই জায়গাটার ক্ষেত্রে, মিডিয়ার এই জায়গাটার ক্ষেত্রে আসার পর আমার একটা বিশাল কি বলবো ট্রমা যায়, যেহেতু আমি বাংলাদেশে মেইন স্ট্রিমে কাজ করে আসি, আর ফ্যামিলিগত কারণে আমি আসলে, হ্যাঁ, এখানে আসার পরই সিঙ্গেল হই, ফ্যামিলিগত কারণে আমি হয়তো মিডিয়া থেকে কিছুদিন দূরে ছিলাম, আমার ফ্যামিলিগত কারণে আমি কাজ করতে পারিনি, বাট সবসময় ভিতরে একটা দুঃখ, একটা মানে খুব কাজ করতো যে বাংলাদেশে এত কাজ করে এসেছি, এখানে এসে কাজ করতে পারছি না, বাট যখন কাজ করা শুরু করলাম তখন আবার দেখলাম যে না, কাজ করে মজা পাচ্ছি না, হ্যাঁ, আচ্ছা এখন কি করব। আপনি জানেন যে গত 20 বছর অনেক চেঞ্জ হয়েছে, এখন এখানে প্রবাসে অনেক বাংলাদেশের নাম করা শিল্পীরা স্পেশালি নিউ ইয়র্কে সবাই এখন পার্মানেন্টলি সেটেল, যার জন্য আগে মনে হতো খালি মাঠে গোল দিচ্ছি, এখন কিন্তু সেটা মনে হয় না যে খালি মাঠে আমি গোল দিচ্ছি, এখন আমার কম্পিটিটররাও আছে নিউ ইয়র্কে, হোল নর্থ আমেরিকাতে আছে। তো ওই জায়গাটা থেকে আসার পরে যে আজকে 20 বছর পর আমি সোনিয়া, আমার একটা ছেলে আছে যার 11 বছর বয়স, এবং আমার ছেলেকে আমি নিজেই মানুষ করছি যতটুকু, মানে কি বলবো, মানে চেষ্টা।
0: তোমার তোমার ছেলেকে কিন্তু সাবধানে রেখো, কারণ আমার 3টা মেয়ে, তারা বিরক্ত করতে পারে, তাকে তাকে ডিস্টার্ব করতে পারে।
1: আমি আমি আমার ছেলেকে নিজেই শামীম সাহেবের বাসে আরেকটু বড় হোক, নিজে ড্রাইভ করতে পারবে, আমার তো কি বলো সুহান, এরকম একটা হ্যান্ডসাম আমার বিয়াইন হলে না, আমার ছেলে যদি এই ঘরে যায়, তাই না, তাতে আমার তো কি বলবো, কপাল খুবই কি বলবো খুলে গেল, তাই না, মানে আচ্ছা। তো শামীম ভাই, সেই জায়গাটা হচ্ছে যে আমি একটা জিনিস বলবো, হয়তো বাংলাদেশে থাকলে আমি হয়তো মিডিয়াতে আরো অনেক বেশি কাজ করতে পারতাম, বা আমি হয়তো আরো অনেক ভালো কিছু করতে পারতাম, আমাকে হয়তো আরো অনেক মানুষজন চিনতো, সেটা হয়তো আমেরিকা আসার পর ওই জিনিসটা হয়তো আপনি জানেন যে আমাদের কাজের ক্ষেত্রটা খুবই সীমিত, ভালো কাজের ক্ষেত্রটা, সেদিক থেকে হয়তো বা আমি জানি না কিছু করতে পেরেছি কিনা, কিন্তু একজন সিঙ্গেল ওম্যান, কি বলবো, একজন সাকসেসফুল সিঙ্গেল মাদার, একজন প্রফেশনাল, যেহেতু আমার মিডিয়ার কাজের বাইরেও আমি প্রফেশনালি আমি কিছু করি, সেক্ষেত্রে আমি বলবো যে না, আমি ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, যেহেতু আমি এই দেশে এসে আমার মনে হয় আমার আত্মনির্ভরশীলতা, যেটা বলে যে ইন্ডিপেন্ডেন্সি, যেটা কিনা অনেক বেড়েছে, এবং নিজের উপর কনফিডেন্স, সেটা কিনা আমি এই দেশে আসার পরে শিখতে পেরেছি।
0: আচ্ছা, তুমি তুমি এতে এসেছো কত বছর হলো আমেরিকাতে?
1: অলমোস্ট 19-20 বছর।
0: 19-20 বছর, আর তুমি সিঙ্গেল হয়েছে কত বছর আগে অফিশিয়ালি? আনা
1: 11 বছর।
0: আচ্ছা, তারপরে যখন তুমি সিঙ্গেল হয়েছো, তারপর কোন জায়গাটাতে তোমার মনে হয়েছে যে এটা আমার জন্য একটা বড় চাপ? মানে তুমি, হ্যাঁ হ্যাঁ,
2: সেটা হচ্ছে যে যখন আমরা একটা সাপোর্টে থাকি, আমাদের লাইফস্টাইল থাকে, কিন্তু আমরা যখন উইদাউট সাপোর্ট লাইফে লিড করা স্টার্ট করি, তখন আমাদের লাইফের ভিউটা আমাদের কাছে টোটালি ডিফারেন্ট থাকে।
0: এক্স্যাক্টলি,
2: ক্ষেত্রে আপনার বিফোর এন্ড আফটার যে ভিউটা লাইফের স্ট্রাগলের ক্ষেত্রে হতে পারে, আমরা আরো বেশি কনসিয়াস হয়ে যাই, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাই, বিফোর এন্ড আফটার আপনার লাইফে চেঞ্জ, এবং আপনি কি লার্ন করেছেন, আপনি যদি এই জিনিসটা আমাদের সাথে একটু।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
1: আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানে আসলে দুটো ব্যাপার আছে, এক হচ্ছে যে আমরা বাংলাদেশি, হ্যাঁ, সো উই কেম ফ্রম লাইক ইউ নো একটা ভ্যালুস থেকে, হ্যাঁ, একটা কালচার থেকে। তুমি যদি আমাকে বলো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, হ্যাঁ, যে এই যে সিঙ্গেল লাইফস্টাইল, আচ্ছা আমার সিঙ্গেল হওয়ার পর আমি কিছুদিন দেশেও ছিলাম, তো যেই সমস্যাটা বা যেই মানে কি বলবো চ্যালেঞ্জটার আমাকে সম্মুখীন হতেছে, আচ্ছা মেয়ে মিডিয়াতে কাজ করে, হ্যাঁ, সিঙ্গেল কেন, হ্যাঁ বিয়ে শাদী করছে না কেন, ও বিয়ে শাদী করলে মনে হয় আর মিডিয়াতে কাজ করতে পারবে না, বা এই যে আমার যারা আমরা মিডিয়াতে কাজ করি, অনেকের ধারণা হয়ে থাকে, এই এইটা আমার আসলে খুব ক্ষোভ যে আমরা সাংসারিক না, হ্যাঁ আমরা সংসার করতে জানি না। কিন্তু আমি যেটা বলবো যে আসলে এটা কোনো আসলে মিডিয়া পার্সোনালিটি বা নন মিডিয়া পার্সোনালিটি বলে কোনো কথা থাকে না। সো এই যে মানুষজনের একটা কথা, সোনিয়া তুমি এখনো সিঙ্গেল কেন, বিয়ে করোনি কেন, বিয়ে করতে সমস্যা কোথায়, হ্যাঁ মানে তুমি কি মনে করো যে বিয়ে করলে তোমার মিডিয়াতে আর কাজ হবে না, বা এখন স্বাধীন চেতা, এই যে সবাই, এই হচ্ছে আমাদের আমাদের আমরা যতই আমেরিকায় আরো 50 বছর থাকি না কেন এই মন মানসিকতা। তুমি দেখো সোহাগ একটা সিঙ্গেল মেয়ে কোথাও গেলে লোকজন তাকে কিন্তু অন্যভাবেই দেখে, ও শি ইজ এ সিঙ্গেল মাদার। কিন্তু একজন সিঙ্গেল মাদার ইজ ওয়ার্কিং লাইক এ ম্যান অ্যান্ড ওম্যান ইন দ্য বোথ সাইড, শি ইজ ওয়ার্কিং, শি ইজ দ্য লাইক দ্য ইউনো দ্য আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, শি ইজ টেকিং কেয়ার অফ দ্য কিডস, শি ইজ টেকিং কেয়ার অফ এভরি সিঙ্গেল থিং, ইউ নো
2: পার্টিসিপেট অনেক বেশি লাইক অ্যাজ আ ম্যান অলসো অ্যাজ আ ওম্যান।
1: আমি এটা বলবো যে চ্যালেঞ্জ শুধু আমেরিকাতে আসলে এটা খুব টাফ কোনো ব্যাপার না, কারণ দেখো এই দেশে আমাদের কি বলবো এই দেশে,
0: এটা তো সোনিয়া তুমি এখন বলছো, কিন্তু সোহাগ যে প্রশ্নটা করেছে, মনে করো তুমি সিঙ্গেল হওয়ার পর পর যখন তুমি ভেবেছো যে আমার বাকি সময়টা আমাকে একাই কাটাতে হবে, তখন তোমার মনের ভেতর কি কাজ করেছে?
1: মনের ভেতর কাজ করেছে যে আসলে আমি ছোটবেলার থেকে শামিম ভাই একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ আমি জানতাম যে একা হয়ে গেলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু আমার মনে হয়েছে যে মানসিক যে শান্তিটা, হ্যাঁ মানসিক শান্তিটা আসলে একটা বয়সের পরে আপনার মনে হয় এটাই জীবনে সবচেয়ে বেশি মনে হয় যে মেন্টাল পিস আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় জিনিস। আমার ফিজিক্যাল লেবার যাক, আমার অন্যান্য কষ্ট যাক, অবশ্যই কষ্ট তো করতেই হচ্ছে, আমার কাছে ওইটাই মনে হয়েছে শামিম ভাই যে আমি অন্য মেয়েদের কথা জানি না, অন্য কারো কথা জানি না, বাট আমার কথা মনে হচ্ছে আই ক্যান টেক এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ যদি আমার মেন্টাল পিসটা ঠিক থাকে। একজন মানুষের সাথে থেকে যদি আমার সেই মানসিক শান্তিটাই না থাকে, আসলে সেইটা কোনো জীবন না। হ্যাঁ আপনার সেখানে যদি ফিনান্সিয়াল কি বলবো যে ফিনান্সিয়াল একটা কমফোর্ট জোন থাকে বা সোশ্যাল কমফোর্ট জোন থাকে, তারপর যদি আপনি মেন্টালি হ্যাপি না, এটা আসলে আমি বলবো যে আমার কাছে বড় জিনিস। বাট চ্যালেঞ্জ আসলে এখন এটাকে আমার কোনো চ্যালেঞ্জ মনে হয় না, দীর্ঘ 11 বছর পর এটা এখন আমার নরমাল লাইফ। তবে হ্যাঁ
0: তোমার মাঝখানে একটু বলি, আখি চৌধুরী তিনি লিখেছেন হুম লিখেছেন, তারপরে তানজিনা আহমেদ মৌরি দেখছেন, শরীফ দেখছেন, পাশাপাশি নুসরাত কি নূর সাত জাহান তিনি লিখেছেন আপি, আমার দাদি কিন্তু তার নামও সোনিয়া, আমার নাম সোনিয়া রেখেছেন। ও নুরসাত জাহান তার নাম সোনিয়া, গুড নুরসাত, তার নূর সাত SHAT একটু আলাদা করে লেখা খুব সুন্দর করে। তারপরে আওভি তিনি লিখেছেন হ্যালো এভরিওয়ান, আর আখি চৌধুরী লিখেছেন হুম, এটা কেন লিখলো সোনিয়া?
1: আচ্ছা বুঝলাম না, আখি চৌধুরী কি কিছু বলতে চাচ্ছে? আচ্ছা আখি
0: চৌধুরী, সেটাই
1: আখি চৌধুরী কিন্তু
2: চৌধুরী আসলে কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে হাই বলতে চায়নি, আখি চৌধুরী আমাদের আজকে শো এর যে হার্টথ্রব তাকেই কিন্তু হাই বলছে।
0: না না এটা সোনিয়াকে বলেছে
1: আখি চৌধুরী
2: নেওয়ার জন্য।
1: আচ্ছা আগেই আমি একটু বলে নিই, আখি চৌধুরীকে আমরা চিনি সবাই, আখি চৌধুরী একসময় বাংলাদেশের নামকরা মডেল ছিলেন,
0: আমাদের বন্ধু এবং আমাদের খুব কাছের বন্ধু, হ্যাঁ
1: আমাদের খুব কাছের বন্ধু, এবং শামিম ভাই অবশ্যই শি ইজ এ ভেরি বিউটিফুল ওম্যান, নিউ ইয়র্কের যদি ওয়ান অফ দা সুন্দরী থাকে
0: এবং গুড গুড গুড গুড হিউম্যান বিং, গুড হিউম্যান বিং
1: আকি, থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাদের সাথে থাকার।
0: আমার ধারণা নিউ ইয়র্কের বাঙালি সুন্দরীদের মধ্যে কয়েকজনের মধ্যে কম্পিটিশন হলে সেখানে আকি চৌধুরী ফার্স্ট হবে।
1: অ্যাবসলিউটলি, এটা তো বলার অপেক্ষাই রাখে না।
0: এখন ঠিক আছে আখি, ঠিক আছে তো না আমাদের কথাবার্তা সব?
2: আচ্ছা আরেকটা আপনি
0: যাক দেখা যাক
2: কথা আপনি বলছেন,
0: হ্যাঁ সোহাগ
2: আপু আপনার এক্সপেরিয়েন্সটা যদি আপনি আমাদের সাথে আর একটু বেটার ক্লিয়ার ইনফরমেশন শেয়ার করতেন, কারণ সবাই কিন্তু এরকম একটা সিচুয়েশন, কারণ আমি আমার জায়গা থেকে স্ট্রং, আপনি আপনার জায়গা থেকে স্ট্রং, কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে স্ট্রং থাকতে পারে না, মেন্টালি ব্রেকডাউন করে, এবং অনেক সময় এটার সিচুয়েশনটা অনেক খারাপ দিকেও চলে যায়। সবকিছুরই যেমন ভালো খারাপ দিক থাকে, এটার খারাপ দিকটা হচ্ছে মেন্টাল ব্রেকডাউন অনেস্টলি। তো সেক্ষেত্রে আপনি মানুষকে কিভাবে ইন্সপায়ার করবেন? অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশন আসলে আমরা অনেক বাজে সিচুয়েশন ফেস করতে পারি, কিন্তু আমাদেরকে মেন্টালি স্ট্রং হতে হবে, এই জিনিসগুলো আমাদের নিজেদের জন্য সবসময় ভাবা উচিত, সেই ক্ষেত্রে পয়েন্টগুলো কি কি হতে পারে অ্যাজ এ সাজেশন ফর সামওয়ান এলস?
0: আচ্ছা আমি আমি তো সোহাদের সাথে সবসময় একটু যুক্ত করতে চাই, তার মধ্যে একটু ছোট করে বলে নেই, তানজিনা আহমেদ মৌরি তিনি লিখেছেন আপু যখন ভালো লাগলো অনেকের মনে অনেক মনের কথা বলছেন, আমরা সোনিয়ার মুখ থেকে খুব ইম্পর্টেন্ট কথা শুনতে যাচ্ছি, যারা এখানে আমাদের তরুণীরা আছেন তারা তাদের জীবনে নানাবিধ যন্ত্রণার মধ্যে পড়েন। একটা বিষয় সবসময় থাকে যে আমি বোধহয় স্বামীর উপর ডিপেন্ডেন্ট, বা মানে যদি আমার লাইফ থেকে হাজবেন্ড চলে যায় তাহলে বোধহয় আমি আমার জীবনটা চালাতে পারবো না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। তার আগে বলি, আকিব চৌধুরী আবার লিখেছেন, মানে বোঝার চেষ্টা করছি, ওকে থ্যাংক ইউ সোনিয়া, থ্যাংক ইউ লিখেছে। শামীম ভাই আর থাক, নো মোর চাপা, আচ্ছা ঠিক আছে আমরা ওইদিকে না গিয়ে সোহাদ যে প্রশ্নটা করেছে আমরা কিন্তু এটা একটু বলতে চাই, সোনিয়া জানতে চাই যে তারপর কেমন লেগেছিল যে এই যে যখন মনে হলো যে আমি একা হয়ে যাচ্ছি।
1: আচ্ছা প্রথমেই বলবো যে পাছে লোকে কিছু বলে এই কথাটা সবসময় মাথার থেকে আউট করে ফেলতে হবে, ওকে? সো অ্যান্ড আমি মনে করি মেয়েদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং যখন এই ধরনের একটা লাইফে কোনো একটা মেয়ে যায়। সাধারণত দেখা যায়, আমি যেহেতু বাঙালি, আমি সেই প্রেক্ষিতেই বলবো যে বাঙালি মেয়েরা যারা আমরা এখানে আসি, আমেরিকায় আসি বা প্রবাসে বিভিন্ন দেশে আসার পর যখন এই ধরনের সিচুয়েশনগুলি ঘটে, কোনো না কোনো কারণে তাকে হয়তো বা সিঙ্গেল হয়ে যেতে হচ্ছে, তারপরে এই চ্যালেঞ্জগুলি, প্রথমে চ্যালেঞ্জটা হয় মেয়েদের যেটা ফিনান্সিয়াল একটা, হ্যাঁ বিশাল একটা, হ্যাঁ ধাক্কা খাওয়াটা, হ্যাঁ সোশ্যাল চ্যালেঞ্জটা পরেই, প্রথম ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা যে আমি কিভাবে সার্ভাইভ করব। হ্যাঁ বাঙালি মেয়েরা যেটা হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকে, এখনো বাংলাদেশে দেখা যায় তাই না, হাজবেন্ড সব কিছু, হ্যাঁ এখনো তো এখানে আসার পর যে জিনিসটা আমি মনে করি যে আমার মতে একটা মেয়ে যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমার মনে হয় সেই মেয়েকে কাউকে টোকা দেওয়া, কাউকে কোনোভাবে কি বলবো অ্যাকিউজ করা, অ্যাবিউজ করা, সেটা যে কোনোভাবে অ্যাবিউজ হতে পারে, সেটা সোশ্যাল অ্যাবিউজ হতে পারে, হ্যাঁ ইটস নট লাইক এ ফিজিক্যাল অ্যাবিউজ, মানে সোশ্যাল অ্যাবিউজ হতে পারে। সিঙ্গেল মেয়েদেরকে সবসময় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি, হয়তো বা একটা আমি কোথাও যাচ্ছি সবাই ও সোনিয়া ইজ সিঙ্গেল, সো ইউ নো হোয়াট, সোনিয়াকে পোক করা যেতে পারে, সেটা হতে পারে বিবাহিত লোকও হতে পারে অবিবাহিত লোকও হতে পারে, হ্যাঁ মানুষের যেটা মন মানসিকতা থাকে। তো আমার মতে একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ভেরি স্টেবল থাকে এবং তখন আমার মনে হয় একটা মানুষ তাকে পোক করে অনেকবার চিন্তা করে যে আচ্ছা কেন এই মেয়ে আমার সাথে বা আমার আমার আমার পোকে রেসপন্স করবে, হ্যাঁ দিস ইজ দ্য ওয়ান অফ দ্য থিং। আর আমার মনে হয় যে নিজের যে গোলটা থাকে, যেমন আমার আমার প্রথম গোল ছিল যে না আচ্ছা ঠিক আছে আমি একটা ভালো কিছু করব, আমার ছেলেটাকে ভালোভাবে মানুষ করব আমেরিকার মতো জায়গায় উইদাউট হেল্প অফ এনি ওয়ান। এখানে হয়তো জানেন যে আত্মীয় স্বজন থাকলেও বন্ধু বান্ধব থাকলেও সবে আমরা এত বেশি ব্যস্ত যে স্বামীর ভাইয়ের সাথে অনেক প্রোগ্রাম করলাম, কতবার দেখা হবে, চা খাবো, কফি খাবো, ডিনার খাবো, লাঞ্চ খাবো, এটা শুধু ওই ফোনেই হয়ে গেছে, বাস্তব জীবনে কিন্তু আসলে হচ্ছে না। হ্যাঁ স্বামীর ভাই তার কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত, হয়তো বা কোনো সোশ্যাল বাংলাদেশি কোনো ইভেন্টে হঠাৎ স্বামীর ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। তো আমি যেটা মনে করি যে একটা মেয়ের সর্বপ্রথম হচ্ছে
0: আমি
1: আসলে কারণ আমি খারাপ কিছু বলবো না, হয়তো বা মনের মিল ছিল না, আর মনের মিল না থাকার জন্য হয়তো বা একটা সার্টেন টাইমের পরে শামীম ভাই তখন মনে হয় যে যে আর হয়তো সম্ভব না, এর চেয়ে ওই যে আমি বললাম যে মেন্টাল পিসটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস, আমি যদি এখন অন্যান্য দিকে স্ট্রাগল করি বাট আমি মেন্টালি আই এম ভেরি হ্যাপি, সো এই পিসটা না থাকলে আমি জীবনে কিছুই করতে পারবো না, আমি হয়তো উপস্থাপনাও করতে পারবো না, আমি আমার ছেলেকে ভালোভাবে মানুষও করতে পারবো না, বা আমি ক্যারিয়ার লাইফে যে কাজটা করি সেটাও আমি করতে পারবো না। সো সেই কারণে একটা সার্টেন টাইমের পর মনে হলো, আর মনে হয় আমেরিকায় আসার পরে যে নিজের উপর যে কনফিডেন্স লেভেলটা যে না আমি কিছু করতে পারবো, আমি ভালোভাবে নিজেই থাকতে পারবো, আমার তখন আসলে কোনো মানুষ দরকার নেই যে কিনা আমাকে ফিনান্সিয়ালি আমাকে টেক কেয়ার করবে, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ।
0: বিবাহিত হয়েছে তো তার আগে, এটা আলহামদুলিল্লাহ একই সঙ্গে আমাদের মানে কত তরুণের হৃদয় যে ভাঙলো সেটা আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম। তো সোহাদের প্রচুর ফ্যান, যারা যারা টিকটক দেখেন তারা জানেন সোহাদ অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সোহাদ, এই যে বিবাহিত জীবন এবং তার আগের যে জীবন, তার মধ্যে কোথাও কি মনে হয় স্বাধীনতা বা পরাধীনতা?
2: স্বাধীনতা পরাধীনতা বলতে গেলে বিশাল চেঞ্জ হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। দায়িত্ব ছাড়া আমার কাছে বিয়ের আগে বিয়ের পরে তেমন কোনো পরিবর্তন মনে হয়নি। শুধু আমার আগে কিছু দায়িত্ব ছিল না যেটা এখন আমার লাইফে অ্যাডিশনাল দায়িত্ব হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু সবকিছুই ডিপেন্ড করবে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপরে আর হচ্ছে নিজে প্রায়োরিটাইজের। আমার কথা হচ্ছে আমার আমার জীবনটা ছকে বাঁধা না, কিন্তু আমি যদি চাই আমারটাকে আমি খুব ভালোভাবে সুন্দরভাবে সামঞ্জস্য রেখে আমি আমার জীবনে যেটা করা দরকার আমি সবকিছুই করতে পারবো। কারণ একটা খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি সবাইকে একসাথে সুখী রাখতে পারবো না, সবাইকে আমার পক্ষে হ্যাপি করা পসিবল হবে না। কিন্তু আবার নিজের হ্যাপিনেসটা ভুলে গেলেও কিন্তু আমি জীবনে ভালো থাকতে পারবো না, যেটা হচ্ছে আমি বিশ্বাস। তা আমার কাছে মনে হয় যে মন থেকে আমরা অনেক কিছু করি, আবার অনেক সময় আমরা আমাদের মনকে জোর করে করি। কিন্তু মনের মনকে যখন জোর করে ফোর্স করে আমরা যখন কোনো কিছু করি, সেটা কিন্তু একটা সার্টেন টাইম পরে আমরা আমাদের নিজেদেরকে ওটাতে অভ্যস্ত করে ফেলি। এই জিনিসটা আমি পক্ষপাতিত্ব না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডম আছে, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল স্বাধীনতা আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, কিন্তু সেটা যেন এমন না হয়ে উঠে যে আমরা অনাকৃত করছি কিন্তু আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে।
0: তাহলে স্যার আমি একটা প্রশ্ন করি, যেটা সোনিয়া একটু আগে বললো যে এই যে নিজের আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ানো বা নিজের আত্মবিশ্বাস নিয়ে জীবন চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হয়, সেখানে ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়া কতটুকু জরুরি? আমাদের বাংলাদেশের মেয়েরা যেখানে যে আটকে যাচ্ছে, সেটা কি মনে হয় যে ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়াটা অত্যন্ত জরুরি?
2: অত্যন্ত না, এটা যদি আপনি না হতে পারেন আপনি আপনার নিজের উপরে সেলফ কনফিডেন্স থাকবে না। এটা হচ্ছে একটা পাওয়ার। When you have money, you have rights to talk. When you don't have money, not talk. That's how it works.
1: এবং আমি একটা কথা অ্যাড করব।
0: আচ্ছা সোনিয়া, আগে বলছি, ফয়সাল আহমেদ লিখেছেন যে খুব ভালো হচ্ছে, আমরা দেখছি। আমি পুরুষদের কমেন্ট গুলো বেশি পড়ছি ইচ্ছা করে। তারপরে তানজিনা আহমেদ মৌরি, তিনি লিখেছেন যে মনের মিল না থাকলে একটা সম্পর্ক টেনে নেওয়া খুব কঠিন। আমাদের আমাদের আমরা আখি চৌধুরীকে আমাদের লিঙ্কটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা তাকে ভিডিওতে পেয়ে যাই। তার কথাগুলো খুবই স্ট্রং, যে এ স্ট্রং ওমেন লুকস এ চ্যালেঞ্জ ইন দ্য আই অ্যান্ড গিভস ইট এ উইংস। এইটাই হচ্ছে সোনিয়া। ও গুড সোনিয়া,
1: সোনিয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কথা আমি বলতে চাচ্ছি শামিম ভাই এবং সোহাদকে, যে এই যে সোহাদ বললা যে হ্যাঁ আসলে মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সিটা না থাকলে হ্যাঁ মানে কিছুই না। এবং শামিম ভাই লাইফ পার্টনার চুজের ক্ষেত্রেও কিন্তু জানেন এটা একটা বিশাল ফ্যাক্টর। আচ্ছা আমরা যখন ফিনান্সিয়ালি মানে কি বলবো ওই জায়গাটা যখন আমাদের ওই জায়গাটা একটা বিশাল ল্যাকিংস থাকে, তখন কিন্তু আমরা বাঙালি মেয়েরা, আমি বাঙালি মেয়েদের কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট এই দেশি মেয়েদের, কারণ তখন কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকে ও আমি একটা ছেলেকে বিয়ে করব, হি উইল টেক কেয়ার অফ এভরিথিং, লাইক আমার বাসা ভাড়া, আমার গাড়ির পেমেন্ট, আমার ক্রেডিট কার্ড বিলস, হ্যাঁ অল অফ দ্য থিংস। বাট একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে তখন কিন্তু তার চিন্তাধারা একদম ভিন্ন। তখন তার দরকার আমার একজন সোলমেট, হ্যাঁ আই এম লুকিং ফর মাই সোলমেট, যার সাথে কিনা আমার মনের মিল হবে। সেটা কিন্তু তখন মাথায় আসবে না যে হাউ রিচ দ্য গাই ইজ অর লাইক ইউনো কতটা ফিনান্সিয়ালি ওই ছেলে কি করতেছে। তখন কিন্তু আমার ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওই যে বললাম যে আমি সোয়াদের সাথে একমত, বিয়ের পরে আসলে মেয়েদের যেটা যে দায়িত্ব জায়গাটা অনেক বেশি এসে পড়ে, হ্যাঁ যে সবকিছু দায়িত্ব নিতে হয়। আর তখন হয় কি যখন আপনি আপনার সোলমেটকে পাবেন তখনই আপনার মনে হয় যে আর সিঙ্গেল থাকার দরকার হবে না।
0: আমি
1: আসলে যখন প্রথমে সেপারেশনে চলে যাই, আমি বাংলাদেশে চলে যাই আমার ফ্যামিলির কাছে, কারণ আমার তখন মনে হচ্ছিল আমার ফ্যামিলির পাশে আমার থাকা উচিত। তো তখন আসলে আমার ছেলে আমার কাছে এবং আমার এক্স এর কাছে মিলিয়েছিল, তখন বেশ ছোট ছিল, আমার এক্সও তখন বাংলাদেশে চলে যায়। আর এখন গত 2015 থেকে যখন আমি আমেরিকাতে পার্মানেন্টলি সেটেল হই, আমার ছেলে আমার কাছেই থাকেন এবং আমি তাকে মানুষ করার চেষ্টা করছি। এবং সাংবা আমার ছেলে কিন্তু খুব ভালো বাংলা বলে, হ্যাঁ খুব ভালো বাংলা বলে। এবং
0: মাকা বেটা, মা বাংলা বলে, শুদ্ধ বাংলা উচ্চারণের কথা বলছি, মা ভালো জনপ্রিয় উপস্থাপক, সেখানে ছেলে যদি ভালো বাংলা না বলে তাহলে তো হবে না।
1: আপনি জানেন না সে কি কঠিন কঠিন অনুষ্ঠান দেখত। আমি বাংলাদেশে একটা চ্যানেলে একটা সেলিব্রিটি টক শো করতাম, সেটা সন্ধ্যা 6টার দিকে হতো। তো বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রের আমি দর্শকদের, মানে আমি আমার গেস্টদের নিয়ে আসতাম। উনি ডক্টর, টিচার, তারপর হচ্ছে বিজনেসম্যান, আচ্ছা রবীন্দ্র বিশারদ, নজরুল বিশারদ, সেলিব্রিটি। তো আমার ছেলে ওই তখন 3 বছর বয়স, ওই কঠিন কঠিন অনুষ্ঠানগুলি টেলিভিশনের সামনে বসে বসে দেখতো। এবং প্রথমের কি বলবো, প্রোমোটা, ডেমোটা তার পুরো মুখস্থ ছিল যে আম্মু কিভাবে ডেমোটা স্টার্ট করে। হ্যাঁ, তো সেটাই বললাম যে বাংলাকে সে খুব ভালোবাসে, মানে এটা আমাদের সেকেন্ড জেনারেশন, যে মানে এটা আসলে আমি চেষ্টা করেছি তাকে বাংলা ভাষাটা ভালো মতো শিখাতে, বাট আনফর্চুনেটলি বাংলা লিখতে পারে না, বাংলা মানে বাংলা দেখে পড়তে পারে না, বাট বাংলাতে আপনি যে কোনো কিছু মানে বাংলা সে খুব ভালো বলতে পারে, বুঝতে পারে।
0: বাংলা কিন্তু আসলে অনেক কঠিন, এটা তো একটা বড়দের জোক বলতে হয় আর কি, এটা ছেলেরা বাচ্চারা না শোনাই ভালো। একজন বলে যে স্যার বাংলা তো অনেক কঠিন, বলে কিরকম, বলে স্যার মনে করেন আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন, এটা বলা যেরকম, আর যদি উল্টায় বলি মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছেন, তাহলে তো গেল গ্যাঞ্জাম লাগা, বাংলা বলতে নাকি কঠিন, সেন্সার সেন্সার। হ্যাঁ, সোহাদের কথা কিন্তু কেটে যাচ্ছে।
2: কথা কেটে যাচ্ছে, এখন ঠিক আছে?
0: এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সোহাদ, আমি যে সোনিয়া যে প্রশ্নটা করেছিলাম, তোমার সন্তানের মুখে কি ধরনের প্রশ্ন, তোমার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সিঙ্গেল হওয়ার পর, তার মধ্যে কিরকম রিয়েকশন দেখেছো? কারণ এটা কিন্তু বাবা মা আলাদা, এটা কিন্তু বাচ্চার জন্য অত্যন্ত পীড়াদায়ক।
1: হ্যাঁ, কিন্তু আমার আমার ব্যাপারটা ছিল কি, আমার ছেলের যখন বোধ মানে শক্তি আসার আগেই আমরা সিঙ্গেল, সো ও আসলে ছোটবেলার থেকে দেখেছে যে বাবা মা আলাদা। তবে আমার ছেলে যেহেতু এই দেশে সেকেন্ড জেনারেশন আমেরিকাতে বড় হচ্ছে, তো যেহেতু এখানকার স্কুলে কলেজে বন্ধু বান্ধব সব মাম এবং অল দা ইউনো আই মিন লাইক দা স্টেপ মাদার, স্টেপ ফাদার, বাবার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, মায়ের বয়ফ্রেন্ড দেখে আসছে, সেই জন্য সেই জিনিসটাকে খুব স্বাভাবিক ভাবেই সে নিয়েছে। এবং আমার ছেলে সবসময় আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে যে মাই মাম ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি, ভেরি স্ট্রং লেডি, শি ক্যান টেক কেয়ার অফ মাই আই মিন মাই সেলফ অ্যান্ড ইউনো আই মিন অলসো আমাকেও দেখাশোনা করছে। তো এই সে এটা নিয়ে খুব প্রাউড ফিল করে। এবং আমার ছেলে এত ছোট কিন্তু সে এখনো বলে যে আম্মু মেক শিওর তোমার লাইফে যে আসবে শি ক্যান হি ক্যান ট্রিট ইউ লাইক এ কুইন, হ্যাঁ হি ক্যান ট্রিট ইউ লাইক এ প্রিন্সেস, ক্যাজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর এ গ্রেট পার্সন। সো এটা আসলে বাচ্চার কাছ থেকে শোনা একটা মায়ের জন্য কি বলবো যে আমার জীবনের সার্থকতা, যে 11 বছরের একটা ছোট বাচ্চা সে কিন্তু এত ম্যাচিওর এবং এত সুন্দর করে মানে সে বুঝলো যে আমার মার একটা ভালো জিনিস এই লাইফে ডিজার্ভ করা উচিত।
0: তাহলে তাহলে একটা প্রশ্ন সোহাদ কেন করতে চাই, সোহাদের কথা কিন্তু মাঝখানে কেটে গেল আবার, সেটা হচ্ছে যে কেটে কেটে যাচ্ছে। যেটা আমরা শুনতে চাই যে কাজ করতে গিয়ে, যেটা একটু আগে সোহাদ বলেছিল যে কাজ করতে গিয়ে একজন ওমেনকে কিন্তু একই সঙ্গে ম্যানও হতে হয়, কাজটা করতে ঘরটাও সামলাতে হয়, এইটা কেমন ফিল হয়? কারণ সোহাদকেও একই সঙ্গে চাকরি করতে হয়েছে, বাসা সামলাতে হয়েছে, সোনিয়াকে তো হচ্ছেই, সোহাদকে এখনো হচ্ছে। আচ্ছা সোহাদ একটু শুনি, তারপর আমরা সোনিয়াতে যাই।
2: আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে
0: এখন স্পষ্ট?
2: ওকে ঠিক আছে।
0: আর না নড়াচড়াই ভালো, এভাবে থাকলে ফ্রিজ নিয়ে কথা বলবো।
2: আচ্ছা, কাজের ক্ষেত্রে হচ্ছে কি, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমি এভাবে ছিলাম না, এই চেঞ্জটা আমার দেশের বাইরে আসার পরে হয়েছে, সেজন্য আমার এটা দৃষ্টিভঙ্গিটা একেবারে ভিন্ন। দেশে থাকলে হয়তো বা দৃষ্টিভঙ্গি আমার ডিফারেন্ট হতো, আর আমি আশা করব যারা আমাদের আমেরিকান বাঙালিরা আছেন তারাই হয়তো বা আমাদেরকে শুনছেন, তাদেরই হয়তো বা এই জিনিসটা হেল্পফুল হবে যে এখানে আমেরিকার লাইফস্টাইলটা এত বেশি একটা সিস্টেমের মধ্যে পড়ে যায় যে নো ম্যাটার হোয়াট, ইফ ইউ হ্যাভ আ ইনকাম সোর্স অর নট, ইউ হ্যাভ টু পে দা রেন্ট এন্ড অফ দ্য মান্থ, ইউ হ্যাভ টু পে দা বিল, ইউ হ্যাভ টু পে ইউর কার বিল, ইউ হ্যাভ টু পে অল দ্য মানি, লাইক ইউনো আপনার অ্যাকাউন্টে $500 থাকুক আর $1,000 থাকুক, আপনার অটোমেটিক্যালি যেটা আপনার জন্য পে করতে হবে সেটা আপনার করতেই হবে, এটার কোনো মাইন্ড নেই। তো একটা মেয়ে যখন একটা ম্যারিড লাইফ থেকে যখন একটা সিঙ্গেল লাইফে আসে, অথবা একটা সিঙ্গেল লাইফ থেকে যখন একটা ম্যারিড লাইফে যায়, বিশেষ করে যারা প্রবাসী বসবাসরত, তারা অলরেডি জানে যে আমার কেউ থাকুক আর না থাকুক, আমাকে এই জিনিসটার উপর আমি কখনো কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবো না, এটা একটা মেন্টাল সেটেলমেন্ট। হ্যাঁ, এবং সেই মেয়েগুলা নিজের মানি এবং নিজের মানে কন্ট্রিবিউশনের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা অন্য কারো কাছে ওয়ান সিঙ্গেল পেনি চাইলেও তাদের সেলফ রেসপেক্টটা সবার আগে চলে আসে যে আমি আজকে যাব, কালকে যদি আবার চাই তাহলে এটা কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে, এটা করা যাবে না। তার মানে আমাকে আমার নিজের ব্যবস্থাটা নিজের গ্রহণ করতে হবে, যেন আমার থেকে আমার পরের জেনারেশন, আমার ছেলে মেয়েরা এবং আমাকে যারা ফলো করে, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজের জায়গায় একজন স্টার, সে তার নিজের জায়গা তার জন্য বেস্ট হতে চায়, সেটা যেন কখনো পড়ে না যায়। সো আমার কাছে মনে হয় যে দেশের বাহিরে একটা মেয়ের জন্য স্ট্রাগলটা অনেক কঠিন হলেও অনেকটা সুন্দর, এই কারণে যে আপনি যখন একটা ছকে চলে আসবেন বা আপনি জানেন যে আপনার লাইফে আপনার কি করতে হবে।

0: সেলফ ডিপেন্ডেন্সিটা আসতে অনেক কষ্ট হয়ে যায়। তার উপরে মানসিক বলেন এবং শারীরিক বলেন আমরা কিন্তু প্রতিনিয়ত টর্চার হই। হ্যাঁ, সেটা একটা ইন্টারভিউ ফেস করতে গেলেও হই, সেটা আমরা 10টা ছেলের সাথে একই শাড়িতে পাল্লা দিয়ে কাজ করতে গেলেও হই, যেটা এখানে আমাদের ফেস করতে হয় না।
1: আচ্ছা আচ্ছা, আমরা সোনিয়া মাথা ঘাটে এটা আমরা শুনবো। হ্যাঁ হ্যাঁ, সোনিয়া কিরকম?
2: না, যেটা বললাম যে করাপশনটা, হ্যাঁ, যে আমরা যদি আপনি বলেন আমাকে শামীম ভাই যে আমেরিকাতে, হ্যাঁ, আমি যদি এখন বাংলাদেশে থাকতাম আমি হয়তো করাপ্টেড থাকতাম, সত্যি কথা। হ্যাঁ, যেটা কিনা আমার এখানে হচ্ছে না।
1: হ্যাঁ, আমি বাংলাদেশটা নামটা এভাবে বলতে চাই না, কারণ বাংলাদেশের অনেক পজিটিভ দিকও আছে।
2: না, আমি যেখানে মেয়েদেরকে এখনো ওইভাবে, সত্যি কথা, আপনি যতই বলেন,
1: মানে মেয়েদের অধিকার প্রসঙ্গে এটা সোনিয়া বলছে, তাই তো?
2: আমি না মেয়েদের অধিকার বলবো না, ভাই, এখানে অধিকারের কোশ্চেন আসছে না। এখানে হচ্ছে মেয়েরা যেভাবে, মানে কি বলবো, মানে অ্যাবিউজড হচ্ছে। হ্যাঁ, অ্যাবিউজড আসলে সব দেশেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, বাট বেশি এবং কমের সংখ্যাটার আমি কথা বলবো।
1: আচ্ছা, তাহলে আমরা আমরা একটা কাজ করতে পারি, বাংলাদেশ অংশটা বাদ রেখে আমরা বরং আমাদের এখানকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। কারণ সত্যি কথা যে বাংলাদেশের তো অনেক পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে
0: অবশ্যই।
1: বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আসলে বাংলাদেশে থেকে করাই ভালো। আমরা যেহেতু এসেছি, বাংলাদেশটা আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, তা আবার আমরা যখন যাব সেটা আমরা পজিটিভলি বাংলাদেশ পজিটিভ নিয়ে কথা বলবো। কিন্তু একটা প্রসঙ্গ যেটা, যে এখানে যখন একটা মেয়েকে কাজ করতে হয়, কি কি রকমের মনে হয়েছে সোনিয়াকে যে হ্যাঁ এখানে আমি কাজ করতে পারবো?
2: আচ্ছা, এখানে আমার যেটা মনে হয়েছে যে আপনার যেহেতু যে লাইনে আপনি এক্সপিরিয়েন্স বা যে লাইনে আপনার মানে অনেক দিনের কর্মদক্ষতা রয়েছে, বা আপনি মনে করেন যে না আমি এই জায়গাটায়, আমি নিজে জানি আমি কোন সেক্টরে ভালো করব, সবাই যে যার যে যার ব্যাপারে কনফিডেন্ট, আর আমরা এখন লাইফের এমন একটা জায়গায় এসেছি আমরা নিজেরাই জানি যে আমরা কোনটা করলে ভালো করব। সামটাইমস ইউনো আপনি ইউ ক্যান গিভ এ, মানে কি বলবো, ইউ ক্যান গিভ এ ট্রাই, আপনি দেখতে পারেন। যেমন শামীম ভাই এখন মিডিয়া ছেড়েও উনি এখন ল অ্যান্ড এনফোর্স, মানে এগুলো নিয়ে কাজ করছে। হ্যাঁ, উনি এখন ল অফিসে কাজ করছেন, উনি মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। তো সেটাই বললাম যে শামীম ভাই, আসলে এখানে আসার পর আমি, যেহেতু আপনি জানেন যে আপনি বাংলাদেশ থেকে মিডিয়া পার্সোনালিটি এবং আপনি এমন একটা জায়গার থেকে এসেছেন, না, ইউ আর দ্য হেড অফ দ্য প্রোগ্রামস অফ দ্য মেজর টিভি চ্যানেল অফ বাংলাদেশ, আপনি কিন্তু এই এই কাজ এখানে এসে করতে পারবেন না, আনলেস ইফ ইউ ওয়ার্ক দ্য মেইন স্ট্রিম, লাইক আপনি যদি এখন সিএনএন, আপনি যদি এখন এইচবিও, এনবিসি এগুলাতে কাজ করেন। হ্যাঁ, বাট আমাদের যে কমিউনিটিতে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা আসলে যদি যদি কাজ করি, এটা হচ্ছে আমরা হেল্প করছি, ইটস নট লাইক উই আর গেটিং এনি বেনিফিটস আর উই আর গেটিং ফিনান্সিয়ালি, কি বলবো, খুব বড়ভাবে লাভবান হচ্ছি, আমরা যেটা করছি মনের খোরাক থেকে করছি।
1: হ্যাঁ, এটা এটা কিন্তু কারণও আছে। কারণ হচ্ছে কি, বাংলাদেশে যখন আমরা একটা চ্যানেলের প্রধান ছিলাম, তখন কিন্তু খাগড়াছড়ি, কুড়িগ্রাম, নরসিংদি বা কোনো একটা এলাকা থেকে একটা সাধারণ ছেলের এসে একটা চ্যানেলের হেডের সাথে দেখা করা বা একটা চ্যানেলে জয়েন করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ ছিল। ফলে আমরা তো এখন এখানে খাগড়াছড়ি, নরসিংদি, কুড়িগ্রাম এরকমই, তাই না? ফলে একটু সময় তো লাগবে।
2: হতে পারে আপনি খাগড়াছড়ি থেকে এসেছেন শামীম ভাই, বাংলাদেশে যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করে বিভিন্ন, কিন্তু হ্যাঁ, গ্রামের ছেলেরাও স্ট্যান্ড করে বিভিন্ন জায়গা থেকে। Talent is all over the places in this whole world, you know. So talent ta ke ber kore anai hocche kaj. Ar apnader moto jara ki bolbo, jara head of programs chilen, jara kina jamten je er ei ei ei ei ei gun ta royeche ba ei ei manush ta ke ami ei jagay ene kichu ekta desh ke upohar dite pari. So apnara hocchen she dhoroner manush. Je ami jeta bolchilam je ashole ekhane ashar por ami dekhlam je আমি যে সেক্টরে বাংলাদেশে কাজ করতাম বা আমি তখন আসলে পড়াশোনা করছিলাম, আমি এখানে এখানে এসেছি পড়াশোনা করতে করতেই, তখন আমি দেখলাম যে আমার হয়তো একটা সাইড আছে খুব ভালো, সেই জায়গাটা আমি কাজে লাগালে আমি হয়তো প্রফেশনালি সাকসেসফুল হব। আমি আসলে একজন মানে প্রফেশনাল, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি শ্যানেলে ছিলাম, শ্যানেল কর্পোরেটে ছিলাম, আমি ওদের রেসিডেন্ট মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতাম। তো এবং আমি আল্লাহর রহমতে, আমি ইউ নো আই এম ভেরি হ্যাপি আমি যে জায়গায় কাজ করছি, এবং কাজ করছি বলেই ওই যে আজকে ওই যে ফিনান্সিয়াল দিকটা বললেন যে ওই জায়গাটার দিক থেকে আমি খুব স্ট্রং বলে,
1: আমি তো দেখি এখানে মেয়েরাই ভালো করে বেশি এসে। কারণ এই যে শ্যানেলে কাজ করা, এটা আমাদের একজন বাংলাদেশি, আমাদের কেউ শ্যানেলে কাজ করছে, তারপর সোহাদ যেসব প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার, মানে এই যে এখানে দেখতে কিন্তু চুপচাপ গবেচারের মতো বসে আছে, কিন্তু একটু পরে কিন্তু বড় বড় ডিসিশন তাকে নিতে হয়।
0: না, আসলে আসলে আমার ডিপার্টমেন্টটা এখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আমি হচ্ছি হেলথ কেয়ার ডিপার্টমেন্টে আছি। আমি, আপনি প্যারালিগাল হয়ে গেছেন, আমি এখনো প্যারালিগালের পথে যেতে পারিনি। আমি হচ্ছি কেস সেটেলমেন্ট হচ্ছে আমার মেইন রেসপন্সিবিলিটি, যে কোনো মেডিকেল কেস সেটেলমেন্ট হচ্ছে আমার সেটেল করতে হয়। এটা হচ্ছে চুপচাপ রেসপন্সিবিলিটির কাজ, যে আপনি কত টাকা নি,

0: পারবেন, ইন্স্যুরেন্স থেকে কত টাকা আপনি সেটেল করতে পারবেন এবং কতটা পার্সেন্টেজ, এটা একেবারে অফ দা টপিক আজকে শো এর জন্য, যার কারণে আমি কিছু বলছি না। কারণ মেয়েরা নিজেদের ক্যারিয়ারটা এই মেডিকেল বিলিং এর সেক্টরে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে একটু কম যায়, হ্যাঁ একটু ভেজাল বেশি দেখে একটু কম যায়, বেশিরভাগ সময় ছেলেরা এটার সাথে বেশি ইনভলভ হয়। তো যার কারণে আমি কিছু বলছি না যে আপনি আছেন প্যারালিগাল হিসেবে, আপু আছে মেকআপ আর্টিস্ট হিসেবে, আমি তো মেকআপ আর্টিস্ট না।
1: চাপা থাকতে হচ্ছে না, কারণ আমার ওয়াইফও দেখি যে নানাবিধ ভাব জায়গায় এখানে এখানে এটা এটা করে বেড়াচ্ছে, এটা দিচ্ছে, এটা এখানে ইন্টারভিউ দিচ্ছে, ওখানে কাজ করছে, এইরকম ভাবে আমি দেখলাম যে এটা মেয়েদের জন্য অত্যন্ত সুন্দর জায়গা। নুসরাত জাহান লিখেছেন যে আমরা জেলা পর্যায়ে চ্যানেল অফিসে গিয়েই দেখা পাই না কাউ, আর ঢাকা অফিস তো অনেক বড়। নুসরাত উনি আমাদের সঙ্গে আছেন লম্বা সময় ধরে।
0: আমার পরিচিত একজন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার জয়েন করার জন্য। আল্লাহিয়ান, রিহানা আলম, তারপরে জহির আহমেদ, এমডি চান্নু, দিল আফরোজ রিয়া, তারপরে আবির বিশ্বাস, আসিম, শরীফ মিয়া, মির শুভ, থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরিওয়ান ফর জয়নিং আওয়ার লাইভ। ঠিক আছে, আমরা এখন নেক্সট কনভারসেশনে চলে যাই।
1: আচ্ছা সোনিয়া, সোনিয়ার কাছে প্রশ্ন, এখানে এসে কি পরিমাণ প্রেম নিবেদন পেয়েছেন?
2: আমাকে কেউ প্রেম নিবেদন করে না আনফরচুনেটলি।
1: মানে এটা কি কোনো সিগন্যাল?
2: সত্যি শাইম ভাই আমার খুব দুঃখ, আমি আসলে মনে হয় প্রেমিকা টাইপের মেয়ে না, আমাকে কেউ প্রেম নিবেদন করে না। আমি জানি না আমাকে ভয় পায় কিনা মানুষ। আমার কিন্তু একটু, আমি আমি কিন্তু একটু শর্ট টেম্পার ওমেন, হ্যাঁ ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার এবং আমি একটু স্টাবনও, হ্যাঁ আমার, আমি একটু ঘাটতারা টাইপের মেয়ে, মেবি হয়তো বা পরিস্থিতি এবং সময়ের জন্য হয়তো এরকম হয়ে গেছি। আর প্রেম নিবেদন করেন আমি আসলে অনেক খুশি, কারণ প্রেম নিবেদন করলে আমার আসলে সমস্যাই হতো।
1: সোহাদের বিষয়ে জানতে পারবো এরকম?
0: হ্যাঁ প্রশ্ন করেন, আমি উত্তর
2: দিচ্ছি।
1: প্রেম নিবেদন পেতে হয়েছে,
0: প্রেম নিবেদন আমার আপুর সাথে একমত হতে হবে, আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড। তো আমার হয় কি, প্রেম নিবেদন করবে কি, প্রেম নিবেদন করার যখন একটু কেউ প্রিপারেশন নেয় তার আগে সে প্রেমটা কোথায় দূরে পালিয়ে যায় আমি নিজেও জানি না। মানুষের কিছু অ্যাপ্রোচে বোঝা যায় যে হ্যাঁ পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করছে। বাট আমি অনেস্টলি আমেরিকায় আসার পরে আমি কারো কাছ থেকে কোনোদিন সিঙ্গেল থাকাকালীন সময় প্রেম নিবেদন পাইনি, কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যেটা আমাকে অনেক পজিটিভ ভাইব দিয়েছে আমার লাইফের জন্য।
1: আচ্ছা এইটা কারণ কি? আমরা এটা প্রশ্নটা করার পেছনে আমার কারণ ছিল, সেটা হচ্ছে যে একজন পুরুষ বা একজন নারী তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য এখানে আমরা ফিল করছি না, তাই না? যে একটা মেয়ে বেশি প্রেম নিবেদন পাচ্ছে, একটা ছেলে পাচ্ছে না। আমাদের যেমন স্কুল কলেজে থাকা অবস্থায় আমাদের আমাদের পাশে যারা পড়াশোনা করতো আমাদের মেয়ে বন্ধুরা, তারা কিন্তু অজস্র চিঠি পেত। হ্যাঁ, তো এই এইরকম বিষয় কিন্তু এখানে আমাদের ওটা ফিল করতে হচ্ছে না। এখন সেই জায়গা থেকে এই যে কাজ করতে যাওয়া বা কাজ করার সিদ্ধান্ত বা একা জীবন যাপন করা, সেই ক্ষেত্রে সোনিয়ার কি মনে হয় যে এখন জীবনের অ্যাচিভমেন্ট কি, সোনিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
2: আচ্ছা আমি সত্যি করে বলবো আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: হ্যাঁ
2: আমার ভবিষ্যৎ পরিকল্পনা শুনলে কিন্তু অনেকে খুব হতাশ হবেন।
1: আচ্ছা
2: তো আমার এই জীবনের এই প্রান্তে এসে মনে হয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একজন ভালো মানুষের সাথে সারাটা জীবন আমার কি বলবো আমার জীবনটা পার করে দেওয়া, একজন মনের মতো বন্ধুকে যাকে বলে সোলমেট, হ্যাঁ তার সাথে বলে না যে আমার শেষ নিঃশ্বাস আমি তার সামনেই হবে, এটা হচ্ছে আমার ভবিষ্যৎ।
1: আচ্ছা ভালো মানুষের সংজ্ঞা কি, মানে ভালো মানুষ কে হবে তার বসে শুনবো। তার আগে আখি চৌধুরী খুব একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ তুলেছে। আখি চৌধুরী শামীম ভাই এবার আপনারটা বলেন এখন
2: ভাইয়া, আপনার ওইটা কিন্তু আমার কোশ্চেন ছিল।
1: হ্যাঁ সেটাই সেটাই, না আখি চৌধুরীর বিষয়টা আমি বলতে চাই। মির শুভ, তিনি ছোটবেলায় শামীম ভাই নাটক দেখতাম, অনেক ভালো লাগতো, হঠাৎ নাটক ছেড়ে দেন, অনেক মিস করি আপনাকে, আর তানজিনা আহমেদ মৌরি, ভাইয়া আপনার রক্তকরবী দেখেছি সেই কবে, অপি আপুর সাথে, আজও ভুলিনি। না, আমি কিন্তু আরো 10-12 জনকে রিকোয়েস্ট করেছি, একটু আপনার আপনারা একটু অনলাইনে আমাকে একটু প্রশংসা করে লিখবেন, তো সেটা লিখছি।
2: আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার তো প্রশ্নটা আপনি জিজ্ঞেস করলেন, সো আমি আসলে, আচ্ছা আমি বলি, আমি আবার জীবনে আবার আমি একজন সঙ্গী চাই।
0: আপনারটা
1: বলেন, সেটা হচ্ছে আমরা যখন সাংবাদিকতা করতাম সেই একদম 90, 91, 92 দিকে, তখন একটা মেয়ের দিকে দেখতাম যে আমিও তাকিয়ে আছি, আমার আব্বাও তাকিয়ে আছে। তারপর সেই মেয়েটা হঠাৎ করে একদিন দেখলাম বাংলাদেশ থেকে উধাও, কোথায় কোথায়, নাই নাই নাই। তারপর একদিন শুনলাম তিনি আমেরিকা থাকে, নিউ ইয়র্কে লং আইল্যান্ডে, তিনি আখি চৌধুরী। এটা হচ্ছে আমার
2: ঘটনা।
1: সোনিয়ার কথাটা, ভালো মানুষের বৈশিষ্ট্য কি, কে সোনিয়ার জীবন সঙ্গী হতে পারবে?
2: আচ্ছা, ভালো আসলে কথাটা, আমি ভালো মানুষ বলে আসলে কোনো কিছু না, যে যার সাথে,
1: আমি ফান করে বলছি, সিরিয়াস কথাটা,
2: যার সাথে আমার মনের মিল, সে হয়তো সে অন্যের চোখে ভালো নাও হতে পারে, কিন্তু হয়তো বা আমার চোখে সেই পৃথিবীর সবচেয়ে কি বলবো আকর্ষণীয় পুরুষ, হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, এখন আসলে কিছুদিন আগেও মনে হয়েছে না ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবো, বাট এখন এসে সত্যি একটা সময় এখন মনে হয় যে খুব একা লাগে, সত্যি কথা। এখন মনে হয় যে পাশে যদি একজন জীবন সঙ্গী থাকতো তাহলে হয়তো জীবনে আরো অনেক কিছু করতে পারতাম, যেটা হয়তো করার জন্য হয় না, যে জীবনের সময়টি এসে মনে হয় কি, শামীম ভাই একজন মানুষ আমাকে অলওয়েজ ইন্সপায়ার করুক, এনকারেজ করুক, হ্যাঁ, বাট সেজন্য যে আমি র্যান্ডম বা আমি, হ্যাঁ,
1: না না, অবশ্যই না, অবশ্যই না, কিন্তু সে মানুষটার বৈশিষ্ট্য কি হবে, মানে কোন মানুষটাকে পেলে তোমার মনে হবে হ্যাঁ সেই আমার জীবন সঙ্গী, এবং সেখানে বিবাহিতরা অ্যাপ্লাই করতে পারবে?
2: আমি তো বিয়েই করব।
1: না না, বিবাহিতরা
0: না, আমার মনে হয় আমি
2: বিবাহিত
0: বেশি বেড়া জালে ফেলে দিচ্ছে।
2: না না, সিঙ্গেল ডিভোর্স, অবশ্যই সিঙ্গেল ডিভোর্স, বাচ্চা কাচ্চা বাপ হলো সমস্যা নাই, অ্যাবসলিউটলি ওয়েলকাম। আচ্ছা, যেই মানুষটাকে মনে হবে যে আমাকে অনেক, আমার একটাই ডিম্যান্ড, আমাকে অনেক ভালোবাসতে হবে, হ্যাঁ, আই নিড সামওয়ান হু ইজ ভেরি লাভিং এন্ড কেয়ারিং, দ্যাটস মাই ফার্স্ট ক্রাইটেরিয়া, এন্ড দেন সে যদি এডুকেটেড, হ্যাঁ, বা কর্পোরেট লেভেলে, হ্যাঁ, সাকসেসফুল, এন্ড দেন গুড লুকিং, অর লাইক এ মাচো ম্যান, অর লাইক ইউ নো হোয়াট, হ্যান্ডসাম,
1: মাচো ম্যান হইতে হবে,
2: bodybuilder, these are the my plus point, you know,
1: কিন্তু আমরা ফেল করে গেলাম।
2: ও মাই গড, শামীম ভাই আপনি আমার জন্য কি বলবো, মানে এখন ভাবি আছে, আমি কারো সংসার ভাঙতে চাই না, কারো জামাই নেই, আমি জানাজানি করি না, আই নিড এ সিঙ্গেল গাই, জাস্ট ডিভোর্স অর হোয়াটএভার, বাট আমি আরেকটা কথা বলি, অনেকের হয়তো, যেমন শামীম ভাই সত্যি কথা, যে অনেকে আমাকে বিয়ের জন্য হয়তো প্রস্তাব দেওয়ার পরে বলে, ও আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি তো পাবলিক ফিগার, What is the statement? You are a public figure. তো আমি তখন বললাম যে আচ্ছা ভাইয়া, আপনার যে আগে ডিভোর্স হয়েছিল আপনার বউ কি মিডিয়াতে কাজ করতো? আপনার মিডিয়াতে কাজ করতো না। তো আমার কথা হচ্ছে শামীম ভাই, আমি যদি সব ছেড়েও দেই, হ্যাঁ, যে একদম মিডিয়ার থেকে আমি গুড বাই বা কিছু, সেটা আমি ভালোবেসেই করবো, সেই মানুষটাকে আমি এত ভালোবাসবো, তখন আমার কিছুই মনে হবে না। এই যে স্যাক্রিফাইস কথাটা, না স্যাক্রিফাইস কথাটা তখনই কাজ করে না যখন আপনি একজনকে মনে প্রাণে ভালোবাসবেন, তখন কিন্তু আপনার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হাউ আম গোনা বি হ্যাপি উইথ দিস পারসন, হ্যাঁ, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, হ্যাপিনেস। আর হচ্ছে সেজন্যই আমার এখন হচ্ছে মেইন গোল হচ্ছে আমার লাইফ পার্টনার খুঁজে বিয়ে শাদি করা।
1: এখন প্রথম পাওয়া গেল একটা হচ্ছে যে তাকে অনেক ভালোবাসতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার হাইট বেশি হতে হবে, সোনিয়া তো অনেক লম্বা, সোনিয়া তো অনেক লম্বা,
2: আমি 5'5",
1: 5'5", তারপরে মাচো ম্যান হইতে হবে, মাচো ম্যান হলে প্লাস পয়েন্ট,
0: প্রোটেক্ট করতে পারবে।
1: হ্যাঁ, আচ্ছা, অনেক ভালোবাসবের অর্থ কি, কি কি সিমটম কি মনে হয় যে,
2: আমি
1: মানে কেয়ারিং, অনেক কেয়ারিং,
2: আমি বলি আমি খুব হচ্ছে অ্যাটেনশন সিকার, হ্যাঁ, আমি জানি কোনটা আমার, আমি অ্যাটেনশন সিকার, আমি খুব প্যাম্পার হতে পছন্দ করি, যে আমাকে প্যাম্পার করবে আমার পার্টনার, হ্যাঁ, সেটা যেভাবেই হোক না কেন, সেটা মেন্টালি হোক, সোশ্যালি হোক, অলওয়েজ আমাকে অ্যাটেনশন দিবে, তাকে বুঝাতে হবে যে ইউ আর something in my life. You're the most special person, you know. I mean, of course, eta na hole ami kintu biye korbo na. So age bolchi je jader ei criteria thakbe tarai hocche amar patro pokkhe list e aste parbe. Ha, ar ei je apni bolen prem ashole na shamin bhai ekhon amar prem korar boyosh nai. হ্যাঁ, এখন হচ্ছে আমার মোর ইন্টেন্স সেটেল ডাউন উইথ সামওয়ান. হ্যাঁ, আমার এখন প্রেমিকের চেয়ে মনে কি বলবো লাইফ পার্টনারটাই বেশি দরকার.
0: আমি একটু একটু একটা একটা কমেন্ট মিস করতে চাই না, যেহেতু আপু টপিকে কথা বলছি. মিশু লিখেছেন, আপু মাচো মাচো অ্যাড করে অনেক সুযোগ মিস করে দিল.
2: অসুবিধা নেই, ইউ ক্যান গো টু দ্য জিম এন্ড মেক ইওর মাসল, ইউ নো.
0: আর আরেকজন সোনিয়া আপুকে লিখেছে, আমার মতে যার সাথে কথা বললে আর কারোর সাথে কথা বলতে মন চায় না, যার চোখে তাকালে মনে হয় এই চোখ আমাকেই খোঁজে, সেই আমার জন্য ভালো মানুষ.
1: সুন্দর সুন্দর
0: সুন্দর একটা,
1: কিন্তু খুব বেশি দিন কি এটা কন্টিনিউ করবে? বিয়ের পরে কিরকম লাগে অনুভূতি? আমি সোহাদেরটা শুনি, সোহাদ সম্প্রতি বিয়ে করেছে, কতদিন মনে হয় যে এই চোখ আমাকেই খোঁজে বা এই যে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, কতদিন ভালো লাগবে?
0: আমি একটা একটা পজিটিভ এবং নেগেটিভ কথা এই ব্যাপারে অ্যাড করতে চাই, যেটা আমার মনের ভিতরে আটকে আছে, আমি কাউকে বলতে পারি না, আজকে আমি ওপেন প্ল্যাটফর্মে বলবো. দিস ইজ দ্য চান্স টু গেট ইট. সো আমার কাছে মনে হয় একটা ছেলে যখন একটা মেয়েকে যেটাকে কি বলে পটাতে চায়, বাংলায় বললে যখন পটাইতে চায়, তখন দে গিভ আপ এভরিথিং, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে, ওয়েন দে গেট দ্য পারসন ইন লাইফ, কেন তারা চেঞ্জ হয়ে যায়? এটা এটা এটা
1: কারণ আমি একটা উত্তর দিই, মাঝখানে একটু উত্তর দিই. যেমন আমার আমার বিয়ের আগে এবং আমার বিয়ের পরে পরপর আমার ওয়াইফ আমাকে ফোন করে বলতো, কি ব্যাপার, কখন আসবা, কখন দেখা হবে, কি খেয়েছো, ইয়ে করেছো, ওটা আনো না কেন. এখন বলে কি যে আমার ওই যে বড় মেয়ের জন্য কিন্তু প্যাড নিয়ে এসো, প্যাড দরকার, পিরিয়ড শুরু হয়েছে. বাস্তবতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি বাসায় সবই ওপেনলি আলোচনা করি, আমার মেয়েদের সবার সাথে আমাদের আলোচনা হয়, সবকিছু আলোচনা হয় বাসায়, কোনো আমাদের 4 বছর বয়সী বাচ্চা মানে তার ক্লাস 4 এ পড়া বাচ্চা, তার সাথে আমাদের কোনো কিছু আমরা গোপন করে কথা,
0: কোনো হাইড এন্ড সিক নেই.
1: হ্যাঁ হ্যাঁ, তোমরা কি বলছিলে?
2: না, বললাম যে আমি একটা কথা বলতে চাই, যারা আমাদের ভালোবাসার মানুষ আজকে আছে, এই লাইফটা দেখছে বা দেখবে ইন ফিউচার, আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা এখানে যারা আছি সবাই কি বলবো মানে জন্মের মানে জন্মের পর থেকে মিডিয়াতে কাজ করা মানুষ, এবং আমরা কিন্তু খুব ইনফর্মাল এটা একটা, হ্যাঁ মানে কি বলবো মানে আমি বলবো না টক শো, ইনফর্মাল একটা আড্ডা. এবং আমার মনে হয় যে এত ইনফর্মাল বলেই হচ্ছে সবাই জিনিসটাকে খুব মানে ইজিলি একসেপ্ট করবে. এবং আজকে আমি যেসব কথা মানে শামিম ভাইয়ের সামনে বা সোয়াদের সামনে বললাম, আমার মনে হয় না আমার এই মিডিয়া লাইফে আমি এত ওপেন হয়েছি বা এইভাবে নিজেকে, হয়তো আমাকে অন্য সময় যদি কেউ জিজ্ঞেস করতো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি হয়তো বলতাম আরো ভালো উপস্থাপক হতে
0: চাই,
2: আমি উপস্থাপনা করবো, সবাই সোনিয়াকে এক নামে চিনবে. কিন্তু আমি আজকে আমার মনের কথাটা বললাম, এই সময় এসে আমার এখন কি মনে হচ্ছে, আমার আসলে জীবনের মানুষ বলে এটা কোনো ড্রিম যে সোনিয়া ড্রিম খোঁজা. হ্যাঁ, সোনিয়া বলতে পারতো আমি ক্যারিয়ারে আরো বেশি সাকসেসফুল হতে চাই. হ্যাঁ, আমি কিন্তু এই মুহূর্তে হচ্ছে আমার একটাই ড্রিম, আমার একটাই ইচ্ছা, একজন ভালো মানে আমার মনের মানুষের সাথে, আমার সোলমেটের সাথে নতুন করে একটা জীবন শুরু করা. আর অবশ্যই আমার ছেলে, he's a part of my life no matter what. I'm single,
0: definitely
2: married থাকি, সেটা হচ্ছে আমার part of my life, সেটা সব সময় তার বয়সের সাথে সাথে তার আমার দায়িত্বটাও চেঞ্জ হতে থাকবে, ওটা আমার সাথেই আছে. বাট বর্তমানে যদি বলা হয় যে what is my mission, what is my vision and what is my dream is to get married to someone very soon.
1: Right,
0: inshallah. আমার কাছে মনে হয় কি মানে আপনি একজন ছেলে হিসেবে প্রথমে যখন একটা মেয়েকে যেভাবে প্যাম্পার করেন, তারপরে সেই মেয়েটাকে যখন আপনি জীবন সঙ্গী হিসেবে পেয়ে যান, সে প্যাম্পারিং এর ওয়েটা বা ট্রিট করার ওয়েটা একটু ডিফারেন্ট হয়ে যায় একটা ছেলের সাইড থেকে. কিন্তু একটা মেয়ের সাইড থেকে সেটার ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি আসে না, সে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ছাড়া. তো অনেক সময় হয় কি, একটা মেয়ে হিসেবে বলছি যে তখন মেয়েগুলো না ডিফারেন্সিয়েট করে যে এইভাবে যে আচ্ছা ও তো আগে এরকম ছিল, আমাকে এরকম করতো, আগে ফোন দিলে আমার সাথে নাইসলি কথা বলতো, এখন ফোন দিলে বিরক্ত হয়, আগে যেই কাজ করতো এখনো সেই কাজ করে, সো ওয়াটস দ্য ডিফারেন্স, আম দ্য সেম পার্সন, আমি বিফোর যা ছিলাম রাইট নাও আম অলসো দ্য সেম পার্সন, দ্য ডিফারেন্স ইস আমার রিলেশনশিপের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, বাট আমি মানুষ হিসেবে চেঞ্জ হয়নি. আর ছেলেরা এটার উত্তরে সবসময় বলে, ও আগে তো তুমি প্রেমিকা ছিল, এখন তো বউ হয়ে গেছে, এখন আর কি. সো প্রেমিকাটাই তো বউ হয়েছে, তাহলে ট্রিটমেন্টটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? সেটা তো চেঞ্জ হয়ে যাওয়া উচিত না আমার কাছে মনে হয়। একটা মেয়ে হিসেবে সব মেয়ে কিন্তু এই জিনিসটা একসেপ্ট করতে পারে না।
1: ছেলেদের মনের কথা বলি, এটা আমি জানি সবার কিনা, কিন্তু এটা আমি দেখেছি যে আমি সহ আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে মিলে যায়। যেমন এটা অনেস্টলি তারা বলে কি, হ্যাঁ আমার বাবা আছে, মা আছে, সন্তান আছে, আমার অফিস আছে, আমার বউ আছে, আমার কাজকর্ম আছে, তাহলে আমার প্রেমটা কই? মানে এটা কিন্তু প্রত্যেকটা ছেলের মধ্যে এরকম ম্যাক্সিমাম ছেলের মধ্যে কাজ করে, বউ আছে, হাজবেন্ডের সব সংসার, তারপর একটা প্রেম খোঁজে, আবার যে সেই প্রেমটা যে ওয়াইফের মধ্যে খোঁজে যায় সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না?
0: সেটা ইম্পর্টেন্ট। এবং এই যে
2: আমার মনে হয় কি, এই জায়গাটা না, যেহেতু মানে কিছুদিন হলো এক্সপিরিয়েন্স বা ভবিষ্যতে আবার কিছু করতে যদি যাই, ওই যে তুমি যে বললে না সো, যে দায়িত্বটা যখন তুমি স্ত্রী হয়ে যাচ্ছ তখন কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে দায়িত্ববোধের কি মাত্রাটা বেড়ে যাচ্ছে। তো তখন ওই যে ওই প্রেমিক প্রেমিকার যে কি বলবো, মানে যেই ভিজুয়াল ইয়েগুলি ছিল, যা যখন আমরা কি করি ডেটে যাই বা আমরা যখন প্রেমিক প্রেমিকা, আমরা কিন্তু শুধু দুজন দুজনের ভালো দিকটাই দেখি, হয়তো ডিনারে যাচ্ছি, মুভি দেখতে যাচ্ছি, বা হয়তো বা কিছু সময় একসাথে স্পেন্ড করছি, কিন্তু সংসার করতে গেলে যেহেতু রেসপন্সিবিলিটিতে তখন এসে যাচ্ছে, তখন প্রেমটা হয়তো আসলে অন্যভাবে প্রকাশ হচ্ছে, প্রেমটা আর ওইভাবে ভিজুয়ালি দেখা যাচ্ছে না, কিন্তু সেই প্রেমটার থেকেই কিন্তু দায়িত্ববোধ, ভালোবাসা থেকেই দায়িত্ববোধটা এসে যাচ্ছে। সেই কারণে তখন আমরা মনে করি যে সারাদিন সংসারে কি লাগবে, ওই যে স্বামী ভাই বললো, ভাবি ফোন করে বললো মেয়ের এটা লাগবে, মেয়ের ওটা লাগবে, ওইটাই তো দায়িত্ববোধটা স্বামী ভাই। আর দিন যতই বাড়তে থাকে আমাদের দায়িত্ববোধের পরিমাণটা তো ততই বাড়তে থাকে। আপনার একটা মেয়ে ছিল প্রথমে, একটা মেয়ে থেকে এখন তিন তিনটা কন্যা সন্তানের, ও আগেই জানিয়ে দিলাম যারা স্বামী ভাইয়ের কি বলবো লাভার গার্ল আছে, আমরা বলি লাভার বয়, লাভার গার্লরা জেনে রাখুন, এই যে ভদ্রলোক আমি ওনাকে বলবো, উনি হচ্ছেন ফরমালিন, মিস্টার ফরমালিন স্বামী ভাই। স্বামী ভাইকে দেখলে কোনোদিন মনে হয় না বয়স মানুষের বাড়তে পারে, ভদ্রলোকের মানে কি
0: সবুজ
2: সবুজ, আমি দুদিন পর বুড়ি হয়ে যাবো, 10 বছর পর আমাকে হয়তো স্কিন মানে স্বামী ভাই আনবে না, গ্ল্যামার থাকবে না, কিন্তু স্বামী ভাইয়ের গ্ল্যামার আজীবন থাকবে। আর সবচেয়ে বড় কথা, স্বামী ভাই একজন মানুষ হিসেবে আমি বলবো যে যে মানুষটাকে সবসময় হয় না যে ফোন করলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর করে হাসি, এত সুন্দর করে মজা করে একটা কথা বলা, হ্যাঁ অথচ যে কিনা এত গুরুত্বপূর্ণ একটা টেলিভিশনে হেড অফ প্রোগ্রাম, যার কিনা এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এবার আমি যেহেতু আমি উপস্থাপক, যারা আজকে যেহেতু আমাকে ইন্টারভিউ না হচ্ছে, স্বামী ভাইকে প্রথমে বললাম স্বামী ভাই কতক্ষণের অনুষ্ঠান, 45 মিনিটস, আমার তো মাথা 45 মিনিটসে কি বলবো, অনেক কিন্তু টপিকস বুঝছো সোয়াদ, আমি ইয়ে করলাম প্যান্ডামিক নিয়ে কথা বলবো, আমার আমার জীবন নিয়ে কথা বলবো, আমার মিডিয়া লাইফ নিয়ে, আমরা কিন্তু আসলে ওই দিক যেতেও পারি নাই,
1: অলমোস্ট 60 মিনিট গন,
2: মানে কথা বললে আড্ডা দিলে যে কত কিছু বের হয়ে আসে, তো আমরা আর কতক্ষণ চালাতে পারবো অনুষ্ঠান আমার কাছে,
1: আর 5-7 মিনিট,
2: আচ্ছা আমাকে কি একটু পারমিশন দেওয়া যাবে আপনাকে একটু দুই একটা কোশ্চেন করার জন্য?
1: হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম,
2: ক্যান আই টেক ইওর প্লেস সো ইউ ক্যান টেক
1: মাই, মানে
0: দেওয়া হোক,
1: আই অ্যাকচুয়ালি দিচ্ছি।
2: আমার কিছু প্রশ্ন প্রথমেই হচ্ছে শামিম সাহেবের কাছে, আমার প্রশ্ন যে এত গুণে গুণান্বিত একজন মানুষ কিভাবে হয়? আপনি একাধারে সাংবাদিক, একাধারে সফল উপস্থাপক, আপনি একাধারে প্রোগ্রাম ডিরেক্টর, প্রোডিউসার এবং একজন আর্টিস্ট, সবকিছু কিভাবে লাইফে ব্যালেন্স করেন? শুধু সেই নয়, ব্যক্তিগত জীবনে আপনি একজন আদর্শ স্বামী, আদর্শ বাবা। আপনার ফেসবুকে আমি সবসময় দেখি আপনি খুব সুন্দর, আপনার ফ্যামিলি লাইফও সুন্দরভাবে লিড করছেন, এবং খুব অল্প সময়ে, আমেরিকাতে আমরা অনেকেই এসেছি, আমরা অনেকেই এখানে এসেছি, আমরা এখনো স্ট্রাগল করছি, হ্যাঁ আমি 20 বছর ধরে এখনো স্ট্রাগল করছি, কারণ যেহেতু এটা আমাদের নিজেদের দেশ নয়, অন্য একটা দেশের নিজেকে ওইভাবে মানে কি বলবো মানে উপস্থাপন করাটা, এবং যে সংগ্রাম, যে আমাদের কি বলবো, আমরা বাঙালির আজীবন সংগ্রামী, এখনো সংগ্রাম করে যাচ্ছি। তো শামিম সাহেব খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর তার কি বলবো ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ, এটা কিভাবে মেইনটেইন করে, আপনি আমাকে বলেন এতগুণে গুণান্বিত কিভাবে একজন মানুষ হয়?
1: এটা এটা একটা একটা উত্তর হতে পারে, এটা শেষে আমি একটা আমার ওয়াইফের গল্প বলবো, মানে আমার ওয়াইফের সাথে আমার একটা এক্সপেরিয়েন্সের গল্প বলবো, সেটা হচ্ছে যে আমি প্রচন্ড সাহসী, আবার একই সঙ্গে আমি খুবই ট্র্যাকে চলতে পছন্দ করি, আমি আমার জীবন নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করাটা পছন্দ করি না, আবার আমি খুবই সাহসী, আমি গাড়ি চালাই আমার মনের ইচ্ছা মতো, খুব স্পিডে চালাই, কিন্তু গাড়িটা হঠাৎ করে ঘুরিয়ে দিয়ে আমার মনে হয় না যে আমার দেখার ইচ্ছা হয় যে ও আচ্ছা এইভাবে চালালে কেমন হয়, আমি ওটা করি না, কারণ আমি বাসা থেকে বের হই, আমি একটা জায়গায় যাব ট্রেন লাইনে, আমার বন্ধুরা যখন ছোটবেলায় আমরা যখন ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে যেতাম, তারা দেখতাম ট্রেন লাইনের ফাঁকের ভেতর পা দিয়ে আবার খেলতো, কিন্তু আমি ওটা করতাম না কখনোই। আমাদের স্কুলের দেয়ালে, আমি যখন ছোটবেলায় শাহজাহানপুর স্কুলে পড়তাম, স্কুলে কোনো জানালা ছিল না, শুধু ইটের গাঁথনি ছিল, জানালা টানা সব খোলা ছিল, এখান থেকে লাফ দিয়ে তারা ওয়ালের উপর দৌড়ে যে উঠতো, আমি এটা জীবনে করি নাই। কারণ আমি জানি যে আমার লাইফটা একটাই, এই লাইফটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো ততটুকু যতটুকু আমার কন্ট্রোলে থাকে। আমি আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে তুমি তো সারাক্ষণ যেটা ভাল লাগে সেই তরকারিটাই খেতে থাকো, মানে আমার প্রবলেম আছে, আমার যেই তরকারি আমার ভাল লাগে আমি সেটাই খেতে থাকি, যেই দোকানের কফি আমার ভাল লাগে আমি ওইটাই খেতে থাকি, বলে চলো একটু অন্য জায়গায় দেখি, তুমি তো শুধু একই টেস্ট সব সময় নিতে চাও। তো আমি উত্তর দিয়েছি এটা আমার জন্য ভালো, এটা তোমার জন্য ভালো, আমি আর কিছু বলি না।
0: আমি এখানে একটু শামিম ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই, যেহেতু আমরা অফ দা ক্যামেরা আমার ভাইয়ের সাথে দেখা হয়, অনেক কথা হয়, আমরা নিজেরা প্রোগ্রাম প্ল্যান করি কি করব না করব, অনেক টুকিটাকি কথা হয়, সেখানে অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা চলে আসে কোনো না কোনো সময়। তো উনি একদিন গল্প করতে করতে দেখাচ্ছিল যে দেশের অবস্থাটা কিরকম ছিল বা কোন পর্যায়ে উনি ছিলেন, সেখান থেকে আমেরিকায় আসছেন। তো জানার কৌতূহল বশতই আমি উনাকে একদিন জিজ্ঞেস করেছি যে আপনি তো বাংলাদেশে খুব ভালো ছিলেন, হ্যাঁ, আমরা ইন জেনারেল আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু বাংলাদেশে আমাদের বেটার লাইফ ছিল, বাট এখানেও আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তখন আমি আমাকে প্রশ্নের উত্তরে শামিম ভাই অনেক সুন্দর একটা উত্তর দিয়েছিল যেটা আমি কখনোই ভুলবো না, সেটা ছিল এরকম যে পিছনে ঘুরে তাকালে কি কখনো সামনে এগিয়ে যেতে পারবো, পিছনটা তো আমাকে শুধু পিছনেই নিয়ে যাবে, সামনে এগোতে দিবে না। এটা এক্সপ্লেনেশন হচ্ছে এটা যে কথাটা আমার মাথায় অনেক স্টাক খেয়েছে, যে আসলে আমরা অতীতটাকে স্মৃতিচারণ করতে পারি কিন্তু অতীতটা কখনো ধরে রেখে যদি আগাতে চাই আমাদেরকে সেটা কিন্তু বাধা সৃষ্টি করবে, কখনো আগাতে দিবে না, যে কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর হয়তো বা উনার এই চিন্তা ভাবনার কারণে আজকে উনি আমেরিকায় এসে এত নতুন একটা পরিবেশে, নতুন একটা এনভায়রনমেন্টে এত সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ, ভাবি মেয়েরা সবাই মিলে অনেক ভালো আছেন, এবং উনি পার্সোনাল লাইফেও নিজের ক্যারিয়ারটাও এমন ভাবে ফোকাস করেছে যে অ্যাকচুয়ালি উনাকে নিয়ে গর্ব করার মতো বিষয় এবং আমরা উনাকে নিয়ে গর্ব করতে পারি।
1: মানে আমি আরেকটা জিনিস করি যেটা আমি সোনিয়াকে বলতে চাই, যে আমি আমার ডিসিশনে খুব স্টিক করি, আমি যদি হ্যাঁ যে আমি মনে করি যে হ্যাঁ আমি সে আমার বন্ধু, হ্যাঁ আমার সে বন্ধু, সে খারাপ হোক ভালো হোক আমার বন্ধু, সে আমার ওয়াইফ, ওকে সে আমার ওয়াইফ, আমি ডিসিশন নিয়েছি আমার ওয়াইফ, তার ভালো থাকবে মন্দ থাকবে সব থাকবে, কিন্তু সেই আমার ওয়াইফ, আমি ডিসিশন নিয়েছি এই কাজটা করবো, হ্যাঁ আমি এটাই করবো, আমি ডিসিশন চেঞ্জ হতে পারে, আমি নিব সেই ডিসিশন, অন্যের কারণে আমার এটা হয় না। আর যেটা আমি মনে করি যে মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট, এই যে প্রতিটা দিন চলে যাচ্ছে জীবন থেকে শেষ, এই মোমেন্টে আমরা সবাইকে নিয়ে যে একটা আনন্দের আড্ডা করলাম, এটা আমার সারাদিনের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকলো। কারণ আমাদের কিন্তু খুব সুন্দরভাবে যে সোনিয়া কথা বললো, সোহাদ কথা বললো, সবার হাসি হাসি মুখ দেখলাম, দিনটা খুব সুন্দর কাটলো, এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া।
2: আমার আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আপনি এখন প্যারালিগালে কাজ করছেন, হ্যাঁ একটা ল অফিসে, এবং এটা নিউ ইয়র্কের ওয়ান অফ দ্য ভেরি মানে কি বলবো মানে রিনোন একটা ল অফিসে কাজ করছেন। তো একজন মিডিয়া ব্যক্তিত্ব যার কিনা ছোটবেলা থেকে শুরু হয়েছিল, হ্যাঁ এই যে সব শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় যার বিচরণ, সেই মানুষ এখান থেকে এখানে আসার কারণটা কি?
1: আমার ছোটবেলায় যখন আমি একদম পিচি ছিলাম তখন আমার জীবনে একটাই চাওয়া ছিল যে 6 নম্বর বাসের ড্রাইভার হওয়া। কারণ 6 নম্বর বাস দেখলে আমার মনে হইতো যে এত বড় একটা বাস এই লোকটা কিভাবে টেনে নিয়ে যায়, সে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তারপরে আবার একটা সময় মনে হলো যে আমি সাংবাদিক হব, কারণ সাংবাদিকটা অনেক বেশি পাওয়ারফুল। তারপরে এক সময় দেখে মনে হলো যে আমি পুলিশ হব, কারণ পুলিশটা খুব পাওয়ারফুল। কারণ একটা সময় মনে হলো যে হ্যাঁ সংবাদপত্রের চাইতে অভিনয় করলে বেশি রকম মানুষজন চেনে, একটু পাওয়ারফুল হওয়া যায়। তারপর মনে হলো অভিনয় করার চাইতে অভিনয় করানোটা আরো বেশি পাওয়ারফুল। তো এরকম ভাবে আমার খালি মনে হতো যে কিভাবে নিজেকে আরেকটু শক্তি সমৃদ্ধ করা যায়। তো আমেরিকা আসার পর আমরা যে ল অফিসে কাজ করি এখানে প্যারালিগাল হিসেবে আমি আছি, কিন্তু আমার স্বপ্ন এখানে অ্যাটর্নি হওয়া। আমি আর 3-4 বছর পড়বো, পরে অ্যাটর্নি হব। এখন আমরা ইমিগ্রেশন, তারপরে ফ্যামিলি কেস, আমরা আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে সিটিজেনশিপের নানাবিধ বিষয় নিয়ে কাজ করি এখান থেকে। জ্যাকসন এটা আমাদের অফিস, কিন্তু আমার চাওয়া হচ্ছে আমি অ্যাটর্নি হতে চাই এখানে।
2: মাশাআল্লাহ শামিম ভাই, মানে কি বলবো, ইজ এ ভেরি গুড, আমি আপনার মানে কি বলবো আপনার যে মানে ইনস্পিরেশন, আপনার যে স্পিরিটটা যে না এটা করব, যে এই যে চ্যালেঞ্জ, হ্যাঁ এটা আসলে কি বলবো না, এটা অনেকের জন্য আপনি মেন্টর হিসেবে কাজ করছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি একজন মানুষকে হারিয়েছে, বাট উই আর ভেরি লাকি যারা আমরা মেইন স্ট্রিম থেকে বাংলাদেশ থেকে এখানে এসে,
1: কিন্তু হারায়নি কিন্তু, আমি কিন্তু আবারও আমার বাংলাদেশে আবার কাজটা শেষ করে, কিছু পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশ নিয়ে আমার প্ল্যান আছে। বাংলাদেশে আমরা আরো একটা অ্যাপ তৈরি করছি, যেটা বাংলাদেশে যারা প্রবাসীরা থাকে তাদের বাংলাদেশে সাপোর্ট দেওয়ার জন্য, যে বাংলাদেশে তাদের ঘর বাড়ি আছে, তাদের বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে সাপোর্ট দেওয়া যায় কিভাবে সেটা। আবার বাংলাদেশে টেলিভিশন চ্যানেল যেটা সোশ্যাল মিডিয়া সহ প্ল্যানিং এর অংশ হিসেবে আমরা কাজ করছি, 2-4 বছর লেগে যাবে এগুলো করতে। তো আমরা একদম শেষ পর্যায়ে, সোহাদের হাতে দিয়ে দিলাম।
0: হ্যাঁ আমি একেবারে কিছু কমেন্ট করব সবাই যারা যারা, কারণ সবাই তো আমাদের গল্প শুনছে, অনেকের অনেক মতামত আমরা মিস করে যাচ্ছি। একটা আপু তানজিনা আপু লিখছেন, আমি হয়তো অনেক আগে বলেছিলাম, নন্দিতা দাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সাহিল শফিক থ্যাংক ইউ সো মাচ, আজকের সবচেয়ে অসাধারণ কথা বলেছেন ভাইয়া নুরশাদ জাহান, সুমনা মাসুদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, শামিমা আক্তার রোজি থ্যাংক ইউ সো মাচ, নুরশাদ জাহান আবার বলেছেন পিয়ামানিলা ইনশাল্লাহ ভাইয়া, অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনাকে সবাই অনেক শুভকামনা জানিয়েছে। জান্নাতুন নাইন থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ওয়াচ করেছেন আছেন সোফার আমাদের সাথে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর আপু আপনাকে অনেক অনেক শুভকামনা, আমরা দোয়া করবো আপনি যেন আপনার জীবন সঙ্গী হিসেবে আপনি যেভাবে যাকে চাচ্ছেন আপনার মন থেকে যেন আপনি সেই রকম একজন মানুষ হিসেবে আপনি তাকে খুঁজে পান এবং আপনি অনেক ভালো থাকেন জীবনে, অনেক অনেক বেশি শুভকামনা। আর আমাদেরকেও আমাদের পাশেও থাকবেন, আমাদের সাথে এভাবে থাকবেন, আমরা যেন প্রায় সময় এরকম গল্প করতে পারি, আমাদের সাথে জয়েন করবেন। আমার আর ভাইয়ার একসাথে প্ল্যান হচ্ছে কোনোভাবে যদি আমরা আমাদের বাঙালি কমিউনিটিটাতে আমাদের যে নিজেদের ভাষা, আমাদের নিজেদের যে কালচার, আমি এখন থার্ড জেনারেশনে আছি, আমার পরে আরো অনেক জেনারেশন আসবে এখানে লাইফ বিল্ড আপ করবে, কিন্তু আমি চাই যে আমাদের বাংলা কালচারটা যেন আমরা বয়ে নিয়ে যেতে পারি। অবশ্যই আমরা যেখানে থাকবো আমাদের জীবনটা সেভাবে গড়ে নিতে হবে, যেটা রুলস রেগুলেশন এটার বাইরে আমরা এখানে থাকতে পারবো না, কিন্তু চাও আমাদের প্রচেষ্টা যে আমরা এই যে সুন্দর করে কথা বলছি, বাংলায় কথা বলছি, বাংলা গান শুনছি এবং ডে বাই ডে এটা আরো বেশি জনপ্রিয় হচ্ছে, সেটাকে আমরা আরেকটু প্রচার করব। কথায় বলে না প্রচারে প্রসার, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমরা আমাদের রেডিও স্টেশনটাকে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের মতো আপু ভাইয়াদের যেন সহযোগিতা আমাদের পাশে সবসময় পাই। আর স্বামী ভাইকে অনেক থ্যাংকস, উনার প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমরা এখানে বা এইরকম একটা সাহস করতে পেরেছি যে হ্যাঁ বাংলা রেডিও স্টেশনে আমরা কাজ করব, বাংলা রেডিও স্টেশন হবে, সবাই বাংলা গান শুনবে। এটা কিন্তু খুব ছোট একটা কাজ না, চিন্তাটা ছোট হলেও প্রয়াসটা কিন্তু অনেক বড়।
2: অ্যাবসলিউটলি,
0: অ্যাবসলিউট। এটার জন্য আশামি ভাইকে অনেক থ্যাঙ্কস এত বড় একটা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য এবং আমাদেরকে অপরচুনিটি করে দেওয়ার জন্য।
1: আমরা তো সোনিয়াকে রিকোয়েস্ট করছি যে সোনিয়া যেন একটা প্রোগ্রাম করে রেগুলার,
2: ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি সোহাদ এবং শামি ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস রেডিও ত্রিতাল বাংলাদেশের পক্ষ থেকে, মানে আমাকে ইনভাইট করার জন্য এই রেডিওতে। এন্ড স্পেশালি সোহাদ, তোমার কি বলবো, নিউলি ম্যারেড, হ্যাঁ ইউ জাস্ট নিউলি গট ম্যারেড, সো তোমার দাম্পত্য জীবন যাতে অনেক সুখের হয় এবং তুমি যাতে সবকিছু ম্যানেজ করে এই যত সুন্দর করে কাজ করছো, এই যে বাংলা শিল্প সাহিত্য নিয়ে আমাদের এই জেনারেশনকে, আসলে এগুলো তো আমাদের এই জেনারেশনের জন্য একটা বিশাল ব্যাপার, যারা আমাদেরকে দেখবে জানবে, কারণ হচ্ছে যে আমরা যদি ক্যারি করতে না পারি তাহলে ওদেরকে তো আমরা কিছু ডেলিভারি দিতে পারবো
0: পারবো।
2: আর শামিম সাহেবের মতো মানুষ যেখানে আছেন আমি জানি সেখানে কিছু একটা হবেই, এবং থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ মাই হার্ট শামিম ভাই এবং সোহাদ আমাকে এই রেডিও ত্রিতাল বাংলা ইউনিভার্সিটি ইনভাইট করার জন্য। এবং খুব ইনফরমাল আমাদের আসলে একটা কনভারসেশন ছিল, আড্ডা ছিল, এবং আমি স্পেশালি মনে করি যারা হয়তো আমার মতো সিঙ্গেল মাম আছেন, হ্যাঁ যারা হয়তো কিছু করতে চান তাদের জন্য এটা হয়তো অনেক একটা ফ্রুটফুল কিছু হবে, কারণ আসলে কনফিডেন্স না থাকলে আমরা কিছুই করতে পারবো না। And thank you all of the, কি বলবো, ভালোবাসার মানুষ যারা আমাদের রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে আছেন, মানে আমাদের সাথে প্রতিদিন এই অনুষ্ঠান আপনারা দেখেন, প্লিজ রেডিও ত্রিতাল বাংলাকে অনেক অনেক বেশি ভালোবাসবেন, যেখানে সোহাদ এবং শামিম সাহেব আছেন,
1: সোহাদ শামিম সাহেব এবং সোনিয়া আছেন, সোনিয়াও আছেন। আরেকটা হচ্ছে সোনিয়া আজকে খুব বড় কাজ করেছে, যে এটা মানুষজন বলতে গিয়ে একটু হেজিটেট করে যে আমি সিঙ্গেল মাম, কিন্তু এটা যে গর্বের সঙ্গে বলা যায়, সুন্দর করে বলা যায়, সাকসেসটা দেখানো যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আবার দেখা হবে সবার সঙ্গে,
0: সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।
2: ওকে আল্লাহ হাফেজ, ওকে বাই।

0: জানেন ধরুন আপনি দেখছেন এখন রেডিও ট্রিপল বাংলা ইউএসএ, এবং আপনাদের সাথে আছি আমি স্বর্ণলতা, আমার সাথে আছে বরাবরের মতো সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরু জামান রাব্বি, যার অনেক গানই আমাদের পছন্দ। আর যদি উল্লেখযোগ্য থাকে, যেটা আমার বেশি পছন্দ, আই নো দ্যাট আর সবার পছন্দ, আমি তো ভালানা ভালালয়া থাকি, আর অসংখ্য গান আছে। আমরা লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং আপনারা অনেক ইনবক্স করেছেন যে এটা যাতে কন্টিনিউ করা হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে দুজন আবার একত্রিত হয়ে সময় বের করে চলে এসেছি আপনাদের জন্য। রাবি ভাইয়া, কেমন আছো তুমি?
1: একদম খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আমি তো বরাবরের মতো আজকেও বলবো যে আমি খুব বেশি কথা বলবো না, আমি খুব বেশি গান শুনি না।
1: না সেটাই, গান কথা গল্প সবকিছুই হবে, আর এটা আমার জন্য অনেক বড় পাওয়ার যে আমাকে কেউ পেলে শুধু বেশি গান শুনতে চায়, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়ার।
0: একদম, তো চলো প্রথমে একটা গান শুনি, আবার গল্পে আসবো।
1: ওকে,
0: কোন গানটা শোনাবে?
1: আসলে কোন রকম প্রিপারেশন নিয়ে আসিনি, যখন যেটা মাথায় আসবে যতটুকু মনে আছে ততটুকুই শোনো, এরকম একটা অবস্থা। একটা গানের কথা খুব মনে পড়ছে, এটা লোকসঙ্গীত বা লোকগীতি আমরা যে অর্থে বলে থাকি। এই গানের আসলে গীতি কবি কে এটা আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, এবং গানের সুরটাও প্রচলিত সুর। গানটা প্রথম সংগ্রহ করে আমাদের মধ্যে উপস্থাপন করেছিলেন আমাদের হাওয়াইয়ার সম্রাট, আমরা বলে থাকি অনেকে হাওয়াইয়ার কিং, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন আহমেদ। তো অনেক আগের গান, আমি জানি না কতজন শুনেছেন গান, তবে চমৎকার একটা শোনা।

0: বন্ধু রে আমার দিন কে এমনি যাবে বইয়া, আমার দিন কে এমনি যাবে বইয়া।
1: খুবই সুন্দর। সবচেয়ে
0: এই তো
1: মজার বিষয় হচ্ছে এটা আমার বাবার একটা খুব প্রিয় গান ছিল। যখন আমি
0: আচ্ছা,
1: টুকটাক করে গান গাইতাম তখন বাবা সবসময় বলতো যে এই গানটা একটু ধর না। খুব সুন্দর
0: বাহ,
1: লেগেছে,
0: দারুণ।
1: খুবই
0: থ্যাংক
1: ভালো
0: ইউ।
1: লেগেছে। তোমার সময় কি করে কাটছে, কি নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে?
0: এখন সবচেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে আমার পাখি নিয়ে। আমি পাখি পালি আমার বাসায়, এবং অনেক পাখি আছে। আমি যদি গণনাতে বলি তাহলে প্রায় 33টা পাখি এখন আছে আমার। 33টা মানে
1: বাহ,
0: হচ্ছে 16 জোড়া। তার সাথে হচ্ছে তোতা, ময়না, এগুলো দিয়ে আমার টোটাল 33টা আর কি পাখি আছে। 16 জোড়ার একটা কম আছে আর কি, একটা জোড়া এখনো মেলানো হয়নি।
1: কি
0: তো
1: পাখি?
0: বিভিন্ন রকমের পাখি আছে, যেমন জাভা জাভা আছে আমার হচ্ছে 2 জোড়া, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তারপরে
1: বাহ,
0: ফিঞ্চ আছে 2 জোড়া। এরপরে
1: আচ্ছা,
0: বাজিগার আছে 4 জোড়া। তারপরে কোকাতেল আছে 1 জোড়া, আর লাভবার্ডের লুটিনো যেটা সেটা আছে 1 জোড়া। অস্ট্রেলিয়ান ঘুঘু 2 জোড়া আছে। তারপরে ডায়মন্ড গার্ব
1: বাহ,
0: আছে 2, তারপরে কাকজি কবুতর আছে 2 জোড়া, তোতা পাখি, ময়না পাখি, এইসব আর কি।
1: বাহ, খুবই ভালো। রিসেন্ট এই ঝোঁকটা না আমার উঠেছে, আমার এখন বাসায় আপাতত 3 জোড়া কবুতর আছে,
0: বাহ, দারুণ দারুণ।
1: আর বেশি আমি সাহস করতে পারছি না। খুবই ভালো, একদিন হানা দিব তোমার বাসায়, তোমার পাখিদের দেখতে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসলে পাখি, মাছ আর হচ্ছে বাগান। তো আমার বাগান হচ্ছে, আমার বারান্দাতে বাগান করা আছে, পুরো বারান্দাটাই একদম সবুজ, তো বেশ ভালো লাগে সেটা। তারপরে অ্যাকুরিয়ামের মাছগুলো আর পাখিগুলো, এদের সাথে সময় কেটে যাচ্ছে এখন বেশি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যে ধরনের গান করি, শেকড়ের গান, মাটির গান, তো এই গানগুলোকে লালন করতে গেলে আমাকে একদম সেই মাটির কাছে যেতে হবে, গ্রামে ফিরে যেতে হবে, যেটা একদম এই নাগরিক জীবনে খুবই কষ্টসাধ্য। তো সেই থেকে মনে হয়েছে আমার যদি বাগান থাকে, পাখি থাকে, মাছ থাকে, মনে হবে আমি গ্রামের পুকুর পাড়ে বসে আছি, অ্যাকুরিয়ামের সামনে বসে, ঠিক আমার তাই মনে হয়। মনে হয় আমি ঠিক একটা বাগানের সামনে বসে আছি, যেখানে আমার গাছপালা রয়েছে, সেখান থেকে পাখি ডাকতে পারতো না। আমি জানি না লাইভের মধ্যে হয়তো কখনো আমার তোতা পাখি ডেকে উঠবে। তো এটা খুবই আনন্দ, বেশ ভালো লাগে।
1: আর এটা কিন্তু মানসিক ভাবে অনেক স্বস্তি দেয় যে ওরা যখন
0: একদম
1: বাসায় ডেকে ওঠে, সকালের ঘুমটা যখন ওদের ডাক শুনে ঘুমটা ভাঙে, এটা আসলে একটা মানসিক স্বস্তি। এটা যারা
0: দারুণ। সেটাই,
1: পালে তারা বুঝতে পারবে।
0: আমার আসলে স্টাডি রুম যেটা, সেই রুমের পাশেই ঠিক আমার পাখিগুলো আছে। তো আমার যেটা হয়, আমি যখনই ওই রুমে বসি মনে হয় যে সেখান থেকে আর উঠবই না কখনো, বসে থাকি, শুধু পাখিদেরকে দেখি, পাখিরা কখন যে কি করছে তারা, মানে তাদের লাইফ স্টাইল যখন আমি মানে নিজেকে মেলাতে যাই, যে আমি যদি পাখি হতাম, পাখির মতো করে বসে থাকতাম ওদের সাথে, ওরা যা যা করছে, দারুণ একটা অনুভূতি। সেটা আসলে যারা পাখি পালন করে তারাই একমাত্র বুঝতে পারে, তারা অন্যকে বোঝানো সম্ভব না।
1: সম্ভব না। আর আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় যে আমি মানে পশু বলতে প্যাট যেগুলো আছে লাইক বিড়াল বা কুকুর, ওদের থেকেও আমার পাখি খুব বেশি ভালো লাগে। কারণ প্যাট আমার দেখতে ভালো লাগে, বাট আমার মনে হয় যে কোনো সময় ওরা হচ্ছে আমাকে আক্রমণ করতে পারে, এই একটা ভয় থাকে সবসময়। বাট আর ছোটবেলায় আমার অনেক হিস্ট্রি আছে এই প্যাট নিয়ে, এন্ড দেন আমি আমার বাসায় কাউকে কখনো হচ্ছে মানে আমার ভাইয়ের সাথে আমার খুব ঝগড়া হয় যে সে কুকুর বাসায় পালবে, আমি পালতে দিব না সেটা নিয়ে।
0: আচ্ছা, দারুণ দারুণ,
1: একটু পরে কি কমেন্ট করবো?
0: নিশ্চয়ই। আমরা আসলে কি করছি, সেটা কারা মন্তব্য করছে, সেটা আমাদের জানা দরকার।
1: জানা দরকার। এক্স্যাক্টলি, অন্তর বিশ্বাস দেখেছে সুন্দর ভাই, লাভ ইউ ভাই।
0: থ্যাংক ইউ
1: তুমিও
0: ভাইয়া, লাভ
1: কমেন্ট
0: ইউ
1: গুলো
0: টু।
1: লিখে দিও। হ্যাঁ। অ্যান্ড দেন সুব্রত লিখেছে অসাম, খুব সুন্দর আয়োজন, থ্যাংক ইউ। আর সালাম পাশান রাসে লিখেছে শেকুরের গান, ভালো লাগার গান, দেখছি ঢাকা থেকে, সুন্দর গায়কী, চমৎকার উপস্থাপনা।
0: থ্যাংক ইউ রাসেল ভাই।
1: থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ। তারপর রেডিও ট্রিটাল বাংলা থেকে লিখেছে আমাদের সিঙ্গার তাহলে পাখার সিঙ্গার। আচ্ছা
0: সেটাই, থ্যাংক ইউ রেডিও ত্রিতল।
1: আচ্ছা, এবার আমরা আবার একটা গানে চলে যাই।
0: হ্যাঁ, গানে চলে যাই, পাখির কথা হচ্ছিল, রাহুল দার একটা গান, রাহুল দা বলছি এই জন্য যে জলের গানের একটা গান, এমন যদি হতো আমি পাখির মতো, আমি পুরো লিরিক্স জানা নেই, যতটুকু জানা আছে আমি ততটুকুই শোনাই।

এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ,

0: মতো উড়ে উড়ে বেড়াই সারা। থ্যাংক ইউ। আসলে আমি গানটা লিরিক্সটা পুরোটা জানি না, পাখির কথা উঠতে আসলে মনে হলো, কারণ পাখির ঘরে বসলে আমাকে মানে আমার অন্তত সেটাই মনে হয় যদি পাখির মতো উড়ে বেড়াতে পারে।
1: আই ওয়ান্ট টু সে যে তোমার সিক্স সেন্স খুবই ভালো, তুমি কি করে যেন খুব পছন্দের গানগুলি মানে উপস্থাপন করো সুন্দর করে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে আমি আজকে
1: আচ্ছা
0: আমার যেটা মনে হচ্ছে, আমি একটা গান শোনাবো যেগুলো আমার ট্র্যাকের গান না, আমি যে গানগুলো গাই না, বাট আপনি জানেন তাহলে আমাদের সেই আড্ডার কথাটা আমরা গত লাইভে বলেছিলাম যে আমরা একদিন আড্ডা দিয়েছিলাম গাড়ির মধ্যে, আমরা আমাদের শুটিং থেকে ঢাকায় ফিরছিলাম, তো সেখানে বিভিন্ন ঘরানার গান করেছিলাম, তো সেখান থেকে আমার খুব পছন্দের একটা গান আমি শোনাতে চাই, একদমই খালি গলায়, মানে দোতারা দিয়ে তো এই গান সম্ভব না, তারপরেও আমি আমি আমার মতো করে শোনাতে চাই অল্প একটু হলো। আমি জানি না যারা আমার কাছ থেকে আমার ধরনের গান বা আমি যে ধরনের গান গাই সেই গানগুলো শুনে অভ্যস্ত, এই গানের মন্তব্য আসলে কেমন করবে আমি জানি না, বাট আমি চেষ্টা করবো ভালো করার আর কি।

0: একটু একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড।
1: ঠিক আছে। 10 দর্শক, আপনারা সবাই দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, আর আপনাদের সাথে আজকে আমি হচ্ছে স্বর্ণলতা, এবং আমার সাথে আছে কামরুজ্জামান রাব্বি। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আর আপনারা আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর আমরা তো দুজন আপাতত ঢাকা থেকে কানেক্টেড আছি, তো আমরা পরবর্তী গান শুনবো একটু পরে।
0: ওকে।

0: हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। तू ना जाने मैं ना जानू, मैं तो तेरी तू है मेरा, मैं तो तेरी तू है मेरा। थैंक
1: চমৎকার
0: ইউ।
1: চমৎকার। আর এটা যে আমার কত ফেভারিট একটা গান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
0: আসলে এই গানটা আমার অনেক পছন্দের। আমি কখনোই এই গানগুলো এমন কোন লাইভ অনুষ্ঠানে কখনোই করিনি, কিন্তু নিজেদের যে আড্ডাগুলো হয়, আপনি জানবেন বা আপনি জানেনই সেটা, নিজেদের আড্ডার মধ্যে আমি চেষ্টা করি অন্যরকম গান করা, মানে যেগুলো আমার সব থেকে পছন্দের গানগুলো। আমি ফোক গান গাই, কিন্তু ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, দেন গজল, ঠুমরি, টপ্পা, সবগুলোই শুনি, ভীষণ পছন্দ করি শুনতে। রবীন্দ্রনাথ নজরুল তো আছে, বাট আমি ভীষণ পছন্দ করি। যেমন একটা গান কিছুদিন আগে, বেশ,
1: ভীষণ ভালো গাও, সব প্যাটার্নের গান,
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি
1: দ্যাটস
0: আজকে
1: ইম্প্রেসিভ।
0: মানে এটা তো একটা আড্ডা, আমাদের এই আড্ডাটা আমার মনে হয় যে যারা দেখছে তারা এনজয় করবে। আমার মনে হয় যে খুব বেশি ফর্মাল হলেই বরং এনজয় কম করে এখন, বাট
1: কম কর,
0: ইনফর্মালি যদি
1: হ্যাঁ
0: আমরা গান নিয়ে কথা বলি, গানের বিভিন্ন আপডেট গুলো আমরা দেখি, আমার মনে হয় সব এনজয় করবে বেশি। যেমন কিছুদিন আগে
1: দেখবে।
0: একটা গান আমার বেশ ভালো লেগেছে, মানে গানটা তো খুবই পছন্দের, কিন্তু ইন্ডিয়ান আইডল এই গানটা যখন নতুন করে আবার আসলো, গানটা যেন উঠে আসলো নতুন ভাবে, এবং সেটা অন্তরে এমন ভাবে গেঁথে ছিল যে আমি প্রায় 1 সপ্তাহ যে এই গানটাই গাইতাম, সব সময় উঠতে বসতে এই গানটাই গাইতাম। ইভেন এমনও হয়েছে আমি
1: এরপর আমরা এই
0: রেকর্ড,
1: গানটাই শুনবো।
0: ওকে শোনাবো, রেকর্ডিং এ গেছি আমি, সেখানে আমার যে গানটা ভয়েস দিতে হবে সেই গানের মাঝখানেও আমি এই গানটা গেয়ে ফেলছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো এতটা
1: আচ্ছা
0: পছন্দের গান, অল্প করে একটু শোনাই।

एक प्यार का नगमा, कुछ पाकर खोना है।

0: एक प्यार का नगमा है, मौजों की रवानी। थैंक यू।
1: খুবই সুন্দর, আসলে তুমি হচ্ছে একটা রিয়েল ট্যালেন্ট, মানে
0: না, তেমন কিছু
1: নিগমবোধ
0: না,
1: বুঝলেন
0: এগুলো
1: তোমার।
0: আসলে খুবই পছন্দের গান, ভালো লাগার জায়গা থেকে গাই। এবং টু বি অনেস্ট, আজকে আমার মনে হচ্ছে যে এই লাইভে আমি প্রাণ খুলে আমার সেই ভালো লাগার গানগুলো গাইতে পারছি। সব সময় যেটা হয় যে আমি দেখা যায় যে আমার যে গানগুলো, আমার ঘরানার যে গান, অলওয়েজ কিন্তু আমি সেই গানগুলোই গেয়ে আসছি, কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে দুটো লাইন আমি খুব ভালো গাইতে না পারলেও যতটুকু পারি সেভাবেও যদি দুটো লাইন শোনাই বা নিজের কাছে খুব ভালো লাগবে যে আমি
1: তৃপ্তি
0: গাইতে পারলাম,
1: হয়,
0: তৃপ্তিটা হয়। গান তো আলটিমেটলি আত্মতৃপ্তির জিনিস, তো কোথাও একটা জায়গায় মনে হয় যে 1 ঘন্টা শো করলাম বাট আমি তৃপ্তিটা পেলাম না, বিকজ আমার মনটা চাচ্ছিল যে একটা যদি এমন কোনো গান গাইতে পারতাম যে গানগুলো আমার ভীষণ পছন্দ, ফোক গান নিশ্চয়ই আমার মানে রক্তে আছে বা অন্তরের মধ্যে গেঁথে আছে। কিন্তু তার মানে এই না যে আমি আমি সবসময় ডাল ভাত পছন্দ করি বা আমি সবসময় গরুর মাংস পছন্দ করি বলেই না যে আমি একদিন আলু ভর্তা খাবো, বিষয় কিন্তু এরকম,
1: খাওয়া
0: মানে যত হ্যাঁ
1: এটা আমাদের
0: তাই না,
1: একটা
0: এরকম আর
1: সমস্যা আছে। সমস্যা যেটা হচ্ছে যে হয়তো আমাদের সাইডে বলো বা গানের ক্ষেত্রে বলো, একবার যাকে যেটাই

একজন নজরুল সঙ্গীত শিল্পী যেভাবে নজরুল সঙ্গীত বা নজরুলের গান গাইবেন, আমি নিশ্চয়ই সেভাবে গাইতে পারবো না। বাট আমি তো আমার মতো করে পারবো, এবং সেটা একদমই যে ফেলে দিবে তাও তো না, কিছুটা হলেও তো ঠিক হবে। কিছু কিছু বিষয় থাকে, যেমন রবীন্দ্রসঙ্গীত আমাকে একদম স্বরলিপি ফলো করে গাইতে হবে। বাট আমি আসলে গান করি আমার মনের আবেগের জায়গা থেকে, মনের ভালো লাগার জায়গা থেকে। যেমন আমি একটা গান দুটো লাইন শোনাতে চাই, শ্রদ্ধেয় মান্নাদের গান। আমি খুব শুনেছি ছোটবেলায় এই গানটা, ভীষণ শুনেছি, কেন জানি না। তখন আমাদের বাসায় ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেটে গানটা বাজতো অলওয়েজ আমার বাসায়, মান্নাদের গান বাজতো, এবং এই গানটা বিশেষ করে শুনতাম সবসময়। যেমন ওই যে ললিতা

দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই তো সে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই তো সে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি এমন তর খেলনা,

0: থ্যাংক ইউ।
1: কি চমৎকার, কি চমৎকার! আসলে তোমার তৃপ্তির সাথে সাথে আমাদেরও কিন্তু অনেক তৃপ্তি পাচ্ছে গানগুলো শুনে। প্রত্যেকটা
0: থ্যাংক
1: পছন্দের গান তুমি করছো, খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ। আর শোনাবো না এখন, আমার ট্র্যাকের গান শোনাবো। আসলে আপনি গত
1: না না
0: লাইনে
1: না, আমি
0: বলেছিলেন,
1: শুনতে চাই কিন্তু তোমার যেটা আজকে, আজকে টোটাল
0: না সেটাই,
1: স্বাধীনতা
0: আমি
1: তোমার, যে
0: আমিও
1: গানটা
0: সেটাই,
1: আসছে মনে সেটাই শোনাও।
0: একদম একদম একদম।
1: একটু করে কমেন্ট করি।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: উজ্জ্বল সরকার লিখেছে, এই সব গুলো আসলে বাস্তবায়ন করার প্রতিটি লোকের একান্ত দরকার, কারণ তাহলে মানুষ ভালো কাজের মধ্যে থাকবে। ভাইয়ার গান শুনে অনেক ভালো লাগছে, আর আপুর উপস্থাপনা অনেক সুন্দর। আপুর কাছেও গান শুনতে চাই, দেখছি দিনাজপুর থেকে। আসলে ওর সামনে আমার গান গাওয়ার একদমই সাহস নেই, আমি জাস্ট ওর থেকে শুনবো। আর হ্যাঁ, যেটা বলছে উনি যে এই সবগুলো, আমি তো খুব বেশি আসলে কাজের বাইরে বাইরে যাই না, বা অনেক বেশি আড্ডা দিই তা না, নিজের সাথে সময় কাটাই। আর যখন নিজের সাথে সময় কাটাই, তখন বই নিয়ে ব্যস্ত থাকা বা এই প্রকৃতি, গাছ নিয়ে ব্যস্ত থাকা, পাখিতে নিয়ে ব্যস্ত থাকা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তুমি একটু করে বলো।
0: আমার আসলে ওই প্যান্ডামিক সময়টা আসার পরে এই শখটা খুব বিশদ ভাবে আমাকে একদম কামড়ে ধরে, যে আমাকে এখন ঘরে বসে আছি যেহেতু, আমাকে কিছু একটা করতে হবে। আমার অ্যাকুরিয়ামটা প্রথম আমি শুরু করেছি, একটা যে বল থাকে আর কি, বোল যেটা, সেটা দিয়ে আমি শুরু করেছি, এবং সেখানে প্রথমে গাপটি নিয়ে আসলাম, অ্যাকুরিয়াম দিয়ে প্রথম শুরু করি, এবং গাছ, একটা বেলি ফুলের গাছ দিয়ে আমি শুরু করেছিলাম আমার বাগান। পাখির কথা যদি বলি, আমি এক পেয়ার অস্ট্রেলিয়ান ডাভ, তারপরে হচ্ছে যে এক পেয়ার হচ্ছে লুটিনো লাভবার্ড, যেটা লুটিনো অপালাইন, সেটা দিয়ে শুরু করেছিলাম। বাট এখন আমার ওই যে বলছিলাম যে আমার 33টা পাখি আছে, আমার মাছ, আমি যদি গুনে বলি আমার মাছ মোটামুটি আছে প্রায় এরকম 30-35টা, তারপরে
1: বা
0: বাত আছে আমার 50টার মতো। তো এই সব কিছু মিলে এখন যেটা মনে হচ্ছে যে আমি ওই বলে না যে তিলে তিলে সাজানো আর কি, খুব ছোট ছোট করে এখন বেশ একটা দু একটা গাছ হতে হতে এখন একটা বাগান হয়ে গেছে। ছোট দু একটা মাছ আনতে আনতে সেই বল থেকে প্রথমে 1 ফিট বাই 9 ইঞ্চির যেই ছোট্ট অ্যাকুরিয়াম ছিল

0: সেটা, এরপরে আবার 2.5 ফিট 2.5 ফিটের যে বড় অ্যাকুরিয়ামটা সেটা, খাঁচাও আমার যেটা ছিল প্রথমে ছোট ছোট খাঁচা নিয়ে আসা, এরপরে এখন যেটা হলো যে একদম 5টা 5টা করে 10টা তাকের যে খাঁচাগুলো সেগুলো অর্ডার দিয়ে বানানো, এখন একটা বড় পরিসর এটা হয়ে গেছে। এবং এটার যে তৃপ্তি যেটা কমেন্ট উনি বলছিলেন, সত্যি এই শখগুলো যাদের আছে খুব ছোট পরিসরে হলেও করা উচিত, করা দরকার, অ্যাটলিস্ট নিজেকে শান্তিতে রাখার জন্য, এটা আমার কাছে মনে হয়।
1: একদম। আমারও প্যান্ডামিকের সময়ে গাছের প্রতি ঝোঁক হয়েছিল, সেই ঝোঁক থেকে এখনো অলমোস্ট আমার 50+ গাছ বারান্দায় আছে। আর সত্যি
0: নাই
1: কথা, কোথাও বাইরে যাব ভাবলে, যে কোনো রিলেটিভের বাসায় যাব ভাবলেও মনে হয় যে ওদের পানি দেওয়া হবে না, কবুতরকে খাবার দেওয়া হবে না, এগুলো মাথায় ঘুরপাক খায়, বাইরে ঘুরতে যেতে পারি না সিরিয়াসলি।
0: আমার নিজেরও তাই হয়। এবং আমি একটা মজার জিনিস বলি, আমার আমার ফ্রেমে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা গ্রিনের একটা ছোঁয়া আছে, এটা আমার ড্রয়িং রুমের
1: একদম
0: একটা কর্নার আর কি, তো সেখানেও কিন্তু একটা গ্রিনের ছোঁয়া আমি চেষ্টা করেছি রাখতে, যেখানে একটু গাছ রাখার আর কি একটা বিষয়। ইভেন আমি যদি এখানে দেখাই, আমার ঠিক এই পাশটায় এই যে একটা গাছ দেখা যাচ্ছে, যেটা আমার একদম
1: বাহ,
0: সাথে,
1: খুব
0: তো
1: সুন্দর।
0: মানে অলওয়েজ আমি চেষ্টা করি যে একটু গাছ রাখার আর কি, সব জায়গাতেই যেন গাছের মধ্যেই থাকতে পারি।
1: বেসিক্যালি আর্টিফিশিয়াল জিনিস থেকে কিন্তু প্রকৃতির এই গাছগুলো বেশি প্রশান্তি পায় আশেপাশে গাছে থাকলে। আর আপনি যত সবুজ জিনিস দেখবেন, সবুজের সাথে থাকবেন, আপনি মানসিক ভাবে ভালো থাকবেন। আই থট ইট।
0: একদম
1: আরো এখানে লিখেছে, হীরে মতি গানটা অসাধারণ করে গাইলেন, চমৎকার,
0: থ্যাংক ইউ। আসলে আমার ট্র্যাকের
1: অসাধারণ।
0: বাইরে গান নিয়ে যখন কেউ মন্তব্য করে ভীষণ ভালো লাগে, মনে হয় যে না আমি চেষ্টাটা ভালো করেছি, গাইতে হয়তো ভালো পারিনি কিন্তু চেষ্টাটা ভালো করেছি।
1: না মানে তোমার সব ধরনের পরিবেশনাই খুব সুন্দর হয়, শুধু গান না, গানে তো সুন্দর ভাবে পরিবেশন করো, এর পাশাপাশি হচ্ছে উপস্থাপনায় খুব ভালো পারদর্শী দেখিয়ে দিয়েছো, অভিনয়ে খুব ভালো পারদর্শী তুমি দেখিয়ে দিয়েছো।
0: থ্যাংক ইউ
1: সো
0: থ্যাংক ইউ
1: মানে অল ওভার ইউ আর এ প্রপার ট্যালেন্ট বয়, আই ক্যান সে।
0: থ্যাংক ইউ। আমি লজ্জা পেয়ে যাচ্ছি এভাবে বললে, বাট আমার কাছে যেটা মনে
1: আচ্ছা,
0: হয় যে
1: আবার বলছি না, পরে কমেন্ট করে যাচ্ছি।
0: সেটাই আমি এটা নিয়ে একটু বলতে চাই, আমি ট্যালেন্ট কিনা জানি না, বাট ট্যালেন্ট আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, এই ট্যালেন্ট গুলোকে না বিকাশ হতে দিতে হয়, এটা বিকশিত হতে পারে না নানান কারণ, সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে ক্রিয়েটিভ যারা, তাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবার। পরিবার কারণ পরিবারেরও দোষ না, খুবই কমন একটা থিং আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন না অভিনয় করে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, না গান গেয়ে, মানে যে কোনো কিছু ক্রিয়েটিভ যে কোনো কিছু করেও, মানে সেটার যে থাকে না যে আমি ইঞ্জিনিয়ারিং করলাম তো আমি একটা ইঞ্জিনিয়ার হব ভালো, এটা কনফার্ম, মেডিকেলে পড়লাম একটা ডাক্তার হব কনফার্ম, বাট আমি মিউজিকে পড়লাম পড়ে একটা ভালো সিঙ্গার হব, বা আমি অভিনয় নিয়ে পড়লাম, বা আমি সাংবাদিকতায় পড়ে একটা ভালো সাংবাদিক হব, এই যে বিষয়গুলো নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু যে আমি হতে পারবো কিনা, তো এইটার জন্য ফ্যামিলি হয়তো সাপোর্ট করে না। বাট আমার কাছে যেটা মনে হয় যে অ্যাটলিস্ট যেভাবে আমার বাবা আমাকে বড় করেছে, তুমি যেটা চাও তোমার মন যেটাতে আনন্দ পায় তুমি ঠিক সেটাই করো। এবং আমি যখন গান, আমি তো এর আগেও অনেকবারই বলেছি আমি লয়ার হতে চেয়েছিলাম, বাট আমার গানটা যখন আমি গাইতে গেলাম, বা একটা সময় আমি বাধ্য হয়ে গান গাওয়া শুরু করলাম যে আমার কাছে কোনো অপশন নেই গান ছাড়া, তখন আমি গান গাইতে গাইতে মনে হলো যে না আমার মানে গানটার জন্যই বোধহয় আমার অন্য সব দরজা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র গানের দরজাটাই খোলা। আমি আজকে সঙ্গীত অনার্স শেষ করলাম, মাস্টার্স করছি সঙ্গীতে, তো এই বিষয়টা নিয়ে এখন যেটা মনে হয় যে আমি জানি না এটার ফিউচার কতটুকু কি আছে, বাট আমি সার্টিফিকেটের জন্য না, আমি শেখার জন্য গান নিয়ে বা মিউজিক সঙ্গীত এই বিষয়টা আসলে কি এটা জানার জন্যই আমি পড়াশোনাটা করছি, এবং যতটুকু জানতে পারছি তাতে মনে হয় যে না আমি আমি সফল হতে না পারলেও আমি সার্থক, তো সেটাই সব থেকে বড় পাওয়া।
1: আসলে এই বিষয়গুলো এমন হয় যে সেক্টর গুলাতে আমরা যারা আসলে কাজ করতে আসি, আমরা অনেকটা বড় স্বপ্ন নিয়ে আসি, আর আমাদের স্বপ্নটা প্রতিটা ধাপে ধাপে এগোতে হয়, আর যেগুলো খুব সহজেই সাকসেস চলে আসে সেগুলো কিন্তু খুব বেশি টেকসই হয় না।
0: একদম
1: আমাদের আমাদের এই যে তোমার গানের ক্ষেত্রে তোমার প্রতিদিন রেওয়াজ করতে হচ্ছে, এই কণ্ঠকে ধরে রাখতে হচ্ছে, কতটা সাধনা করছো, বা এই সাইডে যারা কাজ করছে, ক্রিয়েটিভ কাজ করছে, তাদের মানে পথ চলাটা না এত সহজ হয় না, অন্যান্য কাজের মতো তাদের পথ চলাটা এতটা সহজ হয় না, বিকজ অফ পারিপার্শ্বিক অবস্থায় তাদের সাথে তাদেরকে খাপ খাওয়াতে হয়। তারা একটু অন্য অন্য রকম থাকে, যারা ক্রিয়েটিভ সবসময় তারা একটু মন মানসিকতা সবকিছুই ক্রিয়েটিভ কাজের মধ্যে যুক্ত থাকতে চায়। সো তাদের পরিবার থেকেও প্রথমেই সাপোর্ট দেওয়া হয় না, কারণ সবাই চায় যে নিজের সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সমাজে ওইটা দিয়ে ভালো করে সুনাম আসুক।
0: মানে
1: এখন সমস্যা
0: পরিবারের চাওয়াটা হচ্ছে যে, আমি আজকে একটু ইন্টারফেয়ার করলাম, যে পরিবারের সব থেকে মানে পরিবারের এটা একদম কি বলে, অবশ্যই রাইট পরিবারের এটা আছে যে তারা এটা চাচ্ছে, বিকজ কারণ যেই প্রফেশনটাতে একদম স্টাবলিশড একটা প্রফেশন সেটাই সবাই চাইবে। আমি হয়তো যখন আমার সন্তান আসবে তখন আমিও চাইবো যে স্টাবলিশ কিছু একটা করুক, বাট এই চাওয়াটার মধ্যেই দৃষ্টিকোণের একটা পার্থক্য। আমাদের যাদের তৈরি হয়েছে তারাই ক্রিয়েটিভ কিছু করতে পেরে, তাছাড়াও তো আটকা পড়ে গেছে। মানে একটা কথা
1: আচ্ছা,
0: শুনেছিলাম যে অনেক অনেক আইনস্টাইন হয়তো চার দেয়ালের মধ্যেই নষ্ট হয়ে গেছে, এরকম একটা কথা শুনেছিলাম। তো এরকম আছে নিশ্চয়ই। যাই হোক,
1: এক্স্যাক্টলি,
0: আমরা
1: এই যে আমরা যে কাজগুলো করছি সেটা যদি উৎসাহ পাই, আমাদের কাজের গতি অনেক হাজার গুণ বেড়ে যায়,
0: একদম
1: অনেক
0: একদম
1: হাজার গুণ বেড়ে যায়। আর সেই উৎসাহটা আসলে প্রথমে সবাই দিতে চায় না, আবার যখন সাকসেসের পর্যায়ে চলে যাও তখন সবাই পাশে থাকে,
0: তখন সবাই
1: এটাই রিয়েলিটি আসলে। এই প্রসঙ্গে আমি জানতে চাই যে তোমার শুরুর দিকটা কেমন ছিল,
0: আমার শুরুর
1: যে
0: দিকটা আমার জন্য মানে একদম ব্যক্তিগত ভাবে যদি আমারটা বলি আমি, তাহলে আমার জন্য বেশ সহজ ছিল, কঠিন ছিল না। কঠিন ছিল না এই জন্য যে আমার পরিবার থেকে গান গাইতে বা গান নিয়ে সামনের দিকে আগানোর জন্য কখনোই কোনো বাধা ছিল, সবসময় এটা পজিটিভলি দেখেছে এবং সবসময় বলেছে যে তুমি গান কর, মানে অ্যাটলিস্ট গান করে যদি না খেয়েও থাকতে হয় তাও গান কর। আমার পরিবারের সাপোর্টটা এই জায়গাতে ছিল, বিকজ আমার পরিবার বিশেষ করে আমার বাবা জানতেন যে গানটা গাইলে আমি কখনোই কোথাও পড়ে থাকবো না, বিকজ আমার মনটা তখন ভালো থাকবে, মন ভালো থাকা মানে ভালো কিছু করা। তো এইটার জন্যই আমার বাবা অলওয়েজ আমাকে গানের কথা বলেছেন। এবং শুরুর দিক থেকে প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে যখন আসবো তখন একটু ঝামেলা তো হয়েছে, ঢাকাতে এসে একটু স্ট্রাগল, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই থাকে, স্ট্রাগল করেছি। ইভেন আমি মানে খুব কঠিনই স্ট্রাগল করেছি, কঠিন বলছি এই জন্য যে আমি এমনও দিন গেছে আমার, আমি 2 দিন না খেয়ে থাকার পরে ধানমন্ডি লেক থেকে রুটি তুলে খেয়েছি, তো এমনটাও দিন আমার পার হয়ে গেছে। বাট এটা আমি খুব অবলীলায় বলে ফেলতে পারি, কারণ এটা আমার লাইফ। আমার মনে হয় যে এখান থেকে যদি কেউ চায় কিছু শিক্ষা নিতেও পারে, কারণ ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমি বিশ্বাস করি আমার জীবনের অভিজ্ঞতা। তো যাই হোক, সেই প্রসঙ্গগুলো অনেক অনেক বড়, ওগুলোতে না যাই, বাট এই স্ট্রাগলটা করেছি এবং আজকে স্টিল না আমি স্ট্রাগল করে যাচ্ছি। কেন করে যাচ্ছি? কারণ আমি আমৃত্যু গান নিয়ে থাকতে চাই, গান গাইতে চাই, এবং আমৃত্যু গান গাইবার জন্য আমাকে আমৃত্যুই স্ট্রাগল করে যেতে হবে। আমি এমন না যে আজকে আমি বসে গেলাম ঠিক আছে, কামরুজ্জামান দাপ্পি হয়তো 5টা মানুষ চেনে, ঠিক আছে দ্যাটস এনাফ, তো এটা যদি আমি করি তাহলে 5 দিন পরে আমাকে এই 5টা মানুষ চিনবে। তো আমাকে আমার স্ট্রাগলটা একদম মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে, সেটা মাইন্ডসেট দিয়ে কাজ করে যাচ্ছি।
1: আসলে সেটা সেট আপ না রাখলে আসলে আমরা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে তুমি যত কাজ করবে তত মানে তোমার প্রতিভা আরো বিকশিত হবে, যেটা সবার মধ্যে
0: একদম
1: আসবে। যেমন আজকে দেখো, আজকে যদি তুমি এখন হয়তো আড্ডা না দিয়ে আমার সাথে তুমি হয়তো লেজার টাইম পাস করতে পারতা, কিন্তু এই আড্ডার মাধ্যমে কিন্তু 5টা 10টা মানুষ তোমাকে দেখছে, তোমার গান শুনছে, তাদের ভালো লাগা তৈরি হচ্ছে, তোমার নতুন করে কিছু ফ্যান ক্রিয়েট হচ্ছে এখান থেকে। সো আমাদের জায়গাটাই মনে হয় এরকম, যতটুকু নিজেকে ভালো রাখা যায় সবার সাথে ভালো রাখতে হয়।
0: একদম
1: আমরা কি পরবর্তী গানে চলে যাব?
0: হ্যাঁ, আমরা গানে চলে যাই, অনেক বকবক করেছি, এবার গান শুনি।
1: হ্যাঁ,
0: এই গানটা বাউল খুরশেদের গান। আমি আসলে আজকে খুব কমন গানগুলো পড়ছিই না, আমার মনে হয় যদি কেউ এই গানগুলো পরবর্তীতে আবার শুনতে চান নিশ্চয়ই এটা ফেসবুকেও, ফেসবুক পেজে রেডিও হসপিটাল বাংলার ফেসবুক পেজে থেকে যাবে এই প্রোগ্রামটা। তারপরে ইউটিউবে আমার গাওয়া কিছু গান আছে, এই গানগুলো বিশেষ করে রেয়ার কিছু গানগুলো আমি চেষ্টা করি এই গানগুলোকে তুলে আনতে, শোনাই।

0: কথাগুলো কত সুন্দর, খুবই
1: একদম
0: সুন্দর। আর এরকম গানগুলো শুনতে আসলে মানে কথাগুলোর সাথে নিজেকে রিয়েলেট করা যায়।
1: ওই যে লোকগানের মজাটাই সেখানে, একদম মানুষের দৈনন্দিন জীবনের কথাগুলো নিয়েই পল্লী গান হয়, লোকগান হয়।
0: আচ্ছা একটু কমেন্ট করি, রাধা রমন, হাসন রাজা, উকিল মুন্সি, শাহ আব্দুল করিমের গান কামরুজ্জামান রাব্বের কণ্ঠে প্রাণের পূর্ণতা পায়, শুনতে চাই তাদের গানটা।
1: থ্যাংক ইউ, আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো।
0: আর কিছু গানের রিকোয়েস্ট আছে, নয়া দামান গানটা শুনতে চেয়েছে তোমার কাছে।
1: একটা মজার কথা বলে রাখি, নয়া দামান গানটা প্রথম বোধহয় মেল ভার্সন আমি আজকেই গাইলাম, আজকেই ভয়েস দিলাম, সেটা আসবে বোধহয় সঙ্গীতা লেবেল কোম্পানি থেকে, এবং
0: আচ্ছা
1: নয়া দামানের ফার্স্ট মেল ভার্সন। এবং চেষ্টা করেছি, এটার অনেক যে ঝামেলা আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে, তো সবকিছুকে একটা অ্যাজ লাইক মিক্স করে, যে কেউ যাতে বলতে না পারে যে আমারটা এখান থেকে বাদ, আমারটা এখান থেকে বাদ, সবগুলোই আছে, অথেন্টিক ভাবেই চেষ্টা করেছি সেগুলোকে করার, যে খুব শীঘ্রই হয়তো আসবে নয়া দামান।
0: বা এটাকে
1: শোনাবো
0: আমরা
1: আমি,
0: সবার পছন্দ গানটা,
1: শোনা
0: নয়া
1: যায়
0: দামান
1: এখনই,
0: গানটা। হ্যাঁ
1: এখনই
0: হ্যাঁ
1: শুনে অল্প
0: শুনি।

0: মজার বিষয় হচ্ছে আমিও ফার্স্ট টাইম হচ্ছে মানে পুরুষ কণ্ঠে এই গানটা শুনলাম, অ্যান্ড ইটস গুড, ভালো লেগেছে শুনতে সত্যি কথা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, বাট এটা ভালো হবে আমার বিশ্বাস, দেখা যাক।
0: শুভকামনা, অনেক ভালো হবে।
1: থ্যাংক ইউ।
0: মালয়েশিয়া থেকে দেখছি, উজ্জ্বল কান্তি দিয়ে বলেছে, মালয়েশিয়া থেকে দেখছি রিকোয়েস্ট, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো মোরে, এই গানটা শুনতে
1: আহা,
0: চাচ্ছে।
1: থ্যাংক ইউ। আমি অল্প অল্প করে শোনাই দিই। মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক দূর থেকে দেখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: অনেক দূর থেকে দেখছি।

0: থ্যাংক ইউ।
1: খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা গান কি শুনবো?
0: শোনাই আরেকটা গান বলতে, শাহ আব্দুল করিম, রাধারমন, তারপরে উকিল মুন্সী আর হাসন রাজা, চারটা লোকগীতি মানে গীতি কবিদের গান শুনতে চেয়েছেন চারজন, এবং এই চারজনের গান একবারে তো শোনানো সম্ভব না, আমি চারজনের মধ্যে থেকে কোনো একজনের গান শুনবো।
1: ঠিক আছে।

আমি আসলে আজকে একেবারে খুব জাঁকজমক যে গানগুলো সেগুলো করছি না, ইচ্ছা করেই করছি না। কারণটা হচ্ছে যে কিছু গান থাকে যে গানগুলো শুধু শুনতে মন চায় বা শুধু গাইতে ইচ্ছা হয়, এই ধরনের গান, খুব মিষ্টি কিছু গান সেগুলো গাইবার চেষ্টা করছি, সফট।

0: যাবে গো, থ্যাংক
1: কি
0: ইউ।
1: অসাধারণ সত্যি, মানে আমাকে যদি সারাদিন বলে যে এরকম গান বসে শুনতে, আমি অনায়াসে শুনতে পারবো। আর মনে পড়ে
0: আরেকটা
1: পড়বে
0: গান
1: যে
0: আছে হেমাঙ্গ বিশ্বাসের গান, আমরা অনেকে জানি না যে এই গানটা হেমাঙ্গ বিশ্বাসের গান, শোনাই সিলেট অঞ্চলেরই গান।

0: থ্যাংক ইউ।
1: ও মানে কি বলবো, তুমি অফ ট্র্যাকের এত পছন্দের গানগুলো শোনাচ্ছ না, আমি জাস্ট আর শুনতে ইচ্ছে করছে। আরো অনেক গানের রিকোয়েস্ট আসছে, তোমাকে ধন্যবাদ দিয়েছে উজ্জ্বল কান্তিতে, যিনি মালয়েশিয়া থেকে দেখছিলেন, অনেক
0: থ্যাংক ইউ
1: ধন্যবাদ।
0: উজ্জ্বল ভাই।
1: থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। আর মানিক সানি লিখেছে, ওমান থেকে দেখছি সোয়াচান পাখি গানটা শুনতে চাই।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুয়াচেন পাখিটা আমি অল্প একটু শুনিয়ে দিই, আমি সবগুলো অনুরোধের গান কেউ শোনাচ্ছি। আর এখানে উকিল মুন্সির কথাও আসছিল, উকিল মুন্সির গানও শুনতে
1: শুনি তাহলে।

তুমি আমি জন ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি।

0: Thank you.
1: কি
0: হ্যাঁ,
1: চমক, কি চমৎকার! মানে প্রতিটা গান, আই নো দ্যাট অনলি মানে আমার পছন্দের না, সবার পছন্দের গান তুমি গাইছো। আর সত্যি কথা বলতে কি, এভাবে বসে অনুষ্ঠানগুলোতে অফ ব্রেকের গান খুব কম গাওয়া হয় বা আমাদের শোনা হয়, খুবই ভালো লাগছে।
0: আজকে জানি না মানে কিভাবে কিভাবে যেন আমরা এই ধরনের গানগুলোই করছি, মানে যেটা আসলে আমার সাথে এই ধরনের লাইভে আমি আসলে হয় না, সুযোগ পাই না, কিন্তু আজকে হয়ে যাচ্ছে। আমি জানি না এটার ফলাফল কি, মানুষজন শুনছে কি না বা দেখছে কি না, বাট আলটিমেটলি আমার মনে হয়
1: না
0: যে এটা
1: দেখছি, আর তোমার কাছে রিকোয়েস্ট করছে প্যাটার্নের গানে, তুমি তো অনেকগুলো
0: সেটাই
1: সবার রিকোয়েস্ট
0: সেটাই
1: আমাকে গাইছো,
0: হ্যাঁ,
1: সবার
0: চেষ্টা
1: ভালো
0: করছি
1: লাগছে
0: সবার
1: বলে
0: রিকোয়েস্ট
1: কিন্তু রিকোয়েস্ট গুলো